0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শ্রীনিবাস বেরিয়ে যাওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। আতঙ্ক ধরা গলায় বলল, ব্যাগটা ফেলে গেছি এখানে। তুই তো পকেটে রাখলি। পকেটে রাখবার সময় মনে পড়ে গেছে, তাই যদি হয় তাহলে তক্তাপোশে পড়ে থাকার কথা। ঘনশ্যামকে টাকা দিয়ে পকেটে ব্যাগ রাখবার সময় শ্রীনিবাস বসেছিল। ঘর এত বেশি অন্ধকার নয় যে একটা চামড়ার মানি ব্যাগ চোখে পড়বে না, তবে তক্তাপোশের নিচটা বেশ অন্ধকার। আলো জেলে তক্তাপোশের নিচে আয়নায় প্রতিফলিত আলো ফেলে খোঁজা হলো। মেঝেতে চোখ বুলিয়ে কতবার যে শ্রীনিবাস সমস্ত ঘরে পাক খেয়ে বেড়ালো। ঘনশ্যামের সঙ্গে তিনবার পথে নেমে দুটি বাড়ির পরে পানবিড়ির দোকানের সামনে পর্যন্ত খুঁজে এলো। তারপর তক্তাপোশে বসে পড়ে মরার মতো বলল, কোথায় পড়ল তবে? এইটুকু মুটে গেছি, বিড়ির দোকান পর্যন্ত এক পয়সা বিড়ি কিনব। যে পকেটে হাত দিয়েছি দেখি ব্যাগ নেই। ঘনশ্যাম আরো বেশি মরার মতো বলল, তাহলে রাস্তায় পড়েছে মনে হয়, পড়ামাত্র হয়তো কেউ কুড়িয়ে নিয়েছে। তাই হবে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে রাস্তায় পড়ল, একজন কুড়িয়ে নিল, পকেট থেকে পড়বেই বা কেন? তাই ভাবছি, যখন যা এমনি ভাবেই যায়, শনির দৃষ্টি লাগলে পোড়ার শোলমাছও পালাতে পারে। হ্যাঁ, তাই দেখছি ছেলেটা বিনা চিকিৎসায় মরে যাবে। ঘনশ্যামের মুখের চামড়ার টান পড়ে শিরশির করতে থাকলো। অশ্বিনীর সোনার ঘড়িটা পকেটে ভরবার পর এমনি হয়েছিল, এখনো ব্যাগটা ফিরিয়ে দেওয়া যায়। অসাবধানে বন্ধুর সঙ্গে এটুকু তামাশা করা চলে, তাতে অসুবিধে হয় না, দোষ হয় না। তবে 10টা টাকা দিলেও ডাক্তার নিয়ে গিয়ে ছেলেকে দেখাতে পারে। 10 টাকায় মণিমালার যদি চিকিৎসা হয় তবে ওই ছেলের হবে না কেন? শ্রীনিবাসের নীরবে সে 10 টাকা ফিরিয়ে নিল, পকেটে রাখলো না, মুঠো করে ধরে বসে রইল। সমান বিপন্ন বন্ধুকে খানিক আগে যেচে সে টাকা দিয়েছিল, সেটা ফিরিয়ে নেওয়ার সঙ্গতি অসঙ্গতির বিচার হয়তো করছে। নিরুপায় দুঃখে, ব্যাগ হারানোর দুঃখ নয়, ওই 10 টাকা ফেরত নেওয়ার দুঃখে হয়তো ওর কান্না আসবার উপক্রম হয়েছে। ওর পক্ষে কিছুই আশ্চর্য নয়। ঘনশ্যাম মমতা বোধ করে, ভাবে মিছিমিছি ওর মনে কষ্ট দেওয়া উচিত নয়। গোটা 25 টাকা জোগাড় করতে পারবো শ্রীনিবাস। পারবি? বাঁচা গেল। আমি তাই ভাবছিলাম, সন্তুর মার চিকিৎসা না করালেই তো চলবে না। শ্রীনিবাস চলে যাওয়ার খানিক পরেই হঠাৎ বিনা ভূমিকায় ঘনশ্যামের সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল ঝাঁকুনি লাগার মতো জোরে। শ্রীনিবাস যদি কোনো কারণে গা ঘেঁষে আসত, কোনো রকমে যদি পেটের কাছে তার কোনো অঙ্গ ঠেকে যেত, তাড়াতাড়িতে শার্টের নিচে কোঁচার সঙ্গে ব্যাগটা সে গুঁজে দিয়েছিল। শ্রীনিবাসের সঙ্গে এদিক ওদিক ঘুরে দেখ, খোঁজার সময় আলগা হয়ে যদি ব্যাগটা পড়ে যেত, পেট ফুলিয়ে ব্যাগটা শক্ত করে আটকেতে তার কষ্ট হচ্ছিল। বেশি উঁচু হলে যদি চোখে পড়ে? অশ্বিনীর সোনার ঘড়ি আলগাভাবে শার্টের পকেটে ফেলে রাখার সময় যতক্ষণ ধরেছে চা খেয়েছে, লোকের সঙ্গে আলাপ করেছে, অশ্বিনীর সঙ্গে কথা বলেছে, কিন্তু এমন ভয়ঙ্কর আতঙ্ক একবারও হয়নি। সেখানে ভয় ছিল বেশি। তার ব্যাগ লুকোনোকে শ্রীনিবাস নিছক তামাশা ছাড়া আর কিছুই মনে করত না। এখনও যদি ব্যাগ বার করে দেয় শ্রীনিবাস তাই মনে করবে। তাকে চুরি করতে দেখলেও শ্রীনিবাস বিশ্বাস করবে না সে চুরি করতে পারে, কিন্তু কোনো রকমে তার পকেটে ঘড়িটার যদি অস্তিত্ব অশ্বিনী পেত, ওরকম কিছুই মনে করত না। সোজাসুজি বিনা দ্বিধায় তাকে চোর ভেবে বসত। ভাবলে এখন তার আতঙ্ক হয়। সেখানে সে কি নিশ্চিত হয়েছিল ঘড়ির ভারে ঝুলে পড়েছিল পাতলা শার্টের পকেটটা, তখনও সে খেয়াল করেনি। অশ্বিনী যদি জিজ্ঞেস করে বসত, তোমার পকেটে কি ঘনশ্যাম? ঘরের স্যাঁতস্যাঁতে ঠান্ডায় ঘনশ্যামের অন্য সব দুশ্চিন্তা টান করা চামড়ায় ভিজে ওঠার স্মৃতি হয়ে গেল। উত্তেজনা ঝিমিয়ে পড়ল, মনের মধ্যে কষ্ট বোধের মতো চাপা দিতে থাকে। শুধু এক দুর্বহ উদ্বেগ, অশ্বিনীর মনে খটকা লাগবে, অশ্বিনী সন্দেহ করবে, পশুপতি তাকে অশ্বিনীর বসবার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছে। পশুপতি যদি ও কথা তাকে বলে, বলবে নিশ্চয়ই, অশ্বিনীকে মনে হবে না ঘড়িটা ঘনশ্যাম নিলেও নিতে পারে। এই ভাবনাটাই তার মনের মধ্যে অবিরত পাক খেতে থাকলো, শরীরটা কেমন অস্থির অস্থির করতে থাকলো। সন্দেহ যদি অশ্বিনীর হয়, ভাষা ভাষা ভিত্তিহীন কাল্পনিক সন্দেহ, তার তাতে কি এসে যায় ঘনশ্যাম বুঝে উঠতে পারে না। এতদিন সে যে অশ্বিনীর ঘড়ি চুরি করেনি কোনো সন্দেহ তার জাগেনি তার সম্বন্ধে। কি এমন খাতিরটা সে তাকে করেছে? শেষ রাত্রে মণিমালার নাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছিল শুনে সে পাঁচটা টাকা তাকে দিয়েছে। একতারা দশ টাকার নোটের ভেতর থেকে খুঁজে বের করে একটা পাঁচ টাকার নোট ছুড়ে দিয়েছে, আর দিয়েছে একখানা কাপড় কাচা সাবান, চাকরকে দিয়ে আনিয়ে দিয়েছে। সন্দেহ ছোট কথা, অশ্বিনী তাকে চোর বলে জানলেই বা তার কী ক্ষতি? বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর শব্দে সে চমকে উঠল। নিশ্চয়ই অশ্বিনী এসছে, পুলিশ নয় তো? অশ্বিনীকে বিশ্বাস নেই, ঘড়ি হারানোর টের পাওয়া মাত্রই পশুপতির কাছে খবর শুনে সে হয়তো একেবারে পুলিশ নিয়ে বাড়ি সার্চ করতে এসেছে। অশ্বিনী সব পারে। না, অশ্বিনী নয়, নিখিল ডাক্তার মণিমালাকে দেখতে এসেছে। কিন্তু ঘড়িটা এভাবে কাছে রাখা উচিত নয়, বাড়িতে রাখা উচিত নয়। ডাক্তার বিদায় হলে সে ঘড়িটা বেচে দিয়ে আসবে, যেখানে হোক, যত দামে হোক। নিখিল ডাক্তার মণিমালাকে পরীক্ষা করে, অর্ধেক মন দিয়ে ঘনশ্যাম তার প্রশ্নের জবাব দেয়। সোনার ঘড়ি কোথায় বিক্রি করা সহজ নিরাপদ তাই সে ভাবতে থাকে সমস্তক্ষণ। বাইরের ঘরে গিয়ে কিছুক্ষণের নীরবতার পর নিখিল ডাক্তার গম্ভীর মুখে যা বলে তার মানে সে প্রথমটা বুঝে উঠতে পারে না। মণিমালা বাঁচবে না? কেন বাঁচবে না? এখন তো আর টাকার অভাব নেই, যতবার খুশি ডাক্তার আনা যেতে পারে, চিকিৎসা করা যেতে পারে। মণিমালার না বাঁচার কারণটা কি? ভালো করে দেখেছেন ডাক্তারবাবু? বোকার মতো প্রশ্ন করা, মাথার মধ্যে সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। তাতে বোকা না বনেই বা কি করে সে? গোড়ায় ডাক্তার ডাকলে হয়তো সময় মতো দু চারটে ইঞ্জেকশন পড়লে মণিমালা বাঁচত। তিন চার দিন আগে ব্রেন কমপ্লিকেশন আরম্ভ হওয়ার প্রথম দিকে চিকিৎসা আরম্ভ হলে হয়তো বাঁচানোর সম্ভাবনা ছিল। তিন দিন চার দিন মণিমালা যে ক্রমাগত মাথার এপাশ ওপাশ করত, চোখ কপালে তুলে রাখত, সেটা তবে ব্রেন খারাপ হওয়ার লক্ষণ। রুলি খুলতে গেলে সে সজ্ঞানে ব্যথা দেয়নি, হাতে টান লাগায় আপনি হইতে মুখ বিকৃতি করে সে গলায় আওয়াজ করেছিল। স্থির নিশ্চল না হলে মানুষের জ্ঞান যে লোপ পেতে পারে অত কি ঘনশ্যাম জানত? চেষ্টা প্রাণপণে করতে হবে, তবে এখন সবই ভগবানের হাতে, ডাক্তার ভগবানের দোহাই দেয়। এতদিন সব ডাক্তারের হাতে ছিল, এখন ভগবানের হাতে চলে গিয়েছে। নিখিল ডাক্তার চলে গেলে বাইরের ঘরে বসে ঘনশ্যাম চিন্তাগুলো গোছাবার চেষ্টা করে। মণিমালার মৃত্যু প্রায় নিশ্চিত, ডাক্তারের একথায় তার কিছুতেই বিশ্বাস হতে চায় না। শেষ রাত্রে নাড়ি ছেড়েও একবার মণিমালা তাহলে কেন বেঁচে উঠল? তখন তো শেষ হয়ে যেতে পারত। মণিমালার মরণ নিশ্চিত হয়েছে আজ সকালে, ডাক্তার বুঝতে পারেনি, এখনকার অবস্থা দেখে আন্দাজে ভুল মনে করেছে। ঘনশ্যাম যখন অশ্বিনীর ঘড়িটা চুরি করেছিল, তার জীবনে প্রথম চুরি, তখন মণিমালার চিকিৎসা বাইরে চলে গিয়েছিল। ওর চিকিৎসার জন্য সে পাপ করেছিল কি না, ওর চিকিৎসা তাই নিরর্থক হয়ে গেছে। আমরাও মনে মনে ঠিক এইভাবে নিজেদের কৃতকর্মের পাপকে নিজের উপরে ফলাই। অদ্ভুত মনস্তত্ত্ব এখানে মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন। সকালে বাড়ি হতে বেরিয়ে যাওয়ার আগে নিখিল ডাক্তারকে আনলে সে যদি মণিমালাকে ডাকাত, তখন নিশ্চয়ই নিখিল ডাক্তার অন্য কথা বলতেন। ঘড়িটা তাহলে কি ফিরিয়ে দেবো? খুব সহজেই তা পারা যায়। এখনও হয়তো জানাজানি হয়নি, কোনো এক ছোতে অশ্বিনীর বাড়ি গিয়ে এক ফাঁকে টেবিলের ওপর ঘড়িটা রেখে এলেই হবে। আর কিছু না হোক, মনের মধ্যেই যে পীড়ন চলছে আতঙ্ক উদ্বেগের, তার হাত থেকে সে মুক্তি পাবে। যাই সে ভাবুক, অশ্বিনী তো তাকে মনে মনে সন্দেহ করবে, সে সহ্য করতে পারবে না। এই কয়েক ঘন্টা সে যে কি যন্ত্রণা ভোগ করেছে! পশুপতি যখন তাকে অশ্বিনীর ঘর থেকে বার হতে দেখেছিল, তাকে সন্দেহ করার সম্ভাবনা যখন আছে, অশ্বিনীর ঘড়িটা রেখে আসাই ভালো। এমনি অশ্বিনী তাকে যেরকম অবজ্ঞা করে গরিব বলে, অপদার্থ বলে, তার উপর চোর বলে সন্দেহ করলে না জানি কি ঘৃণাটাই যে সে তাকে করবে। কাজ নেই তুচ্ছ একটা সোনার ঘড়িতে, সোনার ঘড়ি এখানে তুচ্ছ হয়ে যায় মনের দ্বন্দ্বের কাছে। টাকাও তার আছে ২৫ টাকা, যেটা সে শ্রীনিবাসের ব্যাগ থেকে পেয়েছে। ভেতরে গিয়ে মণিমালাকে একবার দেখে এসে ঘনশ্যাম বেরিয়ে এলো। ট্রাম রাস্তা ধরে কিছু দূরে গিয়ে সে শ্রীনিবাসের মানিব্যাগটা বের করল। নোটগুলো পকেটে রেখে ব্যাগটাকে হাতে করে চলতে চলতে একসময় আলগোছে ব্যাগটা রাস্তায় ফেলে দিল। খানিকটা দূর গিয়ে মুখ ফিরিয়ে দেখল, ছাতি হাতে পাঞ্জাবি গায়ে এক মাঝবয়সী গোঁফওয়ালা লোক খালি ব্যাগটার ওপর পা দিয়ে দাঁড়িয়ে কতটাই যেন আনমনে অন্যদিকে চাইয়ে আছে। ঘনশ্যাম একটু হাসল। একটু পরে ব্যাগটা তুলে লোকটা সরে পড়বে, হয়তো কোনো পার্কে নির্জন বেঞ্চে বসে পরম আগ্রহ হিসেবে একটা খুলবে। যখন দেখবে ভেতরের একবার খালি, কী মজা হবে তখন যে খুচরো 7.5 আনা পর্যন্ত সে ব্যাগ থেকে বার করে নিয়েছে। এই ভেবে ঘনশ্যাম একটু আনন্দ পেল। অদ্ভুত মনস্তত্ব। স্টপেজে ট্রাম থেকে থেমে ঘনশ্যাম উঠে পড়ল। খুচরো 7.5 আনা পয়সা থাকায় সুবিধে হয়েছে, নয়তো ট্রামের টিকিট কেনার অসুবিধে হতো। তার কাছে যে শুধু 10 টাকা আর 5 টাকার নোট। অশ্বিনীর বৈঠকখানায় লোক ছিল না, তার নিজের বসবার ঘরটাও খালি। টেবিলে চিঠির ওপর ঘড়িটা চাপা দেওয়া, চিঠিগুলো এমনভাবে পড়ে আছে। ঘড়িটা চিঠিগুলোর ওপর রেখে ঘনশ্যাম বৈঠকখানায় গিয়ে বসল। বেল টিপতেই পশুপতি এলো। বাবু যে আবার এলেন? বাবুর সঙ্গে দেখা করব। ভেতরে গিয়ে অল্পক্ষণের মধ্যেই পশুপতি ফিরে এলো। বিকেলে আসতে বললেন ঘনশ্যামবাবু 4টের সময়। ঘনশ্যাম কাতর হয়ে বললো, আমার এক্ষুনি দেখা করা দরকার, তুমি আরেকবার গিয়ে বলো পশুপতি, বলো যে ডাক্তার সেনের কাছে একটা চিঠির জন্য এসেছি। তারপর অশ্বিনী ঘনশ্যামকে ভেতরে ডেকে পাঠালো। অর্ধেক ফিতে মণিমালাকে একবার দেখবার জন্য অনুরোধ জানিয়ে তার বন্ধু ডাক্তার সেনের কাছে সে একটা চিঠি লিখে দিল। ক্ষমতা আর প্রতিপত্তির এসব লীলা খেলা অশ্বিনী ভালোবাসে, নিজেকে তার গৌরবান্বিত মনে হয়। চিঠিখানা ঘনশ্যামের হাতে দেওয়ার আগে সে জিজ্ঞেস করলো, ফির টাকা কিন্তু বাকি রাখলে চলবে না, আমি অপদস্থ হব, টাকা আছে তো? ঘনশ্যাম বলল, আছে, ওনার গয়না বেচে দিলাম, কি করি। এখানেই গল্পটা শেষ। কি অদ্ভুত জটিল এক মনস্তত্ব। একটা গান আচ্ছা পরে চালাবো, আগে আপনাদের লেখা বার্তাগুলো বরং চট করে একটু পড়ে নেওয়া যাক।

9903653992 নম্বরে আপনাদের সঙ্গে কথা হয়। শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি আচিরন্তনীর। এ সপ্তাহের শেষ দিনে আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষায় শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়া ইলহাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত, ভোরতেই শুনি চিরন্তনী, সপ্তাহের শুরুতেই হাতগুনি, গল্পগুলো দেয় অনুপ্রেরণার দিশা, চিরন্তনী আমাদের জীবন চলার আশা। সৌভিক সরকার কসবা আলতু থেকে অনেক ধন্যবাদ সৌভিককেও। সুপ্রভাত দাদা, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার অংশ লিখেছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন বিবেকনগর সেজতি তেমাধানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। ঋষি কবির গানে শুরু আজকে রবির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক গল্পের অপূর্ব নিবেদন, নিবেদনের অভিনবত্বে ভরছে প্রাণ মন। জাগরণের গল্প হতে জাগানি জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ। উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর আজকে ধরায় আসা, আজকের গল্প পঠন একেবারে খাসা। ডাক্তার দ্বিতীয় ভগবান ব্যবসা থাকুক দূরে, আজকের গল্প মানবাত্মার সেই রূপটা কি ধরে। রবির সাথে উজ্জ্বলবাবুর অপূর্ব সমাপতন, সপ্তাহের শেষ নিবেদনে প্রাণ করছে হরণ। চরৈবতী চরৈবতী বেশ লাগলো বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধা।

গল্পে মনের রেশ অরিজিৎ দাস অধিকারী সঞ্জিতাকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। প্রতিদিনের মতো সুন্দর করে লেখা। প্রিয় বন্ধু উজ্জ্বল, তোমার অসাধারণ উপস্থাপনায় খুব ভালো লাগে, কিন্তু মেসেজ তোমাকে প্রথমবার করছি, শুধু চুপচাপ শুনি। আমি FM রেনবোর নিয়মিত একজন শ্রোতা, এখানে আমার অনেক বন্ধু আছেন, গল্পে স্বল্পে তোমার অনন্য অভিনয় খুব ভালো লাগে। শুভ সকাল, খুব ভালো থেকো তোমরা। ডোরা অনেক

পড়তে পারবো না। এরপরে লিখছেন শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, হলোই যখন ভোর চলে গেল ঘুমো ঘোর, চিরন্তনীর গল্প গানে হলাম যে বিভোর। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত। আচ্ছা, আবার সেটাই খুলে যায়। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হলো আজকের চিরন্তনী, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক শুনছি, ভালো লাগছে, এগিয়ে চলুন। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। অনেক ধন্যবাদ ধীরেন আপনাকে। সুপ্রভাত উজ্জ্বল বাবু ভাই, উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিবেক গল্প শুনছি, আপনার অসাধারণ উপস্থাপনায় গল্পটা অন্য মাত্রা পাচ্ছে, ভীষণ ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। আসলে এই গল্পগুলো মানুষের মনস্তত্ত্বের একটা এমন সুন্দর জটিল থেকে জটিলতর পর্যায়গুলো আমাদের কাছে খুলে দেয়, কিছু কথিত কিছু অকথিত, যেগুলো আমাদের মানে জীবনের চারপাশের ঘটনাগুলোই যেন নতুনভাবে আমাদের সামনে এনে দেয়। ভবানী শঙ্কর রায় উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বিবেক গল্পটি শুনতে বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত, আজ আমাদের এখানে এই মেঘলা ঠান্ডা ঠান্ডা ভরে সপ্তাহের শেষ চিরন্তনীর আসরে উজ্জ্বল ভট্টাচার্য শোনাচ্ছেন বিবেক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, সেই সঙ্গে জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, খুব ভালো লাগছে। বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ ধরে পালন চলবে, আমার অনুধাবন, যে শব্দ নিয়ে খেলা করি আমি, বসবাস করি রোজ, সেটাই আমার কাব্যের ভাষা, শব্দের প্রীতিভোজ। গফুর যেভাবে আমিনাকে রোজ মহেশের কথা বলে, যে ভাষায় রাধা শ্যামকে ভোলায় ভীষণ উতলা হলে, কমলাকান্ত রসালাপ করে সংলাপ রচে বৃষ্টি, সে ভাষা আমার প্রাণের ভাষা, শুনতেও লাগে মিষ্টি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ রবিবারের চিরন্তনী, শুনছি গান নতুন গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক, শুনছি ভীষণ দুঃখের, গরিব মানুষ কত অসহায়, বিবেক মাঝে মাঝেই তো কুরে কুরে খায়। আসলে এখানে সেই বিবেকটা কাজ করেছে, মানে বিশেষ করে বিবেক কথাটা এখানে লেখক একটু শ্লেষ অর্থেই ব্যবহার করেছেন, কারণ তার বন্ধু শ্রীনিবাস যে তাকে সাহায্য করতে এলো, তারই মতো গরিব, তার সেই টাকাটা যে তার ছেলের মরণাপন্ন ছেলের চিকিৎসার জন্য রেখেছিল, সে টাকাটা কিন্তু সে ফেরত দিল না। কিন্তু তার বড়লোক বন্ধু যে তাকে প্রতিপদে অপমান করে তার অপদার্থতার জন্যে, তার গরিবি আনার জন্য, তাকে কিন্তু সে টাকাটা ফেরত দিয়ে এলো, খানিকটা ভয় আর খানিকটা এই আশায় যে ভবিষ্যতে যদি কখনো তার কাছে আবার সাহায্যের প্রয়োজন হয়। এটাই কিন্তু সাধারণভাবে মানুষের মানসিকতা, যেখানে চাপ থাকে সেখানেই কিন্তু কাজগুলো হয়। শুভ সকাল শ্রবণবন্ধু উজ্জ্বল দা, আজকের গল্পটা খুব সুন্দর ছিল, পরিবেশনার গুণে আরও সুন্দর হয়ে গেল, খুবই ভালো লাগলো, নমস্কার ও ধন্যবাদ। অজিত কুমার আদক উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে আমাদের প্রাণপ্রিয় উজ্জ্বলের স্বভাবসিদ্ধ কণ্ঠ বৈচিত্র্যতায় পরিপূর্ণ উজ্জ্বল উপস্থাপনা, অদ্ভুত জটিল মনস্তত্ত্ব সম্পন্ন মানুষের প্রকৃতিরূপ উন্মোচন হল। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। ভাই উজ্জ্বল দা, আজ অশ্বিনী ঘনশ্যামের গল্প শুনছি চিরন্তনীর কথায় সাজানো চিরন্তনী অনুষ্ঠানে, শিক্ষণীয় গল্প, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছি উৎপল মাইতি বেহালা থেকে, অনেক ধন্যবাদ উৎপল। এরপরে লিখছেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, গত সপ্তাহে তোমাদের অনুষ্ঠানে আসতে পারিনি, তবে অনুষ্ঠান শুনতে ভুল করিনি, আজও শরীরটা ভালো লাগছে না, তোমাদের অনুষ্ঠান শুনছি আর ভাবছি, ভালো থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মোহাম্মদ আকবর মোল্লা ভুষেওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, রবিবারের সকালে চিরন্তনীতে শুনছি ঘনশ্যামের গল্প, সকালে হালকা ঠান্ডা মিষ্টি বাতাসের মধ্যে হাঁটছি আর শুনছি গল্প, খুব ভালো লাগছে। ভালো থাকবেন দাদা ভাই, আর এইরকম ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের জন্য, অনেক ধন্যবাদ আপনাকেও। ঘনশ্যাম শ্রীনিবাসের গল্প শুনলাম, ভালো লাগলো, গতকাল বৃষ্টি হওয়ার পর আজকের সকালে কুয়াশা লেগেছে, মনে হয় শীতকাল, দণ্ডবত বন্দেগি। নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপদিদিহীন মরদ থেকে, আজ রবিবারের চিরন্তনীতে অসাধারণ একটি গল্প শুনলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল, ভাইয়ের অপূর্ব কণ্ঠ মাধুর্য আরও ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এফ এম রেনবোর চিরন্তনী, নতুন প্রভাতের বৈচিত্র্যের চিরন্তনী, উজ্জ্বল ভাই নমস্কার আনতে বজবজের মধ্য, যাহার বেথুয়া বাটি ধাম তারই মাঝে বাস আমার, উৎপল আদক নাম, ধন্যবাদ উৎপল আপনাকেও।

কমলেন্দু দাস বাগাজীদিন পার্ক থেকে লিখেছেন, সুপ্রভাত উজ্জ্বল দাস সকল শ্রোতা বন্ধুদের সুপ্রভাত চিরন্তনীতে। অনেক ধন্যবাদ আপনাকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তত্ত্বের এক কাহিনী শুনলাম, মানুষের জীবনের কাহিনী, এর মধ্যে নিখিল ডাক্তার জড়িয়ে। শ্রী নিখিল রাউত এবং মায়া রাউত লিখছেন, প্রচণ্ড গরমে অস্থিরতা বেড়েই চলেছে, একটু বৃষ্টির অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ জানাই উচিল্লহ কাছারি পাড়া থেকে। ধন্যবাদ আপনাকে। কবিতা রায় লিখছেন হাওড়া রামরাজাতাল থেকে, প্রিয় চিরন্তনী তোমার বলা কথাগুলো সত্যি খুব ভালো লাগে। আসলে চেষ্টা করি এভাবে বিভিন্ন রকম জায়গা থেকে উপকরণ সংগ্রহ করে আনার। লিখছেন সাগিনা মাহাতো সেন্দ্রী চাষরোদ পুরুলিয়া থেকে, উজ্জ্বল দা চিরন্তনী শুনছি খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, টাকা যখন থাকে কাছে পারি না মূল্য দিতে, অভাব আসলে লজ্জা লাগে, সুতবু হয় চেয়ে নিতে। সত্যি তাই, খুব সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে, সুপ্রভাত চিরন্তনী, খুব ভালো কাহিনী শোনালেন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানুষের মন এরকম অদ্ভুতই হয় তাই না? নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে যা যা করলেন ঘনশ্যাম, তাতে নিজের মনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা তৈরি হলেও থেমে থাকেননি তিনি। ঘড়ি ফেরত দিয়ে এলেও নিজের অপরাধ থেকে বাঁচলেন, কিন্তু আসলটা কি সবটা ঠিক হলো? উত্তরটা কিন্তু নিজের বিবেকের কাছে স্পষ্ট নয়। আসলে এটাই তো আমাদের খুব বাস্তব জীবনের ঘটনা। এরপরে যারা লিখছেন একটু চটপট করে পড়ে দিই, কারণ সময়টা কিন্তু আমাদের হু হু করে বেরিয়ে যাচ্ছে। লিখেছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই এম অলসো হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি বিবেক বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। থ্যাংক ইউ রাজবন্ধু আপনাকে। বেলঘোড়া থেকে পায়েল ব্যানার্জি লিখছেন, চিরন্তনীর এই হৃদয়ে চিরন্তন এই খেলা, পাখিরা আজ উঠল গিয়ে মনে লাগলো দোলা, বিকেল ব্যাকুল বাতাস বইছে আজ সেই পাখির এই গানে, ফাগুন আবেশ মনে পেলাম সুখের পারিজাতের প্রাণে। পায়েল ব্যানার্জি অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, জুন মাসের প্রথম রবিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বলবাবু, আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, সজাগ থেকে ভেজাল প্রতিরোধ গড়ে তোলার দিন। একমাত্র সুষম ও পুষ্টিকর খাবার সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। তোমার গল্প আর মিষ্টি গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, অনেক ধন্যবাদ। একটি অনুরোধ, নেভার ভিজিট এগেন ম্যাম, যেখানে আছে গলার আছে গলার প্রবলেম। হ্যাঁ, আসলে সমস্যা তো কখনো কখনো থাকে, তবে সারা তো আমাদের ঠিক করতে হয়, এটাই আর কি। সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি, আসবে কখন শুক্র শনি রবি, ভোরের সাথী চিরন্তনী, প্রেরণাদায়ক গান গল্প নিয়ে সাজানো ভোরের সাথী। আজ অদ্ভুত এক বাস্তব মনস্তত্ত্বের গল্প খুব ভালো লাগলো, সাথে একটা ছোট্ট কবিতা আমি পাঠলাম। নাজিয়ার কবিতা পড়ার কিন্তু সময় নেই এই মুহূর্তে। বাকি যারা পাঠিয়েছেন, মৌলি ঠাকুরিয়া থেকে লিখেছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, লিখেছেন এরপরে কি একটা দেখে নিই, সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি। আচ্ছা, এরপরে আর কেউ লিখেছেন? আচ্ছা, আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, সমক অপেক্ষা করছে আপনাদের জন্য। এরপর নমস্কার কলকাতা এবং ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আগামী সপ্তাহের শনিবার আমি আসবো, শুক্রবার আসবে ইন্দ্রাণী। আর একদম প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, দেখি গল্প একটুখানি, দু মিনিট সময় আছে, হ্যাঁ একটু কবিতা পড়ার চেষ্টা করি। না বিরহে ভেজে না আর আমার বালিশ মাঝরাতে, ব্যর্থতা ঢাকেনি আর লম্বা দাড়িতে, বন্ধুরা নাম কেটেছে আমার দেবদাসের দল থেকে, বিধাতাকে দোষ দিইনি আর সেই সেদিন থেকে, যেদিন তোমার হাসি মুখ দেখলাম তার হাতে হাত রেখে। অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল, হুগলি থেকে লিখেছেন। হ্যাঁ, আজকে শেষ করছি একদম বন্দে মাতরম এই গানের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। One zero seven FM Rainbow Day.

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ছোট বেজে 6 মিনিট। আজ 7 জুন, আজ রবিবার। আর এই 7 জুন রবিবারের ভোরবেলা, আজ এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে আমি সুমক, আজকের ভোরাই নিয়ে। রবিবারের ভোরাই, শনিবার আর রবিবারের ভোরাই 7টা পর্যন্ত তোমাদের বিষয় দেওয়া হয়, যে মাসের আলাদা আলাদা করে সেই মাসের বিষয় নিয়ে তোমাদের লেখা।

এই মাস জুড়ে, জুন মাস জুড়ে আমরা তো বিষয় রেখেছি মনের মতো ম্যাগাজিন। আর এই মনের মতো ম্যাগাজিন, এই বিষয় নিয়ে তোমরা মনের মাধুরী মিশিয়ে যেসব সুন্দর সুন্দর বার্তা পাঠিয়েছো, সেই সব বার্তা শনিবার আর রবিবারের ভোড়াইতে 6টা থেকে 7টা পর্যন্ত FM রেইনবোতে নিয়ে আসি আমরা। গতকাল তোমাদের কথা দিয়েছিলাম, যদি সব ঠিক থাকে তাহলে রবিবার মানে আগামীকাল অর্থাৎ আজকের কথা বলেছিলাম, দেখা হবে। আর আজকের ভোড়াইতে আছি আমি সমক, 7টা পর্যন্ত থাকবো তোমাদের সঙ্গী হয়ে। আর আজকে যার বার্তা দিয়ে শুরু করব, তিনি খুব সুন্দর ছন্দে ছন্দে প্রত্যেক মাসে বার্তা পাঠান তার নিজের ভাবনা মিশিয়ে, আর তিনি আর কেউ নন, অদিতি দে চ্যাটার্জি, ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। অদিতি দে চ্যাটার্জি, তাঁর বার্তা ছন্দে ছন্দে, বিষয় মনের মতো ম্যাগাজিন। সূর্য ওঠার একটু আগে পূব আকাশের মাঝে, সাঁঝের বেলায় পশ্চিমে যায় সন্ধ্যা তারার সাজে, এমন তারার নাগাল জবে প্রথম পেলাম আমি। সেই তারাটি তখন ছিল সবার চেয়ে দামি, ছড়ায় ধাঁধায় ছন্দনুপুর, মন যে পাগল পাড়া, এক কিশোরীর কল্পলোকের কাণ্ডারি সুখ তারা। বাটুল দি গ্রেট সুপার হিরো, একাই সে 100, হাঁদা ভোঁদার মিষ্টি মধুর বিবাদ অবিরত। সুক্তারাতে নয়ন মেলে তেপান্তরের মাঠে, যেতাম চলে রূপসাগরের শান বাঁধানো ঘাটে, আশ মিটিয়ে পড়েও তবু মিটত না যে আশ, স্কুল জীবনের সঙ্গী হয়ে থাকত 12 মাস, হাসির গল্প, ভূতের গল্প, রহস্য টারজান, ষষ্ঠীবাবুর গোয়েন্দাদের নিত্য অভিযান, বাবলু বিলু ভম্বল আর সঙ্গে বাচ্চু বিচ্ছু, পুঞ্চু তাদের সঙ্গী হলে ভাবনা তো নেই কিচ্ছু, হলুদ পাতায় সবুজ স্মৃতির প্রাসাদ আজও পুরী, হলুদ পাতায় সবুজ স্মৃতির প্রাসাদ আজও গুড়ি, নতুন রূপে দেখছি এখন নয়তো আহামরি, এখন তো আর নিয়ম মাফিক হয় না কেনা মোটে, সুখ তারাতে লেখার সুযোগ সবার কি আর জোটে, আলমারিতে সেই কবেকার সুখ তারা এক সারি, আলমারিতে সেই কবেকার সুখ তারা এক সারি, সেই সেকালের সুখ তারাকে ভুলতে কি আর পারি, সন্ধ্যা তারার রূপ ধরে সে সাঁঝের আকাশ থেকে হাত বাড়িয়ে ডাকছে আমায় আপ ছায়া রং মেখে। অদিতি দে চ্যাটার্জি, ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না।

অমিতাভ মাইতি পাঠিয়েছেন পরের বার্তা হরেন্দ্রনগর ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। যদি কোনো লেখা মনের গভীরে প্রবেশ করে অন্তরের জমে থাকা মায়াকে নাড়া দেয় তাহলে সেই লেখা সত্যি মনের মতো হয়। আর যদি কোনো মানুষের জন্য মনের কথাগুলোকে ভাষার অক্ষরে কলমের আঁচড়ে কাগজে বন্দি করি তাহলে সেই মানুষটি তো মনের মতো লাইভ ম্যাগাজিন। তবে হ্যাঁ, মানুষটি দূরে চলে গেলেও সে মনেই থেকে যায়। তার জন্য লেখাগুলো অপ্রকাশিত ম্যাগাজিন হয়ে গোপনে মনের কোণে পড়ে থাকে। ছোটবেলায় গল্প পড়ার থেকে গল্প শোনার আগ্রহ বেশি ছিল। তবে প্রতি রবিবার বাবার নিয়ে আসা খবরের কাগজের পত্রিকায় থাকা গল্পগুলো পড়তে ভালোই লাগত, বিশেষ করে কার্টুন ছবি দিয়ে যে গল্প থাকত। ভালো গল্প পেলে তা দিয়ে বই মলাট করতাম, আর মাঝে মাঝে পড়ার ফাঁকে লুকিয়ে লুকিয়ে গল্পগুলো পড়তাম। তাছাড়া রেডিও শোনার শখ আমার ছোটবেলা থেকেই, তাই রেডিওতে অডিও স্টোরিগুলো শুনতে বেশ ভালোই লাগে। যুগ পাল্টেছে, পাঠকদের চাহিদা অনুযায়ী এখন প্রচুর মোবাইল অ্যাপে ম্যাগাজিন প্রকাশিত হয়। অডিও ম্যাগাজিনে সুন্দর কণ্ঠে উপস্থাপিত গল্পগুলো শুনে শরীরে জাগে শিহরণ। আমিও কয়েকটি ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। স্কুলের ছাত্রছাত্রীদের যাতে লেখার প্রতি আগ্রহ বাড়ে সেই জন্য আমিও তরু ছায়া নামে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করি। এতে ছোট ছোট ছেলে মেয়েদের লেখার প্রতি আগ্রহ কিছুটা হলেও বেড়েছে। তবে এটা ঠিক, এই ম্যাগাজিন প্রকাশের সময় কয়েকজন যেমন আন্তরিকভাবে সাহায্য করেছে, ঠিক তেমনি কয়েকজন এই পত্রিকা প্রকাশে অযৌক্তিক বাধার সৃষ্টি করেছে। তবুও তরু ছায়ার শ্রীবৃদ্ধি হোক, এটাই কামনা। অমিতাভ মাইতি বার্তা পাঠিয়েছেন হরেন্দ্রনগর ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আর মনের মতো ম্যাগাজিন আমরা বিষয় রেখেছি এই জুন মাস জুড়ে।

কলকাতা যেমন আছে রাজাবাজার, তেমনি পূর্ব মেদিনীপুরের তমলুক শহরেও রয়েছে রাজাবাজার। আর সেখান থেকেই বার্তা পাঠিয়েছেন কানন রণসিংহ। ম্যাগাজিন আমার মনের নিভৃত কুলুঙ্গিতে লালিত এক সাহিত্য কলার রসভাণ্ডার, কারণ ম্যাগাজিন বিশ্ব সংস্কৃতির প্রগতিশীল চিন্তাধারার, আধুনিক সাহিত্য, শিল্পকলা ও বিজ্ঞান ভিত্তিক ভাবনা ও আলোচনার গুরুত্বপূর্ণ ধারক ও বাহক। নিজের নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে দেশ বা সমাজের শিল্প, সাহিত্য, দর্শন, বৈজ্ঞানিক, গবেষণাধর্মী আলোচনাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে ম্যাগাজিন এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে চলেছে স্বাধীনতা পূর্ব যুগ থেকে। এই বিষয়ে দেশ নামক পাক্ষিক পত্রিকাটির সুনাম অক্ষুণ্ণ রয়েছে সেই সত্যেন্দ্রনাথ মজুমদার ও সাগরময় ঘোষের আমল থেকেই। তাই তো দেশ পত্রিকাটি আমার মনের কাছাকাছি বিনোদনের অন্যতম সঙ্গী। তাছাড়া সামাজিক নানা আন্দোলন, যেমন পুঁজিবাদের বিরুদ্ধে বা প্রচলিত ভুল রীতিনীতির বিরুদ্ধে সোচ্চার ম্যাগাজিনগুলো আজকাল সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে আসছে। বিভিন্ন ভাষায়, বিভিন্ন বিষয়ে সাহিত্যিক ও সমালোচকদের মধ্যে নান্দনিক বিতর্ক ও মত বিনিময়ের অন্যতম প্ল্যাটফর্ম এই ম্যাগাজিন। রসভোক্তা হিসেবে আমরা পাঠকরাও সেসব গুড়ের ভাগ পেয়ে থাকি। ম্যাগাজিনে নামি দামি লেখক সাহিত্যিকরা যেমন তাঁদের লেখা গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, চিঠিপত্রের ডালিতে পত্রিকাকে সমৃদ্ধ করে চলেছেন, তেমনি উদীয়মান নতুন লেখক লেখিকারা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। আর ভ্রমণ পত্রিকাটিও চুম্বকীয় টানে মাতিয়ে রাখে আমার মনকে। এই মাসিক পত্রিকাটিতে পর্যটন কেন্দ্রগুলিকে রঙিন চিত্রে পরিবেশিত করে তার সঠিক বিবরণ, যোগাযোগ, রিসোর্ট বা হোটেল সম্পর্কিত সঠিক ধারণার পরিবেশন আমাদের ভ্রমণসঙ্গী হিসেবে সহায়ক। সর্বোপরি ম্যাগাজিনগুলোর শারদীয়া সংখ্যা বাংলা সাহিত্য উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যা সারা বছর ধরে আস্বাদন করি তাড়িয়ে তাড়িয়ে। কানন রণসিংহ রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রান্তিক পাড়া থেকে বার্তা এসেছে। বার্তা পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর। মনের মতো ম্যাগাজিন হলো অবসরের এক টুকরো স্নিগ্ধ আলো। ডিজিটাল স্ক্রিনের নীল আলো আর সোশ্যাল মিডিয়ার অবিরাম নোটিফিকেশনের ভিড়ে আমরা যখন ক্লান্ত, তখন মনের মতো একটি ম্যাগাজিন যেন এক চিলতে ঠান্ডা বাতাস। ঝকঝকে প্রচ্ছদ, নতুন পাতার চেনা গন্ধ আর রুচিশীল লেখার মেলবন্ধন। একটি আদর্শ ম্যাগাজিন কেবল কিছু পাতার সমষ্টি নয়, বরং এটি এক টুকরো মানসিক আশ্রয়। একটি ভালো ম্যাগাজিনের মূল শক্তি তার কন্টেন্ট। সেখানে থাকবে সাহিত্যের ছোঁয়া, আবার থাকবে সমসাময়িক ভাবনার প্রতিফলন। গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী থেকে শুরু করে বিজ্ঞান, সিনেমা বা রান্নাবান্না, সব কিছুর একটি চমৎকার ভারসাম্য থাকা চাই। লেখাগুলো এমন হবে যা পাঠককে শুধু তথ্য দেবে না, ভাবাবেও। চোখ দিয়ে দেখা এবং মন দিয়ে পড়া মনের মতো ম্যাগাজিনের পাতায় পাতায় থাকে নান্দনিকতার ছোঁয়া। আজকাল যে কোনো কিছু পড়তে গেলেই বিজ্ঞাপনের অত্যাচার সহ্য করতে হয়, কিন্তু একটি আদর্শ ম্যাগাজিন পাঠককে সেই বিরক্তি থেকে মুক্তি দেয়। সেখানে বিজ্ঞাপন থাকলেও তা থাকে মার্জিত এবং সুবিন্যস্ত, যা পড়ার গতিকে থামিয়ে দেয় না। মনের মতো ম্যাগাজিন সেটাই যা পড়ার পর পাঠকের মনে হবে, আহা, ঠিক এই জিনিসটাই তো আমি খুঁজছিলাম। বই যদি হয় দীর্ঘ এক জার্নি, তবে ম্যাগাজিন হলো সেই জার্নির মাঝে সুন্দর কোনো ক্যাফেতে বসে এক কাপ ধোঁয়া ওঠা কফি উপভোগ করা। এটি আমাদের যান্ত্রিক ব্যস্ততা থেকে ছুটি দেয়, মনকে সতেজ করে এবং চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করে। এমনটাই ভেবেছেন অনিল কুমার ঠাকুর, আর বার্তা পাঠিয়েছেন কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব বর্ধমান থেকে।

ছটা বেজে 29 মিনিট হয়ে 26 সেকেন্ড, প্রায় অর্ধেক সময় পেরিয়ে এলাম। আর আজ 7ই জুন রবিবার, ভোরাই নিয়ে FM রেইনবোতে রয়েছি আমি সুমক, আর মনের মতো ম্যাগাজিন রয়েছে পুরো জুন মাস জুড়ে। আর সেই বিষয় নিয়েই বার্তা পাঠিয়েছেন এই মুহূর্তে যিনি, তার নাম সুমন জানা, তিনি পাঠিয়েছেন এই বার্তা পূর্ব মেদিনীপুরের এগড়ার ছত্রি থেকে। যে কোনো পুরনো বইয়ের গন্ধ পেলেই আমার মনটা ভালো হয়ে যায়। কলেজ স্ট্রিটের একটা ধুলোবালি জমা দোকানে আমি খুঁজছিলাম একটা বিশেষ জিনিস, 30 বছর আগের একটা সাহিত্য পত্রিকা যার প্রচ্ছদে একটা নীল রঙের প্রজাপতির ছবি ছিল। ছোটবেলায় বাবার আলমারিতে ওটা একবারই দেখেছিলাম, তারপর আর খুঁজে পাইনি। দোকানি বৃদ্ধ চশমার ওপর দিকে তাকিয়ে একটা ধুলো মাখা ম্যাগাজিন এগিয়ে দিলেন আমার দিকে। অবিকল সেই নীল প্রজাপতি। উচ্ছ্বসিত হয়ে আমি পাতা উল্টাতে লাগলাম। একদম শেষ পাতায় গিয়ে আমার চোখ আটকে গেল সম্পাদক সমীপেশু বিভাগে। সেখানে কাঁপা কাঁপা হাতের অক্ষরে একটা চিঠি ছাপা হয়েছে, যার নিচে প্রেরকের নাম লেখা অনিন্দ চ্যাটার্জি। আমি স্তব্ধ হয়ে গেলাম। ওটা আমার বাবার নাম। চিঠিতে লেখা আছে, আশা করি একদিন আমার ছেলেও এই ম্যাগাজিনটা পড়বে এবং জানবে আমার বাবা আমাকে কতটা ভালোবাসত। আমার চোখটা ভিজে এলো। আজ আমি শুধু একটা পুরনো ম্যাগাজিন খুঁজে পাইনি, খুঁজে পেয়েছি বাবার রেখে যাওয়া এক টুকরো গোপন ভালোবাসা। সুমন জানা, ছত্রি, এগড়া, পূর্ব মেদিনীপুর। খুব ভালো লাগলো বার্তা, কিন্তু সত্যি কথা বলতে কি, এই বার্তাগুলো আমাদের প্রত্যেককে নতুন করে আমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে একবার করে উস্কে দেয়, ঠিক যেভাবে উনুনের মধ্যে আমরা আঁচটাকে উস্কে দিই। তাই তো আমরা এমন কিছু বিষয় নিয়ে আসি প্রত্যেক মাসে ভোরাইতে, শনিবার আর রবিবারের ভোরাইতে, যে বিষয়ে তোমাদের স্মৃতির পাতাগুলো একটু উল্টে দেখার সুযোগ করে দেয় মাত্র।

শক্তি শঙ্কর সামন্ত পাঠিয়েছেন বার্তা ধারসা কাজীপাড়া হাওড়া থেকে। মনের মতো ম্যাগাজিন বাছার ব্যাপারটা খুব কঠিন সিলেবাস হয়ে গেল না?

ম্যাগাজিন পড়বো কখন বলো তো? হ্যাঁ, মোবাইল পড়ে ওঠারই সময় পাচ্ছি না তো ম্যাগাজিন। বিয়েতে উপহার পাওয়া তাকের বইগুলোর চোখের জল কবে শুকিয়ে গেছে, তার উপর আবার ম্যাগাজিন। জানো তো, ইদানিং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পদ্য টদ্য লেখা শিখে ফেলেছি, ছোটোখাটো গল্প লেখাও মৎস্য চলছে, বিশাল সুযোগ ওগুলো লিটল ম্যাগাজিনে ছাপানোর। প্রি বুকিং অ্যাকসেপ্ট করছি, ব্যাস ডাক পড়ছে কবি সম্মেলনে, তারপর উত্তরীয়, মেমেন্টো, শংসাপত্র, কত কি এসব ছেড়ে পছন্দসই ম্যাগাজিন উল্টে দেখার সত্যিই সময় নেই। তবে হ্যাঁ, যেহেতু কবি ছড়াকার গল্প লেখকের তকমাটাও জুটতে শুরু করেছে, মানুষজন বাড়িতে আসা যাওয়া করছে, এই বাড়িটা কবি লেখকের বাড়ি বলে চিনিয়েও দিচ্ছে কেউ কেউ, তাই বাড়ির স্ট্যাটাস ধরে রাখতে দু একটা নামি দামি ম্যাগাজিন তো ড্রয়িং রুমে সাজিয়ে রাখতেই হবে। সেই জন্য আর সেই সব বন্ধুরা যারা বইমেলা থেকে আলমারির রং ও মাপ মিলিয়ে বই কেনার অভ্যেস শুরু করেছিল, তাদের দেখা দেখি আমিও ওই পথেরই যাত্রী এখন। অতএব দু এক পিস ম্যাগাজিন ঘরের শোভা বাড়াবে এটা বলাই বাহুল্য। হ্যাঁ গো, সত্যি ম্যাগাজিনগুলো রোজ একবার করে দেখি আর ধুলো ঝেড়ে উল্টে পাল্টে আবার রেখে দিই। ওগুলো ঘরে না থাকলে সত্যি যেন ভাত হজমে ব্যাঘাত ঘটে। তবে মোবাইলে নিত্য নতুন বন্ধুর সঙ্গে চ্যাট ফেলে ওই ম্যাগাজিন পড়তে বসা মানে বদ হজমকে আমন্ত্রণ জানানো, আর তাই ওদের ধারে কাছে যাই না। সবচেয়ে বড় কথা, বিভিন্ন কবি সম্মেলনে পাওয়া লিটল ম্যাগাজিনগুলোতেই নিজের লেখাটা ছাড়া কারো লেখাই পড়ি না, যখন তখন পছন্দের ম্যাগাজিনে সিরিয়ালের নায়িকাদের বিজ্ঞাপন ছাড়া প্রিয় লেখকদের গল্প উপন্যাস খুঁজে দেখা এ অধমের কম্য নয়। শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া।

অবনীন্দ্র মোহন রায় পাঠিয়েছেন বার্তা জুবিলি হাউজিং 134 শেখপাড়া রোড ব্রহ্মপুর কলকাতা থেকে। পশ্চিমবঙ্গে প্রকাশিত বাংলা ম্যাগাজিনের সংখ্যা কিছু কম নয়, তবু কয়েকটির নাম না বললেই নয়, এরা আমার মনের মতো। প্রথমেই যে পাক্ষিক ম্যাগাজিনটির কথা মনে আসে সেটি হলো দেশ। শতবর্ষ ছুঁই ছুঁই এই ম্যাগাজিন বই নিয়ে চলেছে বাংলা ভাষার ঐতিহ্য ও পরম্পরার কালখণ্ডকে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিককালের জয় গোস্বামী প্রত্যেকেই এখানে লিখে এর মর্যাদা বৃদ্ধি করেছেন। প্রতিষ্ঠিত লেখকরা এতে যেমন লিখে থাকেন, তেমনি প্রতিভাবান নবীন লেখকের উপস্থিতি ম্যাগাজিনটির উৎকর্ষ বাড়িয়ে তুলেছে। গল্প, কবিতা, ধারাবাহিক, উপন্যাস, ভ্রমণ, প্রবন্ধ দিয়ে সাজানো থাকে এর প্রতিটি সংখ্যা। সাহিত্য পিপাসু মানুষের এটি একটি প্রিয় পত্রিকা। আরেকটি পত্রিকার কথা বলতে হয় যেটি মাসিক, নাম কথা সাহিত্য। গল্প, কবিতা, রম্যরচনা, ভ্রমণ প্রভৃতি রচনা সম্ভারে সাজানো থাকে এর প্রতিটি সংখ্যা। প্রত্যেকটি রচনাই আকর্ষক ও সুখপাঠ্য। সুনীল গঙ্গোপাধ্যায় ও দীপক মজুমদারের হাতে গড়া 50-এর দশকের প্রথম ভাগে যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেটি ছিল আদ্যন্ত কবিতার। নাম বলাই বাহুল্য, কৃত্তিবাস। নবীন কবিরা এখানে কাব্য নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পেলেন। অচিরেই, খুব অচিরেই এই পত্রিকার বিষয় সকলের মন জয় করে নিল। আজও এই পত্রিকার পাঠক সংখ্যা অসংখ্য। আরেকটি পত্রিকার কথা প্রথমেই বলা উচিত ছিল, অথচ যাকে যারা ম্যাগাজিন পড়া অসম্পূর্ণই থেকে যায়, সেটি হলো সন্দেশ পত্রিকা। শিশু ও কিশোরদের উপযোগী এই পত্রিকাটির তুলনা সে নিজেই। গল্প, কবিতা, ধাঁধা, কমিক্স এই সব দিয়ে সাজানো থাকে এর সংখ্যা। এর পাঠ কেবল মনোরঞ্জন করে না, সকলের মনে চিরস্থায়ী আনন্দের ছাপ রেখে যায়। অবনীন্দ্র মোহন রায় পাঠিয়েছেন এই বার্তা জুবিলি হাউজিং 134 শেখপাড়া রোড ব্রহ্মপুর কলকাতা থেকে।

কলকাতার নিউ টাউন থেকে বার্তা পাঠিয়েছেন সবিতা পাত্র। মনের মতো ম্যাগাজিন নিয়ে লিখেছেন তাঁর বার্তা। লিখছেন, মনের মতো ম্যাগাজিনের কথা লিখতে বসে মনের ক্যানভাসে ভেসে উঠে লিটল ম্যাগাজিন, ভেসে ওঠা লিটল ম্যাগাজিন বড় প্রিয় আমার, কারণ এই ম্যাগাজিনের বিকল্প নেই। পত্রিকা এককভাবে পত্রিকা, লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে কিন্তু তা নয়, সমষ্টির অংশ হিসেবে তার অস্তিত্ব। কুসংস্কারাচ্ছন্ন অতীতকে সে বর্জন করে, সে চায় নিজেকে অতিক্রম করতে। সব লিটল ম্যাগাজিনই পত্রিকা, কিন্তু সব পত্রিকা লিটল ম্যাগাজিন নয়। এই ম্যাগাজিনের নিজস্ব দর্শন আছে, আর সেই দর্শনের মূল দিক হল নিরপেক্ষতা। সে সামাজিক ভাববাদে বিশ্বাসী নয়। এই ম্যাগাজিন পড়ে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, দর্শন ও সমাজ বিষয়ক অনেক তথ্য জেনে সমৃদ্ধ হই। এখানে অলৌকিকত্বের কোনো স্থান নেই। যুক্তি নির্ভর, নিরপেক্ষ, স্বাধীন, মুক্ত এই লিটল ম্যাগাজিনই আমার মনের মণিকোঠায় অনেকটাই স্থান জুড়ে আছে, মনে করছেন সবিতা পাত্র। আর তাই বার্তা পাঠাচ্ছেন কলকাতার নিউ টাউন থেকে। বিষয়ে আমরা রেখেছি জুন মাস জুড়ে মনের মতো ম্যাগাজিন। স্টুডিওর ঘড়ি বলছে 6:48 হয়ে 22 সেকেন্ড। 107 FM রেইনবোর ভোড়াইতে রয়েছি 7টা পর্যন্ত, আরও 12 মিনিট আমি সমক।

নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটী হুগলি থেকে বার্তা পাঠিয়েছেন লালুনি। বই বা ম্যাগাজিন পড়া মানুষের একটি চমৎকার অভ্যেস। এটি আমাদের সাধারণ জ্ঞান বাড়াতে এবং মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। বাজারে হরেক রকমের সাময়িকী বা ম্যাগাজিন পাওয়া গেলেও আমার একটি বিশেষ প্রিয় ম্যাগাজিন রয়েছে। বিজ্ঞানের জন্য, বিজ্ঞান চিন্তায় আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন সেটি। এটি প্রতি মাসে নিয়মিত প্রকাশিত হয়। এর আকর্ষণীয় প্রচ্ছদ এবং রঙিন পাতাগুলো সহজেই সবার নজর কাড়ে। এই ম্যাগাজিনটি প্রিয় হওয়ার পেছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, যেমন

এর বৈচিত্র্যময় লেখা, এতে গল্প, কবিতা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, কমিক্স এবং বিজ্ঞানের জানা অজানা শব্দজব্দ ইত্যাদি নানা স্বাদের লেখা থাকে। জ্ঞান ও বুদ্ধির খেলা হিসেবে ম্যাগাজিনটিতে ধাঁধা, সুডোকু, কুইজ এবং বুদ্ধির পরীক্ষা থাকে, যা মগজ ধোলাই করতে সাহায্য করে। সারা বিশ্বের বিভিন্ন অদ্ভুত তত্ত্ব এবং মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলো এখানে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। জীবনের অর্ধ শতাব্দী পার করে এসে বিজ্ঞানের শিক্ষক হিসেবে মানুষ গড়ার পেশায় থাকলেও এখনও প্রতি মাসে এই ম্যাগাজিনটি হাতে পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। এটি পড়ার ফলে আমার বাংলায় বিজ্ঞান পড়ার দক্ষতা এবং শব্দ ভাণ্ডার অনেক বেড়েছে। শুধু তাই নয়, এর শিক্ষণীয় গল্পগুলো আমাকে একজন ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। অবসরের একাকিত্ব দূর করার জন্য এটি আমার সেরা সঙ্গী। একটি ভালো ম্যাগাজিন কেবল আনন্দের উৎস নয়, বরং জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। আমার প্রিয় এই ম্যাগাজিন আমার কল্পনার জগৎকে প্রসারিত করেছে। তাই আমি মনে করি প্রত্যেকেরই নিজের পছন্দ মতো অন্তত একটি ভালো ম্যাগাজিন নিয়মিত পড়া উচিত। লালুনি পাঠিয়েছেন বার্তা, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে লেখাপড়া
2: আমার সময় শেষ, তাই আজকের মতো বিদায়।

ফিরতে হবে ভোরাই থেকে যাওয়ার আগে। এই গান শুনতে শুনতে শেষ বার্তা পড়ে দিই। অসীম মণ্ডল পাঠিয়েছেন এই বার্তা ঠিবা লাভপুর বীরভূম থেকে। ম্যাগাজিন বা সাময়িকী হল একটি নির্দিষ্ট সময়ে অন্তর প্রকাশিত সচিত্র প্রকাশনা, যাতে বিভিন্ন বিষয়ের নিবন্ধ, গল্প, কবিতা বা ছবি সংকলিত থাকে। সহজ কথায়, কোনো নির্দিষ্ট বিষয় বা সাধারণ আগ্রহের উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন তথ্যের ভাণ্ডার হল ম্যাগাজিন। ম্যাগাজিনকে পাঠক, বিষয়বস্তু এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন ভোক্তা ম্যাগাজিন, ব্যবসায়িক ম্যাগাজিন, সাহিত্যিক ম্যাগাজিন, একাডেমিক ম্যাগাজিন, সংবাদ ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন ইত্যাদি। ছোট থেকে লেখার প্রতি আমার আগ্রহ ছিল প্রবল। স্কুল জীবনে প্রথম যখন স্কুল ম্যাগাজিনে আমার লেখা ছাপা অক্ষরে দেখি, সে এক রোমাঞ্চকর অনুভূতি। তাই স্কুল ম্যাগাজিন হলো আমার মনের মতো ম্যাগাজিন, একটি বিদ্যালয়ের দর্পণ, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশ পায়। এতে শিক্ষার্থীদের মৌলিক সৃষ্টি যেমন গল্প, কবিতা, কৌতুকের পাশাপাশি শিক্ষণীয় নিবন্ধ, প্রবন্ধ, চিত্রাঙ্কন এবং বিদ্যালয়ের বিভিন্ন স্মৃতির পাতায় পূর্ণ থাকে স্কুল ম্যাগাজিন। এই ম্যাগাজিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে নতুন লেখকদের লেখালেখিতে আগ্রহী করে তোলে এবং আত্মবিশ্বাস বাড়ায়। পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধানী মন তৈরি করতে সাহায্য করে। একটি স্কুল ম্যাগাজিন হলো শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতিফলন। পরিশেষে বলা যায়, একটি স্কুল ম্যাগাজিন কেবল কতকগুলো কাগজের সমষ্টি নয়, বরং এটি শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতার সোপান। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। স্কুল ম্যাগাজিন স্কুলের ঐতিহ্যকে চিরস্থায়ী করে এবং ছাত্র শিক্ষক সম্পর্কের মেলবন্ধন ঘটায়। অসীম মণ্ডল, ঠিবা, লাভপুর, বীরভূম। আর এই বার্তা দিয়ে শেষ করলাম আজকের রবিবারের ভোরাই। সঙ্গে ছিলাম আমি সমক, থাকবো 10টা পর্যন্ত। FM রেইনবোতে নমস্কার কলকাতা নিয়ে।

0: আরে পেট কাটা মূর্ধন্য ষ, হাড় ভাঙা দ, হাড় ভাঙা দ, পেট কাটা মূর্ধন্য।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমি নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এ জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেছেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটিউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। এনটিএ জানিয়েছে এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। আকাশবাণী 90তম বার্ষিকী উপলক্ষে আজ সকালে আকাশবাণী কলকাতা একটি ওয়াকাথনের আয়োজন করেছে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে আকাশবাণী কলকাতা ভবনে শেষ হবে এই ইভেন্ট। রাশিয়ার মীরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। 19 বছর বয়সী আন্দ্রিভা ফাইনালে পোল্যান্ডের মাহা সোয়ালিংসাকে 6-3, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে পেশাদার ক্রীড়া জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার ভেরেব ইতালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন। সাত মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে ভারত 3-1 গোলে হারিয়ে 7 বছর পর এই খেতাব পেল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনুন, আপনি কি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:08 হয়ে 38 সেকেন্ড, আজ 7ই জুন, আজ রবিবার, আর আজ তুমি এই মুহূর্তে সোমকে শুনছো 107 FM রেইনবোতে। মর্নিং শো, রবিবারের মর্নিং শো, শনিবারের মর্নিং শো এবং 7 দিনের মর্নিং শো নমস্কার কলকাতাতে আছি আমরা তোমাদের সঙ্গী হয়ে। আর আজ রবিবার, তোমার সঙ্গী হয়ে, তোমাদের সঙ্গী হয়ে আছি আমি সোমক। আর যেমনভাবে শুরু করি নমস্কার কলকাতা আজকের ভাবনা দিয়ে, একটা সুন্দর ভাবনা দিয়ে, যে ভাবনাটা তোমাদের সারাটা দিন চনমনে রাখবে, সারাটা দিন ভাবাবে এবং ভবিষ্যতেও তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেবে বা রাস্তায় আলো ফেলবে, তেমন একটা ভাবনা। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সাফল্য নিহিত থাকে সবটুকু করতে পারায় নয়, বরং পরিশ্রম করে সাধ্যমতো করতে পারায়। কথাটা আরেকবার বলি, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সাফল্য নিহিত থাকে সবটুকু করতে পারায় নয়, বরং পরিশ্রম করে সাধ্যমতো করতে পারায়। দেখো, আমরা যখন খেতে বসি, বড়রা একটা কথা বলে যে জোর করে খাস না, যদি একান্তই খেতে না পারিস ঠেসে ঠুসে খাস না, যেটুকু খেতে পারবি, যেটুকু পারমিট করবে শরীর সেটুকুই খা। যদিও খাবার ফেলাটা আমি একদম পার্সোনালি সাপোর্ট করি না, কিন্তু এটা ঠিক যে অতিরিক্ত কিছু করতে গেলে সেটা অনেক সময় সফল হয় না। আসলে আমরা যে সাফল্যগুলো পাওয়ার চেষ্টা করি, সেই সাফল্য পাওয়া মানে যা যা অ্যাচিভ করতে চেয়েছি সেই পুরোটা অ্যাচিভ করতে পারা নয়, সেটা সবসময় আমরা পারিও না। বরং যেটা করতে চাইছি তার পেছনে যে পরিশ্রমটা বা যে ডেডিকেশনটা, যে কমিটমেন্টটা, সেটা যেন 100% হয়। আমরা সাধ্যমতো যদি চেষ্টা করি কোনো কাজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কাজটা হয়তো পুরোপুরি অ্যাচিভ করতে পারি না আমরা সবসময়, কিন্তু সে কাজের পেছনে যে পরিশ্রমটা থাকে, কাজের পেছনে যে ডেডিকেশনটা থাকে, কাজের পেছনে যে অধ্যবসায় থাকে, সেটাই তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। আর এটাই আজকের ভাবনা। আর আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। এই বিশেষ দিনে নমস্কার কলকাতায় সঙ্গে রয়েছি আমি, তোমার কাছাকাছি সোমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:15 হয়ে 18 সেকেন্ড। আর তোমাদের এবার বলছি, গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাতে পারো 9903653992 এই নাম্বারে। তোমার পছন্দের গান, যে গান তুমি শুনতে চাইছো, সেই গানের রিকোয়েস্ট পাঠাও 9903653592 হোয়াটসঅ্যাপ মেসেজ করে অথবা টেক্সট মেসেজ করে। তবে সেই গানটা হতে হবে 90s পরবর্তী কোনো গান, যে কোনো শিল্পীর কণ্ঠে বাংলা অথবা হিন্দি গান শুনতে যদি চাও তাহলে পাঠাও আমাকে মেসেজ। সেটা হতে পারে বেসিক রেকর্ড অথবা হতে পারে কোনো ফিল্ম সং। প্রথমে গানের লাইনটা লিখবে, শিল্পীর নাম লিখবে, আর তারপর যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নামটা লিখে 9903653992 গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। 3 ঘন্টায় 3-3টে গান তোমাদের রিকোয়েস্ট সং বাজাবো আমি, সমক। আর এখন ফার্স্ট আওয়ারের সময় হয়ে গেছে, 7 থেকে 8 পর্যন্ত, 8 থেকে 9 পর্যন্ত সেকেন্ড আওয়ার, আর 9 থেকে 10 থার্ড আওয়ার। এই 3-3টে ঘন্টায় 3-3টে গান তোমাদের রিকোয়েস্ট সং বাজাবো আমি। আর একটা কথা বলি, যখন মেসেজ করবে তখন হ্যাশট্যাগ GM লিখতে ভুলো না, GM দ্যাট ইজ গান মিলান্তি। হ্যাশট্যাগ GM লিখে তোমার গানের লাইনটা লিখবে, তোমার পছন্দের গানের লাইনটা লিখবে, শিল্পীর নাম লিখবে, আর যদি ফিল্ম সং হয় ফিল্মের নাম লিখে 9903653992 নাম লিখবে, এই নাম্বারে পাঠিয়ে দেবে। আর হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ, হোয়াটএভার, কিন্তু যে কোনো একটা অপ করো, ইদার হোয়াটসঅ্যাপ অর টেক্সট মেসেজ। ইন দ্য মিন টাইম দেখো, রেগুলার যারা শো শোনো তারা তো জানোই যে এই সেগমেন্টটা আমরা রাখি, তার জন্য তোমরা মেসেজ পাঠাতে থাকো। যেমন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী পাঠিয়েছেন আজকের গান মিলান্তির প্রথম রিকোয়েস্ট, আর তাই ফার্স্ট আওয়ারে তার পছন্দের গান শুধুমাত্র সুভাষ চক্রবর্তীকে নয় তোমাদের সকলকে শোনাচ্ছি আমি, সুমক। শুনো যদি সময় হয়।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এবার বলবো আজকের দিনের কথা। আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আর এই বিশেষ দিনে একজন বিশেষ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। তার থেকে মেসেজ, যেটা একটা স্পেশাল মেসেজ আজকে এই বিশেষ দিনে, সেটা নেব। তবে তার আগে জানাই তোমাদের আজকে এই স্পেশাল ডে মানে 7 জুন রবিবার, আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, তার সম্পর্কে দু চার কথা আমি তোমাদের জানিয়ে দিই। আসলে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই প্রতি বছর 7 জুন এই আজকের দিনটি, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, পালন করা হয়ে থাকে এই দিন হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন সারা বিশ্বে গড়ে 1.6 মিলিয়ন মানুষ দূষিত বা অপরিচ্ছন্ন খাবারের জন্য অসুস্থ হয়ে পড়েন। সুস্থ থাকতে খাবারের মানের উপর সবসময় গুরুত্ব দেওয়ার কথা বলেন চিকিৎসকেরা। যে খাবার খাওয়া হচ্ছে সেটা যাতে পরিচ্ছন্ন থাকে, কোনো রকমভাবে দূষিত না হয়, তা বিশেষ করে দেখতে বলেন তাঁরা। আর এই বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতেই প্রতি বছর 7 জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালন করা হয়ে থাকে। খাবার যদি অপরিচ্ছন্ন হয়, জীবাণু সংক্রামিত হয়, তাহলে তা থেকে প্রাণঘাতী নানা রোগ হতে পারে। টাইফয়েড, কলেরার মতো ছোঁয়াচে রোগ সংক্রমণও হতে পারে। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী সংক্রমিত হয়েছে এমন খাবার থেকেই আসতে পারে বিপদ। তাই আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডেতে এটা বিশেষ করে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা আদৌ সেফ তো?

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
1: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
2: স্টুডিওর ঘড়িতে সময় 7:25 হয়ে 37 সেকেন্ড। রাজ প্রথম স্বাধীন বাংলা ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষালের জন্মদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আজ 7 জুন রবিবার, আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, তাই নিয়ে দু চার কথা বলছি আমি সমক। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গলদ থাকলে বা ফাঁক ফোঁকর থাকলে তা থেকে জল আর খাবারে বিষক্রিয়া হতে পারে, ফলে খাবার উৎপাদন থেকে প্রক্রিয়া এবং বাজারজাত করা থেকে খাওয়াই গোটা পথেই খাবার আর জল যাতে সংক্রমণ মুক্ত থাকে তার দিকে কড়া নজর রাখা প্রয়োজন। খাবার বা জলবাহিত কোনো রোগ বিপদ ডেকে আনতে পারে আর্থিকভাবেও। পরপর সংক্রমণে বহু ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে অর্থনৈতিক বৃদ্ধি ধাক্কা খায়, সামাজিক দিক থেকেও এটা বেশ বড় সড় একটা বিপদ। ফলে খাবারের মানের নিরাপত্তায় সতর্ক দৃষ্টি রাখা যে কোনো দেশের সরকারেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তবে শুধুমাত্র প্রশাসনই নয়, উৎপাদক থেকে ছোট বা বড় ব্যবসায়ী এমনকি গ্রাহক সকলেরই এই দিকে নজর রাখতে হবে। খাদ্যদ্রব্যের মানের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও আন্তর্জাতিক স্তরে এই দিনটি আলাদা করে পালন খুব বেশি পুরনো নয়। 2019 সালে এই দিনটিকে পালন করা শুরু করেছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস একসঙ্গে এই দিনটি 7 জুন উদযাপন করে। খাদ্যের গুণমান যাতে নির্দিষ্ট মান মেনে চলে সেটা দেখার জন্য সব দেশের সরকারকেই কড়া আইন আনার বার্তা দিয়েছে আন্তর্জাতিক মঞ্চগুলি। পাশাপাশি এই দিনে, বিশেষ এই দিনে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়। আজ 7 জুন রবিবার, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ জানাবেন বিশিষ্ট একজন মানুষ। স্টে টিউন টু 107 FM রেইনবো। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 7:43 হয়ে 42 সেকেন্ড। আপাতত চলে যাব নিউ টিউনে।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: 7ই জুন রবিবার আজ, কিন্তু অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে বিখ্যাত বিখ্যাত সব মানুষদের জন্মদিন আজকে হয়েছে, মানে জন্ম হয়েছে আজকের দিনে। বিখ্যাত মানুষদের জন্মদিন আজ, আর তোমার তার সাথে সাথে তোমারও জন্মদিন হতে পারে, সেটা পরে উইশ করছি। তার আগে জানিয়ে দিই আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন রয়েছে। প্রথম স্বাধীন বাংলা ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষালের আজ জন্মদিন, বর্ধমানের মেমারি শহরে 1955 সালের 7ই জুন। এছাড়া প্রখ্যাত লন টেনিস প্লেয়ার মহেশ ভূপতি, তারও আজকের দিনে জন্ম হয়েছিল চেন্নাই শহরে 1974 সালে। আর ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার কাম ডাইরেক্টর একতা কাপুর, তাঁরও কিন্তু আজকের দিনেই জন্ম হয়েছিল তৎকালীন বোম্বে শহর বর্তমানের মুম্বাই শহরে 1975 সালে। এক্স ক্রিকেটার দীপ দাশগুপ্তের আজ জন্মদিন, কলকাতা শহরে জন্ম হয়েছিল দীপ দাশগুপ্তের 1977 সালে। এছাড়া আমেরিকান শিক্ষিকা, যুক্তরাষ্ট্রের প্রথম সফল পাবলিক কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির প্রতিষ্ঠাতা সুজান এলিজাবেথ ব্লো, তাঁরও জন্ম হয়েছিল আজকের দিনে ইউএসএর সেন্ট লুইসে 1843 সালে। সবশেষে বলব প্রাক্তন ব্রাজিলিয়ার ফুটবলার কাফুর কথা, ব্রাজিলের সা পাওলোতে জন্ম হয়েছিল 1970 সালে। আরও একবার জানিয়ে দিই আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। মোহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষালের জন্মদিন আজ, আর জন্মদিন প্রখ্যাত লন টেনিস প্লেয়ার মহেশ ভূপতির। ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার কাম ডাইরেক্টর একতা কাপুরের আজ জন্মদিন, আজ জন্মদিন এক্স ক্রিকেটার দীপ দাশগুপ্তের। আমেরিকান শিক্ষিকা, যুক্তরাষ্ট্রের প্রথম সফল পাবলিক কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির প্রতিষ্ঠাতা সুজান এলিজাবেথ ব্লোয়ের জন্মদিন আজ, পাশাপাশি আজ জন্মদিন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর। এর পাশাপাশি তোমার যদি আজকের দিনেই জন্ম হয়ে থাকে, তোমার যদি হয় আজকের দিনেই জন্মদিন, তাহলে তোমাকেও বলি হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো কাটাও আজকের দিনটা সকলের সাথে, খুব আনন্দ করে ভালো ভালো খাওয়া দাওয়া করো, আর যতদিন এই পৃথিবীতে থাকবে সুস্থভাবে আনন্দের সাথে বেঁচে থাকো। এই মুহূর্তে নমস্কার কলকাতায় আছি আমি সোমক। এবার তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, তিন একে তিন গানের হ্যাট্রিকে তোমাদের সঙ্গে থাকবো আমি সোমক। টিল টেন
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস আজ। আচ্ছা, কোভিড পিরিয়ডে আমরা তো কত রকম নিয়ম কানুন মেনে চলেছি। খাবার আগে হাত ধুয়েছি কতবার করে, খাবার গরম করে তবে হাত দিয়েছি খাবারে। কিন্তু কোভিড পিরিয়ড ওভার হওয়ার পর এখনও কি খাবারের শুদ্ধতা বজায় রাখার ব্যাপারে সচেতন হতে পেরেছি আমরা? ফাস্ট ফুড কি যখন তখন যেখান সেখান থেকে খেয়ে নিচ্ছি? খাবারের কোয়ালিটির ব্যাপারে কি আদৌ কোনো সতর্কতা নিচ্ছি আমরা? জানাও আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে। 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা টেক্সট মেসেজ করে। আরও একবার জানিয়ে দিই, যদি মিস করে গিয়ে থাকো, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস আজ। কোভিড পিরিয়ডে আমরা তো কত রকম নিয়ম কানুন মেনেছি, খাবার আগে হাত ধুয়েছি কতবার করে, খাবার গরম করে তবে খাবার খেয়েছি। কিন্তু কোভিড পিরিয়ড ওভার হওয়ার পর এখনও কি খাবারের শুদ্ধতা বজায় রাখার ব্যাপারে সচেতন হতে পেরেছি আমরা? ফাস্ট ফুড কি যখন তখন যেখান সেখান থেকে খেয়ে নিচ্ছি নাকি খাচ্ছি না? খাবারের কোয়ালিটির ব্যাপারে কি আদৌ কোনো সতর্কতা নিচ্ছি আমরা? জানাও আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে। 9903653992 এই নাম্বারে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে BSF-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরে জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের UPI এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন BJP সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। ভারতে সরকারি সম্প্রচার পরিষেবার 90তম বার্ষিক উপলক্ষে আজ সকালে আকাশবাণী কলকাতা কেন্দ্রের উদ্যোগে ওয়াকাথনের আয়োজন করা হয়। আকাশবাণীর বিভিন্ন বিভাগের কর্মীরা এতে অংশ নেন। সূচনা করেন DDGE স্টেশন হেড সুচিস্মিতা রায়। বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন উপলক্ষে এবং আজ সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে পূর্বাঞ্চলীয় সাই ও রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে সানডেজ অন সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: দার্জিলিং এ দূরে ওই পাহাড়ে বসে, দূরে ওই পাহাড়ে, দূরে ওই পাহাড়, আই লাভ ইউ।

এই ফিল্ম থেকে শুনতে চেয়েছে সৌভিক সরকার ফ্রম নন্ডাকুড়িয়া দার্জিলিং রাইট নাও। আর এই গরমের মধ্যে দার্জিলিং শুনলেও মনটা কেমন হালকা হয়ে যায়, কেমন একটা খুশির পরশ লাগে, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হয়। আর সেকেন্ড হাফে চলে আসা হয় লাফ দিয়ে। 8:03 হয়ে 12 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে। সেকেন্ড হাফ শুরু করলাম সৌভিক সরকার ফ্রম দার্জিলিং তোমার রিকোয়েস্টের গান দিয়ে গান মিলান্তিতে। ইন দ্য মিনটাইম 9903653992 তোমরা মেসেজ পাঠাও আজকে এই স্পেশাল ডে অর্থাৎ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে যে কথাটা তোমাদের থেকে জানতে চেয়েছি সেই বিষয়ে 9903653992।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং দাদা, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, খাবারের কোয়ালিটি সম্পর্কে এখন সেরকম ভ্রুক্ষেপ নেই আমাদের, কখনো ভালো করে হাত না ধুয়ে খাচ্ছি, না ঢাকা খাবারই খেয়ে যাচ্ছি, এই অভ্যেসগুলো বদলালে আরও ভালো হবে। আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডেতে তোমাদের কাছে জানতে চেয়েছি, তুমি আদৌ কি খাবারের ব্যাপারে বা জলের ব্যাপারে এই যে নিরাপত্তা রয়েছে, যেগুলোর থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, সেই ব্যাপারে কি তুমি আদৌ সতর্ক রয়েছে? যদি সতর্ক থাকো তাহলে কোন কোন স্টেপস নাও, আর যদি সতর্ক না থাকো তাহলে কোথায় ভুল করছো জানাও 9903653992 হোয়াটসঅ্যাপ করে অথবা টেক্সট মেসেজ করে। যেমন সুভাষ চক্রবর্তী মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন উত্তর বাওয়ালি থেকে, গুড মর্নিং জানিয়েছেন আগে, আমার তরফ থেকেও সবাইকে গুড মর্নিং। আমি সবসময় যে কোনো খাবারের গুণাগুণ বিচার করে খেয়ে থাকি, ফলে সুফল পাই, অসুস্থ সেভাবে হই না। অমিত সামন্ত ফ্রম মহিষাদল পূর্ব মেদিনীপুর, গুড মর্নিং সুমক, আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। ঠিকই বলেছ, যখন আমাদের এখানে করোনা সংক্রমণ চলছিল তখন আমরা অনেক কিছুই নিয়ম মেনে চলছিলাম, খাবার দাবার চলাফেরা সব কিছুর মধ্যেই আমরা নিয়ন্ত্রণ করছিলাম, কিন্তু এখন কোনোটাতেই করি না। রাস্তার চটজলদি খাবার দেখলে আমরা জাস্ট ঝাঁপিয়ে পড়ি, আগে পেছনে কোনো কিছু চিন্তাভাবনা না করে আমরা সেই খাবারে কামড় দিয়ে দিই। কেউ কেউ হয়তো নিয়ম মেনে চলছে, কিন্তু আমি আমার দিক থেকে বলছি আমি কোনো নিয়ম মেনে চলছি না। এরকম মানে মন থেকে কনফেশন খুব কম মানুষ করতে পারে। সৌভিক সরকার কসবা হালতু, কিন্তু এখন বোধহয় তুমি বসে আছো দার্জিলিংয়ে, সেখান থেকে মেসেজ করেছো। সুপ্রভাত, আজ খুব সুন্দর সুন্দর চিঠি ছিল ভোড়াইতে, শুনলাম দার্জিলিং মলে বসে হাতে গরম কফি আর কুয়াশা উপভোগ করতে করতে, কি দুর্দান্ত ব্যাপার। দার্জিলিংয়ে বসে তুমি কলকাতা স্টেশন নমস্কার কলকাতা FM রেইনবো টিউন করেছো, দ্যাট ইজ কল্ড ডেডিকেশন। আর টপিকে বলছো, এইসব কখনো কখনো মেনে চলছি, আবার কখনো কখনো এর বাইরে আসলে, বাইরে আসলে বেড়াতে আসলে সব ফট করে আর দেখা হয় না, যেমন দার্জিলিং এসেছি দেখা হচ্ছে না, আর কিছু তো দেখা হয়ই না। সৌভিক সরকার কসবাহালতু, আমরা অনেক সময় খিদের জ্বালায় যা পাই তাই খাই, কিন্তু কোথা থেকে খাচ্ছি অনেক সময় সেসব খুঁজেও দেখি না। কিন্তু আজকে এই বিশেষ দিনে, আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডেতে, সেই খাদ্য আর পানীয় বা খাবার আর জলের নিরাপত্তা বিষয়ে একটু আমাদের সচেতন হতেই হবে, আর আমাদের বিশেষ করে সচেতন করবেন, আর এই দিনটা সম্পর্কে একটু অ্যাওয়ারনেস যাকে বলা হয় সেই অ্যাওয়ারনেস আমাদের দেবেন যিনি, তিনি একজন স্পেশালিস্ট। কে তিনি? এর আগেও আমাদের সাথে থেকেছেন আমাদের স্টুডিওতে, তার সাথে আমরা কথা বলেছি, সে স্পেশালিস্টের সাথে আমরা কিছুক্ষণ বাদে কথা বলবো। তোমরা সঙ্গে থেকো কিন্তু 107 FM রেইনবোতে, আর অবশ্যই তোমার মেসেজ পাঠাতে থেকো আমাকে 9903653992। আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডেতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: উল্টে ফেলি ডায়েরি। হ্যাঁ, আগের দিন দেখি কি আছে। বেশ পুরনো দিনের অনেক ঘটনা ঘটে গেছে। 7 জুন তারিখে ডায়েরির পাতাটা উল্টেই দেখতে পেলাম। 1546 1546 সাল 7 জুন আর্ড্রেস শান্তি চুক্তির মাধ্যমে ফ্রান্স আর স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধের অবসান হয়েছিল। এছাড়া ইংল্যান্ড কুইন মেরি ওয়ানের নেতৃত্বে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল 1557 সালের 7 জুন। চতুর্দশ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন 1654 সালের এমনই এক 7 জুনে। এছাড়া ল্যাটিন আমেরিকার তিনটি দেশ পেরু, চিলে আর বলিভিয়ার মধ্যে 5 বছরের যুদ্ধ শুরু হয়েছিল ইন দ্য ইয়ার 1879 1879 7 জুন। সুইডেনের কাছ থেকে নরওয়ে স্বাধীনতা লাভ করেছিল 1905 সালের 7 জুন তারিখে। আর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার কর্তৃক 500 আর 100 টাকার নোট বাতিল ঘোষণা করা হয়েছিল 1971 সালের আজকের দিনে, মানে 7 জুন 1975। 1975 সাল 7 জুন একটা বিশেষ দিন, রেড লেটার ডে অন্তত বিশ্বকাপ ক্রিকেটের বিশ্বে। ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অর্থাৎ প্রুডেন্সিয়াল কাপ টুর্নামেন্ট শুরু হয়েছিল 1975 সালের 7 জুন তারিখে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সুরিনামে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায়, ফ্লাইটের নাম্বার ছিল 764 ফ্লাইট নাম্বার, 187 জন যাত্রীর মধ্যে 178 জন মৃত্যুবরণ করেছিলেন 1989 সালের 7 জুন তারিখে। আর আজ 7 জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। তোমাদের থেকে জানতে চেয়েছি, তোমরা জানাচ্ছ যে তোমরা কিভাবে তোমাদের ফুড আর ড্রিঙ্কের সেফটির ব্যাপারে ভাবনা চিন্তা করছো। যদি সত্যি তুমি ভাবনা চিন্তা করো, তাহলে কি করে তোমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য জল আর খাবারের ব্যাপারে তুমি সতর্ক থাকো, বাড়িতেও বাইরেও বেড়াতে গেলেও। আর যদি সতর্ক না থাকো, তাহলে ঠিক কী কীভাবে নিজের অজান্তেই তুমি নিজের শরীরটাকে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, সে কথাও জানাতে পারো। এবং জানাতে পারো তোমার রেজলিউশন, যে আজকে থেকে তুমি যদি কোনো একটা শপথ নাও যে আজকে থেকে আমি সব কিছু ভাবনা চিন্তা করে খাবার খাবো এবং জল খাবো, সেটাও যদি কোনো রেজলিউশন নিয়ে থাকো সেটাও জানাতে পারো। 9903659992 ইজ দ্য নাম্বার। আমি সৌমক আছি রবিবারের নমস্কার কলকাতাতে টিল 10, আর স্টুডিওর ঘড়ি বলছে 8:17 হয়ে 31 সেকেন্ড। আপাতত ফ্ল্যাশব্যাক টিউন
2: FM রেনবোতে। রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।
0: প্রথম স্বাধীন বাংলা ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষালের জন্মদিনে ফ্ল্যাশব্যাক টিউনে শুধুমাত্র মোহিনের ঘোড়াগুলি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস আজ। কোভিড পিরিয়ডে তো আমরা কত রকম নিয়ম কানুন মেনে চলেছি, খাবার আগে হাত ধুয়েছি কতবার করে, খাবার গরম করে তবে হাত দিয়েছি খাবারে, কিন্তু কোভিড পিরিয়ড ওভার হওয়ার পর এখনও কি খাবারের শুদ্ধতা বজায় রাখার ব্যাপারে সচেতন হতে পেরেছি আমরা? শুধু কি খাবার, তার পাশাপাশি জল, বাইরে গিয়ে আমরা যে কোনো জল খেয়ে নিই, বাইরে ওই বরফ গলা জল বিক্রি হয়, মানে বরফের সাথে মিশিয়ে জল দেওয়া হয়, তার সাথে অনেক রকম সিরাপ মিশিয়ে দেওয়া হয়, সেগুলো যখন তখন যত্রতত্র অন্তত ধর্মতলা চত্বরে আসলেই দেখা যায় এই সিন, লোকে খাচ্ছে। এই ফাস্ট ফুড যখন তখন যেখানে খুশি খেয়ে নিচ্ছি, কিন্তু আমরা কোয়ালিটি চেক করছি কি? আদৌ কি দেখছি যে কোন তেলে ভাজা হচ্ছে, কোন কোন কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া হচ্ছে, খাবারের কোয়ালিটির ব্যাপারে কি আদৌ কোনো সতর্কতা নিচ্ছি আমরা? জানাও আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে। 9903652992 এই নাম্বারে আমি সমক আছি টিল 10। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 8:22, আর তোমাদের বেশ কিছু মেসেজ আছে, কয়েকটা পড়ে দিই অন্তত। হাত ধুয়ে খাই অনেক প্যাকেট জাতীয় খাবার, ধুয়ে বা কেক ফেলে রেখে খাবার চেষ্টা করি না। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ করেছ। আর কল্যাণ নস্কর বিপ্রন্নপাড়া, প্রথম শুনলাম এই জায়গাটার নাম বিপ্রন্নপাড়া, দারুণ জায়গার নাম বিপ্রন্নপাড়া ডোমজুর হাওড়া। ডোমজুর তো শোনা কথা, কিন্তু বিপ্রন্নপাড়াটা প্রথম শুনলাম। গুড মর্নিং জানিয়েছ। আমি আর আমার পরিবার বাইরের ফুটপাতের খাবার একদম খাই না, আর আমরা এখনও বাইরে গেলে স্যানিটাইজার ইউজ করি। কল্যাণ নস্কর ডোমজুর হাওড়া থেকে মেসেজ করেছ, এটা ভীষণ রকমভাবে দরকার। ইভেন আমি যখনই ট্রাভেল করি, বা ট্রাভেল কেন, আজকেও যে এসেছি শো করতে, আমার কিন্তু পকেটে রয়েছে স্যানিটাইজার।

0: এটা সবসময় আমাদের সাথে রাখা দরকার। ইভেন কোভিড পিরিয়ডের আগে থেকে স্যানিটাইজার ইউজ করছি আমি, আমি কেন অনেকে ইউজ করছো, কিন্তু কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে যে হাতটা ঠিকঠাক করে ধোয়াটা জরুরি, কারণ হাতের মধ্যে প্রচুর ময়লা থাকে আর খাবার সাথে সেই ময়লা চলে যায় আমাদের পেটে। চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত সুমক, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে এটুকু স্বীকার করতে পারি যে খাবার আগে হাত ধোয়া অভ্যেসটা করে ফেলেছি আর বাইরে বেরোলে ফাস্ট ফুডের দিকে তাকানো বন্ধ করে দিয়েছি। চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া। কিন্তু আমরা খাবারের কথা বলছি বটে, অনেক সময় জলের থেকেও কিন্তু কন্টামিনেশন হতে পারে, আমাদের পেটের রোগ হতে পারে, সেই ব্যাপারেও কি আমরা আদৌ নজর দিচ্ছি জানাও? 9903659992 এই নাম্বারে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই একজন বিশিষ্ট মানুষের সাথে কথা বলবো, যিনি আজকের এই দিন সম্পর্কে এর যে উদ্দেশ্য সেই সম্পর্কে বলবেন এবং কিভাবে আমরা একটু সতর্ক থাকতে পারি, কি কি উদ্দেশ্য সাধন করা হয় এই দিনটির দিনে বা আজকের এই স্পেশাল দিনে, সেই ব্যাপারেও জানাবেন তিনি। স্পেশাল মেসেজ আমরা নেব তার থেকে কি, আর সেই মেসেজ শোনাবো তোমাদের। তবে আপাতত নিউ টিউন
1: FM Rainbow Rainbow New Tune Rainbow New Tune।

0: Κοθάει παβίδε. Πάταλ παγούν ραγούν μέσα εαβίδε. Δούκο τσουρίρ έμουν καλά κοθάει παβίδε.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।

0: প্রথমেই বলবো হলমার্ক সোনার গয়নার দাম। অবশ্য এই দামটা কিন্তু গতকালের হিসেবে, কারণ এখনও আজকের প্রাইসটা তো কালকে পাওয়া যাবে। গতকালের হিসেবে হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 70 টাকা কমেছে আর হয়ে দাঁড়িয়েছে 14,795 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের দাম 75 টাকা কমে হয়েছে, 1 গ্রামের দাম 75 টাকা কমে হয়েছে 15,565 টাকা। আর পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের দাম 75 টাকা কমে হয়েছে, 1 গ্রামে 15,490 টাকা। এবার বলি হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের দাম, 10 গ্রামের দাম হয়েছে 700 টাকা কমে 1,47,950 টাকা। আর 24 ক্যারেট 10 গ্রামের খুচরো পাকা সোনার 10 গ্রামের দাম 750 টাকা কমে হয়েছে 1,55,650 টাকা। আর পাকা সোনার বাট 24 ক্যারেট 10 গ্রামের 10 গ্রামের দাম 750 টাকা কমে হয়েছে 1,54,900 টাকা। এটা গেল সোনার দাম, গতকালের হিসেবটা আমি দিলাম, কারণ আজকের দরটা আবার আগামীকাল জানা যাবে। আর কলকাতায় রূপোর দাম গতকালের হিসেবে, রূপোর দামও কিন্তু গতকালের তুলনায়, মানে তার আগের দিনের তুলনায়, শুক্রবারের তুলনায় কিছুটা হলেও কমেছে। খুচরো রূপো 100 গ্রামের দাম 150 টাকা কমে হয়েছে 25,855 টাকা। 1 কেজির দাম 1,500 টাকা, মানে 1,500 টাকা কমে হয়েছে 2,58,550 টাকা। রূপোর বাটের 100 গ্রামের দাম 150 টাকা কমে হয়েছে 25,845 টাকা। আর 1 কেজির দাম 1,500 টাকা কমে হয়েছে 2,58,450 টাকা। জ্বালানির দাম অলমোস্ট একই রয়েছে। হ্যাঁ, গতকাল যা ছিল 1 লিটারের দাম পেট্রোল 113 টাকা 47 পয়সা কলকাতার দর, ডিজেলের 1 লিটারের দাম কলকাতায় 99 টাকা 82 পয়সা, আর রান্নার গ্যাসের 14.2 কেজির দাম 939 টাকা একই রয়েছে। আর সময় এখন বলছে ঠিক 8:29 হয়ে 57 সেকেন্ড, বা বলাই যেতে পারে 8:30 জাস্ট হলো। আর আপাতত একটা শর্ট কমার্শিয়াল ব্রেক, তারপর ফিরছি তোমাদের সঙ্গে গান আর কথায়। আমি সোমক।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অনেকগুলো মেসেজ জমে আছে, সেই মেসেজগুলো পরপর পড়ে দিই। জালালসি বৌবাজার হাওড়া থেকে লালমোহন মাঝির মেসেজ এসেছে, আমি যতটা সম্ভব বাইরের খাবার মানে দোকানের খাবার এড়িয়ে চলি, ঘরে তৈরি খাবার খাই, আর খাবার আগে অবশ্যই হাত ধুয়ে খাই। আমি দিনের বেশিরভাগ সময় ঘরেই থাকি, আমার কাজ ঘরেই, তাই বেরোতে হয় না। কিন্তু যারা বাইরে কাজ করেন তাদেরকে বলবো, যতটা সম্ভব ঘরের খাবার খাওয়ারই চেষ্টা করবেন এবং খাবার আগে অবশ্যই হাত ধুতে ভুলবেন না। শুভ সকাল প্রিয় মিষ্টি বন্ধু সোমক, তোমার অনন্য উপস্থাপনা আর গল্পস্বল্পে তোমার অসাধারণ অভিনয় সব মিলিয়ে আমি তোমার একজন বিগ ফ্যান। ও মাই গড বন্ধু, আমি সবসময় মেসেজ করি না, শুধু খুব মন দিয়ে শুনি। তোমার গান নির্বাচনও খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে আর শিখতে পারি। আর বিষয়ে বলবো যে রাস্তায় গজিয়ে ওঠা ফুড সেন্টার, ফাস্টফুড সেন্টার, ফুচকার দোকান, এইসব জায়গায় আমি যেরকম ভিড় দেখি তাতে মনে হয় না মানুষের মনে সেই কোভিড সময়ের বিন্দুমাত্র সচেতনতা বেঁচে আছে। তবে আমার নিজের কথা যদি বলো, আমি এখনও মোটামুটি সব নিয়ম মেনে চলি আর বাইরের খাবার কোনো দিনই বিশেষ খাই না। তবে খুব ভালো থেকো, তোমাদের ডোরা। ডোরা, এর আগে তুমি মেসেজ করেছো, খুব কম মেসেজ করো কিন্তু মাঝে মাঝে তুমি মেসেজ করেছো, আমার মনে আছে। তুমি বোধহয় রানিকুঠি অঞ্চল থেকে মেসেজ করো, হোয়াট এভার ডোরা শুধু লিখেছো, তুমি লোকেশন লেখুনি, পরের দিন প্লিজ লোকেশনটা শেয়ার করে দিও। নিবেদিতা সেন ফ্রম শেওড়াফুলি, গুড মর্নিং জানিয়েছো, গুড মর্নিং ফ্রম মাই সাইড টু। খুবই গুরুত্বপূর্ণ কথা, খাবার আগে হাত তো ধুতেই হবে, তবে বাসনপত্র ভালো করে ধুতে হবে, কারণ কাজের মাসি যতই ভালো করে ধোয়ে তারপরেও আমরা একটু ধুয়ে নিই এবং সেটা ধুয়ে নেওয়া উচিত। এবং সেটা আমি মনে করি যে সেটা না হলে বাড়ির খাবার টাটকা হলেও সেটা কন্টামিনেটেড হতে পারে। আর জল বোতলের পরিবর্তে গ্লাসে খাওয়া ভালো, বাইরে গেলে বোতল ব্যবহার করি, রাস্তার খাবার সবসময় এড়িয়ে চলি। রাস্তার খাবার সবসময়ই চলি লিখেছো, বোধহয় এড়িয়ে চলো এটাই বলতে চেয়েছো। আর আমি একটা টিপ দেবো যেটা অনেকেই করো, জলটা চেষ্টা করো বাইরের জল না খাওয়ার এবং বাড়ি থেকে জলটা ক্যারি করার চেষ্টা করো। আরেকটা মেসেজ পড়ে দিই, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। খাবারের একটা দানা যেন প্রাণ জাগতে পারে, জাগাতে পারে, তবু আমরা নষ্ট করি এই খাবার তরে। গায়ের রক্ত জল করে যারা ফসল ফলায় মাঠে, তাদের কত দিন যেন অনাহারে কাটে। কিছু খাবার তুলে দাও তাদের শিশুর মুখে, পরম বন্ধু তারা আমাদের এই সুখে দুঃখে। খাবারের একটা দানা যেন প্রাণ জাগাতে পারে,

গরম যত্নে আগলে রাখো এই খাবার তরে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, খুব সুন্দর পায়েল মেসেজ করো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর মেসেজের জন্য। আরও অনেক মেসেজ জমে আছে, সেসব মেসেজ অবশ্যই পড়বো। আর নিয়মিত যেসব সেগমেন্ট রয়েছে সেসব তো আছেই। আর আজকে বলেছি, আজ এই স্পেশাল ডে, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডেতে একজন স্পেশালিস্ট তার মেসেজ দেবেন আজকে আমাদের সকলকে। স্টে টিউন টু 107 FM রেইনবো। আমি সৌমক আছি আরও 1 ঘন্টা 20 মিনিট তোমাদের সঙ্গী হয়ে আজকের রবিবারের নমস্কার কলকাতায় 107 FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। এই মুহূর্তে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কেবলমাত্র সেকেন্ড হুগলি ব্রিজ কাজের জন্য বন্ধ হয়েছে। ভোট বন্ধ সকাল ভোর 5টা থেকে রাত্রি 9টা অবধি বন্ধ থাকবে। এছাড়া আজকে একটি র্যালি বেরিয়েছে আমেরিকান সেন্টার থেকে ময়দান চত্বর করে, আবার ব্যাক হলো, জাস্ট ব্যাক হলো আমেরিকান সেন্টার। এছাড়া আর বড় উল্লেখযোগ্য মিটিং টিচিংয়ের খবর আমাদের কাছে কিছু নেই, তাই আশা রাখি বাকি দুটি বুঝে আছে।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বৃষ্টি না আসুক শাওনের মেসেজ এসেছে বারাসাত থেকে। কোভিডের সময়ে খাদ্য আর

নিয়ম নিয়ে যা যা নিয়ম মেনে চলা শুরু করেছিলাম সেগুলো এখনও মেনে চলার চেষ্টা করি। যেমন ধরো, এক নম্বর হচ্ছে খাওয়ার আগে হাত পরিষ্কার করে নেওয়া ভালো করে। দু নম্বর, অনেকক্ষণ ধরে খোলা পড়ে আছে এরকম কিছু না কেনা। তিন নম্বর, রাস্তার ধারে কাটা ফল নইব নইব চ। আর নাম্বার চার, বাইরে বেরোলে যেখান সেখান থেকে জল না খাওয়া, আর যদি সেরকম জল খেতেই হয় তাহলে

প্যাকেটজাত খাবার খাওয়া। আপাতত এই কয়েকটা জিনিসই মনে পড়ল যেগুলো মেনে চলার চেষ্টা করি। শাওন ফ্রম বারাসাত। আর বহুরু ঘোষপাড়া থেকে মাথাই দাসের মেসেজ এসেছে, শুভ সকাল জানিয়েছেন আগে, শুভ সকাল আমার তরফ থেকেও। আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, আলোচনার বিষয়বস্তু কোভিডকালে যেভাবে আমরা সচেতনতা অবলম্বন করেছি, এখন কি তা করছি? সত্যি কথা বলতে দ্বিধা নেই, কোভিডকালে আমার ভিতর যে সচেতনতা ছিল এখন তার শিকি ভাগও নেই। বাড়ি থাকলে হয়তো খাবার আগে সাবান দিয়ে হাত ধুই, কিন্তু বাইরে যখন থাকি তখন খাবার খেলে হাত ধোয়ার সময় বা ইচ্ছেও থাকে না। আর আমি বাইরের খাবার খুব কম খাই, যেটুকু খাই খুব সচেতনভাবে খাই, কারণ যেগুলো খাবার যে খাবার খেলে শরীরের পক্ষে ক্ষতি হয় সেই খাবারগুলো এড়িয়ে চলি। আমি কখনো ফাস্ট ফুডের দোকান মুখ হই না, ফাস্ট ফুডে আমার অরুচি। মাথাই দাস, বহুরু ঘোষপাড়া। একটা খুব সিম্পল টিপ দিতে পারি যে আমরা অনেক সময় স্যানিটাইজার নিয়ে যাই, ক্যারি করি। স্যানিটাইজারের পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের সেটা লেডিস ব্যাগ হোক, মানে মহিলারা বা পুরুষরা হোয়াট এভার, মহিলাদের ব্যাগে বা লেডিস ব্যাগে অথবা পুরুষরা তাদের পার্সে ওই যে পেপার, যে সোপ যেগুলো হয় না, যেগুলো অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় হাত ধোয়ার জন্য, সেই পেপার সোপ কিন্তু কিনতে পাওয়া যায়। এবং সেই পেপার সোপ খুব কম দামে, মানে 3 টাকা বা 3.5 টাকা বা 4 টাকা বা ম্যাক্সিমাম 5 টাকা দামে কিন্তু একটা স্ট্রিপ পাওয়া যায়। এখন অনেক ছোট ছোট বিভিন্ন শেপের বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি, তারা খুব এটা বেশ ইন্টারেস্টিং যে তারা হাত ধোয়ার জন্য নিয়ে আসে একটা জাস্ট ফাইলের মতন, তার মধ্যে ছোট ছোট তারা চাঁদ এরকম শেপের বিভিন্ন ছোট ছোট কাগজের টুকরো থাকে, সেগুলো কাগজের মতো দেখতে, অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে সোপ কাইন্ড অফ। সেগুলো হাতের মধ্যে দিয়ে জল দিয়ে ধুলেই 2-3টে নিলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ তোমার ফেনা যেটা সেটা হয়, সেই লাদারটা দিয়ে হাত ধুয়ে নিচ্ছে বাচ্চারা, এটা কিন্তু খুব ভালো অভ্যেস। অথবা তোমরা এরকম একটা কিছু ফাইল কিনে নিতে পারো, অথবা জাস্ট একটা ওই যে হাত ধোয়ার যে স্ট্রিপ, যেগুলো হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি, এগুলো যদি একটু পার্সে রাখো, একটু হ্যান্ডব্যাগে রাখো, তাহলে কিন্তু যে কোনো কিছু খাওয়ার আগে তুমি যদি সেটা দিয়েই জল দিয়ে হাতটা ধুয়ে নাও, দেখবে বাইরে কোথাও ট্রাভেল করার সময় যে হাত দিয়ে পুরো কালো কালো জল বেরোচ্ছে, তার মানে হাতের মধ্যে কতটা ময়লা রয়েছে। এবং এমন কিছু পার্টিকলস রয়েছে যেগুলো আমরা চোখেই দেখতে পারি না, যেগুলো আমাদের ক্ষতি করছে, তাই অবশ্যই একটা ওই সোপ স্ট্রিপ রেখে দেওয়া যায়, বা ওই সোপের যে ছোটো ছোটো যে ফাইলগুলো রয়েছে সেগুলো একটা কিনে ব্যাগে ক্যারি করা যায় বা পার্সে রেখে দেওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। পিউপা পূর্ব বর্ধমান থেকে মেসেজ করেছো, নমস্কার জানিয়েছো, গুড মর্নিং দাদা, চটজলদি ফাস্ট ফুড একটু বাদ দিতেই হবে জীবন থেকে, আর জল নিজের বাড়িটাই ভালো, একদম এটা আমিও ফিল করি, তাতে যেখানেই যাও না কেন, তবে 2-4 দিন কোথাও গেলে সেখানে বুঝে শুনে কিংবা সম্ভব বলে ফোটানো জল খেতে হবে, ভালো থাকতে ভালো বুদ্ধির প্রয়োজন। পিউপা ফ্রম পূর্ব বর্ধমান। আমি একটা কথা বলতে পারি যে আমরা যখনই যেখানে ট্রাভেল করি, আমাদের গ্রুপ বা আমরা যেখানে ট্রাভেল করি, আমরা একটা কাজ করি যে বাড়ি থেকে যেটুকু জল ক্যারি করার সেটুকু করে নিলাম, বা সিলড বটল ছোট, মানে 1 লিটার কি 2 লিটার নিয়ে নিলাম ট্রাভেল করার সময়, ডিউরিং আওয়ার ট্রাভেল টাইম। কিন্তু যেখানে আমরা থাকবো, পৌঁছচ্ছি যেখানে, সেখানে 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, 2 দিন হতে পারে, অথবা হতে পারে 10 দিন। আমরা অনেক সময় গ্রুপ করে যাই, হয়তো 9 জনের বা 10 জনের গ্রুপ। আমরা যেটা করি, সিলড বটল, যে বড় বড় যে 5 লিটার বা 10 লিটারের বটল, একসাথে গাড়িতে যখন আমরা ট্রাভেল করছি, তখন গাড়িতে স্টেশন থেকে বা কাছাকাছি কোনো দোকান থেকে 5 লিটারের ধরা যাক 6টা বটল তুলে নিলাম, বা 10 লিটারের 5টা বোতল বা 4টে বটল তুলে নিলাম। এবং মোটামুটি আমাদের যে কদিন ওখানে স্টে করছি, যতজন সদস্য আছে, আমরা যেসব রুমে রয়েছি ভাগ হয়ে যাচ্ছি, সেই রুমে ওই বটলগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিই, এবং সেখান থেকে আমরা জলটা ঢেলে খাই এবং সেই জলটাই ক্যারি করি। যখন কোথাও সাইট সিইংয়ে যাচ্ছি, আমরা কিন্তু সেই জলটাই ছোট ছোট বটলে ভরে ক্যারি করি। এটা যদি তোমরা করতে পারো কোথাও, যখন তোমরা

বেড়াতে যাচ্ছ, কোথাও ট্রাভেল করছো, তখন সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, কারণ জল থেকে প্রচুর রোগ ছড়ায়। আমরা শুধু খাবারের কথা বলি, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বলছি, কিন্তু খাবারের পাশাপাশি জলটাও কিন্তু একটু মাথায় রেখো প্লিজ।

এই গানটা দিয়ে শেষ করবো আজকের সেকেন্ড আওয়ার। রবিবারের নমস্কার কলকাতায় আছি আমি সোমক, দশটা পর্যন্ত লাস্ট আওয়ারে তোমাদের সঙ্গে থাকবো আমি সোমক, আরও একটা ঘন্টা রেগুলার সেগমেন্ট নিয়ে আর ইম্পর্টেন্ট মেসেজ অন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। 7ই মার্চের পর ফের ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 29 টাকা বাড়ল। এর ফলে কলকাতায় 14 কিলো 200 গ্রামের এলপিজি সিলিন্ডারের দর পৌঁছে গেল 968 টাকায়। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তিত থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর দপ্তরের আর্থিক পরামর্শদাতা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক অগ্রগতি, রূপান্তর এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের হাতে তুলে দেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবার 90তম বার্ষিকী উপলক্ষে আজ সকালে আকাশবাণী কলকাতা কেন্দ্রের উদ্যোগে ওয়াকাথনের আয়োজন করা হয়। সূচনা করেন ডিডিজিই স্টেশন হেড সুচিস্মিতা রায়। বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে পূর্বাঞ্চলীয় সাই ও রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে সানডেজ অন সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল। ক্রীড়ামন্ত্রী নিশীত প্রামাণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভারেভ ও ইতালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি,
2: গান মিলান্তি।
3: 9:10 ফাইনাল আওয়ারে পৌঁছে গেলাম আমি সুমক। আর ফাইনাল আওয়ারের ফাইনাল গান মিলান্তির রিকোয়েস্ট এসেছে দমদম ক্যান্টনমেন্টের সোমনাথ ঘোষের কাছ থেকে। আর বিনোদিনী ছবি থেকে এই গানটা শুনতে চেয়েছেন তিনি। সবার জন্য রইল FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে ঠিক 9:09, আর আমি সোমক আছি। আজকে রবিবারের নমস্কার কলকাতায় টিল 10:10 পর্যন্ত আছি, আর বলেছি যে আজকে বিশেষ একটা দিন, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আর এই বিশেষ দিন সম্পর্কে আমি তো কিছু ইনফরমেশন তোমাদের দিয়েছি, কিন্তু বলেছিলাম অনেক আগে থেকেই বলছিলাম যে আজকে এই স্পেশাল ডেতে স্পেশাল একজন মানুষ আমাদের সাথে রয়েছেন, একজন এক্সপার্ট রয়েছেন, যিনি এই দিন সম্পর্কে এবং কিভাবে আমাদের এই দিনটি পালন করা উচিত, কেন পালন করা উচিত সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবেন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্তকে, সায়েন্টিফিক কনসালটেন্ট হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাইরেক্টর MSCT একাডেমিক্স অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশন। প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্ত আমাদের সাথে এই মুহূর্তে।
4: নমস্কার, আমি ডক্টর রঞ্জিনী দত্ত এবং আজকে আমরা কথা বলতে চলেছি 7 জুন 2026 বিষয়ে। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনের অত্যন্ত দুই গুরুত্বপূর্ণ সংস্থা 7 জুনকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হিসেবে 2018 থেকে উদযাপন করে। এবছরের থিম ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিওয়ের। মূলত এই বছরে যে বিভিন্ন ধরনের প্রচার, সেটা সারা বিশ্বের খাদ্যবাহিত রোগগুলিকে যতটা সম্ভব জনজীবনকে যাতে সে ক্ষতি না করতে পারে বা জনজীবনকে যাতে সে কোনোভাবে স্পর্শ না করতে পারে যতদূর সম্ভব, সেটার দিকে নজরদারি করা। এবং তার জন্যে যেটা করা উচিত সেটা হল বিজ্ঞানসম্মতভাবে এটার প্রতিরোধ, এর সম্বন্ধে জানা এবং গোটা ফুড সাপ্লাই সিস্টেম বা আমরা যেটাতে বলে থাকি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে যাতে এই খাদ্যবাহিত কোনোভাবে রোগ তাকে সংক্রামিত না করতে পারে। সাধারণত এভিডেন্স বেস সিস্টেমে আমরা জানি যে WHO 30টি এই ধরনের হেভি মেটালস এবং প্যাথোজেন বা খাবারকে সংক্রামিত করে এমন বীজাণুর সম্বন্ধে মানুষকে আরো বেশি সচেতন করার চেষ্টা করছে। এবং এটার জন্যে যে শুধু আলোচনা সভার আয়োজন বা কিছু সেমিনারের আয়োজন তা নয়, সংগঠিতভাবে বিভিন্ন সরকার, খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত সমস্ত ইন্ডাস্ট্রি এবং আমরা যারা এই খাদ্যকে ক্রয় করি, অর্থাৎ আমরা বিক্রেতা থেকে শুরু করে আমাদের মতন ক্রেতা অবধি, যাতে এই খাদ্যবাহিত রোগের সম্বন্ধে আরও বেশি সচেতনতা বাড়ে সেটার দিকে নজরদারি বাড়ানোর জন্যে আর্জি জানানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কস্ট এফেক্টিভ পদ্ধতি যার মাধ্যমে খাদ্যটি আরও সুরক্ষিতভাবে যেখান থেকে সেটি তৈরি হচ্ছে এবং যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যম দিয়ে সেটি আসছে আপনার খাবারের টেবিল

লব্ধি সেটা যাতে সম্পূর্ণ পরিশুদ্ধ থাকে সেই বিষয়ে বিভিন্নভাবে নজরদারি করা হচ্ছে। এবং এটার ভেতরে এই বছরে সমস্ত ধরনের শিক্ষাগত প্রতিষ্ঠান, কর্পোরেট ফুড সার্ভিস অর্গানাইজেশনস এবং বিভিন্ন কমিউনিটি গ্রুপ বা সেলফ হেল্প গ্রুপকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রথমত এবছরের যে থিম তার মধ্যে সবার আগে যেটি তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে অপরিশুদ্ধ খাবার মানুষকে শুধু যে একবার অসুস্থ করে তা নয়, সেই অসুস্থতার জন্যে তার কিন্তু দীর্ঘায়ু কোনো একটি রোগের বীজ শরীরের মধ্যে ঢুকে যেতে পারে, যার থেকে তার আর্থিক উপার্জন করার ক্ষমতা পর্যন্ত হ্রাস পেতে পারে। দ্বিতীয়ত, কোনোভাবেই যাতে কোনো মানুষ এবং সে দরিদ্র সীমার নিচে থাকলেও সেই ধরনের জনগণও যাতে পরিশুদ্ধ খাবারের গোলাবয়ের মধ্যে চলে আসতে পারে সেই বিষয়ে WHO আরও বেশি বিভিন্ন সরকারকে সচেতন করতে চাইছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলি আছে। এবং এই বিষয়ে তারা বারবার করে জনতার কাছে তারা বিভিন্ন ধরনের সহজ কিছু নিয়মাবলীকে তুলে ধরতে চলেছে। যেমন খুব সহজে বলা যেতে পারে, ধরুন হাত ধুয়ে খাওয়া, এটিও কিন্তু খাদ্যের পরিশোধনের মধ্যে একটি খুব বড় জায়গা রাখে। তাছাড়া তারা বিভিন্ন ধরনের তথ্যের মাপকাঠি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে, যাতে আমরা বুঝতে পারি যে এই যে বিভিন্ন ধরনের টেট্রাপ্যাকের খাবার আছে তার লেবেল রিডিং, অর্থাৎ প্যাকেটের সামনে যেটা লেখা থাকে তার পরিবর্তে প্যাকেটের পেছনে যে খাবারগুলি লেখা থাকে সেইগুলো, যেটি অত্যন্ত ছোট ছোট হরফে লেখা থাকে, সেইগুলো সম্বন্ধে আমরা যাতে আরেকটু বেশি সচেতন হই। এবং মানুষকে এটাও জানাতে চাইছে যে প্রথম তিনটে যে খাবারের কথা বা যে উপাদানের কথা ওই টেট্রাপ্যাকে লেখা রয়েছে সেটি কিন্তু ওই খাবারের প্রধান উপাদান। তাছাড়া ক্লাস টু প্রিজারভেটিভস এবং ক্লাস টু প্রিজারভেটিভের সঙ্গে কী কী ধরনের ভেজাল মিশ্রিত হতে পারে সে বিষয়ে একটা জনমত তৈরি করার চেষ্টা এবছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল লক্ষ্য। এই মহৎ লক্ষ্যের সঙ্গে আমাদের ভারতবর্ষে FSSAI বা ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া তাদের কড়া নজরদারিকে আরও বেশি ছড়িয়ে দিতে চাইছে এবং তারা বারবারই বিভিন্ন ক্যাম্পেইন রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ডের মাধ্যমে ISI চিহ্ন, PFA চিহ্ন, আগমার্ক চিহ্ন এই সমস্তগুলির ব্যাপারে মানুষের মনের মধ্যে সচেতনতা করতে চাইছে। এবং এই বিষয়ে ভারত সরকার যথেষ্ট অর্থ ব্যয় করছে যাতে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা আমরা চলতি ভাষায় বলে থাকি রেশন সিস্টেম, সেখানে যে খাদ্যদ্রব্যগুলির বন্টন হয় যেগুলো অনেক সময় আমরা দেখি ভেজাল মিশ্রিত, সেই ভেজালের বিরুদ্ধে আরও কড়াভাবে কিভাবে ভারত সরকার বিভিন্ন আইনানুপ প্রচেষ্টা করতে পারে এবং ভেজালের বিরুদ্ধে একটা অত্যন্ত সক্রিয় নিয়মাবলীর এস্টাবলিশমেন্ট এই বছরের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারতীয় সরকার দুজনেরই লক্ষ্য। এর সঙ্গে উল্লেখযোগ্য আরেকটি জিনিস, ফুড সেফটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিন্তু ফুড সিকিউরিটি। এই যে আমি খানিকক্ষণ আগেই বললাম যে দারিদ্র সীমার নিচেও যারা বসবাস করেন সেই ধরনের মানুষের কাছেও যাতে পরিশুদ্ধ খাবার পৌঁছয় সেই বিষয়ে দেখার জন্যে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ওই রেশন দোকানের যে ধরনের খাবার বন্টন করা হয় সেটার যাতে গুণমান মিনিমাম PFA স্ট্যান্ডার্ডে থাকে সেই বিষয়ে রাজ্য সরকার এবং

0: কেন্দ্রীয় সরকার অনেক বেশি সচেতন হচ্ছেন এবং ভেজাল যারা মেশান সেই ভেজাল মেশানোর বিরুদ্ধে আইন অনেক বেশি আরো দৃঢ় করে তোলা হচ্ছে। বলে রাখা ভালো, আগে এই ভেজাল মিশ্রণের জন্য যেটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলতাম এবং তার জন্য যে জেলের সময় বা তার জন্য যে ফাইন লাগানো হতো সেটা নিয়ে অলরেডি কথাবার্তা চলছে এবং সেটা আরো কড়া করে দেওয়ার নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে এবং নেক্সট পার্লামেন্টারি সেশনে সেটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা হতে চলেছে এবং সেখানেও কিন্তু এটির প্রতি একটা আমরা পজিটিভ পদক্ষেপ আশা করতে পারি। এবং যেটা বলছিলাম যে ভালনারেবল পপুলেশন বা যে ধরনের জনগোষ্ঠীর কাছে খাবার সঠিকভাবে পৌঁছয় না, যেমন ধরুন বৃদ্ধ বৃদ্ধা শিশু যারা অত্যন্ত দুস্থ পরিবারের মধ্যে আসে, গর্ভবতী মায়েরা, সদ্য প্রসূতি মায়েরা এবং বাড়ন্ত বয়সের মেয়েদের যাদের সবে ঋতুস্রাব শুরু হয়েছে, এই ধরনের ভালনারেবল জনগোষ্ঠীর কাছে যাতে পরিশুদ্ধ খাবার পৌঁছতে পারে সেই নিয়ে বিভিন্ন ধরনের স্কিমের কথাও কিন্তু ভাবা চলছে। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর থেকেও কিন্তু যাতে খাবার দেওয়ার সময় সেটি একটি রান্না করা খাবার বাচ্চাদের দেওয়া হয় যেটি একটি নির্দিষ্ট মাপকাঠির নিচে কোনোভাবেই বা গুণমানের নিচে কোনোভাবেই না যায় সে ব্যাপারেও কড়া নজরদারির হুঁশিয়ারি এসছে। তাছাড়া প্যাকেটেড ফুডের মধ্যে কম্পালসারি করে দেওয়া হয়েছে যে সেখানে তাদের মধ্যে কি কি ধরনের প্রিজারভেটিভ, কি কি ধরনের মেটেরিয়ালে ওই টেট্রাপ্যাকটি তৈরি হচ্ছে সেগুলো যে কোনো খাদ্য পরিবণ্টন সংস্থা বা যে সমস্ত জায়গায় খাদ্য ক্যানিং ফুড ক্যানিং হচ্ছে তাদের অবশ্যই তাকে মেনশন করতে হবে এবং সেই খাদ্যের ভেতরে পুষ্টি গুণ কতটা আছে, তার নিউট্রিটিভ ভ্যালু কত সেটাও খুব পরিষ্কারভাবে খাবারের যে কোনো প্যাকেটে দিতে হবে। এবং শুধু তাই নয়, অধিকাংশ রেস্টুরেন্ট বা হোটেল যেখান থেকে মানুষ সাধারণত খান সেখানেও কিন্তু আস্তে আস্তে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে যে তারা যে খাবারটি বানাচ্ছে সেই খাবারের মধ্যে কতটা পুষ্টিগত গুণমান রয়েছে তা তাদের মেনু কার্ডের মধ্যে লেখার একটি কম্পালসারি আইন আসতে চলেছে। এছাড়া বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে স্কুলে, বিশেষ করে প্রাইমারি স্কুলে বাচ্চাদের শেখানো যে কিভাবে একটি খাবার, বিশেষ করে যেগুলো আমরা কাঁচা খেয়ে থাকি যেমন ধরুন স্যালাড, সেগুলোকে কি করে আমরা পরিশুদ্ধভাবে খাব এবং খাবারের কি কি ধরনের, খাবার খাওয়ার কি কি ধরনের অভ্যেস একটি খাবারকে পরিশুদ্ধ থেকে অপরিষ্কার করে দিতে পারে সেই বিষয়ে বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল মাধ্যমের সাহায্যে বোঝানো এবং শিশু মনের মধ্যে সেটিকে একদম গেঁথে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। কারণ যেমন বলা হয়, টুডেজ চাইল্ড ইজ টুমোরোজ ফিউচার। তো আসুন আমরা সবাই মিলে এই 7ই জুনকে আমাদের সবার জীবনে স্বাগত জানাই এবং এটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সব রকমের প্রয়াস যেন অব্যাহত থাকে। নমস্কার।
1: হ্যালো ডক্টর। এই মুহূর্তে আমাদের সাথে এতক্ষণ ছিলেন সায়েন্টিফিক কনসালট্যান্ট, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাইরেক্টর, MSCT একাডেমিক্স অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশন প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্ত। আজকে হ্যালো ডক্টরে আমরা কথা বললাম বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, আজ 7th জুন রবিবার। এই বিশেষ দিনের বিশেষ কিছু মেসেজ আমরা জানলাম প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্তের কাছ থেকে। আশা করি তাঁর এই ইম্পর্টেন্ট মেসেজ আমাদের সকলকে এই সম্পর্কে আরো বেশি সচেতন করে তুলবে। নমস্কার কলকাতায়, আমি সোমকাছি টিলটেন। আর আপাতত ফ্ল্যাশব্যাক সং
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 9টা বেজে ঠিক 26 মিনিট হয়ে 48 সেকেন্ড। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছি, আমি সমক আছি। অনেকক্ষণ পরে তোমাদের মেসেজ এবার হাতে তুলে নিয়েছি। কৃষ্ণেন্দু বিশ্বাসের মেসেজ পায়রাডাঙ্গা থেকে এসেছে। নমস্কার জানিয়েছ, নমস্কার ভোড়াইতে প্রিয় ম্যাগাজিনের নানান স্বাদ, তোমার মিষ্টি কণ্ঠে হলো মধুময়। বিষয় বলি, আমি তো মনে রেখেছি খাদ্য নিরাপত্তার নানান দিক, তাই হাত ধোয়ার অভ্যেস যেমন রয়েছে তেমনি রয়েছে টাকা পয়সা নাড়াচাড়া করার পরও হাত ধোয়ার অভ্যেসটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুমি বলেছ, টাকা পয়সার মধ্যে যে কত ধরনের ময়লা থাকে এবং রোগ জীবাণু থাকে সেটার কি বলবো, এবং সেটা টাকা পয়সা নাড়াচাড়া করার পরে হাত ধোয়াটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। আর বর্তমানে 10 টাকা 20 টাকার কাগজের নোটের যা অবস্থা, হাত ধোয়াটা ভীষণ দরকার। হাত ধোবে নাকি ওই নোটটাই ধোবে সেটা ভেবে দেখো। তবে রাস্তায় ও রেস্টুরেন্টে ফাস্টফুড খাবার অভ্যেস পূর্বেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও হবে না, কারণ স্বাস্থ্যই সম

0: কত। আর সবশেষে বলি একটা আবেদন, আমরা যখন খাদ্যদ্রব্য কিনবো তখন অবশ্যই দেখে নেব খাবারটি কবে তৈরি হয়েছে এবং কতদিন পর্যন্ত নিরাপদে খাওয়া যাবে, ভীষণ ইম্পর্টেন্ট। এটা ওষুধের ক্ষেত্রেও দেখব, তেমন দেখব ঠান্ডা পানীয়ের ক্ষেত্রেও, অন্যান্য কিছুর ক্ষেত্রেও দেখা উচিত। কৃষ্ণেন্দু বিশ্বাস পাড়াডাঙ্গা থেকে খুব ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল একটা মেসেজ পাঠিয়েছ, তার মানে বাকিদেরটা নয় তা আমি বলছি না, একবারও নয়। যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কান্তি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, সুপ্রভাত আমার তরফ থেকেও। খুব সত্যি কথা, এখনও পর্যন্ত আমরা খাবার তার নিরাপত্তা নিয়ে সতর্কতা অবলম্বন করি না, রাস্তাঘাটে বেরিয়ে ফাস্টফুড খাচ্ছি যখন তখন, যেখানে এক বালতি জলে সব প্লেট কাঁটা চামচ ধোয়া হয় সেখানে সেই প্লেটের মধ্যেই আমরা খাচ্ছি কি করে জানি না। শুধু কি তাই, কাঁটা ফল যেখানে মাছি বসে থাকে সেটাও খাচ্ছি। খাওয়ার হোটেলেও একই রকম অবস্থা, আমার কিন্তু অফিস ব্যাগে সবসময় বিস্কিটস আর জলের বোতল আর গোটা কলা থাকে, তাই এই বিষয়ে সবার সতর্কতা হওয়া উচিত। ভোড়াইতে তোমার সুমিষ্ট গলাতে অসাধারণ ম্যাগাজিনের বার্তা পাঠ আর কথার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, খুব ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো। বই ভালো আর সুস্থ আনন্দে সুরে সুরে, কিছু বুঝলাম না, বই ভালো ও সুস্থ ও আনন্দে সুরে সুরে থেকো যাদবেন্দ্র পাণ্ডা, হোয়াট এভার, মানে সুস্থ আর আনন্দে থাকার কথা বলছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন। আরেকটা মেসেজ, মুন্না সর্দার, সর্দার পাড়া হাওড়া মুন্সিডাঙ্গা, হাই সমকদা, আমি বাইরের খাবার খাই না, বাইরে গেলে বাড়ি থেকে খাবার নিয়ে যাই, জলও নিয়ে যাই, এটা সবসময় উচিত। গুড মর্নিং জানিয়েছ মফিজুল খান নন্দীগ্রাম থেকে। হ্যাঁ, কোভিড মাস্ক পরতে শিখিয়েছে, কোভিড আমাদের মাস্ক পরতে শিখিয়েছে, হাত ধুয়ে খাবার খেতে শিখিয়েছে, কিন্তু এই শিক্ষা সবাই গ্রহণ করেনি, যারা বাঁচার জন্য খায় তারা বিশেষত তারাই গ্রহণ করেছে, বাকিরা যারা খাওয়ার জন্য বাঁচে তারা নয়। মফিজুল খান ফ্রম নন্দীগ্রাম। 9:30, আরও হাফ অ্যান আওয়ার তোমাদের সঙ্গেই হয়ে থাকব আমি সোমক, আজ রবিবারের নমস্কার কলকাতায়, আপাতত নিউ টিউন
1: FM Rainbow তে, Rainbow New Tune, Rainbow New Tune।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল
4: মোটামুটি হাওয়া অফিসের যা হালচাল দেখতে পাচ্ছি, জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, থান্ডার স্টর্ম উইথ লাইট রেইন ল্যাকলি টু অকা, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল গত 24 ঘন্টায় 27.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি 92%, গত 24 ঘন্টায় ছিল, সবচেয়ে কম ছিল 63%। আর গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা 2.2 মিলিমিটার। আর একটা ওয়েদার ওয়ার্নিং রয়েছে, মোটামুটি 12:30 থেকে 12:40 পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ যে কোস্টাল এরিয়া, সমুদ্র তীরবর্তী অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার এবং কখনও কখনও 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আজ ওই 12:30 থেকে 12:40, মোটামুটি 12:30 বা 12:40 বা 1টা পর্যন্ত, এই সময়ের মধ্যে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। 9:34 হয়ে 44 সেকেন্ড, আমি সৌমক আছি আজকে রবিবারের নমস্কার কলকাতায়, 7 জুনের রবিবারের নমস্কার কলকাতায়। তোমাদের মেসেজ জমে আছে আর আপাতত 3-3টে গান জমে আছে আমার কম্পিউটারে। 3-3 গানের হ্যাট্রিক, ব্যাক টু ব্যাক 3-3টে গান শুধুমাত্র তোমাদের জন্য।
0: FM রেইনবোতে 3-3 গানের হ্যাট্রিক।

0: FM Rainbow Tee, Tine Ke Tin, Tine Ke Tin, Ganer Hat Trick, Ganer Hat Trick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: জাস্ট 9:49 হয়ে 51 সেকেন্ড, আর 10 মিনিট মতন আছি তোমাদের সঙ্গে হয়ে আজকের রবিবারের নমস্কার কলকাতাতে। 7th June আজ, আর আজকের দিন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। সেই নিয়ে তোমরা মেসেজ করেছো 9903653992 তে। শঙ্করচন্দ্র দিয়ে বারাসাত থেকে মেসেজ করেছেন, নিয়ম কানুন পাল্টে দিল মহামারী করোনা এসে, করোনা সরতেই আমরা আবার যে কে সে, লোভী চোখ দেখলে কিছু মন বলে খাই খাই, জ্ঞান পাপি এক লহমায় সব কিছু ভুলে যাই, আমি কিন্তু লোভী মনটা রাখি আমার বসে, সেই ব্যাপারে নাম্বার থাকবে আমার 10-এ। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, নিয়ম যত নিজের মতো বানিয়ে নিলেই বেশ, খাবার যদি হাতছানি দেয় কাঁদে উদর দেশ, লাফিয়ে পড়ে পাতের উপর চপ কাটলেটগুলো, ফুচকার স্বাদ বেড়ে যায় আরও লেগে পথের ধুলো, হাতের সনে জীবাণু সব খায় যে পেট পুড়ে, আমরা বাপু জল বাঁচাবো সারা শহর জুড়ে, যখন হবে ভীষণ রকম কড়া করি বেশ, তখন শুধুই গড়বো আবার এই সু অভ্যেস, তখন মোদের চেতনখানি উড়বে উঠবে নড়ে চড়ে, অদেখা সব ভাইরাসরা দেবে বন্দি করে, সবাই মিলে জব্দ হব স্তব্ধতারই মাঝে, খাবারগুলো দুঃখ পাবে লাগবে খেতে বাজে, জিলিপি আর কচুরি তো পড়বে পাতে বাদ, ঘুচে যাবে জীবন থেকে রসিকতার স্বাদ। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা এই দুর্দান্ত মেসেজটা পাঠিয়েছ। আর এই মুহূর্তে স্টোরির ঘড়ি বলছে 9:51 হয়ে 27 সেকেন্ড।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: যাদের ভালো নেই মন, তাদের মন ভালো থাকুক। শরীর যাদের খারাপ, তারা সুস্থ হয়ে উঠুক। যাদের প্রিয়জনেরা বিদেশ বিভুঁয়ে রয়েছে, ভালো থাকুক তারা। রোগশয্যায় থেকে থেকে শীর্ণ যারা, তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুক। যারা খারাপ আছে তারা ভালো থাকুক, আর যারা ভালোই আছে তারা আরও ভালো থাকুক। আর হ্যাঁ, কালো মনগুলো সাদা হয়ে উঠুক, আর সাদা মনগুলো সদা সাদাই থাকুক। আর সবশেষে বলি, টাটা বাই বাই আজকের মতো, ভালো থেকো সবাই। স্টুডিওর ঘড়ি যা বলছে তাতে আজকের মতো আমার সময় শেষ। যদি সব ঠিক থাকে, যদি সব ঠিক থাকে, তাহলে নেক্সট উইকে আবার দেখা হবে। ইন দ্য মিন টাইম তোমরা সবাই ভালো থেকো, আর আশেপাশের মানুষগুলোকেও ভালো রেখো। পরপর দু দুটো গান ব্যাক টু ব্যাক বাজিয়ে আজকের মতো সাইন আউট করছি আমি সোমক। সঙ্গে ছিলাম রবিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিতে ইরানের দুটি আক্রমণকারী ড্রোনকে মার্কিন সামরিক বাহিনী ধ্বংস করেছে। এদিকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক পরিকাঠামোগুলির ওপর ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল তেহরানে পৌঁছেছেন। 7ই মার্চের পর ফের ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 29 টাকা বাড়ল। এর ফলে কলকাতায় 14 কিলো 200 গ্রামের এলপিজি সিলিন্ডারের দর পৌঁছে গেল 968 টাকায়। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এ দফায় অপরিবর্তিত থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর দপ্তরের আর্থিক পরামর্শদাতা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক অগ্রগতি, রূপান্তর এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভরেভ ইতালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন। রাশিয়ার মীরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। এছাড়া পুরুষ বিভাগে জয়দীপ এবং মহিলা বিভাগে প্রিয়া মালিক, হংসিকা লাম্বা এবং মানসী আল্লাওয়াট দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: বেলকুড়িয়া থেকে।
1: হ্যাঁ পা, ওয়েলকাম টু মাই শো। বলো আজকে কি বলবে টপিকে?
0: হ্যাঁ, তো আজকে টপিকে দাদা আমার মনে হয় যে আজকে যে আজকে যেরকম দিন পড়েছে, তো প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ তো বেড়েই চলেছে, তো সেই ক্ষেত্রে তাই হচ্ছে আমরাই, তো তার জন্য অবশ্যই যে ফুড মানে খাবার সেখানে সেফটিটা অবশ্যই দরকার, কারণ আমাদের প্রকৃতি প্রচুর পরিমাণে দূষিত। তো তার জন্য আমি যেই সেফটিটা নেব সেটা হচ্ছে অবশ্যই খাবার দোকান যেটা থাকবে সেটা যেন খোলা আকাশের নিচে না হয়, সেটা অবশ্যই হওয়া উচিত। উপরে অবশ্যই কিছু একটা ছাউনি বা কিছু থাকা দরকার, অবশ্যই সেটা চারদিকটা ঘেরা থাকবে। আর আরেকটা মেন যেটা সেফটি দাদা, অনেকে দেখানোর জন্যই হোক বা যে কারণেই হোক অনেক সময় এসি লাগিয়ে দেয় রেস্টুরেন্টে, তো আমার মনে হয় এসিটা কিন্তু সবসময় আমাদের জন্য ভালো নয়। তো এসিটা আমরা যত কমাতে পারবো আমাদের পরিবেশ দূষিত কম হবে, আর তাতে আমাদের খাবারটাও ঠিকঠাক বা ভালো থাকবে। আর অবশ্যই আরেকটা জিনিস বলবো, সেই খাবারে সেফটি বলতে অবশ্যই আমাদের তেল মশলা এগুলো একটু কম দিয়েই রান্না করাটা ভালো, কারণ সবসময় তেল মশলাই খাবারের স্বাদ বাড়াতে পারে এমনটা না, কিছু তো আমাদের হাতের গুণ আর ভালোবাসার কিছুটা স্পর্শ থাকে খাবারে, তো অবশ্যই এই সেফটি গুলো আমরা নিতে চাই এতে।
1: ওকে বল, থ্যাংক ইউ সো মাচ। तो पायल ने भी अपनी काफ़ी अच्छी बातें बताई और एक यूनिक चीज़ बताई कि एसी से अगर आप थोड़ा परहेज करेंगे ताकि तो खाने में आपका स्वाद बढ़ेगा और पर्यावरण की भी सुरक्षा होगी। मानकों, दिशा निर्देशों और आचार संहिताओं के एक संग्रह के जिसे कोडेक्स एलिमेंटेरियम कमीशन CAC द्वारा अपनाया गया है। कोडेक्स एलिमेंटेरियम कमीशन CAC के अंतर्राष्ट्रीय खाद्य मानक स्वास्थ्य संस्था की, जिसका स्थापना वर्ष 1963 में खाद्य और कृषि संगठन FAO तथा विश्व स्वास्थ्य संगठन WHO द्वारा संयुक्त रूप से की गई थी। इसका उद्देश्य उपभोक्ताओं का स्वास्थ्य की रक्षा करना और खाद्य व्यापार में निष्पक्ष प्रथाओं की सुनिश्चित करना है। CAC के 189 सदस्य हैं और भारत वर्ष 1964 में इस आयोग का सदस्य बना।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। 7ই মার্চের পর ফের ঘরোয়া রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। এর ফলে কলকাতায় 14 কিলো 200 গ্রামের এলপিজি সিলিন্ডারের দর পৌঁছে গেল 968 টাকায়। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এ দফায় অপরিবর্তিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর দপ্তরের আর্থিক পরামর্শদাতা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক অগ্রগতি, রূপান্তর এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরে জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাইয়েরও নির্দেশ দিয়েছেন। মঙ্গোলিয়া আয়োজিত উলান বাটোর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক পেয়েছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার ভেরেভ ইতালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন। রাশিয়ার মীরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। 19 বছর বয়সী আন্দ্রিভা ফাইনালে পোল্যান্ডের মাহা সোয়ালিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে দেন। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিতে ইরানের 2টি আক্রমণকারী ড্রোনকে মার্কিন সামরিক বাহিনী ধ্বংস করেছে। এদিকে কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক কাঠামোগুলির ওপর ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা করেছে। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: নমস্কার, আপনাদের সঙ্গে আমরা এসে গেছি আজ। আপনারা নিশ্চয়ই এই রকম একটা দিন, একটা রবিবার, আর সেই রবিবারে রবির কথা। আসলে আমরা আজ মানে কারা রয়েছি আগে বলি, জয়শ্রী মুখোপাধ্যায়
4: এবং রণজয় মুখোপাধ্যায়। আজকে রবিবার সকাল
3: মানে দুই মুখোপাধ্যায়
4: আপনাদের সকলের সঙ্গে। আজকে রবিবার মানেই শুধুমাত্র রবীন্দ্রনাথ ও প্রান্তে 107 FM রেনবো এবং প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে যারা রয়েছেন জয়শ্রী এবং রণজয়ের সঙ্গে, তাদের কাছে প্রত্যেকের আজকের এই 2 ঘন্টার এই সময়টা কিন্তু রবি ঠাকুরের দিন।
3: আসলে দুদিন আগে একটা বিশাল আমরা উদযাপন করেছি, যদিও সেই উদযাপনটা প্রতিদিনের উদযাপনই হওয়া উচিত, সেটা হচ্ছে পরিবেশ দিবস। অর্থাৎ আমরা সবাই মিলে আমাদের চারপাশের পরিবেশ, এটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় আমার নিজের মধ্যে থেকে, তাই না? যে আমার চারপাশ, তারপরে হয়তো আমার লোকালিটি, তারপর

0: আমার রাজ্য, তারপর একটা দেশ, দেশের পর পৃথিবী, এইভাবেই কিন্তু পরিবেশের ভাবনা। তো আমিও একজন তার মধ্যে, এই ভাবনাটা আমাদের মধ্যে জারিত হয় বেশি করে যেন আমরা ভাবি এই দিনটিতে, 5ই জুন। আজ দুদিন বাদে আমরা বসেছি, আমি আর রণজয় তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম একটা দিনে রবীন্দ্রনাথ এবং তার পরিবেশ চিন্তন বা ভাবনা নিয়ে কিছু যদি আমরা ভাবি, যদিও এটা আমরা প্রতিদিনই ভাবি, তাই না?
1: আমরা প্রতিদিনই ভাবি, কিন্তু আজকের যেই সময় দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি এবং সেই সময়, আজকের এই সময়েও কিন্তু পরিবেশের যেটা গুরুত্ব আমরা অনুধাবন করতে পারছি বিশেষভাবে, এবং আজকে থেকে এতগুলো বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে পরিবেশ ভাবনায় নিজেকে জারিত করতে পেরেছিলেন, এবং সেই সময়ে সেই সময়কার তাঁর কথাগুলো মনে হয়েছিল যে একবিংশ শতাব্দীর কথা, এতগুলো বছর আগে, দীর্ঘ সময় আগে রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরিকল্পনাগুলো করে গিয়েছেন পরিবেশকে ঠিক রাখতে। এবং পরিবেশ যদি এতটুকু কোনো কারণে, পরিবেশের ওপর যদি আঘাত লাগে তাহলে মানুষের শরীরে আঘাত লাগার মতোই, সেটাই অনুভব করেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এই সব কিছু নিয়েই আমরা থাকছি একটা পর্যন্ত, পরিবেশ ও রবীন্দ্রনাথ নিয়ে আজ গান দরিয়ায়।
0: আর শুধু তাই নয়, আকাশ আর পৃথিবী, এর নিচেই প্রাণ, সেটা কিন্তু পরিবেশ ছাড়া চলবে না, এটা কিন্তু গানে গানে আমরা প্রায় প্রত্যেক দিনই বলি, আকাশ ভরা সূর্য তারা।

0: আমরা এই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যেন আমরা কত ছোট্ট নাই আকাশ, এই প্রকৃতি, এই বিশাল
1: প্রান্তরতার মাঝে আমরা নগণ্য ক্ষুদ্র।
0: একদম একদম, দেখো মানব সভ্যতার জন্ম তো হয়েছিল এই প্রকৃতিরই আতুর ঘরে। যেটা বলছিলাম, প্রকৃতি আমাদের যদি দেখভাল না করে আমরা বেঁচে থাকবো কি করে? কিন্তু এই যে সভ্যতা, এই যে অগ্রগতি, এটা কিন্তু আমরা, তুমি যেটা বলছিলে আর কি, মানুষ নানা রকম এমন বিবেচনাহীন কাজ করে চলেছে, এত অসচেতন যে প্রকৃতি পরিবেশ, বারবার আমরা বলি ভারসাম্য নষ্ট হচ্ছে, আবার আমরা বারবার সেই কাজই হয়তো ঘুরে ফিরে করি। এর ফলে জীব জগৎ ক্রমাগত হারিয়ে যাচ্ছে। বৈজ্ঞানিক গবেষণা, যেটা আজকাল আমরা গ্লোবাল যে ওয়ার্মিং বলি, মাত্রাতিরিক্ত কার্বন বেরিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে, পরিবেশ, মানুষ, প্রাণী, এদের আর বাসযোগ্য অবস্থা থাকছে না। উন্নত দেশগুলো চেষ্টা করছেন, এখানে আমরা জানি কার্বন ট্রেডিং হচ্ছে, অনেক বড় বড় ব্যাপার, তাই না? তো এই বড় ব্যাপারগুলোকে নিজের মতো করে রবীন্দ্রনাথ কি করে দেখেছেন?
1: দেখো জয়শ্রী, আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাপানে যাচ্ছিলেন জাহাজে করে, এবং সেই সময় তিনি দেখেছিলেন যে প্রচুর তেল সমুদ্রে পড়েছে, এবং এই অবস্থা দেখে তিনি ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সেই সময় এক শতাব্দী আগে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধরনের উপলব্ধি ছিল। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে প্রকৃতি প্রাধান্য পেয়েছিল ঠিকই, কিন্তু প্রকৃতিকে কেবলমাত্র আবেগময় ভাষায় উপস্থাপন করেই কিন্তু থেমে থাকেননি কবি। শিল্প বিপ্লব, প্রযুক্তির বহুল প্রয়োগের কারণে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা ভীষণভাবে উদ্বিগ্ন করেছিল মানুষ রবীন্দ্রনাথকে। তার কবিতা, গান, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, এমনকি চিঠিপত্রেও প্রকৃতি জড়িয়েছিল পরিবেশের সঙ্গে আষ্টে পৃষ্ঠে। আর শান্তিনিকেতনের কথা তো আমরা সকলেই জানি। বিশ্বভারতী এবং শ্রীনিকেতন স্থাপনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবেশ মননের ব্যবহারিক প্রয়োগ করিয়ে দেখিয়েছিলেন নিজে থেকেই। এভাবেই কিন্তু রবীন্দ্রনাথ তার পরিবেশ ভাবনা শুধুমাত্র সাহিত্য কর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, তিনি বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটিয়েছিলেন শতাব্দী আগে।
0: দেখো রবীন্দ্রনাথ তো লিখেছেন জল পরে পাতা নড়ে, তাই না? ছোট্টবেলা থেকে একটা বাচ্চা ছেলে ঠিক এইভাবেই শিখতে থাকে, জল পরে কিভাবে, পাতাটা কেন নড়ছে, এইভাবে তার পরিবেশ শিক্ষা হয়ে যায়। এবং একটা সময় যখন সে বড় হয়, সে নানা কবিতা, রবীন্দ্রনাথের তো কবিতার মধ্যে তার ভাবাদর্শের মধ্যেই পরিবেশ চিন্তন, পরিবেশ ভাবনা। এবং আমরা দুই বিঘা জমির সেই লাইনগুলোর কথাও বলতে পারি, যে নম নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি,
1: অবারিত মাঠ গগন ললাট চুমে তম পদ ধুলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি,

0: কংক্রিটের জঙ্গল ছেড়ে যখন আমরা গ্রাম গ্রামান্তরে ছুটে যাই, গ্রামের মেঠো পথ, গ্রামের পরিবেশ, গ্রামের কুঁড়ে ঘর থেকে শুরু করে গরু বাছুর ঘুরে বেড়ানো, সব কিছু আমাদের মনে একটা প্রশান্তি নিয়ে আসে বারে বারে।
1: হ্যাঁ, দেখো এই গানটা শুনতে শুনতে আমরা তো রবীন্দ্রনাথের ভাবনা ওই বারবারই যেটা বলি, যে তাঁর যে এক্সপ্রেশনস, তিনি বারবার ওই গাছ দেখতেন, গাছের পাতা দোলা, এবং নিজে গাছের সাথে কথা বলতেন যখন মানে ছোটবেলায় একাকিত্ব ছিল তার, এবং সেখানে সেই চাকর বাকরদের মধ্যে আর কি, তৎকালীন শব্দ অনুযায়ী তিনি যখন বড় হয়েছেন, শ্যাম তাকে গণ্ডি কেটে দিয়েছে, বাইরে বেরোবে না, কিন্তু গণ্ডিবদ্ধ জীবনের মধ্যেও তো বন্ধু ছিল, সে বন্ধু আর কেউ নয়, প্রকৃতি। এই যে প্রকৃতিকে যদি বন্ধু করে নেওয়া যায়, তুমি যেগুলো বলছিলে, দেখো একটা তুমি আমরা এই বয়সেও কিন্তু এই কলকাতা ছেড়ে, আমাদের শহর ছেড়ে মাঝে মধ্যেই মনে হয় না যে সবুজে পালিয়ে যাই,
0: মানে একটু ছোট্ট অবসর পেলেই আমাদের প্রকৃতি, গাছগাছালি, গ্রামের মেঠোপথ ভীষণ ভাবে ডাকে, তাই তো?
1: আর সেটা রবীন্দ্রনাথের লেখায় এত সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে, কখনো সেটা প্রকৃতি, কখনো প্রেম, পূজা, সবের মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন গ্রাম্য জীবন।
0: আসলে মানুষের জীবনের সমস্ত কিছুর যে সমাহার, সেগুলোই কিন্তু রবীন্দ্রনাথ ধরেছেন অপরূপভাবে তাঁর সৃষ্টিতে।
1: ধরো এই পরিবেশ ভাবনার মধ্যে, যেমন গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমরা যেমন শুনলাম, তেমনি ধরো একটা রূপক দিয়েও তো করতে পারেন, ছায়া ঘনাইছে বনে বনে, চারদিকে যেন কোথাও একটা কালো অন্ধকার, পরিবেশও সেখানে যেন জানান দিচ্ছে যে আমিও তোমার সাথে, আমিও এরকমই একটা কোনো সময় অন্ধকার থাকি, কিন্তু আবার অন্ধকার কেটে আলোর দিন আসে। ধরো দিনের বেলায় ফসল দিলেম তরি পরে, কিংবা এই যে কৃষিকাজ নিয়েও অনেক লেখা, এই যে গান, এই গানের মধ্যে দিয়ে রবীন্দ্র যুগের যে একটা সতেজ ভাবনা, রবীন্দ্রনাথ প্রকৃতির মধ্যে চিরকাল বলেছেন যে গুরুকুল তৈরি করেছেন, তো প্রকৃতি তার সঙ্গে, পরিবেশ যে তার সঙ্গে থাকবে এবং বিশেষভাবে থাকবে, শুধু থাকা নয়, তিনি সেই ভাবনাটাকে কি করেছেন, সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এটা একটা বিরাট ভাবনা,
0: বিরাট বিরাট ভাবনা। সেই জন্যই তো কবি লিখতে পারেন, মাটির ভাষায় তিনি লিখতে পারেন, মৃত্তিকার হে বীর সন্তান, সংগ্রাম ঘুষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদান, মরুর দারুণ দুঃখ হতে যুদ্ধ চলে ফিরে ফিরে, সন্তরী সমুদ্র উর্মি দুর্গম দ্বীপের শূন্য তীরে, লিখেছেন গুরুদেব।
1: বৃক্ষ বলে একটি কবিতায় আর কি, মানুষকে নয় বৃক্ষকেই মৃত্তিকার বীর সন্তান বলেছেন, দেখো কি সুন্দর কথা, এবং আদি প্রাণ সেটা তুমি যেটা বললে, মৃত্তিকার বীর সন্তান কিন্তু বৃক্ষ, এবং মানুষ নয়, মানুষ যে বৃক্ষের তলায় বসে সেই বৃক্ষ তাকে সব দেয়, খাবার থেকে শুরু করে ছায়া থেকে শুরু করে জল সবটাই। এই একটা কবিতার মধ্যে দেখো তুমি একটা ইকোসিস্টেম পেয়ে গেলে, একটা ওয়াটার সাইকেল পেয়ে গেলে,
0: ঠিক একদমই তাই,
1: এবং

বৃষ্টি পড়ছে সেখানে, এবং এই প্রখর, এই যে গরম, এত গরমে আমরা মা বাবা করে আমরা চিৎকার করি, আমরা এসি লাগাচ্ছি। তখনকার দিন তো এত এসি নয়, এবং এর থেকেও পলিউশন দূষণ আমরা জানি, কিন্তু এই খোলা হাওয়া, এই গরমের মধ্যেও তিনি তো তপ্ত প্রাণকে জুড়িয়েছেন তার ভাবনায়। লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা এই গানটি যে শুনেছি, সে গানটির মধ্যে কিন্তু মরু বিজয়ের কেতন ওরা, অর্থাৎ মরু যেন না হয়ে যায় এবং তার জন্য কি করতে হবে না, গাছ গাছ বৃক্ষরোপণের কথা। এবং সত্যি এটা বৃক্ষরোপণের গান শান্তিনিকেতনে। আর আমরাও যখন ভাবি রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা, অবশ্যই প্রথমেই গানটি উঠে আসে, কারণ এই গানে সেই সংকেত আছে যে একমাত্র গাছ বসালেই আমরা কিন্তু আমাদের সমস্ত রকম সংকট থেকে অনেকটাই উদ্ধার পেতে পারবো। দেখো এখনকার দিনেও কিন্তু আমরা এই কনসেপ্টেই আছি যে গাছ, তাই না? এখনো গাছ বসাতেই হবে, সেটা যে কোনো পরিবেশ, ইভেন গ্রামেতেও আরও যাতে গাছের প্রসার, মানে আরও যাতে ফাঁকা জায়গায় বসানো যায়, কোথাও যেন ফাঁকা না থাকে এরকম আর কি। মৃত্তিকা, আমরা মৃত্তিকা নিয়ে বলছিলাম
1: না, বিষয়টা একটা জায়গায় দেখো যে রাজ্য তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে, বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে নিয়ম করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উৎসব পার্বণে গাছ লাগানো হয়, বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানো হয়, সেখানে একটা পরিবেশ সচেতনতার কথা বলা হয়, কিন্তু তার উল্টো যে ছবিটা, বাস্তবিক যে ছবিটা, সেটাও কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায়। কিছু অসাধু লোক, তারা বৃক্ষচ্ছেদন করে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। এবং এর ফলে আজকে যে আজকে একটা গ্লোবাল ওয়ার্মিং থ্রেট তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে, এবং সেখান থেকে যদি আমরা সত্যিকারের যদি সচেতন হতে না পারি, তাহলে আগামী ভবিষ্যতে কিন্তু দুর্ভোগ সমগ্র মনুষ্য প্রজাতির বলা যেতেই পারে।
0: একদম, ধরো ফেলে যাওয়া দেওয়া যে জমি, মৃত্তিকা তো ধীরে ধীরে তার ওপরের যে লেয়ারটা সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু একমাত্র বৃক্ষ সেটা ধরে রাখতে পারে, সে ফল দেবে। এই যে কনসেপ্টটা রবীন্দ্রনাথ সাধারণ মানুষকে বারবার বুঝিয়েছেন, এবং তখন সত্যি কথা বলতে শিল্প বিপ্লব শুরু হবে। তো এই সময় রবীন্দ্রনাথের এই শিল্প ভাবনাটাকে তিনি কিভাবে রেখেছেন যে হ্যাঁ ঠিক আছে, শিল্প মানে কখনোই বলেননি যে অরণ্য ছেদ করে তুমি বাড়ি বানাও বা তুমি শিল্প করো, কিন্তু এই যে ভাবনাটাকে কি সুন্দর তিনি জুড়ে দিয়েছেন, তার মননের মধ্যে সবসময় এটাই ছিল যে গাছ বসালে কিন্তু সব কিছুর উপকার হবে, একটা ওভারঅল সেটেলমেন্ট যেন সেটা।
1: অবশ্যই শিল্প, প্রযুক্তি, বিপ্লব, তার উন্নয়ন, ডেভেলপমেন্ট সব কিছুই থাকবে, কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতির কোনো ক্ষতি না করে বরঞ্চ সেটাকে বাঁচিয়ে রেখে তার সম্প্রসারণ যেভাবে সম্ভব শিল্প বা প্রযুক্তির, সেইটা করার বার্তাই কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, যখন সবই শিল্প বিপ্লবের প্রারম্ভিক মুহূর্ত, 100 বছর পর কী হতে চলেছে, কী হবে।

0: বিশ্ব পরিবেশের অবস্থা তার আগাম পূর্বাভাস কিন্তু সেই সময়ে দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
1: এবং সেজন্য দেখো উনি অনেক এমন কৃষি পদ্ধতি, আধুনিক যে কৃষি পদ্ধতি সেটা ওই গাছ কেটে যে হচ্ছে, ফলন তো জমিতে হচ্ছে অন্যরকম আর কি, ধরো সার মেশানো বা সব কিছুর মধ্যে, এটাতে কোথাও তিনি একটু উদ্বেগ প্রকাশ তো করেইছেন। এবং তার যে কৃষি পদ্ধতি সেটা একদম খুব সাধারণ, এবং আমরা জানি যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে এই কৃষি কাজ নিয়ে অনেক বিপ্লব হয়েছে, অনেক কাজ হয়েছে। তিনি শুধু একা নন, রথি এবং জ্যোতিদাদা এরা সকলেই কিন্তু কাজ করেছেন। তো রবীন্দ্রনাথের ভাবনায় এই শিল্প এবং তার পাশাপাশি বৃক্ষ, এই দুটোকে তিনি এক জায়গায় জুড়তে চেয়েছেন, বন্ডিং। আর তুমি বলছিলে না জাপানে যাওয়ার সময় যে তেল পড়ার, জাহাজ থেকে তেল চুইয়ে পড়ছে।
0: অবশ্যই, সময়টা ছিল 1914 সাল, জাপান সফর করছেন রবীন্দ্রনাথ, এবং সেই সময়ে জাহাজের থেকে তেল চুইয়ে পড়তে দেখেছিলেন রবীন্দ্রনাথ, এবং সেই সময় প্রথম পরিবেশ বিষয়ে ধাক্কা খেয়েছিলেন। বিষয়টি নিয়ে আধুনিক মানুষের উদাসীন মনোভাব প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথকে ভীষণভাবে উদ্বিগ্ন করে তুলেছিল সেই সময়। আপাত দৃষ্টিতে প্রকৃতি নিয়ে মানুষের উদ্বেগের ঘাটতি তাকে বিশদভাবে লেখার রসদ জুগিয়েছিল, এবং এরপর থেকে রবীন্দ্রনাথের বহু প্রবন্ধে পরিবেশ সচেতনতার বিষয়টি আমরা ভীষণভাবে লক্ষ্য করে থাকি।
1: আসলে দেখো এই যে তেল পড়ছে চুয়ে চুয়ে, এই যে ছোট্ট একটা ইনসিডেন্ট, কিন্তু ওটা তো সাধারণ যারা যাচ্ছেন তারা ওই অতটা লক্ষ্য দেওয়া, এবং ও তারা যাচ্ছেন বেড়াতে, ওই একই সফরে আরও অনেক মানুষ রয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ তো তিনি তো ওই আকাশ ভরা সূর্য তারা, তার মধ্যে তিনি সেই প্রাণ খুঁজে বেড়ান, এবং খুঁজতে খুঁজতে দেখলেন যে ওই সমুদ্রের মধ্যে যে এত প্রাণ, সেখানে ওই টুপটুপ করে পড়া যে তেল, অয়েল স্পিল। এমনিতে আমরা এই অয়েল স্পিল কথাটা এত শুনি এখন চতুর্দিকে, যে তাতে তার একটা বিরাট ভয়াবহ ছবি একটার সময় আমরা দেখেছি যে কিভাবে মানে পাখিগুলো মরে গেছে। তো এই যে জায়গাটা কত কত বছর আগে রবীন্দ্রনাথ দেখেছেন, এবং তার প্রতিবাদী ভাষা এসছে তার লেখায়।
0: অবশ্যই, এবং আমরা তারপরে দেখেছি যে লেখাগুলো রবীন্দ্রনাথ লিখেছিলেন পল্লী প্রকৃতি, শহর ও নগর, বিলাতের ফাঁসের কথা বলতে পারি, অরণ্য দেবতা, উপেক্ষিতা পল্লী, এই ধরনের প্রবন্ধে রবীন্দ্রনাথের গভীর পরিবেশ সূচনা এবং তার পরিবেশ ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করবার তাগিদ যোগায়।
1: একদম, তিনি লিখতে শুরু করলেন, আমরাও এই লেখার পাশাপাশি মানুষটিকে একটু আমাদের নিজেদের মতো করে ভাবছি। দেখো সাগরের কথা এসছে তো, একটা সুন্দর সাগরের গান শুনি তাহলে আমরা।
0: হোক,
1: কবিতা কৃষ্ণ বল।

0: দেখো, মাটির টানে তো আমরা ফিরে গেলাম, আর সত্যি কথা বলতে এই মাটির ওপরই গাছ। আমরা যা আলোচনা করছিলাম রবীন্দ্রনাথের এই পর্যায়ে কথা বলতে বলতে আমার একটা কথা মনে হচ্ছিল, যে প্রথমেই আমরা রবীন্দ্রনাথের কবিতা বা প্রকৃতি ভাবনা যখন বলি, আমরা ছোট থেকে তো কবিতা পড়ে এসেছি, তোমার কোন গাছ বা তোমার কোন মানে উপাদানের একটা ছড়া মনে পড়ে? রবি ঠাকুরের
1: তুমি যখন ছোটবেলার কথা বললে এবং রবি ঠাকুরের কথা বললে এবং প্রকৃতির কথা বলছো, গাছ বলছো, তখন এক কথায় যে কবিতার কথা মনে পড়ে সেটা হচ্ছে তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে,
0: বলতে ইচ্ছা হবে

0: একদম একদম, মানে এটা আমার তোমার আমাদের সকলের, আমাদের সকলেরই কিন্তু কয়েকটা লাইন এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার কবিতা গাছ নিয়ে লেখা, বললে এই কবিতাটির কথা সর্বাগ্রে মনে আসে।
1: দেখো আমার এই প্রসঙ্গে একটা কথা মনে হয়, কবি জীবনানন্দ তিনিও তো প্রকৃতির একদম মানে রোম্যান্টিক কবি আর কি, বলতে গেলে প্রকৃতির ভালোবাসা, এবং সেখানে কিন্তু ওই কাক, হ্যাঁ ভোরের কাক আর কি, শকুনি, যাদেরকে খুব আমরা পাত্তা দিই না, অবহেলা করি, তারা আসেন। রবীন্দ্রনাথের এই কবিতাটা তাল গাছ, ধরো তাল গাছ একটা শটান দাঁড়িয়ে আছে, আমরা তাকে খুব একটা হ্যাবিট মনে হয়, তাল পড়লে তাল দিয়ে অনেক কিছু তৈরি হয়, গ্রামের মানুষ তালটাকে ওইভাবে,
0: মানে তাল পড়লে তালের বড়া বা তালের ক্ষীরের সময় তাল গাছের কথা মনে পড়ে। তুমি যেটা বলতে চাইছো, মানে একটু আগে আমরা যে কথাটা বলছিলাম যে এই যে আমরা শহরে কংক্রিটের জঙ্গলে থাকি, একটু ফুরসত পেলে সুযোগ পেলে যে আমরা গ্রামে ছুটে যাই, এই বড় বড় গাছগুলো, গাছের তলা, সেখানে ছায়া, পুকুর, গরু বাছুর চলে, এই যে জায়গাটা এবং সেখানে বিরাট বিরাট গাছ, তাদের
1: সব বড় গাছ, কিন্তু
0: বড় বড় গাছ, আমি সেই কথাটাই বলছি,
1: এরা অনেক পপুলার,
0: সেখান থেকেই কিন্তু তাল গাছ যেন শুধুমাত্র তার ফলের জন্যই মানুষের কাছে থাকে সেই সময়টা,
1: একদম। আরেকটা কি বলতো, সেই লম্বা উপরে গিয়ে তারপর সে পাতা দিচ্ছে,
0: কিন্তু এই তাল গাছ অবজ্ঞায় অবহেলায় পড়ে থাকা তাল গাছকেই বাচ্চাদের মনে বিরাট ভাবে জনপ্রিয় করে তুলেছিলেন কবি রবীন্দ্রনাথ,
1: একদম।
0: হ্যাঁ,
1: আর সব একটা কথা দেখো, এখানে যেটা তুমি বললে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, অন্য গাছগুলো বট, তারা তো ছায়া দিচ্ছে, নিম, তারা অনেক কিছু দিচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠিক এই জায়গাটাই করেছিলেন, বন্ধুত্ব তাল গাছের সঙ্গে হয়েছিল, কারণ সে সবার থেকে ওপরে, সে ওপরে অনেক মানে দেখছে,
0: মানে এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি কতটা উঁচুতে উঠতে পারি, মানে সব গাছ ছাড়িয়ে একদম আকাশে, সেখানে উঁকি মারে আকাশে, সেখানে ছাপিয়ে যেতে চায়, আবার তারপরে পৃথিবীর ছোট্ট কোণে ফিরে আসতে চায়।
1: আরেকটা আমারও মনে হয় যে দেখো, নদীর কথা তুমি যে বললে গাছের কথা, তো আমার একটা ওই যে ছোট্ট একটা নদী আর কি, সে জল তার থাকে কি থাকে না, হ্যাঁ বা একদম
0: বর্ষাকালে জল আসে,
1: হ্যাঁ সেই নদীর কথা, যে আমাদের ছোট নদী চলে
0: চলে একে বেকে, বৈশাখ মাসে বায়ু বয়ে, নানা
1: হাঁটু জল থাকে, তো এই যে বৈশাখ মাসের গান যেমন আমরা শুনেছি, সত্যি হাঁটু জল, তারপর তার জল, আমার কাছে না ছোট্টবেলায় সত্যি কথা বলতে আমার এখনো গুজবাম বা এখন আমার কিরকম একটা হয় যে এই কবিতাটা হলেই আমার মনে হয় একটা গ্রাম, এবং আমি যখন আমার মামার বাড়ি গ্রামে যেতাম, সত্যি ওই দামোদরের রেখার পাশ দিয়ে ওই নদীটা বয়ে যেত, আমরা কিন্তু হাঁটু জল থাকলে সত্যিই ভাবে পার হতাম, মানে এই যে একটা মানুষকে জাগিয়ে তোলা, তুমি যেমন এই কবিতাটা বলতেই তোমার মনে হলো যে তাল গাছ জেগে রয়েছে যেন আমাদের মধ্যে, এটা কিন্তু ভালোবাসা তৈরি করে,
0: অবশ্যই অবশ্যই
1: আমার নদীর প্রতি ভালোবাসা এখান থেকেই শুরু।
0: এবং দেখো এই যে তুমি নদীর প্রতি ছোটবেলা থেকে ভালোবাসার কথা বলছো, খুব সুন্দরভাবে সুচারুভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই তাল গাছ থেকে প্রশ্নের মধ্যে দিয়ে, সেই সঙ্গে আরো নানান রকমের ছড়া, কবিতা, প্রবন্ধ রয়েছে, একদম ছোট সময় থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে, গাছকে ভালোবাসার বীজ একদম মনের মধ্যে
1: গেঁথে দিয়েছে। তো কেন গেঁথে গেল, কারণ একটা ছবি আছে, দেখো
0: ছবি আছে প্রত্যেকটা লাইনে, পড়তে পড়তে ছবি রয়েছে, তার উচ্চাসার কথা রয়েছে এবং তার ফিরে আসার কথা রয়েছে, তারাদের ছাপিয়ে চলে যাওয়ার কথা রয়েছে, আবার সে তার টানে ঘরে ঘরে মাটির কাছে সে ফিরে আসার কথা।
1: আজকেও আমি যখন আসছিলাম মনে হচ্ছিল যেন এই কথাগুলো ভাবতে ভাবতেই তো আসি আমরা যখন কাজ করি, আমি রণজয় যে কেউ, তখন কিন্তু মনে হচ্ছিল যে আমরা তো খুব যানবাহনে চলছি, এ করছি, কিন্তু আমি এরম একটা নদীর ধারে যদি বাড়ি পেতাম,
0: আহা
1: সব ছেড়ে বোধহয় চলে যেতাম,
0: মানে আমাদের মানে বিরাট ভাবে একটা মানসিক প্রশান্তির জায়গা, কিন্তু আমাদের আমাদের কাজের কারণেই হোক বা এই জায়গায় পেশাদারিত্বের কারণে হয়তো আমাদের যে মনটা যখন যা ইচ্ছে করে তখন সেটা করতে পারি না, এটাই আমাদের আমাদের একটা কি বলবো লাল ফিতের ফাঁস আমাদের জীবন জুড়ে রয়েছে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা রয়েছি আপনাদের সঙ্গে আজকের গান দরিয়াতে জয়শ্রী মুখোপাধ্যায়
1: এবং রণজয় মুখোপাধ্যায়,
0: আর রয়েছেন আপনারা 107 FM রেইনবোতে
1: এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপ থেকেও শুনছেন সারা দেশ থেকে।
0: দেখো, নদীর কথা বলতে বলতে একটা নদীর গান শুনলাম। এই যে নদীর গতি, শুধু তো লেখা নয়, দেখো গানের সুর, গানের কথা, সব কিছুই কিন্তু আমাদের এই নদীকে মানুষ যেভাবে গ্রহণ করছে, নদীর জল, নদীর সেই বয়ে যাওয়া, একটা নদী তো একটা জীবনের মতন, একটা পুরো পরিক্রমা। সে একটা সময় জন্ম নেয়, তারপরে সে বইতে থাকে এবং একটা সময় মোহনায় গিয়ে তার শেষ, সে তখন মহামুক্তি লাভ করে। জীবনের এই দশায় আমাদেরও ঠিক তাই, জন্ম, তারপরে বিরাট একটা জীবন এবং শেষ। এই যে নদীর সঙ্গে জীবনকে মিলিয়ে নেওয়া, তিনি অনেক নদীর কথা লিখেছে এবং নদীর জল, নদীকে পাওয়া, পরিবেশকে সেইভাবে ভাবতে গিয়ে জীবনের সঙ্গে মিশিয়ে যে তিনি নিয়েছেন, সেজন্যই কিন্তু মানুষ নদীকে আরও বুঝতে পারে, আরও যেন তার সঙ্গে নিজেকে আত্মিকভাবে মিলিয়ে নিতে পারে।
1: আসলে আমাদের জীবনের মতোই নদীর স্রোতগুলোকে যদি তুমি একটা চলমান জার্নি ধরো, তাহলে আমাদের জীবনের সঙ্গে সমার্থকভাবে যায়। এবং বিশ্বকবির দৃষ্টিতে রবীন্দ্রনাথের কথায়, তার লেখায়, প্রবন্ধে, কবিতায় বারে বারে ফিরে এসেছে নানান নদীর কথা, আমাদের বাংলার নদী, আমাদের পদ্মা নদী, বিভিন্ন নদীর কথা, তাদের বাঁক, প্রত্যেকটা বাঁকের মধ্যে যে কৌতূহল রয়েছে, যে আশ্চর্য বিষয় রয়েছে, সেগুলো সুনিপুণভাবে ধরেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। আমাদের জীবনের বহুমানতাকেই নদীর স্রোতের সঙ্গে তুলনা করেছেন বারে বারে, নানান রূপে, নানান আঙ্গিকে বিশ্বকবি।
0: বোটে যখন তিনি যাচ্ছেন, শিলাইদহের কথা, সেখানে সেই সূর্যোদয়, সূর্যাস্ত, এবং সেখান থেকে যে তার চারধারের যে জলধি, মানে বলা যায় সেই জল চারপাশে উপচে পড়া, এরই মধ্যে যখন চিঠি লিখছেন, চিঠিরও মাঝে মাঝে তারই কথা, নদীর কথা, এবং সেখানে তার পরিবারের যারই জন্য চিঠি লিখুন, তার কথা, তার সম্পর্কে একজন, আমরা না মাঝে মধ্যে, আমার এটাই মনে হয়, দেখো তুমিও কীরকমভাবে ভাবো, আমরা না বড্ড এক জায়গায় আটকে গেছি, তাই না? আমাদের এই সকাল থেকে একরকম পরিক্রমাই শুরু হয় আর কি, এই কাজ, ওই কাজ, কিন্তু আমরা যখন প্রকৃতির মধ্যে যাই,
1: আমরা মুক্ত হয়ে যাই, ফাঁসে বন্দী রয়েছে আমরা আমাদের জীবনের মধ্যে,
0: আমরা মুক্ত হয়ে যাই, তখন কিন্তু ওই যে একটা একটা ধরো চেয়ারে বসে বা একটা নদীর ধারে আমি কিন্তু একটা কবিতাও লিখে ফেলতে পারি।
1: ঠিক ঠিক ঠিক।
0: এই যে
1: এবং রবীন্দ্রনাথ কিন্তু বারে বারে নদীর সংস্পর্শে এসেছেন, তিনি বোটে রাত কাটিয়েছেন, তিনি নদীর পাশে থেকেছেন, নদীর পাশে কুটির বাড়িতে তিনি থেকেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য সৃষ্টি করেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের শিল্পকর্মের সঙ্গে নদীর যে চলাচল, সেটা কিন্তু এক সরলরেখায় বলা যেতে পারে।
0: হ্যাঁ, আর এই মানুষটি তো চিরকাল একই সঙ্গে, কি বলবো, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় তার মাহাত্ম্য, সেখানকার একটা নতুন ফুল, সেখানকার মৃত্তিকা থেকে উঠে আসা সুগন্ধ, সবটা কিন্তু তিনি কি করেছেন, নিজের মতো করে অনুভব করে ছড়িয়ে দিয়েছেন। যে দেখো, পাহাড়ে গিয়েও কিন্তু মংপুতে যখন থেকেছেন একরকম, শিলংয়ে থেকেছেন এক গল্প, কিন্তু প্রকৃতি কখনো বাদ যায়নি। আমরা যেমন কি বলছি, এই যে এখানে আটকে গেছি, আমরা যেন প্রকৃতিকে ঠিক ওইভাবে উপভোগ করতে পাচ্ছি না।
1: গঙ্গার পাড়ে গিয়ে থেকেছেন, তিনি একদম ছোটবেলায় যখন
0: চন্দননগরে থেকেছেন,
1: চন্দননগরে থেকেছেন, পানিহাটি গোবিন্দ হোম এখন যার নাম রয়েছে, সেখানে গিয়ে তিনি থেকেছেন, এবং গঙ্গার পশ্চিম পাড়ের ঘরটি ছিল তার ভীষণভাবে প্রিয়, সেখানে বসেও কিন্তু একাধিক কবিতা, প্রবন্ধ।
0: সেটাই বলছি, মানে দেখো, কখনো এক জায়গায় ফিক্স নয় বলেই কিন্তু তিনি এতটা, এত যে পরিবেশ ভাবনাকে নিজের মধ্যে আত্মস্থ করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন, যেটা আজ আমরা পড়ে যখন ভাবি, ইস, ওখানে

0: গেলে ভালো হতো না?
1: ঠিক ঠিক,
0: তুমি যেমন বললে তাল গাছকে দেখো আমার এখনো ছায়া ফেলে মনে,
1: একদম।
0: আর আমারও তাই নদী, আঁকে বাঁকে নদী গেলেই আমার কিরম মনটা চনমন করে ওঠে, এটাই তো জাগিয়ে তোলা,
1: এটাই জাগিয়ে তোলা। এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঋতুতে আমরা, ধরো জয়শ্রী, আমরা যদি সময় সুযোগ করতে পারি আমরা তাহলে শুধুমাত্র বেড়াতে যাই, সেই দেখার যে অনুসন্ধিৎস চোখ বা মনটা আমাদের থাকে না। কিন্তু প্রত্যেকটা ঋতুতে রবীন্দ্রনাথ যখন শিলাইদহে যাচ্ছেন, যখন শিলং যাচ্ছেন, যখন মংপুতে যাচ্ছেন, বা জোড়াসাঁকো থেকে তিনি যখন চন্দননগর বা পানিহাটিতে আসছেন, সোদপুরে এসে পৌঁছচ্ছেন, প্রত্যেকটা জায়গার কিন্তু প্রত্যেকটা ঋতুতে একটা আলাদা রং রয়েছে, এবং সেটাকেই তিনি অনুসন্ধান করতেন। এবং সেটা আমরা দেখেছি স্বদেশে এবং বিদেশের কথাই বা বলবো না কেন, প্রত্যেক জায়গায় সেটাই কিন্তু আমরা পেয়েছি, যেটা আজকে আমাদের প্রত্যেকের কাছে জাতীয় সম্পদ হিসেবেই রয়ে গিয়েছে, থাকবেও আগামী সময়ে।
0: আমরা কিন্তু বলতে বলতে খুব উত্তেজিত হই, ভালো লাগায় একদম কাঁপতে থাকি, সত্যি কথা, একটা ওই গাছের পাতার মতো আন্দোলনের,
1: একদম রোমাঞ্চিত হই, শিহরিত হই,
0: এবং
1: তারই কিছু ঝলক আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের লিসনারদের কাছে, বন্ধুদের কাছে।
0: আমরা ফিরে আসছি দুজনে মিলে, জয়শ্রী
1: এবং রণজয়,
0: খবরের পরে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। তেলেগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

0: দলের সর্বভারতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যম রামকৃষ্ণা এবং টিডিপির সমাজমাধ্যম শাখার প্রধান চিন্তা কয়লা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স ব্যাংক জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের ছটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের আটটি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের দুটি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি ও সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। জাতীয় পুরস্কার জয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানন নুরুভাট্টাম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। পরিজনের প্রশ্নে গাছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডি-ডে-র 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন অনেক মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আমরা কিন্তু এই গানটা শুনতে শুনতে আলোর পথে চলে গেছি, তাই না?
1: পরবর্তী অধ্যায়ে আমরা চলে এলাম। ঘড়ির কাঁটা কিন্তু ১২টা পার করে গিয়েছে, ১২:০৮
0: হয়ে তেইশ সেকেন্ড। আমরা ফিরে এসেছি খবরের পরে জয়শ্রী মুখোপাধ্যায়
1: এবং রণজয় মুখোপাধ্যায়, গান দুরিয়া 107 FM রেইনবো, প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে আপনারা রয়েছেন। ইতিমধ্যেই আমরা পরিবেশ এবং রবীন্দ্রনাথ জানেন যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গিয়েছে, এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবেশ ভাবনা, একটু আগেও জয়শ্রী এবং আমি বলছিলাম যে শতবর্ষ আগে কিভাবে তিনি ভেবে গিয়েছিলেন, যখন শিল্প বিপ্লবের প্রারম্ভ বলা যেতে পারে, এবং সেই সময়ে এই যে প্রকৃতির ওপর যে নির্যাতন, সেটা কবি মনে ভীষণভাবে আঘাত লাগত, এবং সেই ব্যথা থেকে কবির অনেক কিছু প্রকাশ করেছিলেন লেখনের মাধ্যমে, এবং বাস্তবিক ক্ষেত্রেও শ্রীনিকেতন থেকে শান্তিনিকেতন পর্যন্ত প্রকৃতিকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সব কিছু নিয়েই কিন্তু জয়শ্রী এবং রণজয় রয়েছি। পরবর্তী প্রায় ৫০ মিনিটের মতো এখনো সময় রয়েছে, গান দরিয়ার সঙ্গে থাকুন, শুনতে থাকুন 107 FM রেইনবো।
0: দেখো এই যে আলোর কথা এলো, এই যে আমরা আজকেই শুনছিলাম যে সোলার রেডিয়েশন, মানে সোলার প্যানেল তৈরি করা যাবে, সোলার রেডিয়েশনকে ট্র্যাপ করলে আজকে আমাদের যে আলোটা, সেই আলোটা অনেকটাই নন কনভেনশনাল, এবং সেটা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি, তো তার কোনো পরিবেশের ক্ষতি করবে না, সেই জন্য সবাই সোলার প্যানেল, সোলার সেল ইউজ হচ্ছে, যেগুলো প্রত্যন্ত গ্রাম সেখানেও কিন্তু এইভাবেই আলোকিত হচ্ছে, শহর গ্রাম আর কি, শহর তো হবেই, ধীরে ধীরে এই ভাবনাগুলো চলছে। এই যে ভাবনা, এই যে আলো, আলো যে কতটা আমাদের প্রতিদিনের দরকার, এবং সেটা সূর্যের আলোকে কিভাবে গ্রহণ করা যায়, এটা তো একটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে, কিন্তু আসলে তো কোর যে সোর্স সেটা তো প্রকৃতি। তো এই যে যান্ত্রিক শক্তি এবং প্রকৃতিকে ব্যবহার করা, এদের মধ্যে যে একটা সামঞ্জস্য থাকবে, এটা তো

0: রবীন্দ্রনাথ বারবার বলেছেন, আমরা বলছিলাম তো, সেক্ষেত্রে তিনি বলেছেন অরণ্য দেবতা লিখছেন, কারণ তার বারবার মনে হয়েছে আমরা যে শহরে রয়েছি, তুমি বলছো লাল ফিতের বাঁধনে আটকে আমরা আছি, সেটা যেন একটা কংক্রিটের শহর, সেই শহর অরণ্য কেটে তৈরি হয়েছে, তাতে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, মানুষ লুব্ধ হয় সে খাবারের জন্য, রাজভোগ আসে, কবি হন না, কারণ কবি সভ্যতার প্রতিতে বারবার বলেছেন তিনি অরণ্য সভ্যতাকে কি ফিরে পেতে চান। তো অরণ্য দেবতা প্রসঙ্গে তিনি ওই একই কথা লিখছেন, লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে, বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার ওপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকে সে নির্মূল করেছে।
1: এবং হ্যাঁ, এখান থেকেই রবীন্দ্রনাথ বিধাতার কথা বলছেন, তাই তো? কি বলছেন? তিনি বলছেন, যা কিছু কল্যাণের দান বিধাতার, আপনার কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে। আজকের পরিবেশবিদরা যেভাবে বলছেন, সচেতনতার কথা বলছেন, যেভাবে বলছেন বিশ্বজুড়ে প্রাণ বাঁচান গাছ লাগান যে স্লোগান তারা দিচ্ছেন, তা তো রবীন্দ্রনাথেরই সাবধান বাণী, জয়শ্রী।
0: একদম একদম,
1: তাই নয় কি?
0: একদম, কারণ ওই যে আমি বলছিলাম না যে বৃক্ষ বন্দনা, এবং সেখানে রবীন্দ্রনাথ তার সভ্যতার প্রতি কবিতাতেও দিয়েছে, আমরা চারটে লাইন একটু পড়ি, আমার কেন জানি না রবীন্দ্রনাথ বলতে গেলে কোথাও যেন মনে হয় এই কবিতাটার উল্লেখ করা দরকারই দরকার, তাই না?
1: অবশ্যই অবশ্যই, আমাদের মানে প্রত্যেকটা কথার পড়তে পড়তে সেই ছড়া বা কবিতাগুলো এসে পড়ছে।
0: দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর।
1: হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্যচ্ছায়া রাশি, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: 107 FM রেনবোয়ে আজ রবিবারের গান দরিয়ায় রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওতে জয়শ্রী মুখোপাধ্যায় এবং রণজয় মুখোপাধ্যায়।
1: দেখো, আমরা এই যে গান শুনতে শুনতে ধানের ক্ষেত সব কিছু পেরিয়ে এসেছি, তাই না? সত্যি কথাই, ফসল ফলানো একটা মাঠ, কৃষি যে ভাবনা সেটাও কিন্তু রবীন্দ্রনাথ শ্রীনিকেতনে তৈরি করেছেন, এবং সেই ভাবনাগুলো এই কারণেই করা যে চারপাশের মানুষ তারা যদি তার থেকে লাভবান না হয় তারা বাঁচবে কী করে? তাদের তো খাওয়া পড়া দরকার। সে কারণে সেই জমিতে কীভাবে গাছ ফলানো যায় এবং কী করে জীবনধারার সঙ্গে এই ফসলকে, ফসল হলে তবে মানুষ তাতে উদ্যম আনন্দে মেতে উঠবে, তাদের নিজস্ব একটা গোষ্ঠী তৈরি হবে, তাদের নিজস্ব সংস্কৃতি বাড়বে, একটা ওভারঅল ডেভেলপমেন্ট, যেটা তিনি গুরুকুল দিয়েই বারবার বোঝাতে চেয়েছেন যে একটা পড়াশোনা, একটা বিরাট পরিবার, একটা গ্রাম, একটা কমিউনিটি তৈরি করতে গেলে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট দরকার। এই যে ভাবনাটা, একটা ছোট্ট পরিবেশ ভাবনা থেকে তিনি কিভাবে মানুষের সমগ্রতায় ডুবে গেছেন, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল তার কাছে, নো ডাউট, প্রথম দিকে, তাই না?
0: অবশ্যই, অবশ্যই। শিলাইদহে সেই সময় রবীন্দ্রনাথ রয়েছেন এবং শিলাইদহ থেকেই গ্রামোন্নয়নের চিন্তা ভাবনা করেছিলেন বিশ্বকবি। তার জমিদারির ব্যস্ততায় চাপা পড়ে গিয়েছিল, সেই অপূর্ণ ইচ্ছেটার প্রকাশ ঘটেছিল শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে। 1909 সালে কৃষিবিজ্ঞানে বিএস ডিগ্রি নিয়ে রবীন্দ্রনাথ দেশে ফিরে আসেন এবং পিতার ইচ্ছেতেই তাঁর ছেলে রথীন্দ্রনাথ শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনে কৃষি ও শিল্পের উন্নতি সাধনে নিজেকে নিয়োজিত করেন। 1913 সালে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় স্কটিশ নগর পরিকল্পনাবিদ প্যাট্রিক গেডেসের সঙ্গে। 1915 সাল থেকে 10 বছর ভারতে থেকে নগর পরিকল্পনার কাজ করেছিলেন তিনি।
1: ভাবো, এই কথাটাই আমি বারবার, মানে আমাকে অন্তত ভীষণভাবে, তোমাকেও, তুমি যখন বললেই এতগুলো আমরা ইনফরমেশন পেলাম, একটা নগরায়ন, সেই নগরায়নটাও কিন্তু কংক্রিট দিয়ে শুধু নয়, শুধু লৌহ লোস্ত্র দিয়ে নয়, শুধুই ইটকাট পাথরের নয়, তিনি সেটাকে এত সুন্দরভাবে বলছেন যে তার সৃজনী শক্তি হারিয়ে যাচ্ছে। আমরা যারা থাকি আমাদেরও মাঝে মধ্যে ওই নিঃশ্বাসটা, অক্সিজেনটা নিতে হয়, কারণ তা না হলে সৃজনী শক্তি হারিয়ে যাবে, পেন চলবে না, তার কলম চলেনি, হাত অবশ হয়ে গেছে। তারপরে ফিরে যাচ্ছেন এবং সেখানে তিনি সেই হাতে নিবার ধান নিচ্ছেন, তিনি সেই অরণ্য সভ্যতার যেমন ভাবনাগুলো, জলে স্নান করছেন, সেখানে স্তোত্র বলছেন, এই যে একটা ঘিরে থাকা, এই নয় যে আর কোনো কিছুকে তিনি অস্বীকার করছেন, কিন্তু ঘিরে থাকা, এই নগরায়নের ভাবনাটাকে অন্যভাবে শ্রীনিকেতন বা এখানে তিনি শান্তিনিকেতনে যেভাবে শিক্ষা এবং সর্ব যে একটা সর্বোপরি যে একটা উন্নতির ভাবনা,
0: মানে প্রকৃতি পরিবেশের সঙ্গে থেকে সেখানে তার মানসিক এবং শিক্ষাগত জায়গা থেকে যে উন্নয়ন,
1: একদম একদম,
0: এবং সামগ্রিকভাবে পরিবেশ এবং তৎকালীন যেই অবস্থান, সেই জায়গা, গ্রামবাসীদের জায়গা, তাদের সামগ্রিক ডেভেলপমেন্ট,
1: এটা একদম ভীষণ ভাবে দেখেছেন,
0: পল্লী উন্নয়নের কথা ভাবনা,
1: একদম একদম,
0: সবকিছু নিয়েই কিন্তু বিশ্বকবি ভেবেছিলেন,
1: একদম। আর সেখানে দেখো, ছোট ছোট গল্পতেও তিনি বলেছেন, একটা বলাই, যে ছোট গল্প আমরা জানি এত মিষ্টি গল্প, যে বলাই শিমুল গাছ, হ্যাঁ, এবং সেখান থেকে ছোট ছোট গাছগুলো যে তার পড়ে আছে চারদিকে, সবার উপর সমান নজর দেয়, এটা একটা বলার কথা, যে বড় গাছ তার মানে নজর তা নয়, ছোটখাটো

0: লতা পাতা গুল্ম, তার একটা ছোট্ট হলুদ ফুল উঠে এসছে, এটাও বলায়ের কাছে কিন্তু খুব ভালোবাসার ছিল। পরে গল্প অনেক বড়,
1: মানে সেই গল্পের মধ্যে থেকে জয়শ্রী রবীন্দ্রনাথ বোধহয় একটা জিনিস বোঝাতে চেষ্টা করেছেন যে প্রকাণ্ড বট অশ্বত্থ গাছ, তারা তো তাদের যে ক্যারেক্টার, তাদের যে চরিত্র, এবং সেখানে তারা বলিয়ান বিরাটভাবে প্রকৃতির মাঝখানে, কিন্তু একটা ছোট্ট কুঁড়ি বা অচেনা অজানা ফুল প্রকৃতির মধ্যে, তারও যে একটা বিরাট অবদান,
0: এবং সেটাই বোধ হয়
1: রবীন্দ্রনাথ খুঁজেছিলেন
0: একদম। সে নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে, আমরা শুনিনি।

0: সবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা গানটা শুনতে শুনতে দেখো একটা অনুভবের জায়গা তো আছে
1: ভীষণভাবে, মানে রবীন্দ্রনাথ এবং অনুভব দুটো বোধহয় সমার্থক, ভীষণভাবে অনুভব এবং আমরাও অনুরক্ত।
0: আমরা এই গানগুলো শুনতে শুনতে আরেকটা কথা ভাবছিলাম এবং নিজেরাও আলোচনা করলাম যে এই অনুভবটা তিনি যখন নাটকে এনেছেন মুক্তধারা কিংবা রক্তকরবী ধরো, সেখানে কি সুন্দরভাবে যন্ত্রকে এবং এই যন্ত্র কি চাইছে বা যন্ত্র থেকে বেরিয়ে আসার যে আকুল আহ্বান, সেখানে রক্তকরবী মুক্তধারা যে আধুনিক যন্ত্র দানব মানুষ কিভাবে সেখান থেকে ধরো একদিকে আছে নবযন্ত্র নবযন্ত্র, আর অন্যদিকে মানুষ বাঁধ নির্মাণ করছে প্রকৃতির যে জলধারাকে প্রকৃতির হাত থেকে ছিনিয়ে নিয়ে অবিচার করার বিরুদ্ধে কবির প্রতিবাদ, এবং আমরা একটা গান শুনেছিলাম ফিরে চল মাটির টানে, এখানেও সেই কথা সেই ডাক যে যন্ত্র মানেই এই নয় যে তুমি সবকিছু যন্ত্রের হাতে তুলে দেবে, ভূগর্ভ থেকে যা নদী নালা খাল বিল জঙ্গল সব নির্বিচারে ধ্বংস করবে আর প্রকৃতি পরিবেশকে তুমি দুচ্ছাই করবে, মৃত্যুর দিকে তালে গিয়ে যাবে, আর কিছু করার নেই। এই সতর্কবার্তা তো বারবার দিয়েছেন তিনি, এই মুক্তধারাতেও আমরা সেটা পেয়েছি। নবযন্ত্র গানটা আমরা শুনবো, কিন্তু আরো একটা রক্তকরবীর কথা তো বলতেই হবে।
1: অবশ্যই, মানে একদিকে যেরকম নবযন্ত্র নবযন্ত্র নবযন্ত্র নবযন্ত্র কবি বলছেন, এবং সেখানে মুক্তধারাতে তিনি বলছেন তুমি চক্রমুখর বন্ধিত তুমি বজ্রবন্ধি বন্দিত, এভাবেই মুক্তধারা নাটকে রবীন্দ্রনাথের কলম চলেছে। এবং রক্তকরবীর কথা তুমি যখন বলছো, এই রক্তকরবী মানুষের অপরিসীম লোভ সেই সময় এবং পুঁজিবাদের চরিত্র প্রতীকীভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ অসাধারণভাবে। মানুষ যেভাবে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিচ্ছিন্ন হয়ে গেলে সেটা কতটা অমানবিক কতটা দুর্বল হয়, রক্তকরবীর মকররাজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। রক্তকরবীতে মকররাজ তার যক্ষপুরীর কারাগারের মাটির তল খুঁড়ে একদল কৃতদাস দিয়ে সোনা আহরণে মগ্ন।
0: দেখো এক্সট্রাকশন অফ গোল্ড, এই যে এটা দিয়ে তো একটা সময় মানে এভলিউশন হয়েছিল না, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে খোঁড়ো, সেখান থেকে তুমি যত পুঁজি নিতে পারবে তুমি যত ধনী হবে দেশ তত এগোবে। তো এই জায়গাটাতে এত বন্দী মানুষ সেখানে নাক পাশে লোভী রাজার কারণে তাকে
1: খালি কৃতদাস বন্দী করে রাখা হয়েছিল,
0: তারা শ্রমিক, তারা সোনার খনি শ্রমিক, এটাই তাদের পরিচয়।
1: এবং রাজার লোভের কারণে আগুনে পুড়ে মরতে হচ্ছে তার সোনার খনি শ্রমিকদের। পুঁজিবাদের কালো থাবা যেভাবে খনি খুঁড়ে শিল্পায়ন নগরায়নের নামে প্রকৃতিকে একদম খান খান করে দেওয়া হয়েছে, বিদীর্ণ করে দেওয়া হয়েছে, আজকের সময়েও সেই চিত্রটি আমাদের কাছে অতি পরিচিত নয় কি জয়শ্রী?
0: একদম। এই যে নগরায়ন করতে গেলে এবং তার সঙ্গে তুমি আরো চাই আরো চাই, এটা নয়, প্রকৃতি তোমাকে দিচ্ছে মানেই তুমি তাকে শেষ করে দিয়ে নেবে। এখানেই এই কথাটা উঠে আসে, দেখো হয়তো উনি ডাইরেক্টলি আজকে আমরা যে কথাটা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ তুমি শুধু নও, তুমি তোমার কাছে কিছু পরিবেশ এখনো সংরক্ষিত রয়েছে তুমি অ্যাভেল করতে পারছ, কিন্তু তার মানে এই নয় তোমার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম আরও শত শত প্রজন্ম তার জন্য তুমি কিছুই রেখে যাবে না। তোমার এই যে উন্নয়ন, সেই উন্নয়নের মধ্যে

0: যেন সাস্টেনেবিলিটিটাকে, অর্থাৎ সে যেন চিরকাল ধরে সকলকে ঠিক তোমার মতো করেই উন্নয়ন এবং প্রকৃতির যে রসদ সেগুলো দুহাত ভরে দিতে
1: পারে, মানে নদীর স্রোতের মতো বহমানতা যাতে থাকে।
0: হ্যাঁ, সেই নদীটাকে আমি যদি দূষিত করে দিয়ে যাই, তাহলে আমার আজকে মেবি সাতটা জন্ম পরের যে প্রজন্ম, সাতটা প্রজন্ম পর সে কি পাবে? সে তো একটা মরে যাওয়া নদী পাবে, একটা দূষিত নদী পাবে।
1: শতবর্ষ আগে এভাবেই কিন্তু সচেতন করে দিয়েছিলেন বিশ্ব নাগরিককে। আমি শুধু ভারতবর্ষের বাসীর কথা বলবো
0: না, না একদমই, তার লেখা তো তাই বিশ্বজনীন
1: একদম।
0: এবং সেই যে রক্তকরবী নিয়ে বা মুক্তধারা নিয়ে কথা বলতে গেলে আমরা এখানে আজকে তা শুধু এই প্রসঙ্গে বলছি না বলি চুপ করে গেলাম, কিন্তু সেখানে প্রতিটি অংশ, সেই যে মানে রক্তকরবী ইটসেলফ তো একটা রূপক, এবং সেখানে সেই আড়ালে রাজা কথা বলছেন এবং সেখানে সেই নন্দিনী ঘুরে বেড়ানো, এই সব কিছু এটা একটা, এটা যেন একটা সারা পৃথিবীর অন্বেষণ,
1: মানে প্রকৃতির সঙ্গে যে যুদ্ধ, যে দ্বন্দ্ব, এবং তার থেকে পরিত্রাণের উপায়, এবং সেখানে যেভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি,
0: একদম একদম। যাই হোক, আমরা ওই যে বলছি, আমরা আজকে বলতে বলতে সব সময় হয়, আজকে একটু ইমোশনটা বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাদের দুজনের মধ্যেই গল্প হচ্ছিল যে আমরা ছোটবেলায় ওই রবীন্দ্রনাথ পড়েছি যখন, তখন ওই তার যে ছোট ছোট ওই তাল গাছ, নদী, শিমুল গাছ,
1: ছোটবেলার অনুষঙ্গগুলো
0: বলায়ের মতো আমিও গিয়ে কিন্তু
1: আমরা পড়তে পড়তে উপলব্ধি করেছি
0: একদম আমার মার বলিতে গিয়েছি। মানে ওই কথাটা শোনার পর ওই যে রবীন্দ্রনাথ যেমন সত্যজিৎ রায়কে লিখে দিয়েছিলেন যে অনেক ঘুরো না, মানে অনেক ঘুরেও হলো না, কিন্তু বাড়ির সামনের একটা শিশির বিন্দুকে অনুভব করাটা খুব দরকার। সেই শিশির বিন্দুকে কিন্তু খুঁজতাম, সত্যি শিশির পড়ে থাকে সকালবেলা একটা গাছের পাতার উপর, এইটা যে অনুভব,
1: মানে প্রথম যে উপলব্ধিটা থাকে সেই সত্যিটাকে চাক্ষুষ দেখা এবং সেখানে পদ্মপাতা বা পাতার উপরে শিশির ছোঁয়ার যে একটা অসাধারণ অনুভূতি, মানে সেটা বোধহয় যারা ছোঁয়ে, যারা স্পর্শ করে তারাই বোঝে, এটা বোধহয় ভাষায় বা কথায় প্রকাশ করা যায় না,
0: এটাই উনি বুঝিয়েছেন। এবং এটাকেই যখন বড় হয়েছে সামগ্রিক বিশাল পৃথিবীময়, তখন কিন্তু সেটা হয়ে গেছে মুক্তধারা কিংবা রক্তকরবী, কিন্তু ছোট জায়গা থেকেই তার কিন্তু এই যাত্রা।
1: আমরা রক্তকরবী এবং মুক্তধারার সেই অবিস্মরণীয় গান, দুটো গান আমরা শুনি, প্রথমে নবযন্ত্র, রক্তকরবী, মুক্তধারা, এবং তারপরে রক্তকরবী।

ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: হোশ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়। রক্তকরবীর গান শুনলাম শ্রবণা ভট্টাচার্যের কণ্ঠে। এর আগেই আমরা শুনেছি মুক্তধারার নমযন্ত্র। একদম শেষ প্রান্তে আমরা এসে উপস্থিত আজকে রবীন্দ্রনাথ ও পরিবেশ ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে। জয়শ্রী এবং রণজয় ছিলাম, ঘড়ির কাঁটা বলছে আমাদের চলে যেতে হবে, তবে তার আগে যেটুকু মুহূর্ত রয়েছে সেখানেও কিছু কথা বলে আমরা বিদায় নেব।
1: এখন দেখো

0: আমরা বিভিন্ন তো এলিমেন্টস বা কম্পোনেন্টস অফ যে এনভায়রনমেন্ট, পরিবেশের যে কথাগুলো বলি, তার মধ্যে ফুল যেমন আছে, গাছ, পাখি, আকাশ, সবার কথা রয়েছে,
1: পাহাড়, পর্বত, সাগর, নদী।
0: হ্যাঁ, একদম। এখানে একটা কথা বলতে হয়, যখন আমরা এই শিল্প নিয়ে কথা বলছি, ধরো যেমন রক্তকরবী, মুক্তধারা, সবেতে, মানে রক্তকরবী স্পেশালি যে, বা যন্ত্রের সঙ্গে

0: রবিতা আমরা দেখছি যে তোমরা এভাবে খেটো না, তোমরা হিসেব করে নাও, তোমরা কেন করছো, এভাবে নষ্ট হচ্ছে, হ্যাঁ এই এই ধরনের কথা। দেখো ঠিক তেমনি একটা অদ্ভুতভাবে দুই পাখি যে কবিতাটা, সেখানে আমার মনে হয় রবীন্দ্রনাথ এত সহজে আমাদের কবিতার মধ্যে দিয়ে তো
1: শিখিয়েছেন।
0: একজন যে কিনা ওই খাঁচার মধ্যে আছে, সে কিন্তু ওই রবীন্দ্রনাথ সভ্যতার প্রতিও বলেছেন যে তুমি যখন খাঁচার মধ্যে সেই রয়েছো, তোমায় রাজভোগ দেওয়া হবে এবং কোনো প্রবলেম নেই, তুমি সেখানে সুখে থাকবে। এই পাখিও প্রথম বলছে না যে আমি তো আছি, আমার খাওয়ার প্রবলেম নেই, কিন্তু ওই পাখি তখন বলছে সে যে মুক্ত,
1: তার মুক্ত আকাশ আছে, তোমার রাজভোগ আছে।
0: একদম। তো এই যে দুজনের যে কথোপকথন
1: এবং সেই বৈপরীত্য, কি অসাধারণ ভাবে কবি তার লেখনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন
0: যে এই হয়তো মুক্ত, একে খুঁজে পেতে হয় খাবার, কিন্তু তার মধ্যেই তার আনন্দ, কারণ তাকে কেউ কিছু করার নেই, আটকে রাখার রাখবে না তাকে। আর একে অনেক সোনার পিঞ্জরে আটকে রাখা একটি পাখি, তার সব আছে কিন্তু তার স্বাধীনতা নেই, সে উঠতে পারে না।
1: যেখানে খুশি পাহাড় নদী সাগর আমরা চলে যাব, যখন অবসরটুকু পাই তখনই আমাদের পক্ষে যাওয়া সম্ভব, নচেত নয়।
0: একদম একদম। এই যে কথাগুলো, এটা কিন্তু পাখি, পাখি তো সেই মানে আমাদের পরিবেশেরই একজন,
1: অবশ্যই,
0: কিন্তু মানুষ যখন সেই পাখিকে বন্দি করে রাখছে, তার দানা ছেটে দিচ্ছে, তাকে যতই খাবার দাও, সে হয়তো তখন তার এক বন্ধু যে আকাশে উড়ে বেড়ায় তার সঙ্গে কথা বলতে গিয়ে সে তার ভালো মন্দ কথা বলে, কিন্তু এখন আর সে উঠতে পারে না।
1: খাঁচার খুব ভালো খাবার, আমি যদি বলি তোমার সোনার পিণ্ড খাবার হিসেবে দেওয়া হলো, তাহলে যে অবস্থাটা হয় খাঁচা বন্দির পাখির কাছে রাজভোগটা ঠিক তেমনটাই, তাই নয় কি?
0: হ্যাঁ, আর সে ভুলে যায় উঠতে, তাকে সেই জায়গায় আটকে রাখা হয় বারবার, মানে পরিবেশের সঙ্গে এই যে মিলে যাওয়াটা, মানুষের সঙ্গে মিলে যাওয়া, নদীর সঙ্গে কথা বলা, পাহাড়ের কাছে পৌঁছে যাওয়া, এবং সেখান থেকে তিনি তার বাবা যখন হাত ধরে তাকে তারা দেখিয়ে আকাশ শিখিয়েছিলেন, যে সেটাও একটা শিক্ষা। তো এই সব কিছুর মধ্যে যিনি বড় হয়েছেন তিনি তো বলবেনই, তাই দুই পাখির কথা।
1: শ্রীনিকেতনে পরিবেশ নির্মাণের যে ভাবনা 1916 সালে জাপান যাত্রীর ডায়েরিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তা নিছকই অভিজ্ঞতা ছিল না। কবি প্রকৃতির প্রতি সচেতন হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে গাছ লাগানোর একটি উৎসবের সূচনা করেছিলেন। হলকর্ষণ শিরোনামে একটি রচনা লিখেছিলেন সেই উপলক্ষে। 1925 সালের 25শে বৈশাখ কবির জন্মোৎসব পালিত হয় শান্তিনিকেতনে। সেই উপলক্ষে সেদিন কবির সদ্য রচিত গান গাওয়া হয়। রবীন্দ্রনাথের পরিবেশ সচেতনতাকে প্রতিফলিত করে এই গানের পঙ্ক্তিগুলো বিশেষভাবে, মরুবিজয়ের কেতন উড়াও শুনেছি প্রবল গান,
0: গানটা শুনিয়েছি,
1: তাই না?
0: হ্যাঁ, একদম। ধুলিরে ধন্য করো,
1: ঠিক,
0: মানে ধুলিকে তুমি ধন্য করো,
1: করুণার পুণ্যে হে কোমল প্রাণ,
0: অসম্ভব সুন্দর, মানে এটা প্রত্যেকটা শব্দ যেন একটু যদি আমরা মন দিয়ে ভাবি তাহলে মনে হবে যে কি অদ্ভুত ভাবে তিনি বলেছেন যে এদেরও করুণা দরকার, এখান থেকে না হলে বীজ বেরোবে না, এখান থেকে না হলে গাছ হবে না। যাই হোক, এই যে সাম্যতা আনার কথা বারবার সেই কত বছর আগে বলেছেন, আজ আমরা বলছি, আজ আমরা পরিবেশ ইকো ভাবনা নিয়ে ট্যুরিজম বানাচ্ছি, যে যেখানে যাবে সেখানে একটা কিন্তু কুঁড়ে ঘর, একটা হাট থাকবে, সেখানে একটা গাছ থাকবে, যেখানে একটা পুকুর থাকবে, সেই পুকুরে অনেক হাঁস খেলে বেড়াবে। এই ইকো ট্যুরিজম ভাবনায় আমরা কিন্তু মানুষকে বেড়াতে যেতে বলছি, ফোর্সড, যে তোমার যাওয়া দরকার মনটাকে ঠিক করার জন্য। কিন্তু এই ভারসাম্যের কথা রবীন্দ্রনাথ খুব সহজভাবে বলেছেন, যেটা আজকে G20 সম্মেলনে বলা হয়,
1: এবং সেখান থেকে রবীন্দ্রনাথ মানুষের যে অসীম লোভ আর ক্ষুধার যে কোনো শেষ নেই তিনি প্রশ্ন কবিতায় বুঝিয়ে দিয়ে গিয়েছেন। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
0: তুমি কি তাদের ক্ষমা করিয়াছ,
1: তুমি কি রেখেছ ভালো,
0: এই প্রশ্নটা এসে পড়ে বারবার, যে বিষাক্ত হয়ে গেছে আকাশ বাতাস, আমরা চারপাশে সেই বিষাক্ততার মধ্যেই রয়েছি, আমরা জানি না 100 বছর পরে আমাদের এই বিষাক্ততা আমাদের কিভাবে ক্ষতি করবে। আমরা দেখেছি অনেক গ্যাস ডিজাস্টার, আমরা দেখেছি যে একটা বিরাট দেশ কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে, শান্তির বার্তা বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়, আর এরই মধ্যে পরিবেশ এসে পড়ে, এসে পড়ে বিশ্ব পরিবেশ দিবস, এসে পড়ে রবীন্দ্র ভাবনায় পরিবেশ, যা নিয়ে আজ আমরা দুজনে বসেছিলাম আপনাদের সাথে, জয়শ্রী মুখোপাধ্যায়
1: এবং রণজয় মুখোপাধ্যায়।
0: আর শেষ করব অবশ্যই এমন

0: একটা ভাবনা, একটা খোলা ভাবনা, যেটা রবীন্দ্রনাথ বলে গেছেন, দেখি না আমরা যদি 10% একটু ব্যবহার করতে পারি আমাদের জীবনে ক্ষতি কি, তাই না? তো সেই খোলা হাওয়ার কথা বলতে বলতেই খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে আমরা বাঁচার ইচ্ছে প্রকাশ করব।
1: খোলা মন নিয়ে এখনকার মতো বিদায়, জয় শ্রী অনুজয়,
0: ভালো থাকবেন। তবে হ্যাঁ, আমরা ফিরে আসবো নাটক শোনাবার জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে তা শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে আজ বাইসাইকেলের রবিবার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও বিশ্ব সাইকেল দিবস ছিল গত 3রা জুন, তবে সার্বিকভাবে সুরক্ষা ও সুবিধার কথা বিবেচনা করে আজ রবিবার এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। সীমান্ত থেকে সুন্দরবন দূষণমুক্ত, স্বচ্ছ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার বার্তা নিয়ে অভিনব র্যালির আয়োজন করা হয়।

রাজ্য জুড়ে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরের পরিচালনায় এদিন একটি বিশেষ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর 7 জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। মুর্শিদাবাদের কালীগঞ্জ পলাশি গ্রামীণ সড়কে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন প্রাণ হারিয়েছেন, আহত 2 জন। স্থানীয় সূত্রে খবর, গত রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকের মধ্যে সংঘর্ষে অমর ফারুক, আরিফ মল্লিক, মনিরুল মল্লিক, জাকির মল্লিক, ইন মোহাম্মদ শেখ এবং সুমন মল্লিক সহ মোট 6 জন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে পলাশি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 4 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশ্বাস দিয়েছেন বলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। পক্সো আইনে অভিযোগ দায়ের রয়েছে তাঁর বিরুদ্ধে। কালিম্পংয়ের রামভি এলাকায় তিস্তা নদী থেকে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দিন দুয়েক আগে তাঁরা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে তাঁদের গাড়িটি নদীতে পড়ে যায়। এবছর CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। মাঝরাত পর্যন্ত পোর্টাল খোলা থাকবে বলে CBSE জানিয়েছে। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলা তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। জাতীয় পুরস্কার বিজয়ী মালয়ালম অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং

0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও ইটালির ফ্ল্যাভিও কোভেলি মুখোমুখি হবেন। গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চলনস্কিকে স্টেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নেন। চণ্ডীগড়ে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: ঘড়িতে এখন সময় দুপুর 2:02 হয়ে 52 সেকেন্ড। এআইআর FM রেনবো 107 MHz-এ শুনছেন এই মুহূর্তে রবিবারের বাংলা নাটক মনোজ মিত্রের কাহিনী অবলম্বনে আজকের নাটক বনযোছনা।
5: বনযোছনা রচনা মনোজ মিত্র, আবহ সঙ্গীত ও নির্দেশনা সুরঞ্জনা দাশগুপ্ত, পরিবেশনা নির্বাক অভিনয় একাডেমি। নাটক বনযোছনা।

বাচ্চারা আয় আয়, গপ্প শুনবি আয়, সোনার চাঁদেরা তোদের ঠাকুমারা আছে কি, তোদের দেবেই বা কি।

0: Uncle who? Who day? I.
1: বর্ষা ভরা রাত চলে যায়, শীতের বায়ু কাপন লাগায়, তোর ঠাকমা ঠাকুর টুকুর গপ্প।

এই বাড়িটায় একসময় ছিলাম আমি, ঢুকেছিলাম ঘর মোছা আর বাসন মাজার কাজে। শেষকালে এমন হলো, ব্যাংক বাজার সাতবার ইলেকট্রিক টেলিফোনের অফিসে দৌড়ানো, অতীত কুটুম লোক লৌকিকতা সামলানো, সব সব এই কুহু, যেন তারই সংসার। কলকাতার জল পেটে পড়তে হেবি চালু হয়ে গেছিস কুহু, রোশনি দিদি বলতো। কুহুটা চালু দি পুড়িয়া টমেটো টমেটো।

0: তো, আমি চলে যাওয়ার দিন খুব কেঁদেছিল। টমেটো, টমেটো, ওরে বাবারে, ঠিক যেন একটা চুলচুলে বিলিতি বেগুন। টমেটো, টমেটো, টমেটো। তবে দিদির কাছে আমার খাতির ছিল কিন্তু অন্য কারণে। কুহু না থাকলে তার গপ্প লেখার গপ্পটা পেত কোথায় রশ্মি রায়? আর যে ভূত পেতনির গপ্পগাছা লিখে রশ্মি রায়ের ব্যাপক নাম ফেটেছে। গাছমছম, বুকডিপ ডিপ, বোবা রাতের কান্না, কি হানি মনে হয় না? চুল খাড়া আর চোখ ছানা বড়া করা রশ্মি রায়ের হটকেক একের পর এক বাজারে বেরোচ্ছে, বেরোচ্ছে কে ফুরুচ্ছে হত। বুদ্ধি করে কুহু যদি তারে ভূতের গপ্পে না বেরোতো হতো তবে। সাদে কি আর রশ্মি রায়ের মুখে দিন রাত কুহু কুহু কুহু
1: কুহু কুহু। এই কুহু দেখ তো,
0: ওমা, আরে বাপ, কত পড়লো গো দিদি।
1: খোল খোল, ভাঁজ খোল।
0: এই যে বা দিদি, তোমার না এবারে হেভি লাগবে, ঝাক্কাস
1: ঝাক্কাস। কি সব ভাষা শিখেছিস, নে নে পড়ে দেখ।
0: ওমা, তোমার কাপড় আমি পরবো কি? যা,
1: যে আগে পরবে কাপড় তার, যা পরে আয়।
0: আমার জন্যে কেন গো দিদি? ওই পুজোর সালোয়ার কামিজ সে তো তুমি আগে দিয়ে দিয়েছ।
1: সেটা আমি দিয়েছি, এটা তোকে ভূতে দিচ্ছে।
0: ভূতে?
1: সত্যি দুটো গপ্প দিয়েছিলি বটে, আর দুটোই সুপার ডুপার হিট। পুজোর বাজারে কি করলি বলতো? লোকে গপ্পের নাম করে পত্রিকা কিনছে, যা অবস্থা না! এরপর তো ওই ভূত পেতনি শাকচুন্নি ছাড়া লোকে আমাকে দিয়ে আর কিছু লেখাবে না রে কুহু।
0: লেখো না, লেখো লেখো লেখো, ভূতের গপ্পই লেখো। দিদি, তোমার একটা কথা বলি, মানচিরে ঘর সংসারের কথা লিখে না আর কিছু হবে না গো। ওসব তো একেবারে পান্তা পাতার ভেলিগুড় হয়ে গেছে, ও লোকে আর খাবে না।
1: ও বাবা, তুই তো লেখালেখিরও সব বুঝে গেছিস রে।
0: শুনি তো, তোমার বন্ধু বান্ধবরাই সব বলা বলি করে।
1: আচ্ছা, তুই যে দুটো গপ্প দিয়েছিলি ও দুটো কোথায় পেলি রে?
0: ও, সে তো আমাদের গায়ে গো। তা তুমি যদি চাও দিদি, আমি তোমার আরো এনে দিতে পারি। মাসে শুধু আমার দু চার দিন ছুটি দেবে, জলপিড়ে যাবো, ঝুড়ি ঝুড়ি ভূত পেড়াতে কীর্তি কাহিনী একেবারে তোমার এনে দেবো। তুমি শুধু ফেনি ফেনি লিখে যাও, লিখে কুল কিনারা পাবে না গো দিদি।
1: তোদের জলপিড়ে গায়ে বুঝি প্রচুর ভূতের গপ্প?
0: ও মা, শুধু ভূতের গপ্প কেন গো দিদি, গপ্পের ভূত নেই?
1: ভূত আছে।
0: আছে না? ও বাবা, ভূতের জন্যই তো জলপিড়ের খাতির গো, জয়নগরের মোয়া আর জলপিড়ের ভূত।
1: তুই দেখেছিস নাকি?
0: সবাই কি আর সেসব দেখতে পায় গো? পায় কেবল একজন, ও সে জলপিড়ের বনজ ছোনা। আচ্ছা দিদি, তুমি ভূত কপালি মানুষ শুনেছো?
1: ভূত কপালি মানুষ মানে?
0: মানে ওই কপাল গুনে ভূতের দেখা যে পাবেই, কপালে তাদের ভূত দেখা একেবারে লেখা আছে গো। আমাদের ওই বনজ ছোনা হলো কি ওই তাই।
1: খুব দেখে ভূত?
0: ছোট্টবেলা থেকে দেখে। শুনবে দিদি, শুনবে? ছোট্ট খুকু বনজ ছোনার পুষি বলে একটা বিড়াল ছিল। ও বিড়ালটা পাটা একটু টেনে টেনে হাঁটত, বনজ ছোনার পায়ের কাছে যে ঘুরঘুর করতো আর বিছানায় শুতো একসঙ্গে। একদিন ভোরবেলা বনজ ছোনা তখন ঘুমোচ্ছে, দেখা গেল কোলের কাছে পুষি মরে পড়ে আছে। হ্যাঁ, পুষি তার বয়স হয়েছিল তো।
1: ও,
0: তা বনজ ছোনার মা তাড়াতাড়ি মেয়ের ঘুম ভাঙার আগে মাঠের মধ্যে গর্ত করে পুঁতে রেখে এলো মরা পুষিকে। এদিকে মেয়ে তো জেগে উঠেই পুষিকে খোঁজে, আয় পুষি, আয় পুষি বলে খালি ডাকে আর কাঁদে। মা বলে, কাঁদিস নে, কাঁদিস নে, পুষি বেড়াতে গেছে, রাতের বেলা ঠিক ফিরে আসবে। শূন্যে হতে তো মেয়েকে হাত ধরে রাখা যায় না। ও মা, পুষি কখন আসবে, পুষি কখন আসবে, আয় পুষি, আয় পুষি, আয় পুষি। ওদিক থেকে উত্তর এলো, মিয়াও।
1: হাই
0: সত্যি দিদি, পা টেনে টেনে বিড়ালটা জানলা দিয়ে লাভ মেরে ঘরের ভেতর ঢুকলো।
1: মানে পুষি যাকে গর্তে
0: বনজ ছোনার মুখের কাছে মুখ

0: কেনে ডাকতে লাগলো, মি বনযোজনা তাকে কোলে তুলে নিল। বাপ মা চোখের ওপর, দিদি ওই মেয়ে পুষি নিয়ে সে কি খেলা করতে লাগলো গো।
1: ওটা কি পুষি নাকি পুষির?
0: তাই বলো, বাপ মা কিছু বলতেও পারছে না এদিকে, চোখের ওপর কি ক্যান্টাকার কাণ্ড বলো দেখি। হ্যাঁ,
1: তারপর তারপর
0: তারপর আর কি, গায়ে মৃত্যু হলে শোকের বাড়িতে বনযোজনা ডাক পড়তো, বনযোজনাও তার নাম ধরে ডাকতো, আয় আয় ফিরে আয় ফিরে আয়।
1: কুহু, এ তো দারুণ দিলি, দারুণ লেখা যাবে।
0: লেখো না, লেখো লেখো লেখো, ফেনিয়ে ফেনিয়ে ফেনিয়ে ফেনিয়ে কত লিখবে, লেখো না, বনযোজনার স্টক এত আছে না।
1: এই মেয়েটাকে একবার দেখাতে পারিস?
0: মেয়ে
1: এই যে ওই তোদের বনযোজনা।
0: হাজার হাজার হয়েই গেল, জলপিড়ে গায়ে হেনো একটা লোক নেই যে ওই বুড়ির মুখে সব কথা শোনেনি। গপ্পের টানে সে কত দূর দূর থেকে লোক ছুটে ছুটে আসে তার ঠায় গো দিদি।
1: আরে এই পুষির কথাটা অনেকেই শুনে ফেলেছে না রে, হ্যাঁ মুখে মুখে ছড়িয়েও গেছে অনেক দূর।
0: সে তো যেতেই পারে,
1: কেউ হয়তো এটা নিয়ে অলরেডি লিখেও ফেলেছে। যা, আরে এই ঠাকুমা বুঝি সব গল্পই বলে ফেলেছে?
0: আরে না গো দিদি না, সব কি করে বলে ফেলবে গো, বললাম না বুড়ির স্টকে এত আছে না, সাজজম ফুরবে না। আর কেন ফুরবে বলো, সে তো রোজ ভূত পাকনি দেখছে, টাটকা টাটকা দেখছে, টাটকা টাটকা গপ্প শোনাচ্ছে ওকে পুরোয়।
1: রোজই দেখছে? বাপরে, এতদিন এসব কথা বলিস নি কেন?
0: কি আর বলবো দিদি, ঠাকুমা ভূত কপালি, এসব কি পাবলিসিটি করার ব্যাপার? হ্যাঁ
2: দিদি গো, বুড়িটা বোধ হয় আর বাঁচবে না গো দিদি।
1: কাঁদিস না, কাঁদিস না,
2: আমি ছাড়া তো বুড়ির আর সাতকুলে কেউ নেই গো দিদি, সেই আমি এত দূরে এসেছি বলো, এক গুটো ভাত এক গুটি জল দেবার।

0: শুনবগো দিদি, একা একা মরে পড়ে আছে দলা পাকানো বুড়িটা। আমি বা তাকে নিয়ে কতকাল জল পিড়েতে পড়ে থাকি বলো, আমার জীবনটারই বা কি গতি হবে তাই না?
1: আচ্ছা, আমি যদি তোর ঠাকুমাকে আমার কাছে এনে রাখি, তোরা দুজন থাকলি আমার কাছে।
0: ও দিদি বলি, বুড়ি তো কাজকর্ম কিছু করতে পারবে না গো, তাকে রেখে উল্টে তোমার আবার ঝামেলা হবে না?
1: আমার যা হবে আমি বুঝবো, তুই জল পিড়ে চলে যা, ঠাকুমাকে নিয়ে চলে আয়। এত বড় বাড়ি আমার, তুই আমি ছাড়া তো কেউ নেই, ঠাকুমা তোর ঘরে থাকবে, যে কদিন বাঁচে তোর হাতে সেবা যত্ন পাবে।
0: বুড়িটার কি মহাভাগ্যি গো দিদি, বুড়িটার কি মহাভাগ্যি গো।
1: যা যা আজই চলে যা, তোর ওই ভূত কপালি বনজোছনাকে আমার চাই কুহু। আর শোন, তোকে তো এবার থেকে আমার সঙ্গে সঙ্গে ঠাকুমাকেও দেখতে হবে, মাইনেটা ডাবল করে দিলাম তোর, কি ঠিক আছে?
0: বিন্দাস আছে গো দিদি।
1: হাজার হাজার ভূত দেখেছে বনজোছনা, কল্পনার কি বিপুল বিস্তার, কল্পনার ছবিগুলো জীবন্ত হয়ে ঘুরছে তার চোখের ওপর, দারুণ। হাজার হাজার বার দেখার সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার গল্প, থাকবেই, গল্প ছাড়া তো ভূত হয় না। কিন্তু আমি আমি কি মানুষের কথা না লিখে এবার থেকে ওই ভূত প্রেতের কথাই লিখব? ওই হানি মনে হয় না। কলেজ স্ট্রিটের পাবলিশার কালো ছায়াকে কথাটা বলতেই,
2: লিখবে লিখবে আলবাত লিখবে, আমাকে জিজ্ঞেস করলে ভাই আমি বলবো পৃথিবীতে শেষ পর্যন্ত তুমি আমি কেউ টিকে থাকবো না, কিন্তু ভূতের গপ্পর মার নেই ভাই রোশনি। মাগো হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট।

0: নাকে নল, হাতে ভূতের গপ্প, ভাবতে পারো? যুদ্ধ শেষ হয়ে গেছে, ট্রেঞ্চের মধ্যে পড়ে আছে ওয়াটার বটল আর ভূতের গপ্প। রোশনি, সত্যিকার কালজয়ী মৃত্যুঞ্জয়ী সাহিত্য যদি সৃষ্টি করতে চাও, ভূত নিয়ে লেখো।
1: ওহো, তুমি বুঝছো না কালো ছায়া, ভূত প্রেত পরলোক আত্মা এসব অন্ধ কুসংস্কারে আমার কোনোদিন বিশ্বাস নেই। আর যা আমি নিজে বিশ্বাস করি না তাই নিয়ে লেখা লেখি?
0: আরে সে তো আমিও বিশ্বাস করি না, তাতে কি হলো? যে খেতে পড়তে দেবে তাকে অবিশ্বাস করলেও তার সাথেই ঘর করতে হবে। আমার বাবু সোজা কথা, যা বলছি মন দিয়ে শোনো।
1: তুমি তো বলবেই ভূতের গল্পের পাবলিশার, সারা জীবনই তো ভূত নিয়ে আছো, তোমার কথা আলাদা, তোমার নামটাই তো কালো ছায়া। কালো ছায়া মানে ভৌতিক ছায়া,
0: ভূত ভৌতিক ছায়া জীবনের চারপাশে কিরকম ছড়িয়ে রেখেছি দেখো। কলেজ স্ট্রিটে ভৌতিক রহস্য রোমাঞ্চ সিরিজের একমাত্র প্রকাশনী হলো আমার, নাম কালো ছায়া। মাসিক পত্রিকা চালাচ্ছি, নাম কালো ছায়া। আমার বাড়ি কালো ছায়া, গাড়ি কালো ছায়া। আমার হাজব্যান্ড গরমকালে যে টি শার্ট বারমুডাগুলো পরে সবগুলোর গায়ে লেখা দেখবে কালো ছায়া। আমার বড় ছেলে কালো, ছোট মেয়ে ছায়া। আমার নিজের বাপের দেওয়ার নামটাও না কোথায় হারিয়ে গেছে, সবাই ডাকে কালো ছায়া। এই দেখো, এই দেখো আমার ছাতা, দেখলে কি লেখা আছে? কালো ছায়া। আমার সব কালো ছায়া, আমার সবই কালো কালো ছায়া ছায়া। এই রোশনি, এই রোশনি বলো, এখন বলো দেখি তোমার সেই ভূত কপালি বুড়িটার খবর কি?
1: তিনি এসে গেছে।
0: সত্যি?
1: ওই যে
0: কালো ছায়া ধারাবাহিক কিন্তু লিখছো ভাই, আসছে মাস থেকে।
1: এসো গো বুড়িমা, এসো, বলো আমাদের শহরে এসে তোমার কেমন লাগছে বুড়িমা? এখানে তোমার কোনো অসুবিধা হবে না গো বুড়িমা, নাতনির কাছে রয়েছো, যখন যা দরকার মুখ ফুটে খালি বলবে, কোনো লজ্জা করবে না। কেমন?
0: বাড়ির লোকের মতো না খাবে, ঘুরবে ঘুরবে। আর আমার রাইটারকে, রাইটারকে ডেইলি একটা করে গপ্পের ডিম ছাড়বে, রাইটার ডিমে তা দিয়ে ফোটাবে।
2: হয়েছে কি ছায়া মাসি?
0: এই ছায়া মাসি না, ছায়া মাসি না, ছায়াও না মাসিও না, কালো ছায়া, শুদ্ধ কালো ছায়া।
2: হ্যাঁ, তা হয়েছে কি কালো ছায়া? ওই জলপিড়ে ছেড়ে কখনো বেরোয়নি তো? শহরে পা দিয়ে না সব কেমন যেন তোলপার হয়ে গেছে, বুঝেছ? আর ফু ফু, একটু ঠান্ডা হয়ে বসো তো ঠাকমা। কি হয়েছে জানো তো কালো ছায়া, এই শরীরের পার্টস গুলো না ঠিক বসে থাকছে না, বুঝেছ?
0: দেখো দেখো দেখো রোশনি, দেখো এই রোশনি হাসিটা কেউ আনকানি মাগো, দেখলে না পেটের ছেলে একবারে আঁতকে ওঠে, বুক কভারে ছাপার মতো হাসি।
1: নামটাও কি সুইট, বনজোছনা।
2: ও দিদি ডাকো না, ডাকো ডাকো, একবার বনজোছনা বলে শুধু একবার ডাকো না, দেখো কিরকম খুশি হবে।
1: যা, বুড়ি মানুষকে আবার নাম ধরে ডাকা যায় নাকি?
2: এই দেখো মাঝে মাঝে আমরাও তো তাই বলি, ডাকি ঠাকমাকে সবসময় ঠাকমা বলতে দেয় না ঠাকমা,
0: ঠাকমাকে সবসময় ঠাকমা বলতে দেয় না ঠাকমা। মাগো
1: তাই নাকি গো বনজোছনা, তুমি ঠাকুমা বলতে দাও না, ঠাকুমা না দিদিমা, বুড়িমা না তুমি, জলপিঁড়ে বনজোছনা
3: তুমি, বই নাকো বাপে বেদাইনি, ছেলে মেয়ে কটা।
2: এই দেখো আবার উল্টো পাল্টা বকতে শুরু করেছে, দেখো হ্যাঁ দিদি হলো গিয়ে সরস্বতী, মা সরস্বতী বিয়ে করে শুনেছ কখনো?
3: বিয়ে না করলে সরস্বতী মা হইল কি করে সেটা বলছো রে?
0: মা গো, এই মাথাটা কিন্তু খুব পরিষ্কার। এই জাগে জাগে, এই আজে বাজে কথা ছেড়ে আবার কাজের কথাটা পারো না রোশনি?
1: ও বুড়িমা, তোমাকে কলকাতায় কেন আনা হয়েছে জানো?
3: কলকাতার হাওয়া গায়ে লাগাতে।
0: আরে সে তো আছেই, আর কেন?
3: আমি গড়ের মাঠে বসে নাথ পোয়াব।
0: মা গো, রোদ পোয়াতে গড়ের মাঠ? গামছা ধুতে সাগরে?
1: শোনো বোনজ, শোনা, তুমি সারা জীবন ধরে যে সব ভূত প্রেত দেখেছো,
2: দিদির এসে সব কথা তুমি বলবে, দিদি বসে বসে লিখবে, বুঝেছ?
3: তুমি তেনাদের বই নাকো?
1: তেনাদের মানে
2: খুব ভক্তি করে তো, ও ভূতের নাম মুখে আনবে না কখনো, সব সময় এনাদের তেনাদের।
3: বাঁচা, তেনাদের ছাড়া কারো কথা নেবে না তুমি, তাহলে কিন্তু তেনারা খেপে যাবে। কোন দিক দিয়ে যে তোমারে হুড়কো দেবে?
1: তাই বুঝি?
3: তাই নয়, তেনারা প্রচার চায়। তুমি একবার প্রচার শুরু করে ফের হাত গুটায় নিলে ছেড়ে দেবে। এসো এসো, এধারে এসো, গালটা একটু বাড়াও তো দেখি, এসো। মুখের পরে একখানা কালো পেঁচা ছায়া পড়ে রয়েছে।
0: ঠিক চিনেছে, দেখলি দেখলি কু? ঠিক আমার মুখের মধ্যে না কালো ছায়া দেখেছি। তোর ঠাকুমার কি দৃষ্টি, অলৌকিক।
1: বুঝেছ না, তুমি নাকি রোজই তেনাদের দেখো?
3: দেখি মানে কি, দেখা হয়, কথাবার্তা হয়, ঠাট্টা তামাশা হয়, ওটা বাসা হয়।
0: হয় হয়
3: না হবার কি আছে? আমার প্রথম বেটাই তো হয়েছিল তেনাদের একজনের সঙ্গেই।
0: সে কি?
3: এখনো তিনি আমার খোঁজ খবর নিতে আসেন। ওই কুহুর ঠাকুরদারে মোটে সহ্য করতে পারতেন না। অকুহ, সেবার জামাই ষষ্ঠীর দিন কি হয়েছিল বল।
1: বলো বলো, বুঝেছ না, বলতে বলতে থামলে কেন বলো? জামাই ষষ্ঠীর দিন?
3: আগে জুলুপু খাও, পরে বলবো। কালীঘাটের জুলুপুর নোভ ডাকায় ট্রেনে আনলে, এখনো জুলুপুর পাত্তা নেই।
0: আরে দূর আগে গপ্পটা বলো না, তারপরে হবে তোমার জুলুপ।
3: হ্যাঁ, আগে গপ্পটা রে মেরে দিয়ে শেষে আমায় কলা দেখাবে।
1: ঠিক, আগে জিলিপি।
0: এই যা তো কুহু, এনে 20 টাকার গরম জিলিপি নিয়ে এক্ষুনি।
3: যা নিয়ে আয় ছুরি।
2: এত বেলায় এখন জিলিপি ভাজে? কাল ভোরবেলা গরম গরম খেও। এই যে এই টাকা, এই এই আমার কাছে থাকলো, এই আমি কাপড়ে বেঁধে এই ট্যাকে গুজে রাখলুম।
3: তুমি টাকে টাকা গুজবা আর বরের কথা শোনাবো আমি? এই বয়ে গেছে, দে দে দে আমার টাকা, দে দে দে দে দে।
2: তোমার কাছে দিলে হারি যাবে না, তুমি কিছু খেয়াল রাখতে পারো বুড়ি?
3: টাকার খেয়াল রাখবা তুমি, আর গপ্প শোনাতে খেটে মারবো আমি। যা, বলবো না, যা তো।
0: এই কুহু, একটু বদমেজাজি আছে নাকি?
2: না গো কালো ছায়া, মেজাজে একেবারে পান্ত ভাতের মতো ঠান্ডা, তবে চুটে গেলে না জ্ঞান থাকে না, বুঝেছ? এই ঠাকুমা, এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি।
1: ওহো, কেন গন্ডগোল করছিস কুহু? এই নাও, আমি তোমায় 50 টাকা দিচ্ছি বুড়িমা। বলো, এবার আমাদেরকে তোমার প্রথম বরের ঘটনাটা শোনাও দেখি।
3: আরে সবুর করো বাছা, সবে 50টা টাকা পেলাম, কি করে খরচ করব তার ঠিক নেই। এখন গপ্প শোনাও। কলকাতায় পা দিয়ে এখনো কালীঘাটের মায়ের মুখ দর্শন করিনি, আগে দর্শন করব, জলপিড়ে কচি কাছেদের জন্য কাছের চুরি কিনব, তারপর আর কাজ।
0: চলো, চলো এক্ষুনি দর্শন করিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেই শোনাতে হবে। এসে যখন পড়েছি প্রথম গপ্পটা না শুনে আজ কালীঘাট থেকে বেরুচ্ছি।

0: கோய் கீழ ஓட்டோ,
1: சல சல அக்கோ. தசரர் கப்பட்டா போறா இது,
2: জামাতন করবে না বলে দিচ্ছি বুড়ি। দর্শনের কাপড় তুমি পাচ্ছ কোথায়? হ্যাঁ,
1: তো ছেড়া বস্ত্রে মায়ের মুখ দর্শন করবো নাকি? হ্যাঁ বললি কেন, কলকাতায় গিয়ে দর্শনের কাপড় কিনে দিবি।
2: আরে এই গু বলেছিলি নাকি?
3: না ওই মানে কি, তোদের জল পিড়ে ছেড়ে আসতে চাইছিল না তো তাই জন্য।
4: ঠিক আছে ঠিক আছে, ঠাকুমার যা যা লাগবে বিকেলে বেরিয়ে সব কিনে নিয়ে আসি।
2: হয়েছে তো? হ্যাঁ। এবার বলো
1: কি বলবো,
2: যা চলে। আরে তখন
3: তোমার সেই প্রথম পক্ষের বরের কথা, জামাই ষষ্ঠীর কথা।
1: দূরা
3: এই দেখো
1: যাচ্ছি দর্শনে, মুখ পুড়ে জামাই ষষ্ঠী নিয়ে পড়েছি, মনে নেই যা তো।
2: এ বুড়ি, এরপর আমি হাত চালাবো কিন্তু বলে দিচ্ছি।
4: কুহু
5: হা রোশনি, কি হচ্ছে কি?
1: লক্ষ্মী ছাড়া শুনি, নীল গাড়িতে চাপার পর থেকে গপ গপ করে মাথা কাটছে, কলকাতায় ট্রেনে এসে আমাকে হেনস্থা করছে রে।
3: বুড়ির প্রথম বিয়ের মালা বদলের কথা ওই দেখো।
5: মালা বদল তেনার সঙ্গে?
4: কিছুই তো বোঝা যাচ্ছে না রে।
3: দাদা দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়াও, আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। ও দিদি আমি রিলে করে যাচ্ছি। হ্যাঁ ওই ছোট্ট মেয়ে বনোজোচনার বিয়ে, হ্যাঁ পাত্র জলপিড়ে মানে আমার ঠাকুরদা, এই গায়ে হলুদ হয়ে গেল। ওদিকে আকাশে মেঘ, বিকেল হতো না হতেই একেবারে কাল বসে কি জল পিড়েতে বর এসে পৌঁছলো না। বলছি বিয়ে বাড়িতে একেবারে কান্নার রোল উঠেছে গো। রাতে বিয়ে না হলে যে একেবারে
4: মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, আর কখনো বিয়ে হবে না।
3: তখন তো সেরকমই ছিল গো দিদি।
2: ও বাপ বরনে দাও, ও বাপ বরনে দাও, ওই দেখো বাপকে কি হচ্ছে, ওই দেখাচ্ছে, এই এই এই এই দেখো তোর মারছে, ঠাকুর মারছে, ওই দেখো এ বাপ। ও তখন একেবারে মাথা চাপড়ে হাঁকলো, ও গো কন্যে দা থেকে উদ্ধার করো গো, একটা ভূত পেতো যদি পাই তার হাতেই মেয়েকে সঁপে দেব গো।
5: মানে কথার কথা যেমন বলে আর কি।
3: তো সেই সময় বাড়ির পেছনের পুকুর ধার দিয়ে পাশ করছিল একটা মামদ ভূত।
5: মা গো,
3: কথাটা গেল তার কানে,
6: সাসপেন্স।
3: আর যেই না কানে যাওয়া সাসপেন্স, ওটা সাসপেন্সে থাক। দিকে ও যেটা বলছে, এই রাত ১২টায় ঝড় বৃষ্টির মধ্যে হয়েছে কি, এই দেখো একটা বর হাজির হলো বনোজোচনার বিয়ের আসরে। সবাই দেখলো ঠাকুরদা বিয়ে বাড়ি পৌঁছলো।
4: ও ঠাকুরদা পৌঁছে গেল শেষ পর্যন্ত?
3: শোনো না, জলে কাদায় ভূত হয়ে কোন রকমে এসে পড়েছে একা, সঙ্গে বর কর্তা না, বর যাত্রী না, পুরুষ নাপিত কেউ আসতে পারে
1: না,
3: কিন্তু বর তো আসবে। বনোজোচনা যে ঠাকুরদা তোর মনোজোচনা,
5: দূর ঠাকুরদার সাইকোলজি ছাড়ো না, সেই মামদোটার কথা বলো।
3: কথা তো ঠাকমা বলছে গো কালো ছায়া, আমি তো শুধু রিলে করছি।
4: শোন শোন কি বলছে শোন।
3: বলছে যেটা সেটা হচ্ছে, ছাদনা তলায় আসা থেকে ঠাকুরদা লজ্জায় দুঃখে একেবারে মুন্ডু হেট, মুখ তুললো গিয়ে একেবারে সেই বিয়ের সময় শুভ দৃষ্টির কালে। যেই না মুখ তোলা,
5: কি কি
3: একটা ছোট্ট খটকা, জামাইয়ের চোখ দুটো যেন বড্ড বেশি গোল গোল
5: গোল গোল
3: গোল, ফুটবলের মতো গোল, মোড়ে চাকের মতো, সেই দুটো একেবারে বন বন বন বন বন বন বন বন বন বন করে ঘুরছে কেন রে
5: মাগো,
3: সব ঢেকেছে গো মামদোটা, শুধু ওই লোভা তো চোখ দুটো লুকোতে পারেনি গো ছায়া মাসি, এই মানে ওই কালো ছায়া।

0: ওই চোখই তো কান ধরিয়ে দিলে গো।
1: কিন্তু তোর ঠাকুরদা কি করে মামদা হলো?
2: ও কালো ছায়া, কেন বুঝতে পারছো না? খালি বই ছাপলেই হয় না। আরে এ তো সেই পুরনো ছকে ফেলা গল্প। শোনো আমি বলছি, ওর ঠাকুরদা ঝড় জলের রাত্রে পুকুর পাড় দিয়ে বিয়ে করতে আসছিল। আগে ভাগেই সেখানে মজুদ রয়েছে মামদো, রাইট? এবার মামদোটা ঠাকুরদাকে একা পেয়ে তার ঘাড়ে ভর করে বিয়ে বাড়ি ঢুকলো, ঠিক আছে? এবার ভূতে পাওয়া বরের সঙ্গে মালা বদল হলো বনজোছনার, তাই তো রে কুহু?
0: জানো দিদি, কিছুতেই তো ঠাকুরদারের মামদোটা একেবারে ছাড়ছিল না, অনেক ঝানুম ঝুড়নের পর। জানো গো কালো ছায়া, মামদোটা কিন্তু এখনো ভাবে তারই বেকরা বউ হচ্ছে ওই বনজোছনা। ওই যে দেখো না, দেখো না, বলছে দেখো, বলছে দেখো। হ্যাঁ, ওই এখনো জামাই ষষ্ঠীতে পুজো পার্বণে বনজোছনার তত্ত্ব তালাশ করতে আসে গো সে। আবার বেয়ারা দেখলে শাসনও করে এখনো।
1: বা গো, ভূত এখনো ভাবে যে বুড়ি তারই বুড়ি। এই না গো রোশনি, ছক যতই পুরনো হোক, এখানেই না তুই একবার মেরে দিতে পারবে। সত্যি কথা বলতে কি, বনজোছনা তোমার একটা সোনার হাঁস, সত্যিকার একটা সোনার ডিম পেয়ে গেলে তো, এখন তা দিয়ে দিয়ে বাচ্চা বার করো।
3: বুড়ি ঘুমিয়ে পড়লো নাকি? এই রোশনি, এই উঠে বসলে কিন্তু ধরবে বুঝলে, মামদোটা কিভাবে তত্ত্ব তালাশ করতো জেনে নেবে। তারপর পাতা ভরিয়ে যাও, যাও যাও যাও, লিখতে বসো। এই আমি কিন্তু বিজ্ঞাপন ছেড়ে দিচ্ছি, সামনের সংখ্যা থেকে রোশনি রায়ের ধারাবাহিক অলৌকিক রোমান্টিক।
2: ব্যাপারটা কি হলো রে কুহু?
0: কি ব্যাপার?
2: অ্যাক্টিংটা তো বেশ ভালোই রপ্ত করে ফেলেছিস।
0: অ্যাক্টিং
2: করলি না? ঠাকুমা তোর সঙ্গে ঝগড়া করলো, তোকে পেটালো, আর তুই কেমন তাই দিয়ে দিব্যি একটা মামদভূতের গপ্প ফাঁদলি। কি রে, যেই দেখলি ঠাকুমার কথা কেউ বুঝতে পারছে না, অমনি আমাদের বোকা বানাতে তুই শুরু।
0: দিদি আমি তো অনেক ছুঁয়ে বলছি, দিদি আমি বানাইনি, বুড়িটাই একসময় এতটা বলেছিল সেইটুকুনি।
2: কিন্তু সেটা যদি তোর মুখ থেকে শুনবো, তাহলে বনজোছনাকে আমি এখানে আনালাম কেন? যা শোনার আমি ওর কাছেই শুনবো।
0: বুড়িটা যে এইভাবে মুখ এটা বসে থাকবে আমি ভাবতেও পারিনি গো দিদি।
2: গার্গিকে ডাকছি, মনে হচ্ছে বুড়ো বয়সে শহরে এসে গল্প বলার মেজাজটাই নষ্ট হয়ে গেছে তোর ঠাকুমার। গার্গি দেখে যাক, ডাক্তার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবি।
0: আমাদের জন্য তোমার কত খরচ হয়ে যাচ্ছে না দিদি?
2: তোকে তা নিয়ে ভাবতে হবে না।
0: এই বুড়ি বুড়ি, কি সর্বনাশ হলো বুঝতে পারছো তো? হ্যাঁ বলি, দিদি তো চালাকি ধরে ফেলেছে, তোমার জন্য আমি ফেঁসে গেলুম। কেন মুখ নেড়ে একটা গল্প বলতে পারছো না তুমি? হ্যাঁ, জীবন ভর জল ফিরে এতজন এত কিছু শোনালে পেলে তো এই থোর। ঠিক যখন শোনাতে পারলে রাত সুখে জীবন কাটানো যায়, তখন তোমার জিভে তত রোগ এসে বাঁচলো নাকি? হ্যাঁ নেকি বুড়ি, এখন আমার কি হবে? তোমার জন্য তো আমার বিশ্বাসের জায়গাটা করে টলমল হয়ে গেল, সেটা বোঝো? মোরগে যাও, তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। কিসের দায় পড়েছে আমার? তোমার নাতিপুতিরা সব গেল কোথায়? হ্যাঁ বাকিটা দিদিরা শোনাবে বলো। তোমার সেই প্রথম পক্ষের বরের কথা, মানে ওই মামদোটা তোমার মন পেতে সারা জীবন যা যা করেছে, যা যা তুমি অনেকবার জল পিড়েতে বসে আমাদের শুনিয়েছো ঠাকমা। ও ঠাকমা ঠাকমা, আমার লক্ষ্মী ঠাকমা, সোনা ঠাকমা, ও ঠাকমা ঠাকমা, শোনাবে না তুমি, শোনাবে না ও ঠাকমা ঠাকমা। এটা কি ঘুম না কাপ ধরে পড়ে থাকা? হ্যাঁ ঠিক আছে, খিদে পাবে না, গপ্প না শোনালে তোমাকে খেতেও দেবো না, বুঝলে শয়তানি বুড়ি কোথাকার।
4: তেমনি করে বাড়িতে আমার দিন কেটে যাচ্ছে, খাচ্ছি দাচ্ছি, পেট ঠান্ডা করে ঘুমাচ্ছি, আর ভাবছি আবার কখন খেতে দেবে। কাল সকালে জুলুপু দিয়েছিল, নেতে দিলে এক বাটি বাবড়ি, ভাবছি আবার কখন দেবে বাবড়ি। আহ বড্ড সোয়াদ নেগে রয়েছে গো, বলো।

0: এই জীবদে কখনো তেনাদের কথা বলা যায়? বলতে বলতেই তো সব ফুতফুত হয়ে যাচ্ছে। দেখি গার্গি ডাক্তার তো চেষ্টা চালাচ্ছে, বলছে আমার দে নাকি গপ্প বলিয়ে ছাড়বে। তো বলায় যদি বলিয়ে নি, পারে যদি আমার ফুতফুতানি বন্ধ করতে দিক না, আমারই তো ভালো।
1: Hi, Tomato! No, no, doggy! This is unfair! Here is your pen! Quiet, quiet! Please, Tomato!
2: Gargi!
1: Yeah, likhcho naki?
2: Aschi re!
1: Please, da, Roshnidhi! Patient dekhe, ami tomar kache jacchi! Eito! Kemon acho, Thakuma? lovely! Rate ghum hoyechilo, Thakuma? Very good! Ha koro, Thakuma, ha! ওকে, জিভ দেখাও। ফাইন, প্রেসারও নরমাল, এভরিথিং ইন পারফেক্ট কন্ডিশন। ঠাকুমা পাশ, 100 মধ্যে 100 পেয়ে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবার একটা গল্প শোনাও ঠাকুমা। আচ্ছা ঠাকুমা, তোমার প্রথম পক্ষের বর মানে মিস্টার মামদো, আই মিন যিনি এখনো মনে করেন তুমি তার ওয়াইফ, যাকে বলে ধর্মপত্নী, কখন কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ রাখে? আচ্ছা, এই বাড়িতেও কি তিনি রাখছেন যোগাযোগ?
0: কে করে বলে বলো দিনি, কলকাতায় পা দিয়ে তেনার টিকিটিও দেখিনি, রেলগাড়িতে চেপেছি কি তেনার ছিটিও জন্মের মতো হারেছি।
1: না না, কিচ্ছু হারাইনি, সব আছে ঠাকুমা, একটু চেষ্টা করো সব মনে পড়বে।
0: বলছো চেষ্টায় হবে, তাহলে একটু বাবরি এনে দাও তো, বাবরি খেয়ে চেষ্টা করি।
1: বাবরি? সেটা কি?
3: রাবড়ি, রাবড়ি।
1: ও হবে, রাবড়ি হবে, যা খেতে চাইবে সব হবে। আচ্ছা ঠাকুমা, জলপিড়েতে খুব দেখা হতো তোমাদের দুজনের?
0: ও বাবা, যখন তখন ঘুরতে ফিরতে জলপিড়ের বাঁশবাগানে, বেলতলায়, সন্ধ্যেবেলা পুকুর ঘাটে, যচনা রাতে, ওই সেই ভোমরার মতো চোখ ঘুরছে ঘুরছে, দুপুর বেলায় ভাত খেতে বসেছি, পাশ থেকে ধমক মারলে কাঁটা বেঁচে খাও গলায় ফুটবে না, তারপর তারপর
1: তারপর ওহো, থামো থামো গার্গি, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। আচ্ছা ঠাকুমা, তুমি একবার আয় আয় বলতে সেই মরা পুষি কবর থেকে উঠে এসেছিল না?
0: আমার ডাক তেনেটা ফেলতে পারে না,
1: তবে এই বাড়িতে ডাকো না একবার, ডাকো আয় আয়।
0: ডাকব? তাহলে একটু পাতাল রেলটা চড়ায় আনো দেখি, ঘুরে এসে ডাকি।
1: রোশনিদি, মেট্রো রেল।
3: বেশ তো, তাই হবে মনে হচ্ছে না?
0: আর বিদ্যাসাগরের নামে যে পুল হয়েছে তার উপরে ঘুরবো।
1: সেকেন্ড হুগলি ব্রিজ, সব খবর নিয়ে এসেছে গো।
0: আর একটু গঙ্গা স্নানটা করি আনো।
3: হবে হবে, সব হবে। তাহলে আজ রাতে তুমি তেনাকে ডাকছো, আর তোমাদের দুজনের মধ্যে যা যা কথা হয় তখনই তা আমায় বলছো।
0: তাহলে একটু ভালো হোটেলে ভালো মন্দ খাওয়াও বাচ্চা।
1: আরে হোটেল হবে তোমার, এক্ষুনি চলো বড় হোটেলে বসিয়ে খাওয়াবো ঠাকুমা, কিন্তু তারপরে আমরা যা বলবো শুনবে তো?
0: হ্যাঁ, ডাকতে বলবে, ডাকবো, তবে অমাবস্যার আগে তেনারা কেউ এ বাড়িতে পাও দেবে না।
3: অমাবস্যে?
0: হ্যাঁ,
3: প্রায় এক মাস দেরি রে গার্গি।
1: আমরা অত দেরি করতে পারবো না ঠাকুমা।
0: তো যার যেমন সময় লাগে, গাছের ফল সময়ে পাকবে, তলায় পড়বে, তবে অমাবস্যাতেও তেনারা ধাক্কা দেবেই তা বলা যায় না।
3: কি ব্যাপার বলো তো? এই তো শুনেছিলাম তুমি নাকি গল্প বলা বুড়ি।
0: হ্যাঁ,
3: গল্প বলতে ভালোবাসো, তোমার তো দেখছি সেদিকে কোনো ইচ্ছেই নেই।
1: ঠাকুমা, এবার কিন্তু আমাদের খারাপ লাগতে শুরু করেছে, গপ্প না বললে আমি কিন্তু কাঁদবো।
0: তা বাপু, যা সত্যি তাই তো বলবো, তোমরা জ্ঞানী গুণী ন, ঘরে ঘরে এত বই কিতাব, এত বিদ্যে বুদ্ধি তেনারা সইতে পারে না গো। তেনারা মুখ্য সুখ্য শান্তিপ্রিয় জীব, ওই বাঁশবাগানের আঁধারেই তেনাদের আরাম গো।
1: প্লিজ আর গোলমাল করো না ঠাকুমা, উঠে বসো, দেখিনি উঠে বসো আমার গাড়িতে।

0: করে সব ইচ্ছে পূরণ করব তোমার। চলো ওঠো,
1: চল।
0: রোশনীদি, আমার পেশেন্ট আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে একটা কথা বলি রোশনীদি, আমার তো মনে হচ্ছে পার্শিয়াল লস অফ মেমরি, আর এই বয়সে যদি ওটা শুরু হয় থামানো যাবে না। তবে তা যদি না হয়, হোপফুলি তোমার ভেঞ্চার অমাবস্যার আগেই সাকসেসফুল হবে। কুহ, ঠাকুমাকে নিয়ে গাড়িতে আয়। বাই।
2: ভেঞ্চার কি আমার ভেঞ্চার? ভেরি স্ট্রেট অ্যান্ড সিম্পল, বনজোছনার মুখে ভূতের গপ্প শুনব। কেন শুনব? শুনে লাভ? ওই গল্পগুলো আমার কল্পনার সলতে উস্কে দেবে, তাই শুনব। হাস্যকর বায়না বটে। অলৌকিক জগৎ নিয়ে পৃথিবীর এত দেশের এত শিহরণ জাগানো অভিনব সব কল্পকথা থাকতে, ইন্টারনেট থাকতে, আমি কেন কেন বাংলার একটা প্রান্তিক গায়ের কুসংস্কারাচ্ছন্ন বুড়িকে নিয়ে পড়েছি? কেনই বা তার একটার পর একটা বায়না মেটাতে মনোচিকিৎসক তাকে নিয়ে শহরে চক্কর দিচ্ছে? আচ্ছা, বুড়িটার গপ্পে কি এতটুকু ভয় আছে যে? নেই, ভয় নেই, বুড়ির কাহিনীতে এতটুকু ভয় নেই। আর তাই তো এত অভিনব, ভূত প্রেত সব যেন তার ঘরের লোক। কল্পনার অলৌকিক জগৎটাকে এমন করে জীবন সংসারের সঙ্গে একাকার করে নিতে পেরেছে আর কে? আমার গ্রাম বাংলা যা পেরেছে। ওই বুড়িটার কাছে সেই আশ্চর্য ভূতেরা আছে যারা কাঁটা বেছে মাছ খেতে বলে।
0: এতো বেশ ভাবনার কথা হলো রোশনি।
2: কি হলো?
0: মা গো, আমাদের বনজোছনার কজন নাতি নাতনি বলো তো?
2: কুহু ছাড়া তো আর কেউ নেই বুড়ির।
0: কে বলেছে তোমায়? অন্তত আরো পাঁচ সাতজন তো আছেই। বিকেলে দল বেঁধে সব আমার দোকানে চড়াও হয়েছিল।
2: কারা তোমার দোকানে? কুহুর ভাই বোন?
0: বুঝলাম তো ভাই, সেই রকমই। ওই কেউ বাঁ কোলে কেউ ডান কোলে বসে তারা নাকি ঠাকুমার গপ্প শুনেছে। হ্যাঁ, সেই সুবাদে সব টাকা ডিমান্ড করলো।
2: টাকা? টাকা কিসের?
0: বাহ, তাদের ঠাকুমাকে নিয়ে আমরা ব্যবসা খুলেছি, তাদের লাভের ভাগ চাই না?
2: ব্যবসা খুলেছি
0: তা তো বলতেই পারে রোশনি। ধরো ধরো আমি বিজ্ঞাপন ছেড়েছি তো, যে জলপিড়ের বনজোছনার সত্যি ভূতের গল্পের ভিত্তিতে জীবনমুখী ভৌতিক উপন্যাস। এখন বিজ্ঞাপনের মধ্যে দিয়ে ভূতের গল্পে বনজোছনার রাইটটা স্বীকার করে নেওয়া হলো না?
2: তা তুমি কি ওদের টাকা পয়সা দিয়েছো নাকি?
0: হ্যাঁ, তা কিছু তো দিতেই হলো। কলেজ স্ট্রিটের ওপরে দাঁড়িয়ে করে চেঁচামেচি করছে, বাজারে কালো ছায়ার বদনাম হয়ে যাবে না? আর সেই সঙ্গে তোমার ঠিকানাটাও দিয়ে দিয়েছি।
2: কেন?
0: ঠাকুমাকে দেখবে, আমিও দেখলাম আসুক, এই চান্সে কিরকম নাতি নাতনি তারা, সেটাও একবার পরখ করে নেওয়া যাবে। কুহু, একুহু,
2: ওরা সব গার্গির সঙ্গে বেড়াতে বেরিয়ে গেছে।
0: ভালো একটা সাইকিয়াট্রিস্ট মাস্তু তো বোন পেয়েছে বটে রোশনি। কিছু সুবিধা করতে পারলো?
2: দেখছে। কিন্তু তুমি কিন্তু ঠকে গেছো কালো ছায়া। তোমার মতো ধুরন্ধর পাবলিশারের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল কিনা কোথাকার কোন জলপিনে গায়ের ছেলেমেয়েরা।

0: ভাই শুনেন না, এইটা এইটা কি বিখ্যাত ভূতকথা সাহিত্যিক রোশনি রায়ের বাসা?
1: হ্যাঁ, আপনি?
0: ও, আপনি আপনি রোশনি রায়? ভাই সিতালে,
1: ভেতরে আসুন।
0: আমি ডক্টর জাহানারা বেগম জলপাই। ডক্টর জলপাই বইলাই দুই বাংলার লোকে চিনে আমার। ফোকের উপর আমার পিএইচডি ডক্টরেট।
1: কিসের উপর?
0: ফোক, ফোক খাইছে আপা? আপনি ফোক বোঝেন না? ফোক হইতাছে মানে ফোকের ডেফিনেশন হইতাছে, যা কিছু ফোক তারে কয় ফোক,
1: যা কিছু ফোক তারে কয় ফোক। এই শোনো শোনো, ফোক না বোঝো, লোক বোঝো তো।
2: হ্যাঁ,
1: লোকজীবন, লোক সংস্কৃতি, লোকাচার, লোকশিল্প, লোকবিশ্বাস, লোক ঐতিহ্য, মানে লোক সমাজ উত্তরাধিকার সূত্রে আদিকাল থেকে যা যা পেয়ে এসেছে, যা তার অর্জিত নয়।
0: এই এই দেখেনি আপা, আমার পোশাক খেয়াল করেন, বেল্টের বদলে পাটের দড়ি বাঁধছি।
2: হ্যাঁ,
0: ক্যান বাঁধছি, দড়ি ফোক। দেখেন দেখেন দেখেন, আমার কাঁধে তালপাতার ব্যাগ, তালপাতা ফোক। চাদরের বদলে কাঁধে গামছা লইছি, ক্যান লইছি, গামছা ফোক।

0: আমার অর্নামেন্টস খেয়াল করেন, দেখেন দেখেন দেখেন এই কুলের বিসি আর বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়েছে, কেন হয়েছে
1: কুল ফক কঞ্চি ফক,
0: এই দেখেন দেখেন রুই মাছের আশে টিপ পড়ছি,
1: রুই মাছ ফক
0: অল ফক, ডক্টর জাহানারা বেগম জলপাইয়ের নাথিং ফেক অল ফক নামের মধ্যেও
1: জলপাই ফক।
2: ডক্টর জলপাই, আমি আপনার জন্য কি করতে পারি?
0: কইতাছি কইতাছি, তার আগে আমাগো কর্মসূচির বিস্তৃত পরিচয় সাইরা লই। আচ্ছা, আপনি সাহিত্যিক, আপনি এর মর্ম বুঝবেন, আমি একটু উঠুম এই আপনার ডিভানটার উপর উঠছি। হ্যাঁ, আমরা পূর্ব বিশ্বের ফোক বন্ধুরা,
1: কি বন্ধু
0: বাধা দিবেন না, ফোক বন্ধুরা একটা আন্তর্জাতিক সংগঠন করছি, উদ্দেশ্য সাউথ ইস্ট এশিয়ার দেশগুলার যেখানে যতটুকু ফোক সরাইয়া সিটাইয়া আছে সব কালেক্ট কইরা পশ্চিম বিশ্বে চালান দেওয়া। এই সংগঠনের ভারতের ফোক বন্ধুও আছে। হেই আমাগো চেয়ারম্যান, অহন আপনার কাছে আইসি ফোক বুড়িরে লইয়া যামু।
2: ফোক বুড়ি? ফোক বুড়ি মানে
0: আপনার বোন যশো না?
1: ও ফোক বুড়ি কেন হবে
0: রে, ভূত তো ফোক নাকি, তা ভূতের গল্প বলা হেইটা তো ফোক আর্ট পারফরমেন্সের মধ্যে পড়ে নাকি, আপনারে তো বুঝাইয়া পারা যায় না। ফোক বুড়িরে দিয়া আমরা ফোক ভূতের গপ্প বলামু, আর তার ভিডিও কইরা ব্যাংককের ফোকোৎসবে প্রেজেন্ট করা হইব।
2: কে আপনাকে বনযোচনার খবর দিয়েছে আমি জানি না, আপনি এখন আসুন, তাকে দিয়ে এসব হবে না।
0: কেন, কি কারণে হইব না?
1: হবে না, তার কারণ হবে না।
0: এই ইনি কিরা কোন দেহিনি?
1: কল স্ট্রিটের সুবিখ্যাত কালো ছায়া প্রকাশনীর।
0: কালো ছায়া? বুঝছি, তা হইব না কেন কইতাছে?
1: কেন, ওই যে ওই যে দেখুন না আপনার ক্যানের উত্তর ওই যে আসছে।
0: আরে এই নাকি সেই ফোক বুড়ি? আ ফোক বুড়ি, যাইবা নাকি আমার সাথে ব্যাংককে ফোকত সবে ভূতের গপ্প কইবা, সোনার মেডেল পাইবা? আরে আরে আরে, এ কারে দেহি, এ যে মত্ত দাদুরি।
1: মত্ত দাদুরি সেটা আবার কি ডক্টর জলপাই?
0: দাদুরি বোঝেন না, আপনি তো হতাশ করলেন দেহি আপা। না না না না না, আপনি কইবেন না, আপনি কথা কইবেন না। মত্ত দাদুরি ডাকে দাহকি, ফক্ক বিদ্যাপতি পড়েন নাই?
1: না পড়িনি, নিজের লাইনে লেখাপড়া করে বলে কুলিয়ে উঠতে পারছি না।
2: ওহো, সত্যি কালো ছায়া, ভূতের বই ছাড়াও যে আরো কিছু পড়ার আছে।
0: দাদুরি হইল ভ্যাক।
1: ভ্যাক ভ্যাক কি
0: ভ্যাক? ভ্যাক জানেন না, আপনি হইতেছেন বাংলা বইয়ের পাবলিশার। ভ্যাক ভ্যাক
1: বাবা, কি কি সেটা?
0: ব্যাং, সাদা বাংলা যারে কয় ব্যাং, বুঝলেন? ব্যাং ফোক ল্যাঙ্গু।
1: ব্যাং ব্যাং ব্যাংটা কি?
0: ব্যাং ও জানেন না, ইংরাজি বুঝেন? ইংরাজিতে যারে কয় ফ্রুগ।
1: কোন ফ্রুগ? কি না, এবার পরিষ্কার হয়ে গেছে আপনার ওই ফ্রুগ, ওই ফ্রুগ সব ক্লিয়ার করে দিয়েছে।
0: চলো চলো ফোক বুড়ি, ওই আমার ফোক বুড়ি গো, ভিডিও রেকর্ডিং করবা চলো। ওই যে তোমার জন্যে আমার ক্যামেরা বসে আছে বাইরে, আসো আসো আসো আমার লগে আসো, আমি তোমারে ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতেছি ফোক বুড়ি।
2: ওহো, এসব বন্ধ করুন, যাকু ঠাকুমাকে ভেতরে নিয়ে যা। কি রেকর্ডিং করবেন আপনি? কথা বলতে পারছেন না, বুঝতে পারছেন না আপনি, গল্প বলবে কি করে?
0: কথা লাগবো না ভাই, ওই ফুৎকারই চলবো, ওই ফুৎফুতের মধ্যেই তো আসল ফোক।
2: ডক্টর জলপাই, আমি কিন্তু এবার ধৈর্য হারাচ্ছি।
0: আপনি একটু শোনেন না, মন দিয়া আমার কথা শোনেন। ফ্রেমের বাম পাশে ফোক বুড়ি ফুৎফুৎ চালাইবো, ডান পাশে খাড়াইয়া আমি আমার গল্প চালাইয়া যামু। কে বুঝতাছে কোনটা আফ্রিকার ফোক, কোনটা সাউথ ইস্ট এশিয়ার জলপিরা গায়ে?
1: তার
0: গল্প নিজের বইলা চালায় না আপনার রাইটার?
2: আপনার কাজ আর আমার কাজের তফাত বোঝার ক্ষমতা আপনার আছে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, কিন্তু আপনি হরণ দেখছেন কোথায়? বনযোছনা তার নাতনির কাছে রয়েছে।
0: নাতনি?

0: ডাকেন ডাকেন, কারে ডাকবেন?
1: কোথাও কেউ নাই বুড়িটার।
0: তবে হ্যাঁ, নিজের না থাকলেও বুড়ি মনে করে জলপিরার সবাই তার আপনজন। আর জলপিরার বাচ্চাগুলান তো ঠাকুমা বলতে অজ্ঞান। গল্প বলার সেতু দিয়া বুড়ি তাগুলোকে সম্পর্ক রচনা করে। বাচ্চাগুলানো ওই স্পেলে পইরা মনে করে বুড়ি ওয়াদের আপন দাদিমা। হইতে পারে আপনার কুহু সেই রকমেরই একটা বাচ্চা।
2: আপনি যান প্লিজ, আপনি যান।
0: হ্যাঁ যাইতাসি, তবে শীঘ্রই আবার আমাকে দেখা হইব। আমরা যে সবাই ভোগ খুঁজতাছি রে ভাই, রুটস খুঁজতাছি, না হইলে আজকে দুনিয়ায় আমাকে কোনো আইডেন্টিটি থাকবো না রে ভাই। পাত্তা পামু না, পাত্তা পামু না, পাত্তা পামু না।
3: দুপুরবেলা জলপিড়ার ছেলে মেয়েগুলোর কথা শুনে আমারও কিন্তু মনে হচ্ছিল কোথায় একটা গন্ডগোল আছে রোশনি। কিন্তু এটা যে বড় কাঁচা কাজ হয়ে গেছে, কুহুর কথা শুনে বুড়িকে নিজেদের কাছে নিয়ে আসাটা, বুঝলে? এখন কি হতো বলো যদি যদি বুড়ির একটা অঘটন ঘটে যেত? মা গো, বড় ফ্যাসাতে পড়ে যেত রোশনি। এখন যত তাড়াতাড়ি পারো ঘাড়ের ভূত নামাও, বুঝলে তো? আমি তবে আজকে আসি, বুঝলে? মা গো, বড্ড পাঁচা বেঁচে গেছি, এই আমি এলাম। রোশনি আসছি তবে।
2: কুহু,
4: আমায় ডাকলে দিদি?
2: মিথ্যে কথা বলেছিস তুই, আমায় ঠকালি।
4: রাগ করো না গো দিদি, আমি তার রক্তের নাতনির চেয়েও বেশি আপন গো। সেও তাই ভাবে, ওই ওই আমরা যারা বনযোজনারে ঘিরে বসে গপ শুনতাম, আমরা ছাড়া তার আর কেউ নেই গো দিদি।
2: বুড়িটা তবে তো নিজের কেউ না।
4: আমি তো জানি সে আমার নিজের, সেও তাই জানে। আমরা যারা তার গপ্প শুনে বড় হয়েছি, আমরা সবাই তাই জানি গো দিদি। কিন্তু নিজের লোক তো চিরকাল আর নিজের থাকে না, তাই না?
2: কিছু একটা হয়ে গেলে কি হতো আমার?
4: দিদি গো, দিদি গো, আমি যা করেছি বুড়িটারে বাঁচাবার জন্যই করেছি দিদি। গায়ের ছোট ছোট ছেলেরা বড় হয়ে যে যার কাছে বেরিয়ে যায়, মেয়েদেরও ব্যথা হয়ে যায়, কেউ আর গপ্পওয়ালা ঠাকুমার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না গো। শুধু আমি তাকে ছাড়তে পারি দিদি। ঠাকুমাও এত বুড়ি হয়ে গেছে, নতুন বাচ্চারা কেউ আর তার কাছে ঘেঁষতে চায় না গো। কি নিয়ে থাকবে বলো বুড়িটা? আমি বা তারে পেলে এত দূরে কেমন করে থাকবো বলো? ওরই টানে, ওরই তো টানে মাসে মাসে জলপিড়ে ছুটি দিদি। এইবার হাত টেনে ধরে বলে, আমারে পেলে যাস না। তাই ভাবলাম দিদি তোমার কাছে এনে, আমি তোমার বিশ্বাস নষ্ট করেছি দিদি, আর আমি তোমারে জ্বালাবো না গো।
0: কুহু
4: বলো,
0: জলপিড়ে যাবো তো?
4: যাবো।
0: আর কলকাতায় থেকে কি করব, চল। আমার যা গোছা গুছিয়ে নিয়েছি, তসরের কাপড় পরেছি, ঘর গাছা চুরি পরেছি, বাবরি খেয়েছি, পাতাল লেনে চড়াচ্ছি। অকুহু
4: ভালো লাগছে মা?
0: আমার পরীর মতো দেখাচ্ছে না?
4: দেখাচ্ছে।
0: অকুহু
4: বলো,
0: জীবনে সব সাথ তোর হাতে মিটলো রে কুহু। এরা এরা খুব চেষ্টা করেছিল আমার পেট থেকে গল্প বলিয়ে নিতে, পারলো না, সব গল খেয়ে গেল আমার কাছে। অকুহু
4: বলো,
0: গপ্পগুলো বলে দিলে আমাদের কি থাকতো বল? জল ফিরে জলও থাকতো না, ফিরেও থাকতো না, কেউ আর ফিরেও থাকতো না, তাই না? অকুহু
4: বলো,
0: চল বাড়ি যাই। থাকতে ছিল গায়ের মেয়ে, সে পড়লো এমন ঘরে,
2: পৃথিবীতে ভূতের গল্প বলে কি কিছু আছে?

0: বনজোছনা নাটকটি এখানে শেষ হল। রচনা মনোজ মিত্র, অভিনয় করেছেন জাহানারা বেগম জলপাই, সুরঞ্জনা দাশগুপ্ত, কুহু গোপানন্দী, রোশনী রায়, কথাকলি, কালোছায়া, শর্মিলা মৈত্র, গার্গি ডাক্তার, সোমা বিশ্বাস এবং বনজোছনা ছন্দা চট্টোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, আবহ সঙ্গীত ও নির্দেশনা সুরঞ্জনা দাশগুপ্ত, পরিবেশনা নির্বাক অভিনয় একাডেমি।
1: 107 FM রেনবো। এতক্ষণ শুনলেন রবিবারের দুপুরের বাংলা নাটক বনজোছনা, কাহিনী মনোজ মিত্র। একটি ঘোষণা, আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে হালকা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যেই সমস্ত জেলায় হওয়ার সম্ভাবনা, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। ঘোষণাটি শেষ হলো।

0: 107 FM রেইনবো, এবং সেই সঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন রেডিওর 107 FM রেইনবোর ফ্রিকোয়েন্সি ছাড়াও প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে পুলিশ আটক করেছে বলে খবর। 2023 সালে পকসো আইনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাটমানি ফেরতের দাবিতে সিতাইয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা, বসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এলাকায় কাটমানি নেন তারা, যদিও বর্তমানে বাড়িতে নেই দুজনই। কালিম্পংয়ের ড্রামভি এলাকায় তিস্তা নদী থেকে একই পরিবারের চারজন মৃতদেহ উদ্ধার হয়েছে। দিন দুয়েক আগে তারা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে তাদের গাড়িটি উল্টে পড়ে যায়। 48 ঘন্টা তল্লাশির পর তাদের দেহ উদ্ধার হল। এবছর সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের বলেছে সিবিএসই। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সংঘাতের সময় উপসাগরীয় মিত্রদেশগুলির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সহায়তার জন্য ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে। ইরানের হামলায় যে কোনো ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামতের জন্য ওই দেশের সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে ট্রেজারি বিভাগ সমস্ত আইনি ক্ষমতা খতিয়ে দেখছে। চণ্ডীগড়ের প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের। শেষ পাওয়া খবরে আফগানিস্তান 2 উইকেটে

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লির 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি ও সরকারি তহবিল তছরুপের ঘটনা ঘটে। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোট চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসফেনাটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারত জ্বালানি তেলের চাহিদা 2035 সালে 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ জায়গায় দমকা বাতাস থাকবে 30-40 কিলোমিটার গতিবেগে। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে পুলিশ আটক করেছে বলে খবর। 2023 সালে পক্সো আইনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ সকালে তদন্তে কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। ঘটনায় কাউন্সিলরের বাড়ির সামনে ভিড় জমে যায়। স্থানীয়রা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। দীঘানন্দ কুমার 116B জাতীয় সড়কের পাশে অবৈধভাবে মদ মজুদ ও সরবরাহের সময় প্রায় 80 লিটার মদ এবং একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: 0 বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে। ওটা দিয়ে

0: শপিং হয়ে যাক
1: একদম পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in
2: হর ঘর সূর্যঘর
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে
4: ঘড়ি বলছি এই মুহূর্তে বেজে গেছে ঠিক 4:03 হয়ে 22 সেকেন্ড 107 FM রেইনবোতে এই মুহূর্তে সময় হয়ে গেছে আপনাদের সঙ্গে উইকেন্ড ক্যাফেতে প্রচণ্ড আড্ডা দেওয়ার। শুধু তাই নয়, আপনাদের জন্য রয়েছে গান, আড্ডা এবং গল্প। কারণ আজকে দিনটা হচ্ছে গল্প স্বল্পের,
0: একেবারেই রোববার বিকেল, আর তার মানে উইকেন্ড ক্যাফে গল্প স্বল্প জোড়া জিনিস কিন্তু আপনার জন্য হাজির। আর আমরাও হাজির, রিয়া আর অর্পণ দুজনে রয়েছি, থাকবো 6:30 অবধি। গানে, গল্পে, আড্ডায় সব কিছু মিলিয়ে কথাবার্তা সব কিছু হবে। আর আমাদের সেই নাম্বারটা মনে আছে তো, 9903-65-999-2। এখানেও কিন্তু আড্ডা হতে পারে, গল্প হতে পারে, সবই হতে পারে। তবে এই মুহূর্তেই যে আমরা এলাম, এসে তো একটু হাঁপটা ছাড়বো, একটু করবো, তার জন্য একটু একটা গান দিয়ে কথাবার্তা শুরু করা যাক, তারপরেই ফিরছি। আরও প্রচুর আড্ডা, গল্প, অনেক কিছু তো আছে।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো রোববারের বিকেল, তার মানে এই ভাত খাওয়া হয়ে গিয়ে যে ঘুমটা পায়, সেই ভাত ঘুম, সেই ভাত ঘুমের সময়টাই তো আমরা চলে আসি। রিয়া আর অর্পণ চলে এসেছে, চারটে বাজতে না বাজতেই তোমাকে ঘুমোতে দেবে না ঠিক করেছে, কারণ কানের মাথা খাবে, বকবক বকবক করে তোমার কানের পোকাটা নাড়িয়ে দেবে। তো এখন

0: কি হতে চলেছে, এই যে চারপাশে কলকাতার চারপাশে বিভিন্ন ঘটনা ঘটনার ঘন ঘটা, সেই ঘটনার কিছু কিছু তো আমরা নিয়ে এসেছি তোমার জন্য, সেরকমই একটা ঘটনা।
1: সেটা হচ্ছে যে যারা আর কি খাওয়া দাওয়ার পর ঘুমোতে ভালোবাসেন তাদের কথা আলাদা, কিন্তু যারা একটু গল্পের বই পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর রয়েছে। সেটা হচ্ছে যে শুরু হয়ে গেছে উত্তর কলকাতা বইমেলা, চলবে 14 জুন পর্যন্ত। বলুন তো কোথায়? রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শোভাবাজার সুতানোটি নাট মন্দিরে বসেছে মেলা, এবং এটা দ্বিতীয় বছর। প্রতিদিন দুপুর 2 থেকে রাত 9 পর্যন্ত খোলা থাকবে। অন্তত 50 প্রকাশন এবং লিটল ম্যাগাজিন স্টল রয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা থাকছে, সাহিত্য সভা থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, শ্রুতি নাটক থাকছে, এইরকম এত স্বাচ্ছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাটক হবে, সমস্ত কিছু মিলে উত্তর কলকাতার বইমেলা জমজমাট হয়ে রয়েছে। সুতরাং এই দিনটাতে যারা আর কি দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমোতে না চান, তারা কিন্তু একটু বইপ্রেমী যদি হন তাহলে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন ওই জায়গাগুলো। আপনার চোখ ঘুম থাকবে না, চোখে ঝিলমিল লেগে যাবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আপনার কাছে ধান যদি নাও থাকে তাতে আপত্তি নেই, বৃষ্টি কিন্তু আসবে, অলরেডি চলে এসেছে, বাইরে এই মুহূর্তে ঘন ঘোর।

0: অন্ধকার হয়ে গেছে, আর সেটা কিন্তু বেশ কয়েকদিন চলতে পারে। যেরকম কাঠফাটা রোদ কয়েকদিন চলছিল, সেই সঙ্গে প্যাচপ্যাচে ঘাম এবং সমস্ত কিছু আপাতত অতীতের খাতায় চলে যেতে বসেছে। জুনের প্রথম সপ্তাহে গরমের তীব্র দাপট থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। মোটামুটি এটাই আবহাওয়া অফিসের পূর্বাভাস। আর দুদিনের বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রার পারদ এক ধাক্কা অনেকটা নেমেছে, এবং আজকে সকাল থেকে তো আকাশ মেঘলা ছিল, বাতাসে আর্দ্রতা বেশি ছিল, সেই জন্য একটু ভ্যাপসা গরম লাগছে। কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে কিন্তু কালবৈশাখীর সতর্কতা রয়েছে, মানে কালবৈশাখী আসতে পারে। বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘন কালো হয়ে রয়েছে। আমি জানি আপনাদের বাড়ির আশপাশে যারা রয়েছে, যারা আর কি গরমে ঘামছেন, তারা আর কি বৃষ্টির ছোঁয়া পেতেই পারেন, এমন একটা বৃষ্টি আসছে।
1: একেবারে বৃষ্টি তো আসছে, বৃষ্টি আসুক আমরা সবাই চাই, কারণ গরমে একেবারে এরকম কাঠফাটা গরমে সবাই আমরা কাহিল হয়ে পড়েছি, অস্থির হয়ে পড়েছি। তাই যখন ওই মেঘের ঘনঘটা হয় না, আকাশ জুড়ে একটু কোনো একটা কোণ থেকে কালো একটা মেঘ আসছে, মনটা কোথাও যেন এটা ফুরফুর ফুরফুরে হয়ে যায়, এরকম ব্যাপার স্যাপার আর কি। আর ওই যে সেই গান, বৃষ্টির গান, সেই রকমই একটা গান একটু মনে কানে কানে বাজে আর কি। তো আপাতত সেরকমই একটা গানে যাই, শুনে আসি, ফিরে আসি, তারপর দেখি কি কথাবার্তা বলা যায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে রয়েছি আমরা দুজন, আমি অর্পণ
2: আর আমি রিয়া।
1: আর আমরা কিন্তু বেড়াতে নিয়ে যেতে চলেছি আপনাদের এমন একটা জায়গা যার নাম হয়তো কখনো শুনেছেন কিন্তু তার সম্পর্কে একেবারে জানেন না, কারণ এই উইকেন্ড মানেই হচ্ছে বেড়ানোর জন্য আদর্শ সময়। যারা একটু দূরে বেড়াতে যেতে চান তারা এই সময়টাকে টার্গেট করেন। সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি জায়গা যেটা কিন্তু কয়েকদিনের মধ্যে প্রচণ্ড বিখ্যাত হতে চলেছে। তবে সেখানে থাকার জায়গা যেহেতু নেই, সুতরাং আপনাকে থাকতে হবে কোন কোন জায়গায় সেটা বলে দেবে রিয়া, কিন্তু আমি বলে দিই জায়গাটার নাম হচ্ছে দাদন পাত্রবার। নাম শোনেননি? আরে মশা, এই যে গভীর সমুদ্র বন্দর হওয়ার কথা হচ্ছে না, যেটা তাজপুরে হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি জানা গেল যে ওখানে হচ্ছে না, তো সেইটা হচ্ছে দাদন পাত্রবার, এবং সেটা মন্দারমণি যাওয়ার পথেই পড়ে। এবং আমরা কি করি, আমরা সাধারণত ভিটামিন সি, মানে সি হচ্ছে SEA, সেই SEA সেইটার জন্য আমরা সমুদ্রে যেতে পছন্দ করি। কিন্তু পাহাড়ে যেতে যা কষ্ট হয় বা খরচ হয় তার চেয়ে হাফেরও হাফ দিয়ে আমরা কিন্তু দিব্যি এই সমুদ্র বন্দরে চলে যেতে পারি, সমুদ্রে চলে যেতে পারি বেড়াবার জন্যে। তো সুতরাং আপনারা যদি সেখানে যেতে চান তাহলে কিন্তু দাদন পাত্রবার আপনাদের জন্য একটা আইডিয়াল প্লেস হতে পারে, কারণ সে একদম ভার্জিন ফাঁকা বিচ। এবং দীঘা বা মন্দারমণির ভিড় এড়াতে এইরকম দাদন পাত্রবারের এই যে সৈকতটা সেটা কিন্তু হট টপিক হয়ে উঠছে অনেকের মধ্যেই।
2: একেবারেই। আর এই যে অর্পণদা বলছিল যে জায়গাটার কথা, এইরকম একটা বাইরে ওয়েদার, মানে এইরকম একটা বৃষ্টি আসছে ওয়েদার, আপনি একটু ভিজুয়ালাইজ করুন তো যে আপনি একটা সমুদ্রের তীরে বসে আছেন, সমুদ্রের বা এমন একটি হোটেলে বসে আছেন যে হোটেলের জানলা থেকেই আপনি সমুদ্র দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন যে ওই সমুদ্রের মাথায় কালো আকাশ, যেটা সেখানে পুরো মেঘ ঘনিয়ে এসেছে, মানে আকাশ পুরো কালো হয়ে গেছে, এক্ষুনি ঝাঁপিয়ে নামবে বৃষ্টি। আপাতত যেটা ব্যাপার সেটা হচ্ছে দাদন পাত্রবারে হয়তো সেইভাবে থাকার জায়গা এখনও আপনি কিছু পাবেন না, কোনো হোটেল রিসর্ট এখনও সেখানে তৈরি হয়নি, সেক্ষেত্রে আপনাকে ওই মন্দারমণি কিংবা দীঘাতেই থাকতে হবে। আর যদি যেতে চান আপনি মন্দারমণি বা দীঘা থেকে অনায়াসেই টোটো কিংবা প্রাইভেট গাড়ি বুক করে সেখানে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে যারা যাবেন তারা চাউলকোলা নেমে বাম দিকে মোড় নিয়ে প্রায় 8-10 কিলোমিটার গেলে দাদন পাত্রবারে পৌঁছতে পারবেন।
1: সুতরাং গাড়ি নিয়ে গেলে অনেক সুবিধে,
2: অনেকটাই সুবিধে। তো কি ভাবছেন,
1: একটু যাওয়া যাক নাকি?
2: একেবারেই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আমরা এগিয়ে পড়েছি, আমরা এগিয়ে চলছি খুব দ্রুত বেগে, কিন্তু আমাদের হারিয়ে ভূত করে দিয়েছে যে সে হচ্ছে ঝড়। হ্যাঁ, ঝড়দা মানে এমন স্পিডে আসছে, অন্তত ঘন্টায় 60-70 কিলোমিটার গতিতে এই মুহূর্তে এসে আছড়ে পড়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে। আগামী 2-3 ঘন্টা ধরে কিন্তু এরকম একটা সাংঘাতিক ঝড় বৃষ্টি হওয়ার কথা। বাইরে এখন আমরা যে স্টুডিওতে বসে আছি, আকাশবাণী মানে এটা বাবুঘাট
2: ধর্মতলা
1: গার্ডেন্সের কাছাকাছি, তো এইখানে কিন্তু এই মুহূর্তে বাইরে প্রচণ্ড ঝড় চলছে, এবং সেই জন্য আবহাওয়া দপ্তর থেকে রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে, মানে লাল সতর্কতা জারি, মানে বুঝতে পারছেন টপ গ্রেডেড সতর্কতা। সুতরাং এই সময় বাইরে খবরদার বেরোবেন না, বেরোবার চেষ্টাও করবেন না। গত সপ্তাহে এরকম একটা ঝড়ের সময় আমার পরিচিত একজন এমন দুর্ঘটনায় পড়েছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, একটা সামান্য ছোট দোকানের মাথাটা গুঁজে দিয়েছিল, একটা গাছ এসে স্ট্রেট ওইটার মধ্যে পড়লো, ওর মাথাটা ফেটে গেল, কোমর ফেটে গেল, হ্যাঁ পাফা হয়ে সে এখন যাতে অবস্থা আর কি, বেশি বাঁচবে কিনা তাও জানেন না এরকম। সুতরাং আর বাইরে আজকাল প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, সো বি ভেরি কেয়ারফুল, বাইরে খবরদার যাবেন না, যে কোনো জায়গাতে আপনি ঢুকে যান, লোকজন অপমান করে খুঁড়ুক, আপনি ঢুকে যান আগে, বাঁচুন তারপরে অন্য কথা ভাববেন, মানে লজ্জা না পেয়ে সরাসরি স্ট্রেট ঢুকে যান এমন একটা নিরাপদ জায়গায় যেখানে আপনাকে ঝড় স্পর্শ করতে পারবে না। সো বি ভেরি কেয়ারফুল। একটু আগেই কমলা সতর্কতা ছিল, কিন্তু এই মুহূর্তে লাল সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় আগামী 2-3 ঘন্টার জন্য।
2: একেবারেই। আর কালবৈশাখী যখন হচ্ছে, কালবৈশাখী আমাদের একটু স্বস্তি এনে দেয় ঠিকই, কিন্তু বিপদটাও কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে দেয়, কারণ গাছপালা

ছেড়ে গিয়ে কলকাতা শহরের কিন্তু এর আগেও হয়েছে একটা বেশ ভজঘট অবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে, আমরা সবাই সাবধানে থাকবো এই সময়টা অন্তত। যাদের নেমন্তন্ন বা এই জাতীয় কিছু ছিল একটু পিছিয়ে দিন সময়টা, একটু ঝড় বৃষ্টি থামুক, তারপরে না হয় বেরোন। আর আপাতত আমরা তো রয়েছি গান শোনানোর জন্য, গল্প করার জন্য, আড্ডা মারার জন্য। আমাদের সঙ্গেই না হয় থাকুন, FM Rainbow কানে রাখুন।

0: যে পরিমাণ ঝড় এসেছে সেই সময় রবীন্দ্রনাথের গান আমাদের কাছে অপরিহার্য। আর রবীন্দ্রনাথের কথা যখন উঠলই, সুতরাং একটু শান্তিনিকেতনে যাওয়াই ভালো, কেননা রবীন্দ্রনাথের তো জায়গা সেই জায়গাটা, তাই না?
1: একেবারেই। এবার কিন্তু শান্তিনিকেতনে সপ্তাহে ছদিনই হতে চলেছে হেরিটেজ ওয়াক। বৃহস্পতিবার বাদে প্রতিদিন আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। 8 জুন থেকে, মানে আগামীকাল থেকে, এই পরিষেবা শুরু হচ্ছে। 3 দিনের বদলে 6 দিন ঘোরা যাবে, তবে নির্দিষ্ট সময়সীমাও কিন্তু আছে। পাশাপাশি অনলাইনেও দ্রুত টিকিট কাটার পরিষেবা চালু হতে চলেছে।
0: সুতরাং যারা শান্তিনিকেতনে যান বা যেতে চান এবং উপভোগ করতে চান, হেরিটেজ ওয়াকে অংশ নিতে চান, তাহারা কিন্তু এইরকম সময় ভেবে নিয়ে আপনারা যেতে পারেন। সুতরাং তাতে অসুবিধে নেই। আর ঝড় আসছে, রবীন্দ্রনাথ আসছে, সুতরাং রবীন্দ্রনাথের গান তো গাইতেই হবে আমাদের, তাই না?
1: আমরা থাকি আপাতত একটু রবীন্দ্রসঙ্গীত এবং এই বাইরের ঝড় বৃষ্টির ওয়েদার, তার সঙ্গে এই গানগুলোই তো বেশি যায়, তাই না?

0: রবীন্দ্রনাথ ঝড়ের অস্থিরতা
1: সেটা অন্যকে মানবে না, এটা হয় কখনো, কক্ষর নয়। সুতরাং ঝড় কিন্তু নেমে এসেছে পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, হাওড়া, তারপর উত্তর চব্বিশ পরগনা, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, সমস্ত জায়গাতে আগামী দু তিন ঘন্টা ধরে চলবে। বাইরে এখন গুরু গুরু মেঘ, গুমরি গুমরি গরজে গগনে গগনে, আর স্টুডিওর ভেতরে বসে এক কোণে কাঁপিতেছি আমরা দুজনে, রিয়া আর অর্পণে।
2: একেবারেই, আমরা দুজন তো রয়েছি, বাইরে ঝড় বৃষ্টি তুমুল হচ্ছে, এবং অনেকে যারা ভালোবাসেন এই ঝড় বৃষ্টি বাড়িতে বসে এনজয় করতেই পারেন, তবে সাবধান, বাইরে এই মুহূর্তে যাবেন না। বাইরে আপাতত যাবেন না, তবে যদি আপনি আমেরিকা যেতে চান, ব্রিটেন কিংবা আয়ারল্যান্ড যেতে চান, তাহলে এই কাজের সুবাদে যে ভ্রমণ বা দেশান্তরে পাড়ি দেওয়া, তাহলে সেই ব্যাপারটা কিন্তু একটু সহজ হয়েছে আপনার জন্য, মানে ভারতীয়দের জন্য। ভারতীয়দের জন্য এয়ারপোর্ট ট্রানজিট ভিসা তুলে দেওয়া হলো জার্মানিতে। 3রা জুন বুধবার থেকেই নতুন নিয়ম চালু হয়েছে, ফলে ভারতীয় পাসপোর্টধারীদের আর ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না এই দেশে। ফলে এই ফ্র্যাঙ্কফুর্ট, মিউনিক এদের মতো যে বিমানবন্দরগুলো ব্যবহার করে ভিন দেশে যাওয়া যেত, সেই ব্যাপারটা কিন্তু আরও সহজ হতো। এতদিন জার্মানির এই বিমানবন্দরগুলি ব্যবহার করে অন্য দেশে যেতে হলে ভারতীয়দের ট্রানজিট ভিসা দিতে হতো, মানে নিতে হতো। ফর্ম পূরণ বা দীর্ঘ লাইন, তার তো ঝক্কি আছেই, পাশাপাশি বাড়তি খরচের ধাক্কাও ছিল এসবের জন্য। সস্তার উড়ান থাকলেও এই ঝামেলার এবং বাড়তি খরচের জন্যই জার্মানির বিমানবন্দরগুলি এড়িয়েই চলতে না অনেকে, তবে এখন আর সেই ঝক্কি নেই। কোনো ভারতীয় যদি জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বা মিউনিক বিমানবন্দর হয়ে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেন, তাকে আর ট্রানজিট ভিসা করতে হবে না, ফলে খরচও অনেক বাঁচবে।
1: তাহলে ঝামেলা থেমে গেল
2: একেবারে,
1: ঝড়ও থামবে একদিন, নচিকেতা অন্তত তাই বলেছেন।

0: Weekend Cafe. Weekend Cafe.
1: যখন ঝড় আসে তখন আমাদের নিজেদের সামলাতে হয়। অনেক সময় আমাদের যে কচ্ছপের নীতি নিতে হয়, যখন জীবনেও তো ঝড় আসে সেই সময়টা আমাদের যেটা করতে হয়, মাথা নিচু করে চুপচাপ হজম করে যেতে হয়। ঝড়টা ওপর দিয়ে চলে যাক, ওপর থেকে যা অত্যাচার যা অবিচার যা হোক, মাথা ঠান্ডা রেখে তখন মুখ গুজে টিকে থাকতে হয় মাটিতে। তারপর যখন ঝড় থেমে যায় তখন আবার আমাদের যাত্রা শুরু করতে হয় আমাদের লক্ষ্যের দিকে। তো আমাদের জীবন এবং আমাদের প্রকৃতি দুটো একই সঙ্গে একটা একেবারে যোগাযোগ রয়েছে, ভীষণ রকম সামঞ্জস্য রয়েছে। তো আমাদের এই প্রকৃতির ঘটনা থেকে অনেক কিছু আমরা কিন্তু শিখতেও পারি, তাই না? তো আপাতত এই যে ঝড়টা আসছে, ঝড় থেকে নিজেদের সামলাবার জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যে কোনো জায়গায় ঢুকে যাবেন যেটা পোক্ত জায়গা, সেরকম জায়গাতে অতিরিক্ত বীরত্ব দেখাবার দরকার নেই। প্রকৃতির সঙ্গে বীরত্ব না দেখানোই ভালো, একটু সামলে সামলে নিজেদের চললে ভালো। দুম করে একটা বাজ পড়ে যাবে, তারপর আপনি থ্যাংক ইউ বলে ইয়েতে স্বর্গের নন্দনকাননে ভ্রমণ করছেন, তারপর মন্দাকিনীতে স্নান করছেন, এটা যেন না হয় আর কি। এখানে গঙ্গা আছে, এই গঙ্গাতেই স্নান করুন, কোনো আপত্তি নেই। বাড়ির যে জল আছে, শাওয়ার আছে, সেখানে স্নান করুন। মগ দিয়ে কুয়ো থেকে জল তুলে সেখানে স্নান করুন। ডেট মন্দাকিনীতে যাওয়ার দরকার নেই, বুঝলেন কিনা?
2: একেবারেই। ওই যে বললো যে নন্দনকাননে ঘোরার দরকার নেই এই মুহূর্তে, তবে নন্দনকাননে ঘোরবেন তো অবশ্যই। ঝড়টা শেষ হয়ে গেলে যদি আপনি আপনার বাড়ির বাগান বা বাড়ির নন্দনকাননে ঘুরতে বেরোন, তাহলে দেখবেন শয়ে শয়ে আম পড়ে আছে, যাদের আম গাছ আছে, বা একটু কলকাতা ছাড়িয়ে শহরতলিতে যেখানে আম গাছ পাওয়া যায়। তো এই ঝড়ের মানে সব কিছুরই একটা গুড সাইড আছে না? তো ঝড়ের ক্ষেত্রেও ওই গুড সাইডটা আমরা ভাবতে পারি যে প্রচুর প্রচুর আম পড়ছে, আর এই বছর আমের ফলন কিন্তু প্রচুর। তো সেক্ষেত্রে যারা আম খেতে ভালোবাসেন, আম নিয়ে যাদের জীবন কাটছে,
1: মানে যারা আমজনতা,
2: আমজনতা একেবারেই, তারা এবং তাদের মধ্যে কিছু কিছু লোকজন আছেন যারা এই ডায়াবেটিসে ভোগেন বা এই আম খেলে ক্যালোরি বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে, এই সব নিয়ে অনেক চিন্তিত, অনেক ভাবিত। তো
1: আমি কিন্তু কিছু ভাবি না, জানো তো, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনা, আম পেয়েছি ছাড়বো না।
2: এই যে এই স্পিরিটটা আপনার চাই, অবশ্যই আপনি সেটাকে গেইন করুন, আমিও চাই সেটা, কিন্তু একটু ভেবেচিন্তে। যারা ফিটনেস নিয়ে একটু ভাবনা চিন্তা করেন, তাদের জন্য ডাক্তারবাবুরা এবং ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন যে আম ওজন কমানোর পথে কিন্তু বাধা নয়, কিন্তু কিভাবে আম খাওয়া হচ্ছে সেই ব্যাপারটা বরং গুরুত্বপূর্ণ। ওই পাকা আম দুধে মিশিয়ে চিনি দিয়ে শেক বানিয়ে আপনি যদি খান, বা চিনি দিয়ে একটু আম পোড়ার শরবত বানালেন, না তাহলে আপনি আপনার ক্যালোরিটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। তবে ক্যালোরি মেপে যদি খান, ধরুন ফল হিসেবেই আপনি খেলেন, শেক খেলেন না, দিনে একটা মাঝারি সাইজের আম খেলেন, প্রতিদিন একটা করে খেলেন আপাতত এই আমের সিজনটায়, ভরপেট খাওয়ার পরে আম না খেয়ে স্ন্যাক্স হিসেবে আম খেলেন, এই ব্যাপারগুলো যদি একটু মাথায় রাখেন, তাহলে যত ইচ্ছা আম খান না, কে বারণ করেছে আপনাকে?

0: যে বৃষ্টি এই মুহূর্তে বাইরে ঝরে ঝরে পড়ছে, সে সঙ্গে প্রচণ্ড হাওয়া, ঝড়, 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, এবং যার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আমাদের এই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আপনাদের সেই জন্য সাবধানে থাকতেই হবে, কিন্তু এরপর যে বৃষ্টিটা আসে, সেই বৃষ্টিটা আমাদের মনকে স্নিগ্ধ শান্ত করে দেয় এবং আমাদের ভালোভাবে বাঁচবার রসদ এনে দেয়, এবং যে গাছপালাগুলো শুকিয়ে প্রায় জ্বলে পুড়ে গিয়েছিল তারা আবার নতুন করে বাঁচতে পারে আর কি। যেমন আমাদের বাড়িতেই যে এগুলো লাগিয়েছিলাম, পুদিনা পাতার গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো প্রায় জ্বলে গিয়েছিল, বুঝলে তো। কিন্তু এই যে সদ্য সদ্য বৃষ্টিটা হয়েছে, আবার দেখলাম অনেকগুলো পাতা টাতা ইত্যাদি ইত্যাদি হয়েছে, গতকালই অনেকগুলো পাতা তুলেছি আমি ওখান থেকে।
1: বেশ, তো এই যে পুদিনা পাতার কথা তুমি যখন বললে, মানে এইরকম কিছু পাতা মানে থাকে যেগুলো আমরা বাড়িতেই লাগাতে পারি, যে পাতাগুলোর গাছ, এবং যখন চাইবেন আপনি রান্নায় যে কোনো মুহূর্তে সেই পাতা ব্যবহার করতে পারেন। যে কোনো রান্না, ধরুন মাছের ঝোল করছেন বা তরকারি করছেন, যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। ধরুন কারি পাতা, সাম্বার হোক বা মাংস কিংবা চিড়ে ভাজা, একটু কারি পাতা কিন্তু খাবারের স্বাদ গন্ধ দুই বাড়িয়ে দিতে পারে। সূর্যের আলো এবং জলের পাশাপাশি গাছের বাড় বৃদ্ধির জন্য যেটা উপযুক্ত সেটা হচ্ছে মাটি, সেই মাটিটা কিন্তু ভীষণ প্রয়োজন। তবে যে কোনো মাটি নয়, কারি পাতার গাছ যদি আপনি লাগাতে চান এবং বৃদ্ধির জন্য সেটা যেটা দরকার সেটা হচ্ছে মাটি, কম্পোস্ট এবং কোকোপিট, এই তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
0: এবং সেটা টবের জন্য স্পেশালি, মাটিতে তো এমনি যখন মাটিতে আমরা লাগাই তখন তো সেটা হয় না, তখন এমনি মাটিতে সেটা জন্মায় এবং মাটি থেকে খাদ্য শস্য মানে খাদ্য রস এগুলো সমস্ত গ্রহণ করে। কিন্তু ওই 6 ঘন্টা রোদ, এটা কিন্তু ভীষণ দরকার,
1: ভীষণই দরকার।
0: এবং ধরা যাক ছায়ার মধ্যে জেনারেলি এই ধরনের গাছ বড় হয় না, ওই রোদটা ওর প্রাণ শক্তিটাকে বাড়ায়, অনেক প্রচুর পাতা হয় এবং ঠিকঠাক করে ছেটে ছেটে রাখলে অজস্র।

0: ডাল বেরোয়
1: একেবারেই। কারি পাতার পর আপনি ধনে পাতার কথা ভাবতে পারেন, সেটাও বিভিন্ন রান্নায় আপনি ইউজ করতে পারেন। ধনে পাতা চাষ করাও কিন্তু ভীষণ সহজ। এই গাছ যেমন মাটিতে হয় জলেও হতে পারে। মাটি খুঁড়ে আলগা করে দিন, গোটা ধনে জলে ভিজিয়ে রাখুন, নরম হয়ে গেলে আপনি মাটিতে ছড়িয়ে দিন, তা থেকেই গাছ হবে। আর জলে যদি চাষ করতে চান, একটা কানা উঁচু পাত্র বা ডেকচিতে জল দিয়ে তার উপর জালি দেওয়া একটু ঝুড়ি রাখুন, ভেজানো বীজ ওপর থেকে ছড়িয়ে দিন। আর খেয়াল রাখবেন বীজ যেন শুকিয়ে

0: সুতরাং আপনি যদি মাঝে মাঝে জলটা পাল্টাতে হবে, এটা ঠিক, জল একটু পাল্টাতে হবে। তাছাড়াও আমরা যদি মাটিতে রাখতে পারি, মাটি মানে টবেতে আর কি, যদি প্রপারলি কম্পোস্ট দিই, একটু অল্প মাটি দিই, এবং তাছাড়া কোকোপিট, কোকোপিট হচ্ছে নারকেলের ছোবড়ার যে গুঁড়ো অংশটা, সেইটা এটা যদি দিই, মিক্স করে দিই, তাহলে কিন্তু, এবং মাঝে মাঝে কিছু অল্প অল্প সার দিলে সেটা পাতাটা আরও অনেক ভালো হয়। এবং এই যে বৃষ্টি জল, বৃষ্টি যেটা হয়, বৃষ্টির মিনারেলসটা কিন্তু এই গাছের জন্য ভীষণ উপকারী, ফলত খুব ভালো হয়। এবং এই সময়টাতে যারা গরমের সময় ভীষণ শরবত করতে চান, তারপর মকটেল করতে চান কিংবা স্যালাড করতে চান, তাদের প্রত্যেকের কিন্তু এই ধনে পাতা, পুদিনা পাতা এগুলো দরকার পড়ে। এমনকি কারি পাতা অনেক সময় আমরা সন্ধ্যাবেলা যে ধরে যাক চিড়ে ভাজা বা মুড়ি, সিম্পল মুড়ি মাখা যদি হয়, সিম্পল তেল দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে তার সঙ্গে একটু কারি পাতা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, নাইটারে নুন দিয়ে, ব্যাস একটা দারুণ মুখরোচক হয়ে যাবে সন্ধ্যাবেলা বৃষ্টি উপভোগ করতে করতে।
1: আজকে বাইরে বৃষ্টি পড়ছে বলে এটা স্পেশালি বলছো নাকি?
0: নিশ্চয়, বলো তো, এই মুড়ি মাখার সঙ্গে যদি চা হয় সন্ধ্যাবেলায়, একটু সিঙ্গারা যদি থাকে, সিঙ্গারা যদি নাও থাকে, তো মুড়ি মাখাটাই দুরন্ত একটা স্বাদের জিনিস হয়ে যায়। তো আজকের এই
1: এইসব লোককে একদম বিশ্বাস করবেন না, আপনার সন্ধ্যাটা মানে আপনার যদি আছে সেরকম প্রস্তুতি না থাকে, আপনার সন্ধ্যাটা মাটি করতে একদম মানে বদ্ধপরিকর। কিন্তু
0: না না না, আমি তো নিজে আসলে মুড়ি খেতে তো পছন্দ করি, মুড়ি মেখে খেতে, ফলত এইরকম বৃষ্টির দিনে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখবো আর মুড়ি আর চা খাবো প্রিয় বন্ধুদের সঙ্গে নিয়ে, এর চেয়ে আর জীবনে আর কি থাকতে পারে, কি দরকার আছে?
1: এটাই হোক, এই প্রাপ্তিটুকু আমাদের সকলের জীবনে থাকুক, এই ভালো লাগাটুকু মিশে থাকুক আমাদের সকলের জীবন জুড়ে। আর আপাতত রিয়া আর অর্পণ এই মানে এই যে উইকেন্ড ক্যাফে, এখান থেকে টাটা বাই বাই বলবে কিন্তু একেবারেই তারা চলে যাচ্ছে না, গল্পের ঝুলি নিয়ে তারা ফিরছে। গল্প স্বল্প তো আছে, রোববার বিকেল আর গল্প স্বল্প থাকবে না তা তো হতে পারে না। একটা গান দিয়ে আপাতত টাটা বাই বাই, কিন্তু তারপরের ঘন্টাতেই ফিরছি।
0: তাহলে এতক্ষণ আইডিয়া দিলাম, এবার বৃষ্টি তোমাকে দিলাম।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে উভয় দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বে জোরদার অগ্রগতি হয়েছে। উভয় নেতা আঞ্চলিক উন্নয়ন, বহুপাক্ষিক সমন্বয়কে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারত আসিয়ান সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোট চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতে জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সংঘাতের সময় উপসাগরীয় মিত্রদেশগুলির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সহায়তার জন্য ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে। ইরানের হামলায় যে কোনো ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামতের জন্য ওই দেশের সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে ট্রেজারি বিভাগ সমস্ত আইনি ক্ষমতা খতিয়ে দেখছে বলে খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন 2 উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ, মুখ্যমন্ত্রী নায়াব সিং, রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী মহিপাল ধান্ডা এই অনুষ্ঠানে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। রাস্তায় ময়লা ফেলা ও নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে এ ধরনের আইন ভঙ্গের ক্ষেত্রে জরিমানা চালু করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে উত্তরবঙ্গের 5টি গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিককে নিয়ে হিমালয়ান হিল সিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে।

0: 107 FM রেইনবোতে গল্প স্বল্প শুনবেন। পাঁচটা বেজে গেছে, তার মানেই সময়টা গল্প স্বল্পের, এবং আজকে যে গল্পটি শুনবেন, শুনুন ভালো করে, সে কথা আগে বলবো না, মানে সব কিছু আগে থেকে তো ডিসক্লোজ করবো না, কারণ শুনুন ভালো করে গল্পটি, এবং গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে ভুললে চলবে না। আমাদের নাম্বার 9903-65992, এখানে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানান আমাদের, আপনার মূল্যায়ন। এবং সেটা যদি আমাদের ভালো লেগে থাকে, যে মেসেজ সবচেয়ে ভালো লাগবে তাকে কিন্তু আমরা পাঠিয়ে দেব এই মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে। গল্প ভালো লাগুক, খারাপ লাগুক, যেমনই লাগুক, সেটা আমাদের প্লিজ জানান। আর গল্প শুনুন খুব ভালো করে, এই সময়টা পুরোটাই আপনার এবং গল্প স্বল্পের।
1: শুরু হচ্ছে গল্প ওরে বিহঙ্গমোর, 107 FM রেইনবোতে কান রাখতেই হবে আপনাকে।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন ওরে বিহঙ্গমোর, লিখেছেন অমর মিত্র, লেখক অমর মিত্র রসায়নে স্নাতক। স্বদেশ যাত্রা গল্পের জন্য 1998 সালে সর্বভারতীয় কথা পুরস্কার পেয়েছেন। এছাড়াও তাঁর বিভিন্ন লেখার জন্য পেয়েছেন বর্ণপরিচয় সম্মান, গজেন্দ্র কুমার মিত্র ও সুমথনাথ ঘোষ পুরস্কার, সমরেশ বসু পুরস্কার, অমৃতলোক পুরস্কার প্রভৃতি। অশ্বচরিত উপন্যাসের জন্য 2001 সালে বঙ্কিম পুরস্কার এবং ধ্রুবপুত্র উপন্যাসের জন্য 2006 সালে পেয়েছেন ভারতের সর্বোচ্চ সাহিত্যের সম্মান সাহিত্য একাডেমি পুরস্কার। তাঁর মোট বইয়ের সংখ্যা 75টি। আজ আমাদের নিবেদন অমর মিত্রের লেখা ওরে বিহঙ্গমোর, গল্পের কথক অর্পণ, অন্যান্য ভূমিকায় অমরজিৎ, সুনন্দা, সমক, অরিজিৎ ও ইন্দ্রাণী, গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে ওরে বিহঙ্গমোর, লিখেছেন অমর মিত্র।
3: বুড়ো লেখক অমিতেশ যৌবনবেলার অমিতেশকে এখনো দেখতে পায়। সেই বেলায় সে গৌরীর প্রেমে পড়েছিল। গৌরী থাকত ঝাড়গ্রাম শহরে, বাবা অধ্যাপক, কোনো এক পত্রিকার সম্পাদনাও করেন। গৌরীর বাবাকে নতুন গল্প শোনাতে যেত লেখক হতে চাওয়া অমিতেশ। অমিতেশের গল্প একবার ছেপেছিলেন, আবার কবে ছাপবেন ঠিক ছিল না। সে তখন শালডিহা ব্লকে চাকরি করে। সে শালডিহা থেকে মহকুমা শহর কম দূর নয়, একটা বাসই হয়, কিন্তু তার দিনে একবার যায় একবার আসে। আরেকটি যাওয়ার পথ আছে, সেই পথে দুটি বাস করতে হয়। সকালে বেরিয়ে অধ্যাপকের বাসা ঘুরে ঝাড়গ্রাম শহরে মহুয়াতলায় একটি মেজবাড়িতে রাত কাটিয়ে পরের দিন সকালে শালডিহা ফেরা। আবার এক একদিন অধ্যাপক বিজেশ সরকার বলতেন,
4: আরে থেকে যাও আমার এখানে, অনেক রাত পর্যন্ত আড্ডা মারব।
3: আড্ডা মানে সে অধ্যাপক সম্পাদক কথা কিংবা সাহিত্যিকের উপন্যাস পড়া, গল্প পড়া ইত্যাদি। লিখতেন প্রেমের উপন্যাস, অতি রোমান্টিক। তিনি মূলত নিজের লেখা ছাপতে পত্রিকা বের করতেন। বছরে একবার বড় নামী লেখক আর সম্পাদককে বাড়িতে ডেকে এনে আপ্যায়ন করতেন। অমিতেশের এখনো মানুষটার কথা মনে পড়ে, তাঁরই কন্যা গৌরী, ঝাড়গ্রাম কলেজে বাংলা অনার্সের ছাত্রী। তার বাবা ছিলেন অঙ্কের অধ্যাপক, কিন্তু সাহিত্যপ্রেমী। মেয়ে বাংলা সাহিত্য পড়ত, কিন্তু সাহিত্য পছন্দ করত না। পছন্দ করত না, কিন্তু অমিতেশ তার প্রেমে পড়ে গেল। সেই গৌরী বলেছিল,
5: কি হয় লিখে, বরং WBCS দাও, ভালো হবে। লিখে আর কি হয়, বাবাকে তো দেখেছি, এক পয়সাও আসে না, শুধুই খরচা।
3: গৌরীকে প্রেম নিবেদন করতে সে বলেছিল,
5: জানি তুমি আমার জন্যই আসো এই বাড়িতে, তাও এত দূর থেকে, না হলে বাবার ওই সব ছাইপাশ লেখা শুনতে শালডিহা থেকে কেউ আসে নাকি।
6: তুমি তোমার বাবার লেখা কেমন বলতে পারলে, আশ্চর্য।
5: মা বলে বাবার ওই সব ঐতিহাসিক লেখা হয় না।
6: দেখবে একদিন ঠিক হবে,

0: তুমি দেখো গি, আমার দেখার দরকার নেই, আমার তোমাকে দরকার। তুমি আমার শশী কাপুর, কি হ্যান্ডসাম, আর আমি তোমার কে?
1: কে?
0: বারে একজন শশী কাপুর হলে অন্যজন কে হয়?
1: তার প্রশ্নে হি হি করে হেসেছিল গৌরী।
0: আমি গৌরী, গৌরী হতে পারি, না হলে আশা পারিক। তুমি বদলি নিয়ে ঝাড়গ্রাম চলে এসো না, বাছুর ডোবায় একটা ভাড়া বাড়ি করো, আমাদের সুবিধে হবে। বিভাসদা, বিভাসদা কেমন কোয়ার্টার নিয়েছে দেখো।
1: বিভাস কাকু হলেন বিভাস চন্দ, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আসেন অধ্যাপকের বাড়ি, অধ্যাপকের লেখা ঐতিহাসিক প্রেমের কাহিনীর গভীর অনুরাগী। অমিতের সেনা হয় গল্প প্রকাশ করার আগ্রহ আছে, তাই ছুটে ছুটে আসে, আর আগ্রহ তৈরি হয়েছে গৌরীতে।
2: গৌরী সুন্দর, মুখখানি ঢলঢলো, টানা টানা চোখ, কথা বলার সময় সমগ্র গৌরী যেন ঝলমল করে ওঠে। আবার যখন চুপ করে থাকে সে এক মোহিনী মায়া।
1: গৌরীকে লক্ষ্য করেছে অমিতেশ, গৌরী তার অজ্ঞাতে তার দিকে তাকিয়ে থাকে, আবার সে তাকালে মুখ ঘুরিয়ে নেয় না, জিজ্ঞেস করে,
0: কি দেখছো?
1: এটি অনুচ্চারিত। অমিতেশের মনে হয় গৌরী মনে মনে তাই বলে। গৌরীর একটি শূন্য দৃষ্টি আছে, দৃষ্টিতে যেন কিছুই থাকে না, কিন্তু এর বাইরে গৌরী বলে,
0: বিভাস কাকুর মতন তুমিও ডেপুটি হও। বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র তো সাব ডেপুটি ছিলেন, তুমি কি সাব ডেপুটি?
3: না, আমি কেজিও, মানে কানুনগো। আগে এর খুব পাওয়ার ছিল, এখন নেই। তা সবাইকেই কি সাব ডেপুটি হতে হবে নাকি?
0: হতে হবে, তাতে তুমি পাওয়ারফুল হবে, তোমায় দেখলে সবাই ভয় করবে, স্যার স্যার করবে, তুমি অর্ডার করলে তারা তোমার সব কাজ করে দেবে।
3: কেন, আমাকে ভয় না করলে হবে না?
0: না, ভয় মানে হলো পাওয়ার, বুঝলে? তুমি কি বিভাসদাকে ভয় করো না?
3: না, ভয় করতে যাব কেন?
0: পাওয়ার আছে বিভাসদার, তাই। দেখো, তুমি ডেপুটি বা সাব ডেপুটি হলে অফিসের গাড়িতে আমাকে নিয়ে ঘুরতে পারবে, অফিসের পয়সায় টুর করাতে পারবে।
3: অফিসের গাড়ি তো সরকারি কাজের জন্য।
0: আহা, তাতে কি হয়েছে, সরকারি কাজ মানে তো তোমারও কাজ। তুমি আমাকে নিয়ে বেলপাহাড়ি ঘুরতে যাবে।
3: আচ্ছা, ডেপুটির বদলে শুধু লেখক হই যদি?
0: দোষ? লেখকের পয়সা থাকে না, পাওয়ারও থাকে না। কবি লেখকদের নিয়ে লোকে হাসাহাসিও করে।
3: কে বলেছে এসব কথা?
0: কে আর বলবে, সবাই তো বলে, কবি কবি ভাব, ভাবের অভাব। এই শোনো না, শোনো না, শোনো না, তুমি ডেপুটি হয়ে লিখো। বঙ্কিমচন্দ্র কি সাব ডেপুটি ছিলেন? না, আর বিভাসদা, বিভাসদাও তো ডেপুটি, লিখলেই সকলে ধন্যি ধন্যি করবে। হ্যাঁ, লেখেন না বলে অবশ্য আমাকে টাইম দিতে পারেন।
1: বিভাসচন্দ্র ডেপুটি মানুষটি খুব অহংকারী। অমিতেশকে জিজ্ঞেস করেন তার চাকরি নিয়ে।
4: বিডিও দেবব্রত দাস আমার বিশেষ স্নেহভাজন, তো অসুবিধায় পড়লে বিডিওর সাহায্য নিতেই পারো অমিতেশ।
1: বিভাসচন্দ্র বয়স তার চেয়ে বছর 7-8 বেশি, পরিবার থাকে কলকাতায়, স্ত্রী কলকাতার একটি স্কুলের টিচার। গৌরীর মুখে বিভাস কাকুর কথা খুবই শোনা যেত।
0: বিভাস কাকুর কোয়ার্টারটা কি সুন্দর করে সাজানো, তুমি বদলি হয়ে এলে অমনি একটা কোয়ার্টার নেব, কেমন?
1: সব বলতো গৌরী, অমিতেশ কিছুই বলতো না। শালডিহা তার মনে ধরেছিল, সে আসবে না শালডিহা ছেড়ে, গৌরী বরং শালডিহায় আসুক। অমিতেশ একবার অধ্যাপককে আমন্ত্রণ জানিয়েছিল শালডিহায়, শুনে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেছিলেন,
4: আরে আমিই নিয়ে যাব, গাড়ি করে নিয়ে যাব, বিডিওকে বলে দেবো, বিডিও আপ্যায়নের সমস্ত ব্যবস্থা করবে। অমিতেশ, তোমাকে কিছু বলতে হবে না। হ্যাঁ,
1: অমিতেশের মনে হয়েছিল কথাটা বিভাস স্যারের সামনে না বললেই হতো। গৌরীদের বাড়িতে আরেকজন কবি আসত, তীর্থ মাইতি, বাড়ি শিলদাতে। শিলদা বেশি দূরে নয়, সন্ধ্যের বাসে সে ফেরত যেত। তীর্থ যখনই আসত, সম্পাদক, অধ্যাপক এবং কথা সাহিত্যিকের জন্য কিছু না কিছু নিয়ে আসত।

0: কলকাতায় গেলে স্যারের গল্প অন্য সম্পাদকের দপ্তরে পৌঁছে দিত। তার নজরে ছিল গৌরীর প্রতি। যে আসত সেই যেন গৌরীর জন্য আসত। গৌরীর মা এত লোকজন অপছন্দ করতেন না, তিনিও থাকতেন সাহিত্যের আড্ডায়। আর আসত বিশ্বজয় বেরা, গানের গলা ছিল তার। বাড়ি নয়াগ্রাম, অনেক দূর। চাকরি প্রাইমারি স্কুলে, মেসে থাকে, গান শোনায়। সে যখন গান গায়, অমিতেশের মনে হয় তার গানে মুগ্ধ হয়ে গৌরী তার কাছেই নিজেকে সমর্পণ করবে। তীর্থ কবিতা লিখত, আবার আড়বাঁশি বাজাতে জানত। মাউতর গানের সুর তুলত চমৎকার, সবই চালু হিন্দি গান। গৌরীকে সে বাঁশি শুনিয়ে ঘর থেকে বের করে নিয়ে যাবে। বাঁশি শুনতে শুনতে গৌরী শ্রী রাধিকার মতো তমাল তলে ছুটবে, যমুনার দিকে ছুটবে। গৌরী চমৎকার ছিল, সদ্য ফোটা ফুল, তাকে ঘিরে গুনগুন করত মৌমাছি কজন। গৌরী একদিন অমিতেশকে বলল,
1: তুমি কি শনিবারে আসবে? হাফ ছুটি তো তোমাদের, অফিসে না হয় ডুব দিলে।
2: কেন?
0: বুদ্ধ অমিতেশ এক কথায় হ্যাঁ করে না কিছুতেই, সাড়া দেয় না প্রথমেই। বুঝতে পারে না তার প্রণয়িনী কি চাইছে। সিনেমা হলের অন্ধকারে তার হাত ধরতে চাইছে, গুনগুন করতে চাইছে কানে কানে।
1: কেন আবার? সিনেমা হলে কি লোকে বেড়াতে যায়? আমরা সিনেমা দেখব, ভপি এসেছে লিপিকা সিনেমায়। তুমি ঋষি কাপুর আর আমি ডিম্পল কাপাডিয়া, নতুন হিরোইন জানো, হেপি।
2: পারলে আসবো।
1: শোনো, তিনটে শো, টিকিট কেটে দাঁড়িয়ে থেকো, আমি তিনটে বাজতে পাঁচে চলে যাব, আর গিয়ে আমরা ঢুকে পড়বো।
0: অমিতেশ আসেনি, আসতে পারেনি। খুব রেগে গিয়েছিল গৌরী, বলল,
1: রোববারে বিভাস কাকু নিয়ে গেছিল, বাবা মা জানেন না, তবে জানো কি দারুণ সিনেমা।
2: বাবা মা জানে না কেন?
1: ও মা, সব কথা বলতে হয় নাকি, কিছু কিছু কথা নিজের করে রাখতে হয়। তুমি একদম বুদ্ধ, কিচ্ছু বোঝো না।
0: গৌরীর খোলামেলা কথায় অমিতেশের ভয় করছিল, উদ্বেগ বাড়ছিল। বুঝতে পারছিল না তার করণীয় কি, গৌরী তাকে ভালোবাসে নাকি বাসে না, গৌরী কি অভিনয় করছে না সত্যি বলছে। সে টের পেয়েছিল বিভাসচন্দ হাত বাড়িয়েছিল গৌরীর দিকে। বিবাহিত পুরুষ ছলাকলা জানে কত বেশি, কিন্তু তা জানার পর অমিতেশের টান বেড়ে গিয়েছিল। সে টের পাচ্ছিল গৌরী তার হাতের বাইরে চলে যাচ্ছে। একদিন তীর্থর সঙ্গে বেলপাহাড়ি গেল, কি এক মন্দির আর পাহাড় দেখতে। গৌরীর মা বাবা গেল না। এক একদিন হুট করে সে হাজির হয় বিভাসচন্দ্রর কোয়ার্টারে। আবার অমিতেশ গেলে বলে,
1: সাহিত্য থাক, চলো না সিনেমায় যাই, জাংলি এসেছে, শম্মী কাপুর।
2: নতুন গল্প শোনাবো।
1: কি হবে শুনিয়ে? বাবা বলবেন হয়েছে, বিভাসদা বলবেন হয়নি, আমি অবশ্য বলবো হয়েছে, কিন্তু সব মিথ্যে। আমার তোমাকে ভালো লাগে, গল্প টল্প পোষায় না। এই চলো না ছাদে যাই।
0: তাকে নিয়ে ছাদে উঠল গৌরী। তখন বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামছে মন্দ মন্থরে।
3: তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা।
1: কি বলছো?
2: রবি ঠাকুরের কবিতা, দুঃসময়।
1: না গো না, সুসময়। অন্ধকারই তো সুসময়।
0: বলতে বলতে তার হাত ধরেছে গৌরী।
1: তুমি বিহঙ্গ, খাঁচায় ভরেছি আমি, দুষ্ট লোক, কিচ্ছু বোঝে না।
2: অন্ধকার হয়ে গেছে, চলো নামি।
1: না, নামবো বলে এলাম নাকি?
0: বলতে বলতে তাকে দুহাতে বেড় দিয়ে আলিঙ্গন করল গৌরী। কাঁপতে লাগলো অমিতেশ, ভালো লাগায় ভরে যেতে লাগলো তার সমস্ত সত্তা। মনে হলো গৌরীকে ছাড়া সে বাঁচবে না, গৌরী সব।

0: ছাদ থেকে নেমে চলে গেল মহুয়া তলার মেসে। অধ্যাপকের সঙ্গে দেখাই করল না, বুঝল গৌরী সব। তার জন্যই সে গিয়েছিল সেই শহরের শালতলিতে গৌরীদের বাড়ি। অমিতেশকে এক রবিবার গৌরী বলল,
1: আজ আমাদের বাড়ি থেকে যাও, সত্যি বলছি মজা হবে।
0: থেকে গেল অমিতেশ, মেস বাড়িতে গেল না। অধ্যাপকের বাড়ির দোতলা, থাকার জায়গার অভাব নেই।
1: তুমি ঝাড়গ্রাম চলে এসো, আমাদের বাড়িতেই থাকবে। এর আগে একজন তো ছিল, সমরেন্দ্রদা, একটু দুষ্ট ছিল, বাবা না স্মেল করেছিলেন, বলল চলে যেতে, চলেও গেল। আমি তাকে একদম পছন্দ করতাম না, কত বড় বড় একটা চিঠি লিখেছিল আমি বাবার হাতে দিয়ে দিয়েছিলাম। বেকার ছেলে, কোথায় হাত বাড়িয়েছে, এখন নাকি কলকাতায় থাকে, একটা পত্রিকায় কাজ টাজ করে। আমাকে আবার চিঠি লিখেছিল জানো, তার ভেতরে আবার 108 মানে ওই 108 বার ভালোবাসি লেখা। আমি জবাব দিইনি, বরং ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি চিঠি পাই কত জানো, তবে জবাব দিই না। কলেজের স্যার পর্যন্ত চিঠি দিয়েছিলেন, আমি এসেছিলাম, জবাব দিইনি রাজা। কেন দিইনি জানো, তুমি আছো তাই দিইনি। তবে তুমি চিঠি দিলে আমিও চিঠি লিখব প্রিয়তম।
0: গৌরীর কথায় অমিতেশ তাদের বাড়ি থেকে সকালে ফিরবে শালডিহা। এখনো মনে পড়লে শিহরিত হয় সে। শেষ রাতে ভোর হয়েছে কি হয়নি, বাইরে মেঘ ডাকছে, শাল বন ঘিরে মেঘ জমেছে, অন্ধকার হয়ে আছে সব দিক, বৃষ্টি নামে নামে এমন ভাব, ভোরের আলোয় জড়িয়ে গেছে মেঘের রং, চারদিক কত নিঝুম, শুধু মেঘ ডেকে ডেকে ফিরছিল। নিচে নেমে গৌরী তার ঘরে ঢুকি তার পাশে শুয়ে পড়ে বলল,
1: আমার খুব ভয় করছে অমিতেশ।
0: সেই তার নাম ধরে ডাকলো প্রথম।
1: মেঘ ডাকলে ভয় করে, খুব ভয় করে অমিতেশ। না, তুমি রাজা, তুমি আমার রাজা, রাজা বলবো তোমাকে, বুঝলে বিভাস দা, মানে বিভাস তোমাকে হিংসে করে জানো তুমি।
2: না, জানবো কি করে।
1: তুমি কিচ্ছু জানো না বুদ্ধুরাম। বিভাসকে আমি বলেছি, তোমাকে টাচ করলে আমি দেখে নেব। বিভাসকে বুড়ো ডেপুটি, আর তুমি তুমি ইয়াং ডেপুটি। তুমি ইয়াং ডেপুটি হও না।
0: সে এক ভোর ছিল বটে, অমিতেশ উঠে পড়েছিল ভয়ে। যদি অধ্যাপক নিচে নেমে আসেন, তিনি তো ভোরেই ওঠেন। গৌরী বলতেও অমিতেশ আর থাকেনি, তার ভয় করছিল, ভয় আর রোমাঞ্চ।
1: তীর্থ তোমাকে হিংসে করে, তার মানে তুমি আমার আর আমি আমি তোমার। বিভাস, তীর্থ সকলে, বিভাস বুড়ো হলে কি হবে আমাকে বলেছে জানো, আমাকে নিয়ে নাকি ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুর থেকে যাবে, বউকে ত্যাগ করবে, ডিভোর্স দেবে, হরির নাম খাবলা খাবলা। আমি না করেছি, তার কারণ আই লাভ ইউ বয়। আমি বুড়ো হাবড়াকে বিয়ে করবো কেন, তুমি তুমি ববির শেষে কাপুর আর আমি টিম্পল কাপাডিয়া। হম তুম এক কমরে মে বন্ধ হো আর বাট আই লাভ ইউ রাজা। বিভাস ফালতু লোক, কিন্তু বাবা ওকে খুব মানে জানো, তাই আমিও মানি। পাওয়ার আছে লোকটার, এসডিওর খুব কাছের ডিপুটি। তোমার কত পাওয়ার, একদিন কিন্তু দেখবো।

0: যাওয়ার সময় বলে গেল, চিঠি দিও, রাজা লিখবে চাঁদনীকে। আমি হলাম চাঁদনি। শাম্মী কাপুরের নাম রাজা আর হিরোইন আশা পারেখের নাম চাঁদনি। তুমি হলে শাম্মী রাজা, আমি হলাম আশা চাঁদনি। বৃষ্টি থামতে সে বেরিয়ে পড়েছিল, শিহরণ যাচ্ছিল না। সরাসরি যে বাস দেবযানের স্ট্যান্ডে ছিল না, তখন কি একটা বাসে লোধাশুলি পর্যন্ত আসতে কত সময় লেগে গেল। এমন বাস উঠেছিল যে বাস ঘুরে গেল তেল নিতে পাম্পে, তারপর চাকায় হাওয়া দিল, ইঞ্জিন চালু করে বন্ধ করল, পেট্রোল পাম্পে দাঁড়ালো কত সময়, তারপর ঢিক ঢিক ঢিক ঢিক করতে করতে এলো লোধাশুলি। সেখান থেকে মেদিনীপুরের দিকে চলে গেল। অমিতেশ লোধাশুলিতে অপেক্ষা করতে লাগলো ফেকুঘাটের বাসের জন্য। দেবযানী বাস সার্ভিসের বাসের কি হলো কে জানে? বাসটা কি শালডিহা থেকে ঝাড়গ্রামে এসে ফিরবে, নাকি তার ফাটাফুটো টায়ার আবার ফেটেছে? সে একা একা ক্রমশ একা হয়ে যেতে লাগলো। গৌরী, গৌরী, গৌরী, গৌরীকে সে খুব ভালোবাসে, খুব। গৌরীর জন্য আজ ঘুমোবে না, রাত ভর গৌরীকে ভাববে, গৌরীকে জয় করেছে সে। গৌরী এখন করছে কি? বর্ষা নেমেছে, কলেজে যাবে না, মেঘের ডাক সে ভয় করে। ভয় করে না এই করে সে তার কাছে আসার জন্য কথাটা বলল কে জানে, কিন্তু সত্যি হতেও তো পারে। বর্ষা জোরে এল, আকাশে বিদ্যুৎ রেখা এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ঝলসে গেল যেন। গৌরীর সঙ্গে অমিতেশের সংঘর্ষ হলো যেন। বহু দূরে মেঘ ডাকল, গৌরী তার ভেতর আগুনের জন্ম দিতে লাগল। চা দোকানের ভিতরে বসে সে দেখল আবার হল। তারপর তুমুল বৃষ্টির ভিতর দেবযানী বাস ঝাড়গ্রাম থেকে এলো। এসে মুখ ঘুরিয়ে বলল,
1: যাবে না, ঝাড়গ্রাম ফিরে যাবে, প্যাসেঞ্জার নেই।
2: আরে আমি যে বসে আছি।
1: না স্যার যাবে না, গ্যারেজ দেবো, ঘন্টা দুয়েকের কাজ, প্যাসেঞ্জারও নেই, তো ফেকু দিয়ে চলে যান না।
0: এমন হয়ে থাকে, তেল খরচ হবে, টাকা উঠবে না, প্যাসেঞ্জার না থাকলে বাস চালিয়ে করবে কি? বাস চলে যেতে সে হতাশ হল। প্যাসেঞ্জার ছিল না সত্যি, সে একা, একজন বুড়ো ছিল, তাদের নিয়ে তমালী নদীর ধার অব্দি যাবে। মধ্যের রাস্তা জঙ্গলে পরিপূর্ণ, জঙ্গলের গ্রাম থেকে কজ নেবা উঠবে, তারা হেঁটেই মেরে দেয়, পয়সা খরচ করবে কেন? বিকল্প পথ ছিল, অতএব বড় নদী সুবর্ণরেখার ঘাট অব্দি যায় যে বাস, তাতে গিয়ে কাপাসিয়া মোড়ে নামতে হবে, সেখান থেকে পায়ে হাঁটা, যদি চেনা কেউ থাকে সাইকেলে পৌঁছে দিতে পারে, থানার জিপ থাকলে নিয়ে যেতে পারে, বিডিওর জিপও তুলে নেবে, কিন্তু তারা না থাকলে দাঁড়িয়ে থাকতে হবে। শালডিহা মাইল পাঁচ, একটু বাদে সেই লম্বা রুটের বাস এলো, যেতে হবে, কিন্তু সে গেল না। সে বসে একা একা গৌরীর কথা ভাবতে লাগলো। এমন একা তো হওয়া যায় না। সেই বুড়ো বিহার বহড়াগুড়ার বাসে চলে গেল, মাঝখানে চিচিরা নেমে হেঁটে চলে যাবে তার গ্রাম। এই পথেও পুরোটা যেতে হতো না, হাঁটতে হতো মাঝখানে একটা জায়গায় নেমে। একা বসেই থাকলো অমিতেশ, ভাবতেই লাগলো গৌরীর কথা। গৌরী, গৌরী, ফিরে যাও, ঘাটে এলো সপ্ত নাও। চা দোকান সকালে হয়, দুপুরে তা ভাতের হোটেল। ভাত ডাল সবজি আর চারাপোনা খেয়ে সে ভেবেই চলল গৌরীর কথা।

0: কত রকম কথা তার মাথা নেই মুন্ড নেই। ঝিমোতে লাগলো গৌরীর কথা ভাবতে ভাবতে। মনে হচ্ছিল দেবযানী বাস আসবে না, সে ওই ঝুপড়ির হোটেলে থেকে যাবে, না হলে সারা রাত রাস্তার ধারে বসে গৌরীর কথা ভাববে। হাইওয়ে তো সারা রাত জেগে থাকে, সেও জেগে থাকবে। গৌরীর জন্য কষ্ট করতে জেগে থাকতে ভালো লাগবে, এই তার নিবেদন। গৌরীকে পেতে হলে সব করতে হবে। বিনিদ্র রাত যাবে, উপবাস যাবে, সে তপস্বী হবে। তপস্যায় এমন নারী পাওয়া যায়। ডাবা আছে একটু পিছিয়ে, সে ডাবায় গিয়ে বসে থাকবে। গৌরী জানবে না গৌরীর জন্য সে কত কষ্ট করতে পারে। নাকি লাস্ট বাসে আবার ঝাড়গ্রাম চলে যাবে, গৌরীদের বাড়ি? গৌরী হয়তো অবাক হবে না, বরং বলবে,
1: আমি জানতাম সোনা তুমি বাস পাবে না, ফিরে আসবে।
2: কি করে জানলে?
1: জানলাম বুদ্ধু, জানলাম, সব জানা যায়। উফ, কেমন জানো তুমি, এই জন্যই তো আই লাভ ইউ।
2: কই, কি করে জানলে বললে না তো?
0: অমিতেশের সেই এক আগ্রহ, আসলে তা কথায় কথা বাড়ানোর জন্যই তো। একটা বাক্য যদি সে বলে, গৌরী বলবে দশটা কথা, আর গৌরীর দশটা কথাই তার ভালো লাগে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। গৌরী হ্যাঁ বললেও ভালো লাগে, না বললে আরো ভালো। সে নিজেকে সমর্পণ করেছিল গৌরীর কাছে। গৌরীর নিঃশ্বাস ভালো, শ্বাস প্রশ্বাসের সময় গৌরীর মুখখানে লালচে হয়ে ওঠে, তা সুন্দর। গৌরীর অসুন্দর বলে কিছু নেই। সে আবার জিজ্ঞেস করল,
2: বললে না?
1: জানা যায়, জানা যায়, বাস এসে ফিরে যাবে তোমাকে দেখে, কারণ তুমি তো তোমার গৌরীর কাছে আসবে। ওই ঝরঝরে বাসটা জানতো, জানো, বুড়ো বাস সব জানে, সেই জন্যই তো ঝাড়গ্রাম ফিরে এলো। কিন্তু তুমি একেবারে বুদ্ধু, বাসে বসে থাকলে। আমি তো বাসটাকে পাঠিয়েছিলাম তোমাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য।
3: কি সুন্দর বলো তুমি, অত বড় 40 জন বসার বাস তুমি পাঠিয়েছিলে?
1: ইয়েস খোকা বাবু, ইয়েস। তুমি প্রত্যাবর্তন করবেই জানি, তাই বাসটাকে তো বলে এলাম তোমাকে জানো ফেরত আনে।
3: কিন্তু আমি যে ওখানে তা জানলে কি করে, সেটাই তো বলছো না।
1: না হলে সকালে তুমি বসেছিলে কেন লোধাশুলিতে? তুমি কেন ওখানে বসে থাকবে? আমি তোমাকে বসিয়ে রেখেছিলাম ভিতর ডিম, আমি গোপনে তোমাকে কন্ট্রোল করি।
3: এ আবার কেমন কথা হলো? আমি শালডিহায় ফিরবো বলেই তো বসেছিলাম, বাস এলো ফাঁকা। বাস শুধু আমাকে আর একটা বুড়ো লোককে নিয়ে তেল খরচ করবে না। এদিকে এমন হয়, মর্জি মতো চলে, কখন আবার মর্জি মতো চলেও না। এই ধরো না, ড্রাইভারের মেয়ের বিয়ে, 3 দিন বাস বন্ধ। ভাবো, আবার ধরো কন্ডাক্টরের বাবা মারা গেল, মালিকই কন্ডাক্টরি করে দিল 2 দিন। তারপর কন্ডাক্টর ফিরলো গুরুদশা নিয়ে, তাই নিয়ে কন্ডাক্টরি করলো, আবার শ্রাদ্ধের খরচও তুলে নিল, প্যাসেঞ্জাররাই দিল, দেবে নাই বা কেন, সবাই তো চেনা, পিতৃদায় বটে, তাদেরও তো দায়। যাই হোক, বাস গেল না বলেই আসলে আমি ঝাড়গ্রাম ফিরবো ফিরবো করেও ফিরলাম না।
1: তাই বলো, ফেরার ইচ্ছে ছিল কিন্তু ফিরলে না, আর তাই তো বাস তোমাকে ঝাড়গ্রাম ফিরিয়ে নিতে গিয়েছিল।
3: না তা নয়, প্যাসেঞ্জার ছিল না, তাই ফিরে গেল প্যাসেঞ্জার জোগাড় করতে।
1: প্যাসেঞ্জার ছিল না কেন?
3: তারা তো তখন ফিরবে না, সকালে কে ফেরে?
1: খুব ফেরে, না হলে বাসের টাইম থাকে কেন ওই সময়? আসলে প্যাসেঞ্জাররা তোমার জন্য আসেনি রাজা। দেখো, তুমি গৌরীর জন্য উতলা হয়েছ, আর তাই তারা বাস থেকে নেমে গিয়ে বাসকে ঝাড়গ্রামে ফিরে যেতে দিয়েছে, যাতে তুমি নিশ্চিন্তে গৌরীর কাছে ফিরতে পারো।
3: তুমি না খুব বানাতে পারো, তুমি লিখতে পারো গৌরী, তুমি আমি দুজনাই লিখবো, কেমন?
1: আমি নাকি লিখবো? আমার পরীক্ষার খাতাই ফাঁকা যায়, আমি আবার লিখবো?

0: বইয়ে গেছে লিখতে। তুমি লিখবে আর আমি জল ঢেলে দেব কালির ওপর।
1: পারবে?
0: খুব পারবো, খুব পারবো, পারবো, পারবো।
1: ছিছি, এসব কথা বলতে নেই।
0: আচ্ছা বলবো না, তোমার লেখা নিয়েই তুমি থাকো।
2: এইসব কথা ভাবতে ভাবতে, দিনকে রাত করে দিতে দিতে, রাতকে দিন করে দিতে দিতে, সে লোধাশুলি থেকে দেবযানী বাস পেয়েছিল। দেবযানী বাস দুপুরের পর ফিরেছিল প্যাসেঞ্জার নিয়ে হেলে দুলে। বাসে তখন লোক ছিল, বৃষ্টি ছিল না। কন্ডাক্টর খুশি হয়ে তাকে ডাকল।
3: একি স্যার, তখন থেকে বসে আছেন? ফেকু ঘাটের বাসে গেলেন না?
1: না, উঠতে মন চাইল না।
3: ভালো করেছেন স্যার, দেবযানী বাস সার্ভিসের মতো আরাম পাবেন না কোথাও।
2: ফিরে এসে অমিতেশ কত বড় একটা চিঠি লিখেছিল কেরোসিন ল্যাম্পের আলোয়। হ্যারিকেন, কেরোসিন ল্যাম্পের আলোয় লেখা চিঠি আর ইলেকট্রিক বাতিতে লেখা চিঠির ভিতরে অনেক তফাত হয়। কেরোসিন ল্যাম্পের ধোঁয়াটে আলোয় লিখতে বসলে সে লেখায় কতটা হৃদয় ব্যক্ত হয় তা যে না লিখেছে সে জানে না। রাজার বাড়ির সেই ঘর অনেক বড়। ঘরের সাইজ এখনকার ফ্ল্যাট বাড়ির ঘরের তিন গুণ তো হবেই। অল্প আলো, খুব অল্প আলোয় ঘরের সবটাই প্রায় অন্ধকার হয়ে থাকে। শুধু টেবিল চেয়ারের জায়গাটুকুতে আলো। কেউ যদি সামনের দরজা দিয়ে ঢোকে তাকে দেখা যাবে না, টর্চ মেরে দেখতে হবে কে এলো। সে অন্ধকার আর সামান্য আলোয় লেখায় মন বসত বেশি, হৃদয় খুলে যেত অনেকটা। সে চিঠি লিখেছিল গৌরীকে, যেন কত না দূরে আছে সে, কোথায় শালডিহা আর কোথায় ঝাড়গ্রাম। অনেক দূর না হলেও দূর তো বটে, নদী পেরোতে হবে, বন পেরোতে হবে, কত দূর আর কত দূর, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। চিঠি একবার লিখেছিল কিন্তু পছন্দ হয়নি, দুবার লিখেছিল পছন্দ হয়নি, দলা পাকিয়ে মাটিতে ফেলছিল। তিন চারবার পুরো লেখা বাতিল করে একটা চিঠি মনমতো হয়েছিল, লিখেছিল, তারপর কপি করেছিল। ঠিক যেন গল্পের পাণ্ডুলিপি করে আয়োজন। কিন্তু সে চিঠি ডাকে দিতে ভরসা হয়নি, তার চেয়ে যখন যাবে হাতে হাতে দেবে। আমার কথা এই নাও, তোমার কথা লিখবে কবে, দেবে কবে? তারপর তো বন্যা এলো। অমিতেশ তখন আবার চিঠি লিখছে, গল্প ভুলে গেল সে, শুধু গৌরীকে চিঠি লিখতে ইচ্ছে হতো। তার সম্বোধন থাকত প্রিয়তমাশু, নিচে নিজের নাম থাকত না, কে লিখছে কাকে লিখছে কেউ জানে না। অমিতেশ জানবে আর জানবে গৌরী, যদি গৌরীর কাছে পৌঁছতে পারে সেই চিঠি। দেবযানী বাসে করে যায় সে চিঠি, তারপর পোস্ট অফিসের হরকরা নিয়ে যায় নানা জায়গায়। কতবার তার খসড়া ছিঁড়েছিল, মুঠোয় দলা পাকিয়ে ফেলে দিয়েছিল, তারপর অবশেষে একটা ফাইনাল হল। সেই চিঠি দলা পাকিয়ে ফেলে দিল আবর্জনায়। বৃষ্টি বাড়তে লাগল, ভাদ্রের আকাশের মেঘ কাটেই না। বৃষ্টিতে ধুয়ে যেতে লাগলো গৌরী, আবার জেগে উঠতেও লাগলো গৌরী। নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাত হয়ে যেতেই লাগলো। মনে হলো বিভাসচন্দ্রকে সে অপমান করে চাকরি ছেড়ে চলে যায়।

0: বৃষ্টি দিন দশ বাদে থামলে বন্যাত্রাণের ডিউটি পড়ল তার। শালডিহা ছেড়ে পূবের দিকে মহাপাল পেরিয়ে কুলিয়ানা স্কুলে বন্যাত্রাণের ক্যাম্প বসল। জামা কাপড়, ছিঁড়ে গুড়, চাল, ডাল, খাদ্য, ওষুধ, হ্যারিকেন, মোমবাতি, দিশলাই কত কিছু বিলি করতে লাগলো বন্যায় ভেসে যাওয়া গ্রামের মানুষকে। গৌরী জানলই না সে কোথায়, গৌরী জানলই না সে কি কাজ করছে সেই ঝড় বৃষ্টির ভিতরে। বন্যার জল নামতে লাগল। গৌরী, তোমার মনে পড়ে না আমার কথা? সে গৌরীকে চিঠি লিখতে লাগলো সেই ক্যাম্পে বসে। ক্যাম্পের বিবরণ দিল, মানুষের দুর্দশার কথা লিখল। গৌরী, তুমি বন্যা দেখেছ? তমালি আর ডুলং দুই নদীর বাঁধ ভেঙে কত গ্রাম ভাসিয়ে দিল। চাষের জমিতে ধান নষ্ট হলো। লোকের আশ্রয় হয়েছে স্কুল বাড়ি, পাকা বাড়ি। আশ্রয় নেই গৌরী, মানুষ গ্রাম ছেড়ে কোথায় যাবে? উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা চিড়ে গুড় জল ওষুধ নিয়ে যাচ্ছে। তারপর লিখল, বন্যার জল সরেছে, ডুলং নদীর তীরে কাশ ফুল ফুটেছে, তমালির তীরেও ফুটেছে দেখি। পুজো আসছে, এদিকে পুজো নেই, মানুষের ঘরই নেই তো দেবী আসবেন কোথায়? আমাদের ক্যাম্প উঠতে উঠতে সে পুজো কেটে যাবে, মানুষের কষ্টের শেষ নেই। এত সব লিখল যেন সেখান থেকে ডাকে দেবে, কিন্তু সে এমন জায়গা যে পোস্ট অফিসই নেই। ডাকবাক্স ছিল একটা গাছের গায়ে, বন্যায় সে গাছ ভেঙে পড়েছে। লোকের তাতে হেলদোল নেই, চিঠি তাদের কোন কাজে লাগবে? মানুষ খুব গরিব, পুজো হয় শালডি হাতে, সেখানে পারলে যায়, না পারলে সন্ধ্যাবেলা হ্যারিকেন জেলে বসে থাকে। চিঠি রেখে দিল অমিতেশ, শালডিহা ফিরে পোস্ট করবে, করবেই। শালডিহা ফিরে এলো সে ক্যাম্প গুটিয়ে। এর ভিতরে দুর্গত সব চলে গেছে। সে ভেবেছিল শালডিহায় ফিরে এসে গৌরীর চিঠি পাবে। এত বড় বন্যা গেল, সে কেমন আছে জানতে চেয়ে উদ্বেগে ভরা চিঠি দেবে। কিন্তু না, গৌরীর চিঠি আসেনি, তার চিঠিও গেল না তাই। কিন্তু মনের ভেতরে গৌরীর যাতায়াত চলতেই লাগল।
1: তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কার সঙ্গে মিশবো মিশবো না তা তোমার কথাই হবে নাকি? খুব সন্দেহবাতিক মানুষ তুমি, তোমার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারবো না।
0: হয়তো বলে,
1: তোমার জন্য মন কেমন করে রাজা? বন্যায় কি সব ভেসে গেছে? তুমি ভালো আছো তো?
2: বিভাসচন্দ্র থেকে সাবধান গৌরী, তোমার মুখে লোকটার নাম শুনতে চাই না।
1: কি হয়েছে? সে আমার বন্ধু।
2: আমি তোমার বন্ধু, তোমার প্রেমিক, সে কিন্তু বন্ধু হবে না।
1: আবার বলছি অমিতেশ, তোমার মনে শুধু সন্দেহ, স্বাভাবিক সম্পর্ক বুঝতে পারো না?
2: আমার অত বোঝার দরকার নেই, তুমি বিভাসকে ছাড়ো।
1: বিভাস আমার বন্ধু, বিভাস বলেছে আমাকে একটা চাকরিতে ঢুকিয়ে দেবে। আরে কথা যেমন হয় তেমনি থামে, সবই মনের ভেতরে গুঞ্জরিত হয়। কতদিন গৌরীকে দেখুনি।
0: পুজো যেতে সে গেল ঝাড়গ্রাম। গৌরী অবাক হয়ে দেখল তাকে, বলল,
1: তুমি বেঁচে আছো?
2: তুমি কি ভেবেছিলে?
1: বন্যায় ভেসে গেছে, তারপর ভাবলাম রাজার বাড়ি থাকে, ভেসে যাবে না অন্তত। বিভাসচন্দ্র বলল বেঁচে ঠিক থাকবে।
2: ভেসে গেলে ভালো হতো।
1: তা কি করে বলবো, ভেসে তো যাওনি, দিব্যি তো আছো।
2: দুঃখিত হয়েছ?
1: তা কেন হবে, আমি তো অমনি, আমি তোমাকে ভালোবাসি না।
0: অমিতেশ চুপ করে থাকে। গৌরীর কোন কথাটি সত্য কোন কথাটি তার নয় বুঝতে পারে না অমিতেশ। সে জিজ্ঞেস করল,
2: এখানে কি বন্যা হয়?

0: অন্যায় হয়েছিল, আমি তো বন্যা আগে দেখিনি, তবে এবার দেখলাম। একদিন বিভাসদা বন্যা দেখাতে বম্বে রোড ধরে মেদিনীপুরের দিকে নিয়ে গেছিল। এদিকে বম্বে রোডে কিছু হয়নি, তবে দেখলাম কাঁসাইয়ের ধারের গ্রাম সব ডুবে গেছে, হাইরোডের দুধারের জমি উফ বাবা সব সাদা হয়ে ভেসে আছে। বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা, মানে বন্যাটা দারুণ
1: আশ্চর্য তাকিয়ে আছে অমিতেশ। গৌরী জিজ্ঞেস করলো,
0: তুমি চলে আসতে পারোনি?
2: না, ওই বন্যার ত্রাণ মানে ফ্লাড রিলিফে গিয়েছিলাম।
0: সেই গাঁগঞ্জে? ও বাবা, সে তো খুব খারাপ জায়গা।
2: হ্যাঁ, কি ভয়ানক অবস্থা। উফ,
0: একটা চিঠি তো দেবে।
2: তুমি ওটা দিতে পারতে।
0: আমার চিঠি লিখতে ভালো লাগে না, আর আমি লিখতে বসলে কি লিখবো ভেবেই পাই না।
2: কত চিঠি লিখেছি আমি সে যদি জানতে।
0: কই, কোনো চিঠি পাইনি তো? একটাও না।
2: বন্যার সময় যানবাহন তো বন্ধ ছিল, তাই হয়তো আসেনি।
0: সে তো কতদিন আগে, তারপর তো সব চালু হলো। আমাদের বাড়িতে কলকাতার চিঠিও এসেছে, বাবার লেখা মনোনীত হয়নি সেই চিঠিও এসেছে। কই, তোমার তো কোনো চিঠি আসেনি, আর তোমার চিঠি কেন আসবে না বলো তো?
2: দেখবে একদিন একসঙ্গে সব চিঠি চলে আসবে।
1: অবাক হয়ে গৌরী তাকিয়ে থাকল, মাথা নাড়ল, বলল,
0: বিভাসদা, বিভাসদাও তো গিয়েছিল হায়দ্রাবাদ, সেখান থেকেও চিঠি লিখেছিল, সেই চিঠিও তো আমরা পেলাম।
1: বুক পুড়ে গেল। গৌরী টের পেয়ে বলল,
0: অমনি অমনি হিংসে হলো তাই না?
1: অমিতেশের ব্যাগে গৌরীকে লেখা তিনটি বড় বড় চার পাতা ছ পাতা সাত পাতার চিঠি ছিল। অমিতেশ সবই দিতে এসেছিল, চিঠিতে তার নিবেদন ছিল, কিন্তু অমিতেশ সে চিঠি বের করল না।
0: একটু, তুমি আসলে লেখোইনি। আমিও ভাবতাম সাহিত্যিকের চিঠি কেমন হবে, ভাগ্যে নেই তাই পেলাম না।
2: তুমিও তো লেখনি, উদ্বেগ হয়নি, ভাবনি আমার কথা?
0: আমারও তো ভাবনা আসে না, ভেবে কি করব। হ্যাঁ গো, তুমি লিখে দিতে পারবে আমার একটা চিঠি?
2: আমি?
0: হ্যাঁ, আমি প্রেম পত্র টত্র লিখতে জানি না, আমি তো তেমন কাউকে আগে লিখিনি, আর লিখলেও সেসব তোমার পছন্দ হবে না হয়তো, সেই কারণে লিখে দাও না একটা চিঠি।
2: চেষ্টা করেছিলে?
0: না, আমি ভাবিনি, জানতাম তুমি আসবে, কিন্তু জানো বাবা ভাবে, মা ভাবে, তুমি কোথায় গেলে, কেমন আছো। আর বিভাসদা, বিভাসদা বলল বন্যায় সব ছুটি বাতিল, তুমি ত্রিপল আর চিড়ের গুঁড়ো নিয়ে গায়ে গেছো, সেগুলো নাকি তুমি বিলি করছো।
2: তাহলে তো সবই জানো, বিলি করিনি, খেয়ে ফেলেছি।
0: হ্যাঁ জানি তো, এই জন্য বলি, ডেপুটি হও, বিভাসদা সরকারি গাড়ি করে বন্যা দেখতে বেরিয়েছে, আর তুমি ত্রিপল আর চিড়ের গুঁড়ো বিক্রি করছো এক গলার জলে দাঁড়িয়ে, সাপে কাটিনি ভাগ্য ভালো।
1: গৌরী এমন বলে, কলকল করে যা মনে আসে বলে, কিন্তু সে বলা মানে তার মন্দ হোক তাকে সে চায়। তার কথা দমে না গিয়ে অমিতেশ বলল,
2: সাপেরও ভালো মন্দ বোঝার মন আছে।
0: ওসব বাদ দাও তো, আমি ভাবলাম তুমি আমাকে ভুলে গেছো রাজা।
2: ভুলতে চেয়েছিলাম, কিন্তু সব মনে পড়তে লাগলো। যে
0: মনে পড়বে না, তুমি একটা দুষ্টু ছেলে।
1: অমিতেশ চুপ করে থাকে। তখন গৌরী তার হাত ধরে বলে,
0: আজ থেকে যাও, আজ আমরা সঙ্গম দেখতে যাব, বৈজয়ন্তী মালা আর রাজ কাপুর। বল রাধা বল, সঙ্গম হোগা কে নাহি। তারপর তারপর ভোরে তোমার ঘরে যাব গল্প করতে, থেকে যাও।
2: না, আমাকে ফিরতে হবে।
0: কেন ফিরতে হবে?
2: দরকার আছে, আমাকে ভিজিট করতে যেতে হবে সেইসব গ্রামে যেখানে বন্যা হয়েছিল।
1: অবাক হয়ে গৌরী তাকিয়ে থাকল, মৃদু গলায় বলল,
0: আচ্ছা যাও, তুমি থাকতে না চাইলে আমি আর কি করতে পারি, যাও।

0: তখন অধ্যাপক এলেন, বললেন,
1: আরে এই তো বন্যার পরে এলি, আজ তোমার অভিজ্ঞতার কথা শুনবো, কিছু লিখলে নাকি? দাঁড়াও বিভাসবাবুকে ডাকছি, তীর্থ যদি আসে।
0: কিন্তু সে থাকল না, ব্যাগ ভর্তি চিঠি, সেই চিঠি দিল না। আজ যদি বাস মিস করে মিসে গিয়ে উঠবে, গৌরীর কাছে যাবে না। গৌরী বিভাসচন্দ্রর সঙ্গে বন্যা দেখে বেরিয়েছে। সে তখন বন্যা কবলিত রগড়া নামের গ্রামে স্কুল ঘরে গ্রামের মানুষের কাছে খাদ্য জল তুলে দিচ্ছে, এটা দেখতে এলো না গৌরী। বাস এলো, বাসে উঠলো সে, খুব মন খারাপ। গৌরীর বাবা কি বুঝতে পারছেন না বিভাসচন্দ্র আসে কেন? তীর্থ কি চায়? বিশ্বজয় কেন গান গাইতে আসে? সব গৌরীকে শোনায়, আমি এত যে তোমায় ভালোবেসেছি, কে কি চায় তাকে বোঝেন না অধ্যাপক? সে শালডিহা পৌঁছে শুয়ে রইল। রাত্রে কি খেলো না খেলো তার ঠিক নেই, সামনের হোটেল থেকে ভাত তরকারি আসে। পরদিন সকালে থালা নিতে এসে কাজের লোক আলতাবুড়ি বলল,
2: এ মা, সব যে পড়েছিল গো, রাতে তুমি খাও নাই?
0: সে জবাব দেয়নি, কিন্তু বুড়ি উচ্চস্বরে কথা বলে, বকবক করেই যায়।
2: এ বাঁচা বেশুনি।
0: কিন্তু অমিতেশ না পেরে আবার যায় ঝাড়গ্রাম। শালবনে ঘেরা শহর তাকে টানে। সন্ধ্যার সময় মহুয়াতলার মেজবাড়ি থেকে হাঁটতে হাঁটতে শালতলিতে গৌরীদের বাড়ি গেল। গৌরী গিয়েছিল বেলপাহাড়ি ছাড়িয়ে কাঁকড়া ঝোড়ার ডাক বাংলোয়, বাবা মা যায়নি, সন্ধে ফিরে আসবে, বিভাস নিয়ে গিয়েছিল দেখাতে। বিশ্বজয় গান গাইছিল, তা শুনছিলেন অধ্যাপক আর তার স্ত্রী। সব গানই প্রেমের গান, সব গানই যেন গৌরীর দিকে ধেয়ে যেতে চাইছিল, কিন্তু গৌরী তখনও ফেরেনি। বিকেল বিকেল ফেরার কথা, তবু কেন ফেরেনি? অমিতেশ বসল না, থাকল না। এরপর তার বদলির অর্ডার হয়েছে, কিন্তু ছাড় পাবে সেই পরিবর্ত অফিসার এলে। জেলা বদলি হয়নি, সমুদ্রের ধারে দীঘায়। হঠাৎ একটা চিঠি এলো, গৌরী লিখেছে,
3: বেশ তাহলে তুমি এসেও থাকলে না, তুমি গেলে আর আমি ঢুকলাম। জানো কি সুন্দর কাঁকড়াঝোড় বাংলোটা, গভীর জঙ্গলের ভিড়ে একটা টিলার ওপরে, কি সুন্দর দেখতে। হানিমুনের পক্ষে তো আইডিয়াল প্লেস, ঘন জঙ্গলে পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বিভাস তো ইন্সপেকশনে গিয়েছিলেন বেলপাহাড়িয়া ব্লক অফিসে, সেখান থেকে কাঁকড়াঝোড় কাছে, খুব কাছে, তাই ঘুরে এলাম। পরে সকলে মিলে যাব, নাইট স্টে হবে, তুমিও যাবে? ইস, তুমি থাকলে না কেন? তোমাকে শোনাতাম, সারা দিনের কথা শোনাতাম, তুমি যদি সঙ্গে থাকতে কি ভালোই না হতো বলো?
0: ভাবলো লেখে, তুমি বিভাসচন্দ্রর সঙ্গে জঙ্গলে যাবে আর আমি অপেক্ষা করব। তারপর কি ভেবে বিভাস নামটি বাদ দিল। কিন্তু চার লাইনের চিঠি ইনল্যান্ড লেটারে ছাড়লো এতদিন বাদে, না ছিল কোনো সম্বোধন, না ছিল প্রেরকের নাম। সে লিখল,
4: দেখা হলেও তোমার কথা শুনতাম না, তুমি আনন্দে আছো, আনন্দে থাকো তোমার অনুরাগী নিয়ে। আমি কত কত চিঠি লিখেছিলাম, কত বড় বড় চিঠি, কত কত কথা, একটাও দিইনি। কেন জানো? তুমি তা পেতে পারো না, তুমি যোগ্য নও।
0: এতে যেন আগুনে ঘি পড়ল। উত্তর এলো,
3: তুমি কে হে? তুমি একজন লেখক, লিখতে আসো না আমাকে দেখতে আসো? তুমি আমাকে একা দখল করতে চাও? আমি কি পণ্য যে আমাকে তুমি একা দখল করবে, নাকি আমি কোনো জমি বাড়ি? আর যদি জমি বাড়ি হই তাহলে আমার মূল্য দেওয়ার ক্ষমতা আছে তোমার? হাটে মাঠে চাকরি করে কপসা পাও তুমি? তোমাকে করুণা করেছিলাম, বুঝিনি অপাত্রে দান করেছিলাম, সবার পেটে সব সয় না। আমার সাবান, সেন্ট, লিপস্টিকের খরচ কত জানো তুমি?

0: এই চিঠির পর মাস কয়েক বাদে অধ্যাপকের চিঠি এলো।
1: স্নেহের অমিতেশ, তুমি কি একবার দেখা করতে পারবে?
0: তখন শীত এসে গেছে, শুনেছে তার সাবস্টিটিউট আসছে পরের মাসে। মাঘের মাঝামাঝি সে রাজবাড়ি ছেড়ে দীঘার সমুদ্র উপকূলে চলে যাবে। তার আর মন বসছিল না শালটি হাতে। শাল

0: দাস, লোধাশুলি সব কিছুতে জড়িয়ে আসে গৌরী। কেন জড়িয়ে আসে সে বলতে পারবে না, কিন্তু গৌরীর জন্য বিনিদ্র রাত কেটেছে রাজার বাড়িতে। মস্ত পালঙ্কের একটুখানি অংশে শুয়ে সে গৌরীর কথা ভেবে ভেবে রাত কাবার করে দিয়েছে। মস্ত মস্ত চিঠি লিখেছে গৌরীকে, সব ব্যর্থ হয়েছে। সে এক ব্যর্থ প্রেমিক। সে অধ্যাপককে লিখল, ঝাড়গ্রাম রেল স্টেশনে অপেক্ষা করবে দুপুরে, অধ্যাপকের বাড়ি যাবে না। একা একা অধ্যাপক এলেন, তাঁকে ডাকলেন। তখনও বেলা পড়েনি, বিস্তৃত প্ল্যাটফর্মে রোদ পড়েছিল থমথমে দুপুরে। সে ভেবেছিল গৌরীকে নিয়ে আসবেন তিনি, আশায় ছিল শুনবে গৌরী বলবে, বড় ভুল হয়ে গেছে রাজা, অমিতেশ তুমি যে এত ভালোবাসো আমাকে তা আমি বুঝিনি, বলবে বিভাসচন্দ্রকে দূর করে দিয়েছে, বিভাসচন্দ্রের সঙ্গে মেলামেশে অমিতেশ যে আপত্তি করেছে তা সঙ্গত না করাই ছিল আশ্চর্যের। প্রেমে যদি ঈর্ষা না থাকে কিসের প্রেম? অমিতেশ আমি তোমাকে ভালোবাসি, তোমার শেষ চার লাইনের চিঠি, প্রথম প্রণয় পত্র আমি কত যত্ন করে রেখে দিয়েছি, পড়ি আর চোখের জল ফেলি। কিন্তু গৌরী এলো কই? অধ্যাপক আর সে প্ল্যাটফর্মে একটি লম্বা চেয়ারে পাশাপাশি বসল, কিছু সময় চুপ করে থাকল। অমিতেশ ভাবতে লাগল, হয়তো গৌরী আসবে কলেজ থেকে, সেই জন্য অপেক্ষা করছেন তার বাবা। কিন্তু না, আসলে অধ্যাপক দম নিচ্ছিলেন, ভাবছিলেন কিভাবে আরম্ভ করবেন। তারপর অধ্যাপক বললেন,
1: দেখো আমি সব জানি, কিন্তু তুমি তুমি আশা বন্ধ করো না।
0: অমিতেশের মনে হলো সে শুনছে, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। অনেকক্ষণ চুপ করে থেকে অমিতেশ বলল, না তা হয় না, আমার মন ভেঙে গেছে।
1: দেখো আমি বিভাসচন্দ্রকে আসতে তো বারণ করতে পারি না, কিন্তু তিনি বিবাহিত ব্যক্তি, তাঁর থেকে ভয় কম, এমনিতে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো নেই, কিন্তু মানুষটি সজ্জন, দায়িত্ববান, গৌরীকে স্নেহ করেন, ছোট বোনের মতো দেখেন।
2: আমার দরকার নেই, তিনি খুব পাওয়ারফুল, আমি তার সঙ্গে লড়তে যাব না। তিনি চতুর, ধূর্ত, আমি পারবো না তার সঙ্গে বিবাদে যেতে, হেরে যাব।
0: অধ্যাপক বোঝাতে লাগলেন অমিতেশকে, বললেন,
1: দেখো হি ইজ পাওয়ারফুল, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে তোমারই ভালো হবে, বিবাদে যেও না, গৌরী বরং অঙ্কি দিয়ে তোমাকে ঝাড়গ্রামে পোস্টিং করিয়ে দেবে।
2: পারবে না, আপনি বোঝেন না বিভাসচন্দ্রের উদ্দেশ্য কি, কেন আসে।
1: তোমার যদি তা মনে হয়, তুমি আমার মেয়েকে বাঁচাতে পারো, আমার আমার মেয়েকে ধ্বংস করে দেবে ওই বিভাস, ধ্বংস করে দেবে।
2: পারবো না স্যার, সে প্রাপ্তবয়স্কা, তার নিজের বিচার বুদ্ধি আছে, আমি বিভাসচন্দ্রের সঙ্গে দ্বন্দ্বে যাব না, চাকরির ক্ষতি করে দিতে পারে।
1: তবুও তোমাকে গৌরীর পাশে থাকতে হবে অমিতেশ, গৌরীকে নিজের মনে করতে হবে, ওকে ওকে বাঁচাও অমিতেশ, বাঁচাও।
2: আমার কি শক্তি আছে না পাওয়ার আছে? আপনি বরং মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুন।
0: অধ্যাপক একবার এক কথা বলেন, আবার তা থেকে সরে যান, কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। বলেন,
1: দেখো গৌরী খুব সরল, সাদা সিধে, গৌরী গৌরী বিভাসকে বন্ধু হিসেবেই দেখে, আর কিছু না, বিভাসও তাই, বিভাসও গৌরীকে বন্ধু হিসেবেই দেখে।
2: বিশ্বাস করি না।
1: কেন বিশ্বাস করো না, কেন করো না?
2: বলতে পারবো না।
1: তুমি আমার মেয়েকে বুঝতে পারোনি, তাই ভয় পেয়েছ, প্রেম করতে চাও ওই সন্দেহ ভরা মন নিয়ে।
2: খুব বুঝেছি, আর বুঝতে চাই না।
1: ভুল করছো অমিতেশ, তুমি ভুল করছো, আমার আমার মেয়ে বলে বলছি না, গৌরী তোমাকে ভালোবাসে। হ্যাঁ
2: একটা কথা বলুন তো, আপনাকে কি

0: উড়ি পাঠিয়েছে?
1: অধ্যাপক মাথা নাড়লেন। বেলা পড়ে আসছিল, ছায়ায় ঢেকে যাচ্ছিল সব, অন্ধকার নেমে এলো প্রায়।
2: আজ আর শালডিহা ফিরতে পারবে না তো?
0: না, মেসে থাকবো, ফিরবো না।
2: মেসে কেন? আমার বাড়ি রয়েছে।
0: না, আমাকে অনুরোধ করবেন না।
2: তুমি একটু ভেবে দেখো, একটি স্বাধীন চিত্ত মেয়েকে আটকাতে চাইলে সে কি রাজি হয়? আমি তাকে মুক্ত মনের করে বড় করেছি।
0: বুঝলাম না স্যার।
2: তুমি ওকে সন্দেহ করো।
3: সেই সন্দেহের ফল কি? অবশেষে কি আদৌ রাজি হবে অমিতেশ? জানবো কিছুক্ষণের মধ্যে, নিউজ ব্রেকের পর। গল্পের শেষ অংশ নিয়ে থাকবো আমরা 107 FM রেইনবোতে।
4: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে এক অনুষ্ঠানে মানব পাচার এবং মাদক ও গবাদি পশু চোরাচালান সম্পূর্ণ নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে যাতে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন না হয় তা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। রাজ্যের অরক্ষিত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত 100 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনীকে দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনে আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, এর মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য থেকে এখনও পর্যন্ত 4,800 জন অবৈধ বাংলাদেশিকে সেদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও পর্যন্ত 836 জন রয়েছেন বলে তিনি জানিয়েছেন। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মহিলাদের সুরক্ষা, সামাজিক উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বৈঠকে। তিনি আরও বলেন, রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় ময়লা ফেলা ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে। যদিও জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকে এই নিয়মটি চালু হবে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রং ও চিহ্নের মাধ্যমে পৃথক করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন। এক নাবালিকাকে হেনস্থা ও ভীতি প্রদর্শনের অভিযোগে কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
5: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: বেলা পড়ে আসছিল, ছায়ায় ঢেকে যাচ্ছিল সব, অন্ধকার নেমে এলো প্রায়।
2: আজ আর শালডিহা ফিরতে পারবে না তো?
0: না, মেসে থাকবো, ফিরবো না।
2: মেসে কেন? আমার বাড়ি রয়েছে।
0: না, আমাকে অনুরোধ করবেন না।
2: তুমি একটু ভেবে দেখো, একটি স্বাধীন চিত্ত মেয়েকে আটকাতে চাইলে সে কি রাজি হয়? আমি তাকে মুক্ত মনের করে বড় করেছি।
0: বুঝলাম না স্যার।
2: তুমি ওকে সন্দেহ করো, সন্দেহ আর ভালোবাসা একসঙ্গে হয়।
0: আপনি ভুল বলছেন স্যার, বিভাষন্ত পাওয়ারফুল, তাই সে আপনাদের প্রিয়জন। এখন আপনারা আপনাদের মেয়েকে নিয়ে কি করবেন আপনারাই জানেন।
2: এখানেই ভুল অমিতেশ, এখানেই ভুল। বিভাষ একজন দুঃখী মানুষ।
0: তাহলে তো মিটেই গেল, দুঃখীর দুঃখ গৌরী দূর করতে থাকুক।
1: চুপ করে আছেন অধ্যাপক।

0: অমিতেশের ভালো লাগছিল না। বুঝতে পারছিল সে অত নিষ্ঠুরের মতো কথা বলছে। মনে হচ্ছিল অধ্যাপক বাবা পাওয়ারফুল ব্যক্তির হাতে মেয়েকে তুলে দিয়েছেন।
1: আচ্ছা উঠি।
2: না না, বসো বসো। আচ্ছা তুমি এত সন্দেহপাতিগ্রস্ত কেন বলো তো?
1: না মোটেই তা নই, আপনি বাস্তবটা বুঝতে পারছেন না
2: অমিতেশ। তুমি আরেকবার ভাবো, মন থেকে ওইসব সন্দেহ তাড়িয়ে দাও। গৌরী সব সন্দেহের বাইরে, সে পবিত্র।
1: আমি সন্দেহ করি না, যা ঘটছে আমি জানি।
0: অমিতেশ উঠেছিল, হতাশ। অধ্যাপক বললেন,
2: সে কি আর একটু? আসলে তীর্থ, বিশ্বজয় এদের কারোর ক্ষমতা নেই ওকে বিভাসচন্দ্রর কাছ থেকে টেনে আনে। তুমি পারতে অমিতেশ, তুমি গৌরীকে বাঁচাও। আমি চাই বিভাসচন্দ্র ঘোর থেকেও বেরিয়ে আসে। ইজ এ ম্যারিড ম্যান, সে কেন গৌরীর জন্য আমার বাড়িতে হানা দেবে, কেন?
0: অমিতেশ স্তম্ভিত হল না। অধ্যাপক কখনো বিভাসকে নিরাপরাধ, কখনো তার উল্টোটা ভাবছেন।
1: সময় দিন, গৌরী বুঝবে, কিন্তু তখন দেরি না হয়ে যায়।
0: অমিতেশ হতাশ হয়েছিল। অধ্যাপকের চিঠি পেয়ে যে আশা নিয়ে গিয়েছিল তার ছলনাই। অমিতেশ পরদিন প্রথম বাসে শালডিহা পৌঁছেছিল। সকালবেলা বাসস্ট্যান্ডে যেতে যেতে মনে হয়েছিল গৌরী হয়তো দাঁড়িয়ে থাকবে, গৌরীর বাবাও। গৌরী বলবে যেতে নাহি দিব, কিন্তু তা হয়নি। যা ভাবে তা হয় না, যা ভাবে না তা হয়। ভেবেছিল অধ্যাপক ছুটে আসবেন মেয়েকে নিয়ে, কিন্তু তা হয়নি। তারপর এতদিন চলে গেছে, এতগুলো বছর, এখনো বৃদ্ধ অমিতেশ ভাবে অতি বৃদ্ধ অধ্যাপক আসবেন হয়তো তার কন্যার হাত ধরে। গৌরী দরজায় দাঁড়িয়ে বলবে,
3: চিনতে পারো? জানি জানি তুমি সাব ডেপুটি, তারপর ডেপুটি হয়েছে। আমায় ডাকলে না কেন? কেন ডাকলে না? কেন ডাকলে না অমিতেশ? কেন?
0: বাইরে দীর্ঘ শীতের রাত, অন্ধকার। এই অন্ধকারেও তারা তাদের আশা থামায়নি। এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। অমিতেশের ঘুম কমছে, ক্রমেই কমছে। বাইরে কলকল নদী, বন্যা ভেসেছে,

107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনলেন ওরে বিহঙ্গমোর, লিখেছেন অমর মিত্র, গল্পের কথক অর্পণ, অমিতেশ অমরজিৎ, গৌরী সুনন্দা, গৌরীর বাবা সমক, বিভাস অরিজিৎ ও আলতাবুড়ি ইন্দ্রাণী, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
1: গল্প স্বল্প শুনলেন। এবং আজকের গল্প, ওরে বিহঙ্গ মোর।

0: কেমন লাগলো এই গল্প এটা জানানোই এখন আপনার কাজ। 9903653992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন, এই গল্প কেমন লাগলো সেটা নিয়ে একটা গঠনমূলক মেসেজ, কেমন লেগেছে সব কিছু, সেটা খারাপ বা ভালো যেটাই লেগে থাকুক সেটাই আপনি যদি একটা সুন্দর মেসেজের মাধ্যমে আমাদের জানান। যে মেসেজ সবচেয়ে ভালো লাগবে আমাদের, সেই মেসেজ যিনি পাঠাবেন তাকে আমরা পাঠিয়ে দেব এই মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে, একেবারে সরাসরি মানে জ্যাকপট জেতার দিকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন।
1: যদি আপনি রেডিওতে এই গল্পটি শুনতে চান তাহলে আগামী রবিবার রাত 12টা নাগাদ এই গল্পটা আবার শোনানো হবে, যখন আপনি সোমবারে পা দেবেন আর কি, জাস্ট সেই রাত 12টাতে এই গল্পটা আবার শোনা যাবে। তাছাড়া আকাশবাণী কলকাতা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গল্পটি শোনা যাবে। প্রত্যেকের অভিনয় কীরকম লাগলো, গল্পটা কীরকম লাগলো, আমরা নতুন আর কী কী জিনিসপত্র এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, নতুন কী কী জিনিস দিলে জিনিসটা আরও ভালো হতে পারে, আপনাদের চাহিদা পূরণ হতে পারে, সমস্ত কিছু জানান এই সমস্ত নাম্বারে।
0: আর এখন রইল গানের হ্যাট্রিক, 3-1-3।
2: FM Rainbow Tea 3

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আজ সন্ধ্যাবেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হবে আগামী 2-3 ঘন্টার মধ্যে, যার গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় 60-70 কিলোমিটার হাওয়ার বেগ হতে পারে। এটা আঘাত করতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। সুতরাং ওই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারাই ঝড় বৃষ্টির সামলে, আবার যেটা বলছি, যেটা আগেরবার বলেছিলাম, সেটা হচ্ছে ঘরের মধ্যে থাকবেন, কোনো পোক্ত জায়গা থাকবেন, বাইরে খোলা জায়গা থাকবেন না, কেননা এই সময় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ পড়ছে। তো বজ্রবিদ্যুতের ক্ষেত্রে অনেক রকম দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, ফলত পোক্ত জায়গা থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, এটুকু কামনা করে বিদায় নিচ্ছি আমরা দুজন,
2: রিয়া আর অর্পণ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ওপর কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত পাঁচ বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন। শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোর হাতে মোকাবিলা করতে হবে। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধাননগরের নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান 2026 অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, 15-17 জুন রাজ্যের সব ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এই শিবির থেকে সাধারণ মানুষ রাজ্যে চালু থাকা অন্নপূর্ণা ভাণ্ডার, জি রামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানার পাশাপাশি সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে রাজ্যের অরক্ষিত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত 100 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন। পরে সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মহিলাদের সুরক্ষার সামাজিক উন্নয়ন বিষয়েও কথা হয়েছে বৈঠকে। তিনি আরও জানান, রাজ্য জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় ময়লা ফেলার জন্য অনিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহারে জরিমানা করা হবে। শিলিগুড়ির নকশালবাড়ির কেতুগাবুর জোত এলাকায় আজ সকালে একটি হাতিশাবককে গ্রামে ঘুরতে দেখা গেলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দিলে পানিঘাটা ও টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মী এবং এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। পানিঘাটা রেঞ্জের রেঞ্জার প্রণব কুমার দাস জানান, বনকর্মীরা শাবকটিকে সুরক্ষিতভাবে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন। 20 জুন তিনি হুগলির তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন 21 জুন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন। অনুপ্রবেশ রুখতে এ রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে 556 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, এর মধ্যে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ভোটার তালিকায় নাম নেই, এরকম 27 লক্ষ মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী তথা পুরমন্ত্রী অগ্নিমিতা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15 থেকে 17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জিরামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি তাদের নাম নথিভুক্ত করা হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

जादू की बारात।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অনুপ্রবেশ রুখতে এ রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে 556 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য BSFকে জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে। প্রতিদিনই জমি হস্তান্তরের কাজ চলছে। রাজ্য জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি

0: চালু হবে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রং ও চিহ্নের মাধ্যমে পৃথক করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ আরও শক্তি সঞ্চয় করে দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্য জুড়ে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন। 20 জুন তিনি হুগলি তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। পরদিন 21 জুন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। যোগ দিবস উপলক্ষে 19 তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে হাফ ম্যারাথনের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জিরামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে জানানো হবে, পাশাপাশি তাদের নামও নথিভুক্ত করা হবে। FM রেনবো 75 তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।

0: না বাবা, আর আগুন টাগুন লাগিয়ে দিয়ে কাজ নেই, যা গরম পড়েছিল ইনফ্যাক্ট পড়েই আছে, কিন্তু ওই এক একদিন না হঠাৎ করে এক পশলা বৃষ্টি তোমার মনটাকে অনেকটা ভালো করে দিতে পারে, ঠিক যেমন রোববার রাত্রি 9টা বাজলে এই 107 FM রেইনবোতে নস্টালজিক 90s তোমাকে সেই বৃষ্টি স্নাত সময়ে ফিরিয়ে নিয়ে যেতে পারে যখন জীবনটা মনে হয় সত্যি একটু অন্য রকম ছিল। তাই অভিপ্সার আছো আরেকবার তোমার সঙ্গে আজকে নস্টালজিক 90s এইরকম একটা বৃষ্টি পড়া রাত্রিরে একটু স্পেশালভাবে সেলিব্রেট করবে, তাই তো?
1: এক্স্যাক্টলি তাই। আর জীবনটা যে অন্যরকম ছিল, কিরকম ছিল, আমাদের হাতে ছিল না মোবাইল, মোবাইল ছিল কিন্তু স্মার্ট ছিল না, আবার যে সম্পর্কগুলো স্মার্টের থেকেও ছিল বেশি আন্তরিক, আর যে সময়ে প্লে লিস্ট বানানো হতো ক্যাসেটে, আর প্রিয় গানের জন্য রেডিওর সামনে অপেক্ষা করা ছিল একটা আলাদাই মজা। আর হ্যাঁ, আর ঠিক যেমনটা আত্রেয় বললো, আত্রেয় আর অভিপ্সা চলে এসেছে আজকে, ঠিক 12টা অবধি থাকবো তোমার সঙ্গে নস্টালজিক 90s প্রচুর গান নিয়ে, তাই তো?
0: একদম তাই। কিন্তু আজকে একটা স্পেশাল মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আজকে না আমরা শুরুতে ভাবছি ওই সময়ে যে ফিল্মগুলো রিলিজ করেছিল এই জুনের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, সেইগুলো নিয়ে একটু আড্ডা দিলে কেমন হয়। যেরকম ধরো আজকে হচ্ছে 7 জুন, ঠিক কালকের দিনে 8th জুন কিছু রিলিজ করেছিল, তোমার মনে পড়ছে?
1: ইয়েস, মনে আবার পড়বে না, মানে যে ছবির কথা তুমি এই মুহূর্তে আমারও মনে পড়ছে, সেই ছবিতে একসঙ্গে দেখা গেছিল হিন্দি সিনেমার দুটো সুপার ডুপার হিট জুটিকে, মানে দাপুটে জুটি বলা যেতে পারে। একদিকে যেমন শত্রুঘ্ন সিনহা ছিলেন, অন্যদিকে ছিলেন আবার জনপ্রিয় আমাদের আমাদের কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
0: মা, আমি মুম্বাইতে সিনেমা করেছি, একদম 1990 মানে 1984 আম্বার দিয়ে শুরু হচ্ছে কিন্তু আম্বার রিলিজ করলো না, তারপরে আধিয়া 1998 জুন রিলিজ করেছিল, এবং এখন যে গানটা তোমাকে অভিপ্সা আত্রেয় শোনাবে সেই গানটাই আবার পড়ে গিয়ে আশিকিতে জানে জিগার জানে মন হয়ে গেল নদীম শ্রাবণের সুরে। তাই স্টে টিউন টু নস্টালজিক 90s only on 107 FM রেইনবো।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন।

0: এই গানে আমরা কোন দুই অভিনেতা ও অভিনেত্রীকে দেখতে পাই? নিজের নাম আর লোকেশন সমেত সঠিক উত্তর পাঠিয়ে দিন 9903659992 নম্বরে WhatsApp বা SMS করে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: নস্টালজিক 90s-এ আজকে আমরা এই মুহূর্তে জুন মাসেই কিছু রিলিজ হওয়া সিনেমার কথা বলছি, তেমনি তার সঙ্গে সঙ্গে তার গানও শুনছি ঠিকই। তবে এবার যে সিনেমার কথা বলবো সেটা যে শুধু একটা সিনেমা সেটা কিন্তু একেবারেই নয়, সেটা বলা যেতে পারে ভারতীয় চলচ্চিত্র জগতের একটা আবেগের নাম। অর্থাৎ আমি কথা বলছি 1997 সালের 13ই জুন যে সিনেমাটা রিলিজ করেছিল বর্ডার, যা আর জাস্ট কদিন পরেই তার 29টা বছর মানে পালন করবে, মানে পেরিয়ে যাচ্ছে 29টা বছর।
4: আসলে ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটা যেরকম কাল্ট ক্লাসিক হয়ে যাবে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারেনি। সালমান খানের কাছে যাওয়া হয়েছিল, তিনি রোলটা করলেন না। অজয় দেবগনের কাছে যাওয়া হয়েছিল, তিনি বললেন এরকম মাল্টি স্টারার ফিল্ম করবো না। আচ্ছা অক্ষয় কুমারের কাছে যাওয়া হলো, বললেন না না ঠিক আছে আমার পছন্দ হয়নি, স্ক্রিপ্ট করবো না। ব্যাস অমনি অক্ষয় খান্না চলে এলেন। তারপরে বিকানেরের সেই সমস্ত মরুভূমিতে দিনে

0: এরপর দিন শুটিং করলেন, তারপরে সেই গানটা হলো, এই গানটা যেটা এখন অভিপ সাত্রেয় শোনাবে সেই গানটাও তৈরি হলো, এবং দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তার কারণ এত বছর পরেও, বিশেষ করে এই সময় এসে যখন নাইনটিজের প্রত্যেকটা গানই, প্রায় প্রত্যেকটা ফিল্মে কোনো না কোনোভাবে রিমেক হচ্ছে বা রিমিক্স হচ্ছে, সেখানে পুরোপুরি এই সিনেমাটাকেই আবার একটা পার্ট টু বের করতে হলো এবং সেই গানকে রাখতে হলো, সেই জন্য এত বছর বাদেও কিন্তু অনু মালিকজি একই রকমভাবে গর্ববোধ করেন।
1: তাহলে চলো
0: চলো
1: সেই গানটা রূপকুমার রাথোরের কণ্ঠে।

0: চলতে তো হবেই, একবার যখন নাইনটিজ এর নস্টালজিয়ার মধ্যে ঢুকে গেছি তখন এত তাড়াতাড়ি কি আর জোশটা শেষ হয়? নস্টালজিক নাইনটিজ বলে কথা।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
0: যে সময় স্মার্টফোনটা সত্যি স্মার্ট ছিল না, মানে ফোনই স্মার্ট ছিল না, যে সময়তে ওই বড় বড় টেলিফোন ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতে হতো, যে সময় অনেক কিছুই আজকের মতন এত ফাস্ট ছিল না, সেই সময় কিন্তু জোশটা জোশই ছিল। তার কারণ নাইনটিজের ক্যালেন্ডারের দিকে যখন নাইনটিজের সময়টা শেষ হচ্ছে এবং 2000 শুরু হচ্ছে, তখন এসআরকে এবং ঐশ্বরিয়া একসঙ্গে অনস্ক্রিন এলেন উইথ জোশ। এবং অভিপ্সা রাত্র, যেহেতু আজকে তোমার সঙ্গে ওই নাইনটিজের জুন মাসে প্রথম দিকে রিলিজ হওয়া সিনেমাগুলো নিয়ে আড্ডা মারছে, সেই জন্য হঠাৎ করে মনে পড়ে গেল যে এই সিনেমায় কিন্তু এসআরকে একটা ব্লু কালারের কন্ট্যাক্ট লেন্স পরেছিলেন। এবং তার কারণটা জানো তো, তার কারণটা হচ্ছে তাতে তাকে একটু ঐশ্বরিয়ার মতন লেগেছিল, মানে দুজনের পেয়ারিংটা যেন খুব বিশ্বাসযোগ্য হয়।
2: দেখো এই যে পেয়ারিংয়ের কথা আমরা বলছি এসআরকে এবং ঐশ্বর্য রায়, মানে সেই সময় 90 দশকের শেষ ভাগের কথা আমরা বলছি, একদম 2000 শুরু, মানে শুরুটা হচ্ছে তখন, সেটাকে যদি আমরা 90 বলা যেতে পারে। সেই সময় শাহরুখ খানটা রোম্যান্স কিং, আমাদের কিং খান, এবং তখন তার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য রায় আমাদের হচ্ছে সবার, মানে সারা বিশ্বের হার্টথ্রব বলা যেতে পারে। তো সেখানে এদের দুজনের পেয়ারিংটা এমনই ছিল, সিনেমাতে আমরা ওনাদের দুজনকে ভাই বোন হিসেবেই দেখতে পাই, তাই না? এবং সেখানে দেখা যায় কি গোয়ার সমুদ্র, বন্ধুত্ব, প্রেম, আর তার সঙ্গে সঙ্গে যে এই যে একটা নির্ভেজাল একটা তারুণ্যের গন্ধমাখা একটা পরিবেশ সিনেমার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম। এবং তার থেকেও বড় কথা, সিনেমার প্রত্যেকটা গান, যেখানে পুনবলা তুমেরি লায়লা, ওই গানটা শাহরুখ খান তো নিজেই গেয়েছেন, ঠিক আছে? তো আপাতত সেই রকমই গান আমরা একটা শুনবো। আর তার আগে 9903653992 অলরেডি খোলা রয়েছে, গেমিং জোনের উত্তর আসছে, আর সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে রিকোয়েস্টের গান, কী গান শুনতে চাও সেটা আমাদেরকে লিখে পাঠাও। তবে হ্যাঁ, একটু স্পেসিফিক্যালি বলে দিই, 90 দশকের গানের রিকোয়েস্ট করো প্লিজ।
0: হ্যাঁ একদম তাই করো, এবং এই সিনেমায় যদিও ভাই বোন, কিন্তু তারপরে আস্তে

সে মহব্বতটাতে হবে আসলে না, তার থেকে বেশি এগোনো যাবে না। তার কারণ অনেক কিছুই হওয়ার কথা ছিল 90s এ, সবকিছু তো আজকালকার দিনে হয়নি না। যা হয়েছে সেটা নিয়েই খুশি থাকো।

0: এই গানে আমরা কোন দুই অভিনেতা ও অভিনেত্রীকে দেখতে পাই? নিজের নাম আর লোকেশন সমেত সঠিক উত্তর পাঠিয়ে দিন 9903659992 নম্বরে WhatsApp বা SMS করে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. Nostalgic 90s, nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: এই গানটি শুনতে চেয়েছেন কসবা থেকে মলয় দাস। তুমিও তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো 9903659992 তে WhatsApp কিংবা টেক্সট মেসেজ করে।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ
1: শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
2: হ্যাঁ, একদম শুরুতেই ঠিক যেমন আত্রেয় বলে দিয়েছিল যে আজকে সারা শহরটা বৃষ্টি স্নাত হয়ে রয়েছে, তেমনি এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে 107 FM রেনবোতে তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। আর এটা বোধহয় সবথেকে সুন্দর রবিবার একেই বলে, আর সেই কারণেই ফিরে এলাম আরও কিছু সুন্দর স্মৃতি, আরও সুন্দর সুন্দর গান নিয়ে। তার কারণ, 90 দশকে যদি গানের কথা আমরা ভাবি বা সিনেমার কথা ভাবি, কারণ সিনেমা ও গান একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া চলে না, তো সেই এইরকমই তখনকার দিনের গানগুলোর মধ্যে কোথাও যেন একটা আলাদা সরলতা ছিল, কি বলো?
3: চলতে চলতে আমরা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবো সেটা কিন্তু ওই গানগুলোই বলে দেয়। তার কারণ ওই 90s এর এক একটা করে গান মনে পড়ে, আর তখন ঠিক মনে পড়ে যে এক একটা করে আইকনিক সিনেমা তৈরিই হয়েছিল গানগুলোর জন্য। তার কারণ এত বছর বাদে গানগুলো ভীষণভাবে রেলিভেন্ট, সিনেমার কথাটা মনে থাকুক কিংবা না থাকুক, কিন্তু এখন যে সিনেমার কথা তোমাকে আত্রেয়ার অভিপ্সা বলবে সেই চলতে চলতে, ইট ওয়াজ এ বিগ হিট দ্যাট টাইম। 2003 যদিও ক্যালেন্ডারের হিসাবে, কিন্তু 90s এর ভাইভটা তখনও এত বেশি চাঙ্গা, এত বেশি টাটকা যে আমরা এগুলোকে 90s এর কিড যারা, তারা 90s এর বাইরে ভাবতেই পারি না। তো এই সিনেমা যেটা ঐশ্বরিয়া রায়ের করা হলো না, মানে আবার একটা এসআরকে ঐশ্বরিয়া হতে পারতো কিন্তু হলো না, তারপরে দিয়া মির্জা, তারপরে অমিশা প্যাটেল, তারপরে আরও অনেকে, কাজল, তারপরে তারা শর্মা, সকলের কাছে সেই রোল ঘুরেছিল, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে সেটা গিয়ে পৌঁছলো রানী মুখার্জির কাছে। যদিও তিনি একদম করতে চাননি, কারণ তিনি বলছিলেন বড্ড সাথিয়া সাথিয়া হয়ে যাচ্ছে, কারণ তার আগে সাথিয়া ভীষণ হিট করে গেছে। তো তারপরেও তিনি সেটা করলেন এবং ভাগ্যিস করলেন, কারণ সেই সময় যথেষ্ট হিট করেছিল চলতে চলতে।
2: এবং এই যে চলতে চলতে, এবং তার সঙ্গে সঙ্গে এসআরকে এবং রানী মুখার্জির যে কেমিস্ট্রি, অন স্ক্রিন কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা বোধহয় কদিন আগে আমরা একটা আন্তর্জাতিক একটা অ্যাওয়ার্ড শোতেও দেখেছিলাম। তো যাই হোক, সেটা অনস্ক্রিন হোক বা অফ স্ক্রিন কেমিস্ট্রি, আমাদের 90 দশকের কেমিস্ট্রি বোধহয় গানে গানেই থাকুক।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন।
1: হ্যাঁ, এই মুহূর্তে আত্রেয় আর অভিপ্সা গেমিং জোনে রয়েছে ঠিকই, কিন্তু যদি নাইনটিজের গেমিংয়ের কথা ভাবি তখন কিন্তু কোনো সার্চ ইঞ্জিন ছিল না। যদি কোনো কুইজের কোয়েশ্চেন আসতো তাহলেই আমাদের এই বুদ্ধির জোরে উত্তর দিতে হতো। তবে আমি নিশ্চিত 107.5 রেনবোর যে যে লিসনার্সরা রয়েছেন, এই 90 দশকে আমরা যে গানগুলো মানে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার জন্য কোনো সার্চ ইঞ্জিনের প্রয়োজন হয়নি। আর সেই কারণেই যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের লিস্টটা বহু বড়। পড়বে সেগুলো আত্রেয়।
2: বড়গাছিয়া থেকে প্রশান্ত ধক, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, আনোয়ার মোল্লা ও মহেশতলা থেকে, ঈশানি সাপুই বাউড়িয়া থেকে, বাউড়িয়া থেকে রিঙ্কু সাপুই, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, মৌরিগ্রাম থেকে রাজু দাস, রমা দত্ত বেলতলা রোড থেকে, আকিব মণ্ডল এবং রেণুকা খাতুন আকন্দপোল থেকে, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, আন্দুল থেকে রাজু দাস, শরীফুল ইসলাম মরিচা থেকে, গড়িয়া থেকে উমা, কলকাতা থেকে অ্যান্ডি, ভবানীপুর থেকে তন্ময়, রিন্টু নিউ আলিপুর থেকে, সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, রিঙ্কু খান এবং মমতাজ বেগম হাওড়া থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, উত্তর বাবালী থেকে সুভাষ চক্রবর্তী, অনুদর্শন রায় চাঁদবাটি থেকে, প্রশান্ত কুঁতি জগৎপল্লপুর থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে এবং কালীঘাট রোড থেকে সোনালি। হ্যাঁ, কোনোরকম সার্চ ইঞ্জিন ছাড়া নাইনটিজের উত্তর দেওয়া যায়, সেই জন্য এটা নাইনটিজ। আর এইটা তো এখন হওয়ারই ছিল। সেই গানটা জানো তো, সেই গানটা যে গানটা এতটাই পপুলার হয়েছিল যে তার প্রথম নাইনটা নিয়ে আবার নাইনটিজে আরেকটা গান তৈরি করতে হলো, নইলে আর পাওয়া যাচ্ছিল না।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন তুমি শুনছো Nostalgic 90s Nostalgic 90s Only on 107 FM Rainbow Nostalgic 90s Nostalgic 90s
1: সেই ষাটের দশকে ফিরে যেতে হবে নাইনটিজের কথা বলতে গেলে, তার কারণ এখন এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি অন স্ক্রিন আশা পারেখকে জিদ্দি সিনেমায় দেখার পরে ঠিক করেছিলেন আমাকে অভিনেত্রী হতে হবে, আমি আর অন্য কিচ্ছু করব না। তাই মাত্র 16 বছর বয়সে ঋষি কাপুরের অপোজিটে সেই সিনেমাতে তিনি নায়িকা হলেন এবং দ্য রেস্ট ইজ হিট হিস্ট্রি। দেখেছো তো জড়িয়ে যাচ্ছে, তার কারণ আমার তো মনে পড়ে যাচ্ছে তাকে অন স্ক্রিন। আমরা যারা নাইনটিজ কিড আমরা তাকে সেইভাবে দেখেছি যে তিনি চাইলে গ্ল্যামারাস হিরোইনও হতে পারেন, তিনি চাইলে হিট হিট গান দিতে পারেন, আবার চাইলে তিনি এমন হাটকে সিনেমায় অভিনয় করতে পারেন যে মৃণাল সেন পর্যন্ত তার সঙ্গে কাজ করার জন্য উৎসুক হয়ে থাকেন। নামটা কি আচ্ছা বলবে না অভিপ্সা বলবে?
2: নামটা হচ্ছে মানে বলার অপেক্ষা রাখে না, তিনি হচ্ছেন ডিম্পল কাপাডিয়া, যিনি মানে বয়সটা যদি বলা যেতে পারে, ওনার জন্মদিন যদিও আগামীকাল কিন্তু তাও এই বয়সটা বোধ হয় কোথাও গিয়ে একটা সংখ্যা মাত্র, কারণ এই কথাটা বলিউডে যদি কারোর ক্ষেত্রে একদম মানিয়ে যায় তাহলে তিনি হচ্ছেন ডিম্পল কাপাডিয়া। মানে 5 দশকেরও বেশি সময় ধরে যিনি নিজের অভিনয় এবং তার পাশাপাশি তার একটা ব্যক্তিত্ব দিয়ে যে এই যে দর্শকদেরকে মুগ্ধ করে রেখেছেন তার জন্য সত্যিই কুর্নিশ। যদিও জন্মদিনটা

0: আগামীকাল, কিন্তু তাও আত্মীয় অভিপ্সা এবং 107 FM রেনবোর ফ্যামিলির প্রত্যেকের তরফ থেকে ওনাকে জন্মদিনের ভীষণ ভীষণ শুভেচ্ছা জানাই। আর এই মুহূর্তে আমরা কি করবো,
1: আমরা তো ডিম্পল কাবাডিয়ার জন্মদিনে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে না 9903653992 তে, সেটা হচ্ছে সেকেন্ড গেমিং জোনের সঠিক উত্তর দেওয়া। তা সেইটা একবার চট করে শুনে নেওয়া যাক। 90s gaming zone 90s gaming zone

0: গানটা কি চিনতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দিন 9903659992 নম্বরে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone।
2: এই আর মাত্র কয়েক ঘন্টা বাদে ডিম্পল কাপাটিয়াকে অফিসিয়ালি হ্যাপি বার্থডে বলা যেতে পারে, কিন্তু এক্সাইটমেন্ট ইজ সো হাই। এবং যেহেতু নস্টালজিক নাইনটিস চলছে, তাই অভিপ শাহ রাত্রেও আগেই 107 FM রেনবো কলকাতার এন্টায়ার ফ্যামিলির পক্ষ থেকে ডিম্পল কাপাটিয়ার হ্যাপি বার্থডে সেলিব্রেশনে নেমে পড়েছে। এবং এখন তোমাকে রামলাখানের সাউন্ড ট্র্যাক থেকে সেই গানটা শোনাবো, যে গানটা শুনলে তুমি বুঝবে নাইনটিসের সময় থেকেই না টেকনোলজি অ্যাডভান্স হতে চাইছে কিন্তু পারছে না। সুভাষ গাই ওই জন্য কী করলেন অভিপ শাহ? তিনি কী করলেন? তিনি ডিম্পল কাপাটিয়ার ডাকে জ্যাকি শ্রফকে ছবির ভেতর থেকে কথা বলিয়ে দিলেন। এটাকে কি নাইনটিসের ভিডিও কল বলা যায় না? এইভাবেই মনে হয় নাম নিতে হয়, তবেই সেটা নাইনটিস হয়ে থাকে। আর ডিম্পল কাপাটিয়ার রোম্যান্টিসিজমটা একই রকম থেকে যায়।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nostalgic 90s এ Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান এখন তোমার রিকোয়েস্টের গান
1: Nostalgic 90s এ ডিম্পল কাপাডিয়ার বার্থডে সেলিব্রেশন চলছে আর সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লেকিনের সাউন্ডট্র্যাক থেকে এই গানটাই শুনতে চেয়েছেন, সেই সিনেমাটা যা 5-5 ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.

0: গানটা কি চিনতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দিন 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone,
1: 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: বাইরে বৃষ্টি হোক বা না হোক, কিন্তু কিছু গান নিজের মধ্যেই একটা বর্ষার আবহ নিয়ে চলে আসে। ঠিক যেমন আমরা ইয়ারা সিলিসিলি গানটা শুনলাম, তবে গানটা শেষ হয়ে গেলেও তার রেশ কিছুটা থেকে যায়। এই মুহূর্তে আত্রার অভিপ্সা নস্টালজিক নাইনটিজে পালন করছে ডিম্পল কাপাডিয়ার জন্মদিন, মানে আগাম জন্মদিন পালন করছে। তবে হ্যাঁ, এই যে বৃষ্টি ভেজা রাত নস্টালজিক নাইনটিজ, এবার এই স্মৃতিটাতে আরেকটু বরং ঘি ঢালা যাক। কি
3: তাহলে একটু রুদালির কথা বলতে হয়। 1993 মানে যে সিনেমাটার কথা না বললে ডিম্পল কাপাডিয়ার সেই সময় নাইনটিজের সময় যে আইকনিক অভিনয়গুলি তিনি করে গিয়েছেন সেটা সম্পূর্ণই হয় না। এবং একটা মহাশ্বেতা দেবীর গল্প নিয়ে তখন বলিউডে সিনেমা হচ্ছে, সেই সিনেমাকে বলা যেতে পারে আর্ট হাউস সিনেমা।

0: কিন্তু সেই সিনেমা পপুলার হলো এবং ডিম্পল কাপাটিয়া তার নিউমোনিয়া হয়ে গেল রাজস্থানে শুটিং করতে করতে। কিন্তু কি অসাধারণ অভিনয় তিনি করলেন যে তিনি ফিল্মফেয়ারে ক্রিটিক অ্যাওয়ার্ড পেলেন, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ফর বেস্ট অ্যাক্ট্রেস। সত্যি একটা আইকনিক অভিনয় করে দিয়ে গেছিলেন। ওই যে যেটা আচ্ছা রহিব শাহ আজকে তোমাকে বলছিল না, যে ডিম্পল কাপাডিয়া হচ্ছেন সেই রকম একজন অভিনেত্রী নাইনটিজে, যিনি চাইলে একজন গ্ল্যামারাস নাটখাট হিরোইন হতে পারেন, আবার চাইলেই তিনি একজন সিরিয়াস ট্রু অভিনেত্রী হতে পারেন, যার অভিনয় দেখলে সত্যি মানে দিল হুম হুম করেই বলা যায়। কি তাই তো রহিব শাহ?
1: একদমই তাই।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: ক্যালেন্ডারের একটা দিন কতটা লাকি না হলে সেই দিনে দু দুজন ডিভার জন্মদিন হয় এবং দু দুজনই নাইনটিজের ডিভা। একজন তো ডিম্পল কাপাটিয়া, তার কথা এতক্ষণ অভিশাত্র তোমাকে নস্টালজিক নাইনটিজে বলছিল। আরেকজনেরও জন্মদিন আগামীকাল 8th of June এবং তিনি হচ্ছেন দ্য ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি শিল্পা শেট্টি।
2: এক্স্যাক্টলি, তাই মানে এই শিল্পা শেট্টিকে আমরা গ্ল্যামারাস কুইন হিসেবে তো জানি, কিন্তু অনেকে হয়তো এটা জানে না যে তিনি আরও একটা দিক দিয়ে তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী।
1: একদম।
2: তো সেখানে 90 দশকের পর একটার পর একটা সুপার ডুপার হিট সিনেমা যিনি দিয়ে গেছেন তার কথা আলাদা করে মানে বলা যায় না। মানে সেই যে বাজিগার দিয়ে তার সিনেমার জগতে প্রবেশ এবং তারপর এখনও তো রয়েছে এবং তাকে আমরা বিভিন্ন রকম কুকিংয়েও দেখতে পাই।
1: একদম তাই। এবং তিনি কিন্তু এমনই একজন হিরোইন যিনি সত্যি অনেস্টলি বলতে পারেন যে নাইনটিজটা হচ্ছে সেই সময় যে সময় সিনেমাগুলো না এমনভাবেই তৈরি হতো যাতে তোমার সমস্ত ঝুট ঝামেলা ফেলে তুমি সিনেমা হলে গিয়ে জাস্ট রিল্যাক্স করবে, মানে একটা এসকেপ ফ্রম দ্য রিয়ালিটি। নাইনটিজে ওই জন্যই এত গ্ল্যামারাস হিরোইনরা এসেছিল। কিন্তু একটা আক্ষেপও ছিল, কারণ সেই সময় শিল্পা শেট্টি এসেই তো শিল্পা শেট্টি হয়ে যাননি। ওই নাইনটিজটাই তার স্ট্রাগলিং এর সময় এবং সেই সময় অনেক সময় দেখা যেত যে সঠিক পারিশ্রমিকটা পর্যন্ত তিনি পাচ্ছেন না, কিন্তু তার গানগুলো এত বেশি হিট করেছে যে আজও তিনি দিল কি ধড়কনে রয়েছেন।

0: গানটা কি চিনতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দিন 9903659992 নম্বরে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, nostalgic 90s, nostalgic 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: এই গানটি শুনতে চেয়েছেন কালনা থেকে আনন্দময়ী। তুমিও তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 90s, it's the choice. 90s.

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: হ্যাঁ, মানে 90s-টা এমনই একটা সময় না, একবার শুরু হলে আর সময়ের খেয়ালই থাকে না, বলি কটা বাজে। আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতাতে লাইভ চলে আসবে।
3: এক্স্যাক্টলি, তাই আমরা চলে আসবো 107 FM রেইনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে লাইভ। হ্যাঁ, আমরা 107 FM রেইনবোতে অন এয়ার লাইভ রয়েছে ঠিকই, তবে তবে তবে আমরা এতেও লাইভ থাকবো, কিন্তু তোমার কানে কানে থাকবে তিনটে গান, আর তিনটেই 1995, 1997 এবং 1999 সালের তিনটে সিনেমার গান। একটা হচ্ছে বরসাত, একটা হচ্ছে পরদেশ এবং একটা হচ্ছে সরফরোশ, এবং আরও একটা কম্বিনেশন রয়েছে, সেটা হচ্ছে তিনটে গানই গেয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক। আপাতত তোমার কানে কানে তিনটে গান রইল, আর ওদিকে চলে এসো, লাইভ থাকবো 107 FM রেইনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে।
0: FM রেইনবোতে তিনে কে

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: একটুখানি মনে হয় কঠিন প্রশ্ন হয়ে গেছে বলে একটু বেগ পেতে হয়েছে আনসার দিতে, বাট তাও অনেক সঠিক উত্তর এসেছে, তাই তোমার নামটা ঝটপট বলে দিই। আজকে সেকেন্ড গেমিং জোনে সঠিক উত্তর দিয়েছো তুমি। মহেশতলা থেকে আনোয়ার মোল্লা, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, রিন্টু নিউ আলিপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, পল্লব সরকার জলপাইগুড়ি থেকে, ভবানীপুর থেকে, তন্ময় মলয় দাস কসবা থেকে, কালনা থেকে আনন্দময়ী, রমা দত্ত বেলতলা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে সোনালি।
2: একদমই তাই, এবং সঠিক উত্তরটা এটাই, সেটা হচ্ছে গুলাম সিনেমার একটা সাউন্ড ট্র্যাক, সেটা হচ্ছে জাদু হ্যায় তেরা হি জাদু। সেটা কুমার শানু এবং আলকা ইয়াগনিক গিয়েছিলেন। এটাই ছিল গেমিং জোন 2 এর আনসার। তো যারা যারা দিতে পারলে না, একটু ভালো করে গানটা প্রথম থেকে শুনে নিও। আর আপাতত 107 FM রেনবোতে নস্টালজিক 90s রয়েছে, আর গানটা থাকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ,
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, সঙ্গে রয়েছি আত্রেয় আর অভিপ্সা। আর এবার যে গানটা শুনবো, এই গানটি কোন সিনেমার? সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: 90s Insta Choice.
1: 90s Insta Choice.
2: হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে 11টা বেজে গেছে স্টুডিও ক্লকে, এখনও যদি ইনস্টা চয়েসটা তোমার জন্য না রাখি তাহলে তো অভিশ আত্রেয়ের ওপরে তুমি খুব রাগ করবে। কিন্তু মজাটা কি জানো তো, কিতাবে যতই পড়া হোক না কেন মাত্র 43% ভোট, আর চূড়াকে দিল মেরা চুরালিয়া 57% ভোট। তাই বুঝতেই পারছো যে আজকের ইনস্টা চয়েসের সং নম্বর 2 কোনটা আর সং নম্বর 1 কোনটা। পরপর ব্যাক টু ব্যাক দুটো সুপার ডুপার হিট গান ছিল আজকে তোমার জন্য ইনস্টা চয়েসে। তাহলে রানার আপকে দিয়ে শুরু করা যাক, কি বলো?
3: Song number 1.

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Song number

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: তুমি শুনছো নস্টালজিক 90s, সঙ্গে রয়েছে আত্রেয় আর অভিপ্সা। আর এবার যে গানটা শুনবো, এই গানটি কোন সিনেমার? সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone.
0: 90s Gaming Zone. 90s Pop Tunes.
1: 90s Pop Tunes.
0: Just Indie Pop.
1: Just Indie Pop.
2: Yes, yes, yes. Indie pop. আর 90s বলতে শুধু যে আমরা সিনেমার কথা বলি সেটা কিন্তু একেবারেই নয়, তার কারণ হচ্ছে 90 দশকের কথা সেখানে আমাদের মনে হ্যাঁ সিনেমার কথা উঠবেই, কিন্তু সেই সমস্ত আর একটা সেই সময় মিউজিকের একটা রেভলিউশন বা বিপ্লব ঘটেছিল বলে বলা যেতে পারে, আর সেটাই হচ্ছে পপ টিউন বা নন অ্যালবাম গান। কারণ সেই সময় দেখো তখন এত মিউজিকের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম ছিল না, ঠিক আছে, আমরা চাইলেই একটা গান সার্চ ইঞ্জিনে সার্চ করে শুনতে পারতাম না, তখন ছিল ক্যাসেট সিডির যুগ আর সেটাই, এবং তার সঙ্গে নতুন গান তো পেতাম এবং তার সঙ্গে সঙ্গে নতুন শিল্পীদেরও আমরা পরিচয় পেতাম সেই 90 দশকে।
3: সিনেমার গানের বাইরে যাদের জীবনটাই সিনেমার মতন, সেরকম কিছু সিনেমার মতন আর্টিস্ট উঠে আসছেন এই পপ টিউনসগুলো তৈরি হচ্ছে বলে। ঠিক যেমন এখন অভিষা রাত্রেও তোমাকে আরেকবার মনে করিয়ে দেবে সেই কোঁকড়া চুলওয়ালা ছেলেটার কথা, যে নাকি ডাক্তারি ছেড়ে দিয়ে সে রীতিমতো কখনো কখনো লাইফ রিস্ক নিয়ে, মানে সাপ রয়েছে এমন জায়গায় গিয়ে শুটিং করছে, বিদ্যা বালানকে রাজি করিয়ে ফেলছে তার মিউজিক ভিডিওতে কাজ করার জন্য। তা এই সমস্তগুলো নিলে এইরকমভাবে প্যাশনেটলি মিউজিককে পার্সিউ করলে, এমনকি সেই সময় ব্যান্ড কালচার এত পপুলার, কিন্তু এই ভদ্রলোক তার দলবলকে নিয়ে এমন এমন শুট তৈরি করে দিচ্ছেন যে সেটাতে ধুম হবে না, তো ধুমটা কিসে হবে বলো তো অভিপ্সা? কারণ নামটা পলাশ সেন আর বাকিটা ইউফোরিয়া।

0: হ্যাঁ, আগে যেটা হয়েছে সেটা তো রাম কেন আমরা সবাই জানি। তার কারণ হচ্ছে এই 90-এর দশকের যে ইন্ডি পপের কথা আমরা বলছি, সেখানে যেমন এই পলাশ সেনের নাম বলতেই হয়, সেখানে আরও একজন ছিলেন যিনি অন্যতম, তিনি হচ্ছেন আলিশা চিন্নাই। মানে একটা সময় ছিল যেখানে তার সেই যে একটা ইউনিকনেস তার কণ্ঠের মধ্যে, সেইখানেও কিন্তু সেই 90-এর দশকে ওনার কণ্ঠের মধ্যে আমরা কোথাও গিয়ে একটা আলাদা আত্মবিশ্বাস পাই, আমরা একটা আধুনিকতা পেয়েছিলাম। আর সেই জন্যই বলিউডের যে একটা বহু জনপ্রিয় গান রয়েছে মেরি ইন্ডিয়া, সেটার কথা বলবো না, সেটা বোধহয় আজও প্রায় আমরা শুনি।
1: আর আমাদের যখন আলিশা চিনয়ের গান শুনতে ইচ্ছে করে তখন তোমারও ইচ্ছে করে, তাই তুমি 9903652992 ঠিক একদম এই সময় এই রিকোয়েস্টটাই করেছো।
2: নস্টালজিক 90s এ, নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
1: মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহার, ইচ্ছে হয়েছে আলিশা চিনয়ের এই আইকনিক গানটা শোনার।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s,
1: 90s Gaming Zone, 90s Gaming Zone, 90s Gaming Zone.
2: তুমি শুনছো নস্টালজিক 90s, সঙ্গে রয়েছে আত্রেয় আর অভিপ্সা। আর এবার যে গানটা শুনবো, এই গানটি কোন সিনেমার? সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: Bangla Ganer 90s.
1: Bangla Ganer 90s. Bangla Ganer 90s.
2: আত্রেয় অভিষেকে যদি তুমি জিজ্ঞেস করো, আচ্ছা ভাই তোমাদের নাইনটিজের কোন জিনিসটাকে সব থেকে তোমরা মিস করো, তাহলে আমরা অকপট স্বীকার করে নিতে পারি সেটা হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। কারণ সেই সময় বন্ধুত্বের নতুন নতুন ডেফিনেশন তৈরি হচ্ছে জীবনে, নতুন নতুন ভাবে বন্ধুত্বকে আমরা পেতাম। এবং আজকালকার দিনে যেভাবে ওই ফেসবুক ফ্রেন্ড, ইনস্টা ফলোয়ার বা এই সোশ্যাল মিডিয়ার ডিজিটাল যুগের বন্ধুত্বটাই সর্বে সর্বা হয়ে গেছে, তখন সেটা হয়নি। এবং সেই সময় এমন এমন কিছু গায়ক বাংলায় এসেছিলেন

0: স্পেসিফিক্যালি নাইনটিজে, যেটা কিন্তু সারা ভারতের ক্ষেত্রে একদৃশ্য নয়, শুধুমাত্র বাংলায় এমন কিছু গায়ক গায়িকা এসেছিলেন যারা গাইলে বা স্পেশালি তাদের গানের কথাগুলো শুনলে মনে হতো আমার বন্ধু আমার জন্য এই গানটা লিখেছে।
1: একদমই তাই, কারণ সেই সময় বন্ধুত্বের মধ্যে কোথাও গিয়ে একটা আন্তরিক নিবেদন ছিল এবং কোথাও গিয়ে নির্ভেজাল বা নিষ্পাপ যে সম্পর্কগুলো তৈরি হতো, সেই জন্যই কোথাও আজও গিয়ে দাঁড়িয়ে মনে হয় ওই যে বন্ধুটা তো তৈরি হয়ে গেছে, সেই স্কুল লাইফেই হয়ে গেছে, এখন আর নতুন করে বন্ধু, হ্যাঁ পরিচিতি বাড়ি কিন্তু না বন্ধু তৈরি হয় না। তবে এই জিনিসগুলোই যারা যারা গানের মাধ্যমে যে বিপ্লবটা ঘটিয়েছিলেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছেন কবির সুমন, যিনি প্রেম বন্ধুত্ব সম্পর্ক শহর মানে একেবারেই যে আমাদের জীবনের, আমাদের সাধারণ জীবনে যে সাধারণ জিনিসগুলো সেইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে গল্পের মতো করে এমনভাবে গানে এনেছিলেন, সেখানেই বোধহয় গল্পের জয় হয়েছিল।

0: Nostalgic 90s এ Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: এই গানটি শুনতে চেয়েছেন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে।

যে সময়টা চলে যায় সেই সময়টা ফেরে না, তবে প্রত্যেকটা সময় নতুন নতুন ভাবে নতুন নতুন কিছু একটা নিয়ে আসে। আসলে যত রাত বাড়ে, স্টুডিও ক্লক এখন বলে 11:43, অভিপ সাচ্চো তোমার সঙ্গে নস্টালজিক নাইনটিজে বাংলা গানের নাইনটিজ নিয়ে রয়েছে। এবং নাইনটিজের বাংলা গানের মধ্যে না একটা অন্যরকমের মায়া ছিল, টান ছিল, যে টানটা বাংলার ভীষণ নিজের কাছের, যে টানটা একমাত্র বাঙালিরাই ফিল করতে পারে। তার কারণ এখন আমরা সিঁদুর গলায় এই গানটা শুনছিলাম, ক্যাকটাসের যুগান্তকারী গান, হ্যাঁ পটার গলায় এই গানটা শুনছিলাম, সিঁদু তো রয়েইছে ক্যাকটাসে, তাকে ছাড়া হয় না, তো একটা যুগান্ত সৃষ্টিকারী গান। কিন্তু আরেকজন মানুষ নাইনটিজে, মানে নাইনটিজের বাংলা গানকে বলা যায় তিনি একরকম সাবালক করে তুলেছিলেন, ডিকটেট করেছিলেন এবং ভাগ্যিস করেছিলেন। তার কারণ আমার কি মনে হয় জানো তো অভিষা, যে মানুষটা ইটস আ গেম সুর করতে পারেন, যে মানুষটা নীলাঞ্জনা সুর করতে পারেন, সেই মানুষটা আবার কোথাও গিয়ে একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে পারেন, সেই মানুষটা কোথাও গিয়ে এই আগুনে

0: হাত রাখো করতে পারেন, এবং এখন যে গানটা শোনাবো সেই গানটাও করতে পারেন। এই কারণেই বোধহয় একবার হৈমন্তী শুক্লা পাবলিকলি বলেছিলেন, আমি কিন্তু নচিকেতার কাছে গান শিখেছি।
1: একদমই তাই, সেই কারণেই এই মানুষটাই হচ্ছে নচিকেতা, যিনি শুধু শুধু গান গাইতেন না, তিনি গল্প বলতেন। তার গানের চরিত্রগুলোর মধ্যে ঠিক যেমন আত্রেয় বললো, হ্যাঁ, এই আমাদের চারপাশের যে একটা মধ্যবিত্ত সংসার, একটা অসম্পূর্ণ প্রেম, জীবনের লড়াই, স্বপ্ন, আবার কোথাও গিয়ে এই যে বাস্তবতার মধ্যে একটা টানা পড়েন, স্বপ্ন আর বাস্তবতার টানা পড়েন, এই সব কিছুই কিন্তু তার মধ্যে, তার গানের মধ্যে ধরা যায়। কারণ সেই যে 1993 সালের এই বেশ ভালো আছি অ্যালবাম, এবং তারপর একটার পর একটা বাংলা গানের প্রকাশ, এবং সেখানে ওনার হাত ধরে বোধহয় একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। আর সেই রকমই এই মুহূর্তে আবার নস্টালজিক 90s-এ তোমার রিকোয়েস্টের বাংলা গান।
2: নস্টালজিক 90s-এ, নস্টালজিক 90s-এ এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
0: শ্রাবণ আসার অনেক আগেই জয়দীপ রায়ের বাঘা যতীন থেকে এই গানটা শুনতে ইচ্ছে করেছে।

0: এখানেই বোধহয় বৃষ্টি আর বাংলা গান এই দুটোর একটা চিরন্তন সম্পর্ক বোঝা যায়। কারণ নস্টালজিক 90 শুনছো তুমি আত্রিয়ার অভিপ্সার সঙ্গে। আর এই যেমন আজকে সারাদিন কলকাতার আকাশ একটু মেঘলা ছিল, কোথাও বৃষ্টি হয়েছিল, তেমনি আজকে এই মুহূর্তে সেই 90 দশকের গানের ঝড় আজকে উঠেছে।
1: কি জানি হয়তো এরকমই কোনো একটা বৃষ্টির দিনে নিজের জানলার সামনে দাঁড়িয়ে অঞ্জন দত্ত এই গানটা লিখে ফেলেছিলেন।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: নাইনটিজ শুনতে শুনতে কখন সময় চলে যাবে তুমি তখনও ধরতে পারতে না, এখনও ধরতে পারবে না, কিন্তু তুমি যে সঠিক উত্তরটা দিয়েছো আজকে থার্ড গেমিং জোনে সেটা অভিপ সাত্রেও ধরে ফেলেছে, তাই তোমার নামগুলো বলে ফেলি। মহেশ তলা থেকে বিজলি চক্রবর্তী, রাখি সাহা বিরাটি থেকে, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, নরহরি হালদার সুরাত থেকে, অনন্ত পাল সুরাত থেকে, ঈশানী সাপুই বাউরিয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, কালীঘাট রোড থেকে সোনালি, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, আনন্দময়ী কালনা থেকে, ভবানীপুর থেকে তন্ময়, সাইনুল ইসলাম মুর্শিদাবাদ থেকে, আন্দুল রোড থেকে সাথী কর্মকার, শুভদীপ দাস বজবজ থেকে, হাওড়া থেকে রিঙ্কু খান, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, রাজকুমার রায় চাঁদবাটি থেকে, হুগলি থেকে বিশ্বজিৎ গায়েন, আভা হাওড়া থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে এবং বাঘা যতীন থেকে জয়দীপ রায়। আসলে ব্যাপারটা কি জানো তো অভিপ্সা, নাইনটিসটা না আমাদের কাছে বড্ড আপন।
2: এক্স্যাক্টলি, তার সেই কারণে এই যে তিনটে ঘন্টা কিভাবে চোখের পলকে কেটে গেল, মানে এই যে ক্যাসেট, ওয়াকম্যান, রেডিও আর এই সব কিছু অসংখ্য স্মৃতির হাত ধরে আপাতত আত্রার অভিপ্সা টাটা বাই বাই জানাবে। আর এই যে সঠিক উত্তরটা কি, মন বলছে কেউ আসবে, হ্যাঁ সেদিন সিনেমার নাম হচ্ছে আপন আমার আপন। এই গানটা শুনতে শুনতেই টাটা জানাচ্ছে আত্রার অভিপ্সা, নিজেকে খুব ভালো রেখো, সামনের মানুষটাকে খুব ভালো রেখো।

Paradis. শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প।

গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। গভীর রাতে, বৃষ্টি ভেজা রাতে। হ্যাঁ, আজকের এই বৃষ্টি ভেজা রাতে আপনাদের সাথে গল্প শোনাতে FM রেনবো 107-এ চলে এসেছি আমি সোহম। আর আজকে শুনবো সেই গল্পটাই যেটা গত রবিবার বিকেল 4:02 107 FM রেনবো সম্প্রচারিত হয়েছিল। আর এই সুযোগ, হ্যাঁ এই সুযোগটা কিছুদিন আমরা হাতছাড়া করতে পারি না, কারণ স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সময়টা এখন রাত 12:01 হয়ে 27 সেকেন্ড, অর্থাৎ 1:27 আগে শুরু হয়ে গেছে নতুন দিন 8 জুন সোমবার। এই দিন আপনাদের সকলের জীবনে খুব ভালো কাটুক। আবার আর আজকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানিয়ে রেখে আজকে তো সোমবার, মানে এই যে একটা ছুটির দিন কাটিয়ে, রবিবারটা তো পুরোপুরি ছুটি, শনিবারের অনেকের হাফ ডে থাকে, কাটিয়ে আবার সোমবারে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলা সত্যিই খুব কঠিন কাজ, কিন্তু করতে তো হবেই। কিন্তু সে কাজের ক্ষেত্রে ইন্সপিরেশন হিসেবে দেখা দেবে 107 FM রেনবো। এমন গভীর রাতে গল্প স্বল্প শুনতে শুনতে গল্প শুনতে শুনতে মনটা একেবারে চলে যাবে কল্পনার এক জগতে। আমরা গল্প স্বল্পে বিশ্বের প্রথিতযশা লেখকদের কাহিনী থেকেই গল্প শোনাচ্ছি। কখনো রহস্য, কখনো হাস্যরসাত্মক কাহিনী, কখনো বীররসাত্মক কাহিনী, আর কখনো বা একটু অলৌকিক জগতে বিচরণ করছি। হ্যাঁ, আর এই সব গল্পগুলো আপনার কেমন লাগছে, আজকের গল্পটা আপনার কেমন লাগছে এটা জানাবেন আপনি 9903652992 এই নম্বরে, 9903652992 এই নম্বরে। এই নম্বরে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, শুধু এই কাহিনীটা গঠনমূলক সমালোচনা লিখে পাঠিয়ে দেবেন গল্প শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই। গল্পটা কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লাগলো, আর যদি ভালো না লাগে, মন্দ লেগে থাকে, তাহলে কেন মন্দ লেগেছে, এই মন্দত্বর থেকে ভালোত্বে উত্তরণের রাস্তাটা আপনাকেই তো একটু দেখিয়ে দিতে হবে। কিন্তু তার সঙ্গে নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা জানাতে ভুলবেন না বন্ধু, একদম ভুলবেন না কিন্তু, কারণ যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হবে তাকেই আমরা নিয়ে যাব মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে। ইয়াস বন্ধু, ইয়াস, একেবারে সেমিফাইনাল রাউন্ডে খেলবেন আপনি। তার আগের রাউন্ডগুলো জয়ী মানুষটিকে খেলতেই হবে, না ভাবুন, এত বড় সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। বৃষ্টি ভেজা রাতে, গভীর রাতে গল্প শোনার একটা আলাদা মজা রয়েছে, সেই মজাকে দ্বিগুণ করে দেয় 107 FM রেনবো গল্প স্বল্পের মাধ্যমে। কারণ গল্প শোনার পাশাপাশি আবহ তৈরি হয়, একটা অসামান্য আবহ তৈরি হয়, তার সঙ্গে সুরের আবহ, তার সঙ্গে রহস্যের আবহ, তার সঙ্গে হাস্যরসাত্মক আবহ, সব মিলিয়ে আপনি যখন ঘুমোতে যাবেন আপনার মনটা শান্ত থাকবে, মনটা আনন্দিত থাকবে, মনের মাঝখানে অনেক রং খেলা করবে, আর থেকে যাবে এই স্মৃতিটা, এই গভীর রাতে স্মৃতিটা। এই গভীর রাতে স্মৃতিটাই দেখবেন সারাদিন আপনাকে বিভিন্ন কাজে অনুপ্রেরণা যোগাবে। সারাদিন টিপটিপ বৃষ্টি করছে, কোথাও ঝমঝম বৃষ্টি করছে, পড়ছে, এর মাঝখানেই আমি চলে এলাম স্টুডিওতে, আপনিও পৌঁছে গেছেন আপনার রেডিওর কাছে, কারণ আমার কাজ শোনানো, আপনার কাজ এই মুহূর্তে শোনা এবং কুইজওয়ালার জন্য নিজেকে প্রস্তুত রেখে একটি গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দেওয়া। আর একটু গল্প শোনানোর আগে একটু একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে 107 FM রেনবো গল্প স্বল্প শোনার দুটি সুযোগ, একটা হচ্ছে রবিবার বিকেল 4:02 এবং তারপরে

0: রবিবার পেরিয়ে যখন সোমবার আসে এইরকম সময়, হ্যাঁ রাত 12টার সময় গল্প স্বল্প সম্প্রচারিত হয়। এছাড়া আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে, আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে গল্প স্বল্প আপনি নিজের সুযোগ মতন সুবিধা মতন শুনে নিতেই পারেন। বন্ধু কোনো অসুবিধা নেই, আপনার সুবিধা মতন, একান্তই আপনার সুবিধা মতন, বলে দিলাম তো, আপনার সুবিধা মতন আপনি শুনবেন গল্প স্বল্প। তাহলে আর কথা বাড়াবো না, এবার গল্পে চলে যাব। চলুন শুনে নি আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন। অদিতি ভট্টাচার্য রাশি বিজ্ঞানে স্নাতকোত্তর, কর্মসূত্রে আরব দুনিয়াতেও থেকেছেন, ছোট বড় সকলের জন্যই লেখেন তিনি। তাঁর লেখা প্রকাশিত হয়েছে প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায়, অ্যাপে, ওয়েবজিনে। প্রকাশিত হয়েছে কিছু বইও, যেমন গল্প সংকলন গল্পের খোঁজে, খেলতে খেলতে, দুটি করে উপন্যাসিকার সংকলন দুরন্ত ঈশান, অপরাজেয় ঈশান, উপন্যাস চাঁদ উঠেছিল আকাশে ইত্যাদি। আজকের গল্প অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন। গল্পের কথক ও বয়স্ক জয়দেবের ভূমিকায় অর্পণ, অন্যান্য ভূমিকায় মধুমিতা, অরিজিৎ, সুনন্দা, রিয়া, তানিয়া, দেবারতী, উজ্জ্বল, অর্ণব, রাজীব, সুদীপ্ত রায়, সুদীপ্ত ঘোষ, গোপা, তমজিৎ, আত্রেয়, সোমক ও শুক্লা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন।
3: গুনগুন করে গান গাইতে গাইতে একটা ইংরেজি পত্রিকার পাতা উল্টাচ্ছিল সুতীর্থ। মেজাজ বেশ ফুরফুরে। গরম গরম লুচি তরকারি খাওয়ার টেবিলে দিয়ে গেল পিঙ্কি।
4: আরে দাও দাও,
3: পত্রিকা পাশে রেখে বলল সুতীর্থ।
4: উফ, জল খাবারে লুচি তরকারি না খেলে না ছুটির দিনটা শুরুই হয় না। এই শোনো না, তুমি চটপট কাজকর্মটা সেরে ফেলো পিঙ্কি দি, আমি কিন্তু খেয়ে নিয়ে বেরিয়ে যাব।
3: একটা লুচিও খাওয়া হয়েছে কি হয়নি, মিষ্টি সুরেলা আওয়াজে ফোনটা বেজে উঠল। বনানি মুখ ভর্তি খাবার নিয়ে কোন রকমে
4: হ্যালো
3: বলতেই ওপাশ থেকে বনানি বললেন,
5: বলছি।
4: আরে কি বলছো, বলো না।
5: একটা ভুল করে ফেলেছি বাবা, আজকাল কিছুই মনে রাখতে পারি না, এইভাবে করব আবার এই ভুলে যাই।
4: আরে কি হয়েছে বলো না।
5: মিলিকে একজোড়া কানের দুল দেব বলেছিলাম, আজ মেয়েটার আসার কথা, আমি একেবারে ভুলে গেছি রে। মনে থাকলে আসতাম না, দুলজোড়া বার করে যে তোকে দিয়ে আসবো তাও।
4: আরে তোমার কাছে ওর ফোন নাম্বার আছে না, পরে কখন আসতে বলে দাও, যখন তুমি থাকবে। আমি একটু পরেই বেরিয়ে যাবো, কখন আসবো তার ঠিক নেই, আমি অতক্ষণ বসে টসে থাকতে পারবো না।
5: এক্ষুনি চলে আসবে বাবা, তোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। সব তো আমার ভুলের জন্যই হলো বল, মেয়েটা অনেক করেছিল।
3: বনানি হয়তো আরো কিছু বলতেন, সুতীর্থ থামালো।
4: আচ্ছা বলো কোথায় আছে দুলটা।
5: আমার আলমারিতে, লকারে। লকার খুললেই পেয়ে যাবি, সামনেই রাখা আছে, লাল রঙের ছোট একটা বাক্স, ওই ওই একটাই বাক্স আছে।
4: তোমাকে পরেই আসতে বলো মা, দূর ঋতিকাও নেই এখন, আমি আবার ওই আলমারি টালমারি খুলবো তখন সেই।
3: সুতীর্থ একটু ইতস্তত করল, কারণ আছে, ঋতিকা পারতপক্ষে ওকে আলমারিতে হাত দিতে দেয় না, বলে
6: একটা জিনিস বার করতে গেলে চারটে ফেলো, তাকিয়ে দেখো না, পরে আমাকেই সব তুলতে হয়, খুঁজেও তো পাও না কিছু, ঘাঁটাঘাঁটি করে সব লন্ড বন্ড করে দাও।
3: অভিযোগ যে একেবারে মিথ্যে সে কথা সুতীর্থ বলতে পারে না।
5: ফোন করেছিলাম ঘুরল না আর করেনি, মনে হয় রিচার্জ করেনি, এসে ফিরে যাবে, পরে আর আসতে পারবে না বলেছিল। আমিও যে কি করি, একটা কাজও ঠিক মতো মনে রেখে করতে পারি না, নাহলে কি আর।
4: ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো, তুমিও আরেকবার ফোন করো, বলো তাড়াতাড়ি আসতে।
5: তোকে বেশি খোঁজাখুঁজি করতে হবে না, সামনেই রাখা আছে, খুললেই দেখতে পাবি, আজকাল যে কি হয়েছে কিছুই মনে রাখতে পারি না।
3: বনানি আবার বললেন,
4: আমার মনে আছে মা, লকারে লাল রঙের বাক্সে আছে, তাই তো? কিন্তু লকারই আছে তো, এরকম নয় তো যে তুমি আবার বার করে অন্য কোথাও রেখেছো তারপর ভুলে গেছো।
5: তাহলেই তো হতো, তোকে আর আলমারি খুলতে বলতে হতো না। তুই তো খুলতে চাস না, তাই বলছি।
3: বনানী যেন নিজেকে সামলালেন।
4: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও।
3: সতীর্থ ফোন ছেড়ে দিল। সত্যি কি বনানী নিজের আলমারির ব্যাপারে অতিমাত্রায় সাবধানী? কথাটা প্রথম ঋতিকা বলেছিল।
6: মার আলমারিতে কি আছে বলতো? অনেক টাকা পয়সা না গয়নাঘাটি?
4: কেন, কি আবার হলো?
6: আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও।
4: আরে অনেক টাকা পয়সা গয়নাঘাটির প্রশ্নটা আসছে কি করে? গয়নাঘাটি যেটুকু আছে সে তো ব্যাংকের লকারে, আর মা নিজে পড়েই বা কতটুকু? ছোট থেকে তো এরকমই দেখে আসছি। আর টাকা পয়সা বলতে পেনশন, সেটা তো আমিই তুলে এনে দিই, সেও এমন কিছু নয়। বেশি এনে দিলে তো রাখতেও চায় না, বলে আমার কি দরকার, সব তো তুই করিস, মার খরচ তো ওই গিনির পেছনেই, ওর জন্য এটা কিনছো ওটা কিনছো। যাই হোক, তুমি হঠাৎ মার আলমারি নিয়ে পড়লে কেন বলো তো?
3: ঋতিকা কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল,
6: আগেও ব্যাপারটা চোখে পড়েছিল জানো, তবে আমি অত পাত্তা দিইনি, আমার ভাবার ভুলও তো হতে পারে। কিন্তু কাল সন্ধেবেলা যা হলো, জানো, মা এক মনে আলমারি খুলে কিছু দেখছিল। আমি মার শাড়ি দুটো দিতে গিয়েছিলাম, লন্ড্রি থেকে কেচে দিয়ে গেছে। মা এই নাম তোমার শাড়ি। এই বলে যেই ঘরে ঢুকেছি, মা অমনি চমকে উঠে তাড়াতাড়ি আলমারিটা বন্ধ করে দিল। এক ঝলক যা দেখলাম লকার খুলে কিছু করছিলেন। তাই বলছি, অনেক টাকা পয়সা গয়নাঘাটি আছে নাকি? আমি মাকে বললাম, আলমারি তো খোলাই আছে মা, শাড়ি দুটো তুলে রাখি। মা একেবারে হা হা করে উঠল, তুমি রেখে যাও, আমি পরে গুছিয়ে তুলে দেব। খুব অদ্ভুত লেগেছে আমার জানো।
3: আজও বারবার বলছিলেন,
6: লকার খুললেই পেয়ে যাবি।
3: মিলিকে একেবারে কানের দুল দেওয়ারই বা কি আছে তাও বোঝে না সুতীর্থ। বনানী যখন হিপ জয়েন্ট ভেঙে শয্যাশায়ী ছিলেন, তখন মিলি আয়ার কাজ করত, খুব যত্ন করত, সময় দেখে কাজ করত না। গিনি হওয়ার পরেও ওকে রাখা হয়েছিল, সবই ঠিক আছে, কিন্তু তাই বলে তার বিয়ের খবর শুনে একেবারে সোনার দুল দেওয়া মনস্থ করে ফেললেন বনানী? না, ও বা ঋতিকা কেউই কিছু জিজ্ঞেস করেনি বনানীকে, বনানী নিজে কারণ দর্শিয়েছিলেন।
7: বড় দুঃখের মেয়েটা, 15 বছর হতে না হতেই বাপ মা ঘাট থেকে নামানোর জন্য না দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিল, সেই বিহারে। লোকটার আগের বউও আছে, কম অত্যাচার সহ্য করতে হয়নি, তারপর বিধবা হয়ে ফিরে এলো। তবু ভালো যে কোলে একটা নিয়ে আসেনি, সেই থেকে তো খেটেই যাচ্ছে, এবার যেন মেয়েটা সুখী হয়।
3: সুতীর্থর এসব কথা ভালো লাগেনি, মুখ শক্ত হয়ে উঠেছিল। ঋতিকা কিন্তু বনানীর পক্ষ নিয়ে বলেছিল,
6: মা তো ঠিকই বলেছেন, ছেলে মেয়ে থাকলে তো আরো মুশকিল হতো, তাই না? এই যে আবার বিয়ে করছে, ছেলে মেয়ে থাকলে তো অশান্তি হতো।
3: মুহূর্তের মধ্যে সুতীর্থর মনে পড়ে গিয়েছিল বড় পিসির সেই কথাটা, কবে সে কোন ছোটবেলায় শুনেছিল।
8: তোর একটা বন্ধুর নতুন মা এসেছে না, দেখ তোর আবার নতুন বাবা আসে কিনা। নতুন মা কিরকম হয় বলতো? ওই যে রে সৎ বা বলে যাদের, খুব বাজে হয়, সৎ বাবারাও এরকমই হয়, বুঝেছিস?
3: সুতীর্থর কান মাথা ঝাঁঝাঁ করে উঠল। কি উল্টো পাল্টা ভাবছে ও, দুল থেকে কোথায় চলে গেল, ভালো সময়ে সব ঝামেলা হলো, ঋতিকাও বাড়িতে নেই, না হলে সব দুটুলের ব্যাপার ওই দেখত। ফোনটা আবার বেজে উঠল, আবার বনানী।
5: পেয়েছিস তো, খোঁজাখুঁজি করতে হয়নি তো?
4: আরে না মা, আমি এখনো দেখার সময় পাইনি, এই যাচ্ছি। আর তুমি সামান্য ব্যাপারে এত টেনশন নিচ্ছ কেন বলতো?
5: না আসলে তুই,
3: বনানী কিছু বলতে গিয়েও বললেন না যেন।
4: মিলির ব্যাপারটা মিটে গেলেই আমি তোমাকে ফোন করে দেবো, ঠিক আছে?
3: সুতীর্থ ফোন ছেড়ে তাড়াতাড়ি বনানীর ঘরে গেল, আলমারি খুলল, লকারও। টুকটাক জিনিসপত্র ছড়ানো ছোট্ট লকারটাতে বেশিরভাগই সুতীর্থর বাবার, ওর ঘড়ি চশমা আরও এটা সেটা, সবকিছু এত বছর আগলে রেখে দিয়েছেন বনানী। বরাবরই ওগুলো আলমারির লকারে রাখা থাকে, লাল ছোট বাক্সটাও সামনে আছে। সুতীর্থ ওটা ঝটপট বার করে নিল।
4: এটাই নিশ্চয়ই দুলের বাক্স হবে, এরকম তো আর কোনো বাক্স টাক্স দেখছি না। কি ঝামেলায় পড়লাম রে বাবা, মাঝে কি করে না দূর।
3: নিশ্চিত হওয়ার জন্য বাক্সটা একবার খুলে দেখেও নিল সুতীর্থ।
4: এই যা, এইটা আবার পড়ে গেল, উফ, কিছু না কিছু আমি ঠিক ফেলবোই ফেলবো।
3: মেঝের দিকে তাকাতেই জিনিসটা চোখে পড়ল, বাটিকের বড় একটা রুমাল।
9: লকারে রুমাল? উফ, মা সত্যি ভুলো হয়ে গেছে দেখছি, কি রাখতে কি রেখেছে।
3: সুতীর্থ না হেসে পারল না। চার ভাঁজ করে সযত্নে মোড়া একটা চকচকে নতুন রুমাল, আর সেই চকচকে রুমালের ভাঁজের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা ফটো একটুখানি।
9: ফটো নিশ্চয়ই বাবারই হবে, এখানে রেখে দিয়েছে।
3: সুতীর্থর গলা ভারী হল, রুমালের ভাঁজ খুলল। স্টুডিওর হলুদ হয়ে যাওয়া ছেঁড়া খাম থেকে ফটোটা বেরিয়ে এসেছে। বহু পুরনো সাদাকালো ছবি একটা। ছবিতে তিনজন মানুষ, বাঁদিক থেকে প্রথমে দাঁড়িয়ে আছেন বনানী, ওর পাশে দীর্ঘদেহী এক সুপুরুষ, আর তার কোলে ছোট্ট সুতীর্থ। স্টুডিওতে তোলা ছবি, সন্দেহ নেই।
8: দাদা, মিলি এসেছে, জেঠিমাকে খুঁজছে,
3: পিঙ্কি ডাকলো।
4: বসতে বলো, আসছে।
3: কোনোরকমে আলমারিটা বন্ধ করে সুতীর্থ লাল বাক্স হাতে বেরিয়ে এলো।
8: দাদা, জেঠিমা আমাকে ফোন করেছিল, আমি তখন ধরতে পারিনি, আর আমার টাকা ফুরিয়ে গেছিল, এই তো এখন ভরলাম।
4: আচ্ছা, মা এটা তোমাকে দেবেন বলে রেখে দিয়েছেন, কিন্তু আজ যে তোমার আসার কথা সেটাই বেমালুম ভুলে গেছেন। গুরুদেবের আশ্রমে গেছেন, ওখানে ওই পুজো টুজো আছে, গতকালই গেছেন।
3: লাজুক মুখে বাক্সটা নিল মিলি, বলল,
8: আমি মানে আমরা আসব পরে, জেঠিমাকে প্রণাম করে যাব।
3: এটুকু বলতেই মিলির রোদে পড়ে যাওয়া তামাটে মুখটা লালচে হয়ে উঠল।
8: আমার জন্য মিষ্টি আনতে ভুলিস না জানো,
3: পিঙ্কি কাজকর্ম সেরে যেতে যেতে বলে গেল। মিলি হেসে ফেলল। দরজা বন্ধ করে সুতীর্থ আবার বনানীর ঘরে এসে ঢুকল। আলমারি খুলে আবার ফটোটা বার করল। ভদ্রলোক হাসি হাসি মুখে এবং স্নেহের দৃষ্টিতে ওর কোলে থাকা সুতীর্থর দিকে তাকিয়ে আছেন। উনি যে খুব খুশি তা বুঝতে অসুবিধে হয় না। বনানীর মুখেও হাসির হালকা ছাপ। এটুকু সুতীর্থ কতবার দেখেছে তা বোধ হয় গুনে গুনে বলতে পারবে। বিষণ্নতার এক শক্তপোক্ত আবরণ যেন বনানীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। একমাত্র বোধ হয় গিনিরই ক্ষমতা আছে মাঝে মধ্যে সে আবরণ ছিঁড়ে ফেলার। আলমারি হাট করে খোলা। সুতীর্থ বনানীর বিছানার উপরে বসল। এ ভদ্রলোক কে, কখনো দেখেছে বলে তো মনে করতে পারছে না। অথচ যেভাবে উনি ছোট্ট সুতীর্থকে কোলে নিয়ে রয়েছেন, পাশে বনানী দাঁড়িয়ে রয়েছেন, তাতে তো বেশ পরিচিত এবং ঘনিষ্ঠই মনে হচ্ছে। সুতীর্থ অন্যমনস্ক হয়ে রুমালটা নিল। যেভাবে ছিল আবার কি ঠিক ওভাবে রেখে দেবে? উচিত তো তাই। হলুদ হয়ে যাওয়া খাম ছিঁড়েও গেছে, কিন্তু স্টুডিওর নামটা পড়তে অসুবিধা হয় না। নিহারিকা স্টুডিও, সুতীর্থ চেনে, কৃষ্ণনগরের বহু পুরনো স্টুডিও। এখনো আছে কিনা তা অবশ্য জানে না, বরণীকে জিজ্ঞেস করবে, কিন্তু কি বলবে।
9: তোমার লকারে রুমালে জড়ানো এটা কার ছবি মা? সেটা কি ঠিক হবে নাকি সোমবার মা ফিরলে তখন দেব ফটোটা, বলবো যে দুলের বাক্স বার করতে গিয়ে পড়ে গেছিল, তারপর জানতে চাইব। আচ্ছা, ঋতিকাকে কি আগে বলবো?
3: এসব ভাবতে ভাবতেই আবার বনানীর ফোন।
4: হ্যালো, মিলি এসেছিল, আমি দিয়ে দিয়েছি, আর দেওয়ার আগে বাক্স খুলে দেখেও নিয়েছি, মিলি বিয়ের পরে আসবে বলেছে, ঠিক আছে।
3: বনানীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে বলে গেল সুতীর্থ,
5: জানি মিলি ফোন করেছিল।
3: কথাটা বলেই বনানী চুপ করে গেলেন। এপাশে সুতীর্থ চুপ, ভাবছি কিছু জিজ্ঞেস করবে কি না।
5: হ্যালো, হ্যালো বাবান।
4: হ্যাঁ বলো।
5: আলমারি ঠিকমতো বন্ধ করেছিস তো?
4: করেছি। আচ্ছা, তোমার আলমারিতে কি এমন মূল্যবান জিনিস আছে মা? হারিয়ে যাওয়ার মতো বা চুরি হয়ে যাওয়ার মতো সত্যি কি কিছু আছে?
3: সুতীর্থ না বলে পারল না। ওপাশে আবার সেই অস্বস্তিকর নীরবতা।
4: মা?
3: কোনো উত্তর নেই।
4: হ্যালো মা, কি হলো?
5: ছাড়ি এখন, ঠিকমতো খাওয়া দাওয়া করিস।
3: ফোন কেটে গেল। বনানী কি সুতীর্থর প্রশ্নের উত্তর দিতে গিয়েও দিলেন না? যাকগে, আপাতত যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়াই ভালো, পরে এ নিয়ে মাথা ঘামালেও চলবে।

0: এবার শনি রবি দুটো দিন সত্যিকারের ছুটি পাওয়া গেছে। অফিস না থাকলেও সংসারের কাজকর্মগুলো তো সবই দুটো দিনের জন্য হাঁ করে অপেক্ষা করে থাকে, এবার তা থেকেও ছাড় পাওয়া গেছে। ঋতিকা গেছে বন্ধুদের সঙ্গে বেড়াতে ইটাচোনার রাজবাড়িতে, আজ সকালে গেছে, আগামীকাল ফিরবে, তবে এখানে নয়, ওর বাপের বাড়িতে। ঋতিকার বাবা মা গিনিকে কিছুদিন দেখতে না পেলে অস্থির হয়ে ওঠেন, তাই বনানী ওর গুরুদেবের আশ্রমে গেছেন, আসলে দূর সম্পর্কের এক দিদির বাড়িতে। ওর এই দিদিটিও একই গুরুর শিষ্যা, ওর সঙ্গেই গুরুদেবের আশ্রমে গেছেন, খুব দূরে নয় ওখান থেকে। বাজার দোকানের পাট সুতীর্থ আগেই সেরে রেখেছে, শুধু শুধু তাই দিনগুলো মাটি করার কোনো মানে হয় না। জোর দিয়ে ছবির ভদ্রলোকের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল, আবার রুমালের মধ্যেই ফটোটা রাখতে গেল, আর তখনই চোখে পড়ল দুভাঁজ করা সাদা কাগজটা। রুমালেই ছিল, কিন্তু তখন তাড়াহুড়োতে নজরে পড়েনি। হাতে নিয়ে বুঝতে পারল সুতীর্থ, শুধুই সাদা কাগজ নয়, এর মধ্যেও কিছু আছে। সুতীর্থ এক মুহূর্ত সময় নষ্ট না করে ভাঁজ করল। আরো একটা ছবি, এই ছবি সুতীর্থর খুব চেনা, তখন ক্লাস এইটে পড়ে, প্রসূন আর জিমুত এই দুই বন্ধুর সঙ্গে তুলেছিল ফটোটা। ফটো তোলার টাকা প্রসূন এনেছিল ওর মার কাছ থেকে, ছবিটা হারিয়ে গিয়েছিল। সুতীর্থ তখন কম কষ্ট হয়নি, ওদের ছোট্ট ঘরটা তোল পাড় করে ফেলেছিল, কিন্তু খুঁজে পায়নি। সেই ছবি বনানির আলমারিতে, ছবির ওপরে সাদা অংশে কালো কালিতে খুদে খুদে হরফে লেখা মাঝের জন, হাতের লেখাও সুতীর্থর খুব চেনা, বনানির। সুতীর্থর ডান দিকে প্রসন্ন আর বাঁ দিকে জিমত দাঁড়িয়ে, একে অপর কাঁধ জড়িয়ে হাসি মুখে। মাঝের জন লিখে সুতীর্থকে চেনানো হয়েছে ফটো পাঠিয়ে, কাকে? সে ফটো আবার ফিরেও এসেছে, আর বনানী সেটাকে সযত্নে লকারে ঢুকিয়ে রেখেছেন। সুতীর্থর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। ফোন আবার বেজে উঠল, এবার রূপক, সুতীর্থর কলেজের বন্ধু। রূপকের ফ্ল্যাটও রাজারহাটে, সুতীর্থর কাছাকাছি, আজ ওখানে আড্ডা দেওয়ার কথা, আরও দু একজনের আসার কথা। দু সপ্তাহ আগে থেকে এই প্রোগ্রাম করা আছে, উদ্যোগী ছিল সুতীর্থই।
1: আরে কি রে, মাঝে মাঝে একটু আড্ডা টাড্ডা না মারলে চলে নাকি? চল একটা দিন বসি,
0: সুতীর্থই বারবার বলেছে।
2: কি রে, তোর তো পাত্তাই নেই, কিসে আটকে গেলি, নাকি ভুলেই মেরে দিয়েছিস?
0: ওপাশ থেকে রূপকের গলা।
1: আরে না ভাই, ভুলিনি, আমি ঠিক করলাম আর আমিই ভুলে যাব।
2: তাহলে চলে আয় চটপট।
0: কিসে আটকে গেছে সে কি আর বলা যায়, না যাওয়াটা একেবারে ভালো দেখায় না, যেতে তো হবেই, তবে এই ব্যাপারটা কেউ ছেড়ে দেওয়া যায় না, এ রহস্যের সমাধান করতেই হবে। সুতীর্থ ঘড়ি দেখল, 11:45 বাজে, ওর হাতে আজকের আর কালকের দিনটাই আছে। ঘন্টা মিনিটের হিসেবে পুরো 48 ঘন্টা না হলেও সাধারণভাবে দুটো দিন বলাই যায়। আগামীকাল একটা কাজ আছে বটে, তবে সেটা এমন কিছু জরুরি নয়, পরে করলেও হয়। ঋতিকা তো বলেই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, কাজে ওটা বাদ দেওয়া যায়। সোমবার সকাল থেকে আবার কাজকর্ম শুরু হয়ে যাবে, ওয়ার্ক ফ্রম হোম হলেও ওয়ার্কই তো বটে। অথচ এই রহস্যের সমাধান না করা অবধি সুতীর্থ অন্য কোনো কাজে মন দিতে পারবে না। বনানির আলমারি বন্ধ করে সুতীর্থ নিজের ঘরে এলো। ছবি দুটো এখন ওর কাছেই থাকুক, সোমবার বনানী ফিরলে যা বলবার বলবে। দুলের বাক্স বার করতে গিয়ে রুমালটা যে মাটিতে পড়ে গিয়েছিল সে কথা তো আর মিথ্যে নয়। সুতীর্থ নিজেই যেন নিজেকে জাস্টিফাই করল, তার আগে এই দুদিনের মধ্যে ভদ্রলোকের পরিচয় ওকে জানতে হবে, জানতেই হবে। সপ্তাহের 5 দিন হাঁটাহাঁটি একেবারে হয় না, সর্বক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকা, ফলত মধ্যপ্রদেশ ক্রমশ স্ফীত হচ্ছে, শরীরেও এটা ওটা উপসর্গ দেখা দিতে শুরু করেছে।
3: প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটবেন, 45 মিনিট হলেই ভালো, একদিন হাঁটবেন, 3 দিন হাঁটবেন না, তা করলে কিন্তু হবে না, রোজ হাঁটবেন।
0: চিকিৎসক কবেই বলেছেন, কিন্তু সুতীর্থর আর সে কথা মানা হয়নি।

0: প্রথম প্রথম দু একদিন ভোরে উঠে হাঁটতে বেরিয়েছিল, তারপর আবার যে কে সেই, এমনকি সপ্তাহান্তের দিন দুটোতেও হয় না। আজ তাই মনে হলো রূপকের বাড়ি হেঁটে গেলেই হয়, তবু একটু হলো হাঁটা তো হবে, হাঁটলে নাকি স্ট্রেসও কমে। কার্যক্ষেত্রে অবশ্য সেরকম কিছু হলো না। সতীর্থ ওই ফটোর ভদ্রলোকের কথা ভাবতে ভাবতে কখন যে রূপকের বাড়ি পৌঁছে গেল বুঝতেও পারল না। ডোরবেল বাজাতে রূপকের দরজা খুলল।
1: আজকের আড্ডার ব্যাপারে যার ইনিশিয়েটিভ সবচেয়ে বেশি ছিল সেই তীর্থ, সেই এলো সবচেয়ে দেরিতে।
0: ওর বন্ধুরা, সে স্কুলেরই হোক বা কলেজের, সবাই শুটা ছেটে ফেলে তীর্থ বলেই ডাকে।
2: উফ, আর বলিস না, বেরোতে যাব এমন একটা কাজ পড়লো ঘাড়ে, আর সে কাজের দায়িত্ব আবার মা দিয়েছে, ব্যাস কাজ না করে বেরোতেই পারলাম না।
1: ঠিক আছে ঠিক আছে, আয় আয় বস, তাও তো বেটার লেট দ্যান নেভার। সত্যি কথা হচ্ছে অর্পণ আর প্রতীক কেউই আসতে পারেনি, আর চয়ন তো দু মিনিট থেকেই চলে গেছে। অবত্য আমি আর পল্লবদাই বসে বসে গল্প করছি।
0: পল্লব রূপকের অফিসে চাকরি করে, বছর তিনেকের বড়, তবে রূপকের সঙ্গে সম্পর্কটা একেবারে বন্ধুর মতো।
1: যা বলছিলাম, বুঝলি তীর্থ, একটা প্ল্যান করছি, পল্লবদাও রাজি, তোদেরও যেতে হবে। দু তিনটে দিন সুন্দরবনে ঘুরে আসি চল, আমার বাবা মাকেও নিয়ে যাব। তুই কিন্তু কাকিমাকে রাজি করাবি, কোনো অসুবিধে হবে না, সেরকমই সব ব্যবস্থা করব।
0: রূপক বলছে, কিন্তু সুতীর্থ যে সেসব কথা শুনছে তা মোটেই নয়। রূপকের ফ্ল্যাটের লিভিং রুমের একদিকের দেওয়ালটা শুধু ফটোতে ভর্তি, রূপকের ছেলে মেয়ে দুটোর ছবি বেশি। সুতীর্থ যে সেদিকে থাকিয়ে আনমনা হয়ে বসে আছে তা রূপকের নজর এড়ালো না।
1: এই, তোর কি হয়েছে বলতো? থেকে থেকে তো কিরম অন্যমনস্ক হয়ে যাচ্ছিস, কি বললাম শুনেছিস? এই তীর্থ,
0: সুতীর্থ চমকে উঠল।
1: কি ভাবছিস এত, নাকি অন্য কোনো কেস বস? বিরহ সহ্য হচ্ছে না, বারান্দায় গিয়ে না হয় ঋতিকাকে ভিডিও কল কর, আমরা তো কেউ শুনতে যাবো না।
0: পল্লব হো হো করে হেসে উঠল। সুতীর্থ কষ্ট করে হাসলো, তবে ফ্যাকাশে হাসি, জোর করে বন্ধুদের গল্পে যোগ দিল। একথা সে কথার পর পল্লব বলল,
3: থ্যাংক ইউ ভাই, খুব উপকার করেছিস, ফটোগুলো বেশ ভালোই রেস্টোর করা গেছে, আর ছেলেটা কাজ ভালো করে বুঝলি, আমার বাবা তো খুব খুশি।
0: পল্লব হাতের আইফোনটা থেকে বেশ কিছু ফটো দেখালো, পুরনো ফটো, নষ্ট হয়ে গিয়েছিল। রূপক ওর পরিচিত একজনের সন্ধান দিয়েছিল, সে এরকম পুরনো ফটো আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার কাজ করে যতটা সম্ভব।
3: এই দেখ, বাবার অফিসের পিকনিকের ফটো। আফসোসের কথা, এর মধ্যে অনেকেই আর নেই। এই এই ভদ্রলোক, এই পেছনের শাড়ির ডান দিকে তিন নম্বরে যিনি দাঁড়িয়ে আছেন, বাবার খুব ক্লোজ ছিলেন, আমাদের বাড়িতে অনেকবার এসেছেন, খুব ভালো ক্যারাম খেলতেন। উনি চলে গেলেন পরশু, খবরটা পেয়ে বাবা খুব মুষড়ে পড়েছিলেন, বালিগঞ্জে বাড়ি। অনেকবার বাবাকে যেতে বলেছিলেন, কিন্তু যা হয় ওই যাচ্ছি যাব করে বাবার আর যাওয়া হয়ে ওঠেনি। এই ফটোটা হাতে নিয়ে কতক্ষণ যে বসেছিলেন কে জানে, মাকে পুরনো কত কথা বলছিলেন। থ্যাংক ইউ ভাই,
1: কতবার বলবে বলতো, মেসমশাই খুশি হয়েছেন এটাই যথেষ্ট নয় কি?
0: পল্লব একটার পর একটা ফটো বার করতে লাগলো, আর সে সম্পর্কে বলতে লাগলো। কিছু কথা সুতীর্থর কানে ঢুকলো, কিছু নয়। ওর চোখের সামনে খালি ভাসছে ওই ভদ্রলোকের ছবিটা, স্নেহসিক্ত হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছেন।
4: কিছু যদি জানতে পারতাম,
0: অস্ফুটে বলে উঠল সুতীর্থ, চোখ কিন্তু পল্লবের আইফোনের দিকেই। রূপক আর পল্লব দুজনেই চমকে ওর দিকে তাকালো।
1: কিছু বললি?
2: আরে না না, ওই একটা ফটো নিয়ে।
1: ফটো নিয়ে? ফটো নিয়ে কি, এই কি ব্যাপার বলতো? পুরনো ফটোটা রেস্টোরেশন করাবি? আমি আলতাফকে বলে দেবো, খুব এফিশিয়েন্ট। এই তো পল্লবদার।
2: না না রে, রেস্টোরেশনের ব্যাপার নয়, অন্য সমস্যা, যাকে বাদ দেব, ছাড়।
1: তুই খুব ডিস্টার্ব তীর্থ, তখন থেকে দেখছি। বলছি যে খুব যদি অসুবিধে কিছু না থাকে তো বল না, শেয়ার করলে অনেক সমস্যারই সমাধান পাওয়া যায়। কিন্তু
0: সুতীর্থকে চুপ করে থাকতে দেখে পল্লব ইতস্তত করতে লাগলো।
3: এই আমি বরং উঠি বুঝলি, পরে আবার কথা হবে।
0: সুতীর্থর খারাপ লাগলো, ওর জন্য আড্ডাটা মাটি হচ্ছে।
2: এই পল্লবদা, আরে উঠে যাচ্ছ কেন, বসো বসো। আসলে কি বলতো, ব্যাপারটা না একটু টাচি, আর আমার আবার মানে মাথার মধ্যে একবার কিছু ঢুকলে সেটা চট করে বেরোতে চায় না, তার শেষ না দেখে আমি থামি না। বাড়িতে এই নিয়ে অশান্তিও কম হয় না। ঋতিকা তো পারলে আমার জন্য ইয়ার প্লাগের ব্যবস্থা করে, বলে যে সব কথা তুমি শুনবে না, আর যেটা শোনার সেটাই শুধু শুনবে, বাকি কথা কান দিয়ে শুনো, কান দিয়ে বের করে দেবে, ওই নিয়ে কোনো ঘ্যানঘ্যানানি চলবে না।
0: পল্লব রূপক হেসে ফেলল, সুতীর্থ স্বস্তির নিঃশ্বাস ফেলল।
3: বুঝলাম, খুবই সঙ্গীন অবস্থা তোমার। এবার তাহলে টাচি ব্যাপারটাও শুনি।
2: ওই অনেকটা মেসমশার মতোই বলতে পারো জানো।
0: সুতীর্থর ততক্ষণে কি বলবে ঠিক করা হয়ে গেছে।
2: সমস্যাটা আমার শ্বশুর বাড়ির দিকের এক আত্মীয়র, ঋতিকার এক জেঠুর ছেলে টুটুন্দা। যা হয় যে ওরাও পুরনো ফটোটাটো বার করে একদিন বসে দেখছিল, তো একটা ফটোতে একটা ভদ্রলোককে দেখে ওই জেঠু কিছুতেই চিনতে পারছে না। গ্রুপ ফটো, যেরকম স্টুডিওতে তোলা হতো আগে পাশাপাশি সেই দাঁড়িয়ে, সঙ্গে আরও দু একজন বোধ হয় আছেন, কিন্তু মুশকিল হলো যে অন্যরা সবাই মারা গেছেন। এদিকে উনিও অস্থির হয়ে উঠেছেন পরিচয়টা জানার জন্য। বয়স হয়েছে এখন, আর ওই মনে টনে নেই, মানে মনে করতে পারছেন না, এটাও একটা মানসিক অশান্তি। ওই ব্যাপারটা শুনে থেকে অবধি কেমন একটা লাগছে, তাই ভাবছিলাম যে মানে কিছু যদি জানা যেত আর কি।
3: পুরনো অ্যালবাম ট্যালবাম যদি কিছু থাকে সব দেখতে বলো। ভদ্রলোকের আরও কোনো ফটো থাকতে পারে অন্য কারোর সঙ্গে, কি বলো? সেই থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে,
0: বলল পল্লব। প্রায় সঙ্গে সঙ্গে সুতীর্থর কথাকে যে অবিশ্বাস করেনি বা হালকাভাবে নেয়নি সেটা বোঝাই যাচ্ছে।
2: ক্লু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, ক্লু মানে একরকম মিশ্রিত হয়ে গেছে ব্যাপারটা।
1: আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও পাঠাতে বল, তাদের যদি কেউ দেখে কিছু বলতে পারে।
2: হ্যাঁ, সে বোধ হয় পাঠিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, অন্তত আমি তো কিছু শুনিনি। ঋতিকা অবশ্য বলে যে ব্যাপারে আমি নাকি সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছি, এতটা নাকি টুটুন্দা নিজেও ঘামাচ্ছে না। তার এত সময় নেই, যেটুকু অনেকবার বুঝিয়েছে বলেছে সব নিয়ে আর বেশি ভাবনা চিন্তা না করাই ভালো। দেখো, এও আর এক সমস্যা, জেঠু এতে যথেষ্ট মন মরা হয়ে পড়েছেন। আসলে মানে ওই বয়স হলে লোকে তো অনেক সময় অবুঝ হয়ে যায় না?
3: অবুঝ হয়ে যায় ঠিকই, আবার আমরাও বোধহয় সব কিছু ঠিক মতো হ্যান্ডেল করতে পারি না, আর সময় একটা বড় ফ্যাক্টর। কতটুকু সময় দিতে পারি বলো তো? সবাই তো
0: পল্লব কথা শেষ করতে পারল না, ফোন এলো। দু এক মিনিট হু হা করে ফোন ছেড়ে পল্লব বলল,
3: শোনো না, আর বসতে পারবো না ভাই, এবার উঠতে হবে, বাড়ি থেকে জরুরি তলব।
0: পল্লব চলে গেল, আড্ডাও আর জমল না। দু চারটে মামুলি এদিক ওদিক কথার পর সুতীর্থ উঠে পড়ল।
1: তোর আত্মীয় ওই ভদ্রলোকের পরিচয় জানতে পারলেন কিনা বলিস, যাই বল ব্যাপারটা কিন্তু অদ্ভুত। আচ্ছা, আমাদের সকলের বাড়িতেই তো পুরনো অনেক ফটো টটো আছে, সেসব ঘাটলে আমরা বোধহয় প্রত্যেকেই এমন দু একজনের ফটো পাবো যাদের আমরা চিনি না, যারা চিনত তারা হয়তো নেই বা বলতে পারবে না। শুধু তুই নয় রে তীর্থ, মানে শুনে থেকে আমিও না ভুলতে পারছি না ব্যাপারটা।
0: সুতীর্থকে ওদের বহুতলের গেট অব্দি এগিয়ে দিতে দিতে বলল রূপক,
2: পুরনো অ্যালবামে এরকম অনেকের ফটোই পাওয়া যেতে পারে যাদের আমরা চিনি না, কিন্তু এরকম কারুর ছবি যদি রুমালে মুড়িয়ে যত্ন করে লকারে রেখে দেওয়া হয় তাহলে কেমন লাগবে ভাবো।
0: কথাগুলো সুতীর্থর মুখে প্রায় এসে গিয়েছিল, অতি কষ্টে সামলালো, কিছু বলল না, শুধু একটু হাসল। যাওয়ার সময় কিছু মনে হয়নি, কিন্তু এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরতে সুতীর্থর বিরক্তই লাগলো। তার উপর বেলা যথেষ্ট হয়েছে, খিদেও পেয়েছে ভালোই। বাড়ি ঢুকে আগে খাবার দাবারগুলো ঝটপট গরম করে আগে খাওয়ার পাট মেটাতে হবে, তারপর অন্য কিছু। ক্লু কথাটা পল্লব একদম ঠিক বলেছে, ক্লু খুঁজে বার করতেই হবে। খেদে আবার ফটো দুটো নিয়েই পড়েছে সুতীর্থ। এরকম ভাবে মাঝের জন লিখে কাউকে চিহ্নিত করতেও কোনোদিন শোনেনি ও।
4: এ ফটোটা তো হারিয়েই গেছিল, অন্তত আমি তাই জানতাম, কিন্তু এছাড়াও তো দু চারবার আমার ফটো হারিয়েছে, সেগুলো অবশ্য পরে পাওয়া গেছে। আশ্চর্য, এ কথাটা তো আমার আগে মনে হয়নি।
0: ছোটবেলার তেমন ফটো নেই সুতীর্থর, কয়েকটি মাত্র আছে। প্রতি জন্মদিনে বনানী চেষ্টা করতেন স্টুডিওতে নিয়ে গিয়ে একটা করে অন্তত ওর ফটো তোলাতে। যদিও প্রতি বছর সেটা হতো না, একবার তো জন্মদিনের সপ্তাহখানেক আগে খেলতে গিয়ে সুতীর্থর বাঁ হাত ভাঙল। বনানী সেবার স্টুডিও নিয়ে যেতে চেয়েছিলেন, সুতীর্থ রাজি হয়নি। আরেকবার বনানীর ধুম জ্বর, ওই জ্বর গায়ে নিয়েও যে কি করে পায়েসটুকু করেছিলেন তা তিনি জানেন। সুতীর্থ তখন ক্লাস ফাইভে, মার শরীরের ওই হাল দেখে খুব ভয় পেয়েছিল, এখনো মনে আছে। এরকম আরো হয়তো দু একবার বাদ গেছে। অ্যালবাম, অ্যালবামগুলো কোথায় গেল? সবকটা দেখা খুব দরকার। ঋতিকা কদিন আগেই সব অ্যালবামগুলো একসঙ্গে করে আলমারিতে রেখেছিল। কথাটা মনে পড়তে সুতীর্থ এক লাফে উঠল এবং যথারীতি সব ঘেঁটে ঘেঁটে একসা করে সেগুলোকে নিয়ে এলো। গিনির দুটো জামা পড়ে গেল, সে দুটোকে একটা তাকে অন্য জামা কাপড়ের ফাঁকে কোনো রকমে গুঁজে দিল। ঋতিকা দেখলে রেগে আগুন হবে, কিন্তু এখন আর এত কথা ভাবার সময় নেই। ঋতিকার কথা মনে হওয়া মাত্র ওর ফোন।
5: পাপা, কি করছো? আমাকে মিস করছো তুমি?
0: ঋতিকা নয়, গিনির মিষ্টি রিনরিনে গলা।
6: তোমাম্মাম, তোমাকে খুব মিস করছি। তুমি কি করছো? গুড গার্ল হয়ে খেয়ে নিয়েছো তো?
5: খেয়েছি, চিকেন খেয়েছি আর পোলাও, ইয়েলো ইয়েলো পোলাও আর চাটনি, চাটনিটা খুব ভালো পাপা। তুমি তুমি চাটনি খেয়েছো পাপা? কেন চিকেন খাওনি?
6: আমার শোনা মাম্মা।
0: বেশিক্ষণ কথা বলার ধৈর্য নেই গিনের, ফোন ঋতিকার হাতে দিয়ে দৌড়ে পালিয়েছে। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে ঋতিকার সঙ্গে কথা বলছে সুতীর্থ। বেশিক্ষণ যে কথা বলার ইচ্ছে আছে তাও নয়, সব অ্যালবামগুলো ভালো করে না দেখা অবধি শান্তি নেই।
7: আবার কি অফিসের কাজ টাজ দিয়ে বসেছো নাকি? কোনো কথাই তো মন দিয়ে শুনছো বলে মনে হচ্ছে না। হুম, খালি হু হু হু করে যাচ্ছ।
0: ও যে কিছু নিয়ে ব্যস্ত সেটা ঋতিকা ফোনের ওপার থেকেও খুব ভালো করেই বুঝেছে।
6: আরে শুনবো না কেন, সবই তো শুনলাম। গিনি বললো যে চিকেন চাটনি দিয়ে ভাত খেয়েছে।
7: বুঝেছি, ছাড়ো এখন, আমি পরে আবার করব।
0: ঋতিকা এবার ফোন ছেড়ে দিল।
6: আরে এই ফটোটাই হারিয়ে গেছিল না, বাড়ির সামনের সেই বকুল গাছটার সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে তুলেছিলাম। প্রসূনের বাবা তখন নতুন ক্যামেরা কিনেছেন, উনি তুলে দিয়েছিলেন। এই ফটোটাও তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুব ভালো মনে আছে আমার।
8: আমার ফটো এরকম হারিয়ে যায় কেন?
6: আর আমি যখন মাকে বলেছিলাম, মা তখন কোনো উত্তর দেয়নি। তবে কিছুদিন বাদে হঠাৎ আবার একদিন বলল,
8: এই দেখ ফটোটা, তোর বই খাতা টেবিলে পেলাম। যা অবস্থা করে রাখিস টেবিলটা, আর ঠিক করে রেখে দে।
6: এরকম কিন্তু আরো বার দুয়েক হয়েছে, এখান ওখান থেকে ফটো পাওয়া গেছে, প্রতিবারই মা খুঁজে পেয়েছে আমি পাইনি। তফাত শুধু এই ফটোগুলো আমার একারই, আর ওইটাতে প্রসূন আর জিমুত আছে। তার মানে কি সব ফটোগুলোই মা কাউকে দিত, আবার ফেরত নিত, এমন কাউকে যে আমাকে দেখেনি বা নিয়মিত দেখে না, আর ওইভাবে ওই মাঝের জন লিখে দিয়ে চেনানোর ব্যবস্থা। কিন্তু কাকে, কে হতে পারে এটা?
0: সুতীর্থ নিজের মনেই বলে, অ্যালবামের পাতা উল্টায় আর অস্থির হয়ে ওঠে। বনানীর বিয়ের অ্যালবামটাও তন্ন তন্ন করে দেখল। দুপক্ষের অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিতদের ফটো আছে, কিন্তু ওই ভদ্রলোকের কোনো ছবি পেল না। আরও কত ফটো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সুতীর্থর বাবা, ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, জ্যাঠা, পিসি, ওদিকে মামা, মাসি, দিদিমা, দাদু, প্রত্যেকের একটা হলে ফটো আছে। এক এক করে সব দেখা হয়ে গেল, কিন্তু ওই ভদ্রলোকের কোনো হদিশ পাওয়া গেল না। এই করতে করতে ঘড়ির কাঁটা কখন যে সাতটা ছুঁয়েছে সে খেয়ালও নেই সুতীর্থর। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। এক কাপ কফি করল, ডিফ্রিজে কতগুলো চিকেন নাগেটস ছিল সেগুলো ভাজল, তারপর ঋতিকাকে ফোন করল।
6: হ্যালো, কাল তোমাদের চেক আউট কখন? দশটা?
7: সাড়ে দশটা, ব্রেকফাস্ট করি বেরোবো।
6: ঠিক আছে, গিনি কি করছে?
7: ঢুলছে, সারাদিন যা দৌরাত্ম করেছে, এখন খাওয়াবো। একবার ঘুমিয়ে পড়ে

0: তো আর খাওয়ানো যাবে না।
1: হ্যাঁ সেই ভালো, আমিও এখন শোবো, মাথাটা খুব ধরেছে, ঘুমও পাচ্ছে, পরে রাতের দিকে ফোন করবো আবার। হ্যাঁ
0: তুমি এখন ঘুমাবে?
1: আরে ছুটির দিন এত, এখন তখনের কি আছে বলতো, চলো পরে ফোন করছি, ঠিক আছে রাখছি।
2: ঋতিকা বোধহয় আরো কিছু বলতো কিন্তু সুতীর্থ সে সুযোগ দিলে তো, ওর এখন কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ নিহারিকা স্টুডিওর কথা মনে হতে প্রসূনকে ফোন করল। প্রসূন এখনো কৃষ্ণনগরেই আছে।
1: এই হ্যালো প্রসূন, শোন না বলছি যে নিহারিকা স্টুডিওর কথা মনে আছে তোর? আরে আমাদের ছোটবেলায় বেশ নাম ডাকছিল, ওটা আছে এখনো?
3: কবে উঠে গেছে, ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, খুব ভালো চলে। কিন্তু তুই হঠাৎ নিহারিকা স্টুডিওর কথা জিজ্ঞেস করছিস কেন?
1: আরে এমনি এমনি, ওই পুরনো ফটো দেখছিলাম তো, ওই নিহারিকা স্টুডিওর একটা হলুদ হয়ে যাওয়া খাম পেলাম, সেই কারণেই তোকে একবার ফোন করলাম।
2: যদিও নিহারিকা স্টুডিও থাকলে ওর কি সুবিধে হতো সেটা ভেবে পেল না সুতীর্থ, ওই ঝোঁকের মাথায় ফোন করে ফেলেছে। অল্পক্ষণের জন্য হলেও সুতীর্থ সত্যিই ঘুমোতে চাইছিল। এই অসহ্য মাথার যন্ত্রণাটা কমত আর হাজার কি কেন কের হাত থেকে বাঁচত, কিন্তু ওই কি কেন কেই ওকে ঠিকমতো ঘুমোতে দিল না। নাছোড় পোকার মতো ঘুরঘুর করে যেতেই লাগলো, ফলে আধো ঘুম আধো জাগরণের মধ্যে ছেঁড়া ছেঁড়া কত যে পুরনো কথা ভেসে এলো।
4: বিষাদ প্রতিমা, সুতীর্থর মাকে দেখে আমার ঠিক এটাই মনে হয়েছে।
2: আরাত্রিকা বলেছিল, বাংলা অনার্স ছিল, কথা বলার সময় ওর শব্দ চয়ন ছিল অন্যরকম, ওর বয়সে অন্য ছেলে মেয়েদের মতো নয়।
4: উনি যেন বিষণ্ণতা ছড়িয়ে দিচ্ছেন চারপাশে, আর সেই বিষণ্ণতা অন্যদের আনন্দ খুশি সবকিছুকে ঠেকে দিচ্ছে। বাগো আমার কিরকম অস্বস্তি হচ্ছিল।
2: আরাত্রিকাকে কথাটা বলতে নিজের কানে শুনেছিল সুতীর্থ, বন্ধুর বোন। শুধু তাই নয়, আরাত্রিকার সঙ্গে ওর একটা অন্য সম্পর্ক ছিল, দুজনে দেখা সাক্ষাৎ করত, এদিক ওদিক টুকটাক যেত, বন্ধু মহলে কারোর অজানাও ছিল না ব্যাপারটা। একদিন বাড়িতে নিয়ে এসেছিল আরাত্রিকাকে মার সঙ্গে আলাপ করাতে, পরের দিন নিজের কানে শুনল এই কথা। সম্পর্কের ওখানেই ইতি, সুতীর্থ আর আরাত্রিকার সঙ্গে কোনো দিন কথা বলেনি, আরাত্রিকাও আর ঘেঁষেনি। বন্ধুরা জানতে পেরে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু সুতীর্থ একেবারেই আগ্রহী ছিল না।
5: মা মা মা মা
2: মা মা মা, দেড় বছর বয়সে বাবাকে হারিয়ে সুতীর্থর জগতে মা ছাড়া আর কেউ ছিল না। মাকে অন্য কারোর সঙ্গে বেশিক্ষণ কথা বলতে দেখলেও রেগে যেত, কেঁদে ফেলত, ছুটে এসে মাকে জড়িয়ে ধরত, হাত ধরে টেনে নিয়ে যেতে চাইত।
6: দেখ তোর আবার নতুন বাবা আসে নাকি, এদেরই মধ্যে হয়তো কেউ দেখবে একদিন তোর নতুন বাবা হয়ে যাবে, তারপর তোর যে কি হবে।
2: কতদিন যে এসব কথা শুনতে হয়েছে, বাবা চলে যাওয়ার কয়েক বছর পরেও। বনানী তখন পেনশন টুকুর ভরসায় আলাদা হয়েছেন, শ্বশুরবাড়ির একতলার একটা ঘরের সংসার পেতেছেন।
7: চাই না নতুন বাবা, তুমি নতুন বাবা আনবে না।
2: একদিন কাঁদতে কাঁদতে বনানীকে বলেছিল সুতীর্থ, অথচ পরে ভাবার চেষ্টা করেছে সুতীর্থ,
8: মামারা ছাড়া এমন কি কেউ আসতো কই, আমার তো মনে পড়ে না।
2: বনানী পড়াশোনায় খুব ভালো ছিলেন, কিন্তু গ্রাজুয়েশনটাও শেষ করে উঠতে পারেননি, বাবা মার তাড়ায় বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। শ্বশুরবাড়ি রক্ষণশীলতায় আরও এককাঠি ওপরে, বাড়ির বউ কলেজে গিয়ে পড়াশোনা, প্রয়োজনের সময় অবশ্য কাজে এলো সেই পড়াশোনাই। ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতেন বনানী, তাদের মায়েরা আসতেন, কিন্তু আর কেউ। এইভাবে দেখতে দেখতে সুতীর্থ বড় হয়ে গেল আর বনানী বৃদ্ধা, সময়ের চেয়ে অনেক আগেই। একসময় ঋতিকা এলো ওর জীবনে, সুতীর্থর খুব ভয় ছিল ঋতিকা আবার কি বলবে বনানীকে দেখে।
1: আচ্ছা তুমি একটু ঠিকঠাক হয়ে থাকবে, মানে সেজে গুজে বলছি না, একটু হাসি খুশি মুখে তো থাকতে পারো মা, তোমাকে দেখে মনে হয় যে সব সময় তোমার মন খারাপ।
2: যেদিন ঋতিকার আসার কথা ছিল ওদের বাড়িতে সুতীর্থ বলেছিল, ততদিনে অবশ্য ও কৃষ্ণনগরে ওই বাড়ি থেকে মাকে নিয়ে চলে এসেছিল কলকাতায়, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, চাকরি পেয়ে প্রথমে এই কাজটাই করেছিল।

0: ছড়ানি কয়েক মুহূর্ত ছেলের মুখের দিকে অপলক তাকিয়েছিলেন, কিচ্ছু বলেননি। ঋতিকাকে নিয়ে অবশ্য কোনো সমস্যা হয়নি, খুব অল্প সময়েই ও বনানের কাছের হয়ে উঠতে পেরেছিল। পরে একদিন সুতীর্থকে বলেছিল,
1: কত কষ্ট করে উনি তোমাকে বড় করেছেন, নিজের দিকে তাকানোর সময়টুকু বোধ হয় পাননি।
0: ফোনের আওয়াজে তন্দ্রা কেটে গেল।
2: হ্যালো
0: বলতেই ওপাশ থেকে ঋতিকা বলে উঠল,
3: ঠিক জানি তুমি এখনো ঘুমোচ্ছ, কটা বাজে দেখেছ? 11টা। এখনো ফোন করলে না দেখে আমিই করলাম, খাওয়া দাওয়া তো হয়েছে বলে মনে হয় না। এবার দয়া করে ওঠো, ওঠো গো, ওঠো, উঠে খাও। কি আবার? হ্যাঁ উঠলে? এখানে এসো, আমার শান্তি নেই। ওঠো, ওঠো বলছি।
0: ঋতিকা যতই ওঠো ওঠো বলুক, সুতীর্থ আরো কিছুক্ষণ থম মেরে বসে রইল। কত কিছু যে মাথায় ঘুরপাক খাচ্ছে।
4: তারপর বিধবা হয়ে ফিরে এলো। তবু ভালো যে একটাকে নিয়ে আসেনি, সেই থেকে খেটেই যাচ্ছে, এবার যেন সুখী হয়।
0: বনানির কথাগুলো আবার মনে পড়ল। বনানিও কি তবে? সুতীর্থ আর বসে থাকতে পারল না, তড়াক করে উঠে পড়ল।
5: অসহ্য অসহ্য এই সমস্ত কথাবার্তা।
0: সারা রাত এপাশ ওপাশ করে কাটল,
5: ভাবনা চিন্তা এই সমস্ত।
0: সকালবেলা এক রাশ ক্লান্তি নিয়ে উঠে বুঝল, ও যা ভাবছিল তা ভুল। ভেবেছিল এই দুদিনে ব্যাপারটা সমাধান হয়ে যাবে, কিন্তু হলো না। হবে না যে সে ব্যাপারে ও একরকম নিশ্চিত। বনানীকে জিজ্ঞেস করা ছাড়া আর কোনো পথ নেই। জিজ্ঞেস করলে বনানী কেমন করে তাকাবেন সেটাও মনশ্চক্ষে দেখতে পেল সুতীর্থ। বড় বড় দুটো চোখের স্থির দৃষ্টি কয়েক মুহূর্ত মেলে রাখবেন ওর মুখের ওপর, তারপর কিছু বলবেন। বলবেন তো, কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে না তো? আবার না জানতে পারলেও তো মনের মধ্যে একটা কাঁটা খচখচ করেই যাবে, করেই যাবে। সেই অস্বস্তি বা কতদিন সহন করা যাবে? ঋতিকা আগে ফিরবে আগামীকাল সকালেই, আগে ওকে সব বলবে, তারপর বনানীকে জিজ্ঞেস করা। দুপুরে বেরোতে হবে, ব্যারাকপুর যাবে, ঋতিকার ভাষায় ঘরের খেয়ে বনির মোষ তাড়ানোর কাজে। গতকাল ভেবেছিল তেমন হলে না হয় যাবে না, কিন্তু এখন দেখছে না যাওয়ার কোনো মানেই হয় না। ও রহস্যের তো সমাধান হলো না, বরং বাড়িতে থাকলে হাজার কথা মনের মধ্যে ভিড় করে এসে ওকে অশান্ত করে তুলবে, তার চেয়ে যাওয়াই ভালো। সুতীর্থর একটা ব্লগ আছে, সেখানে অনেক মানুষজনের কথা তুলে ধরে ও, যারা আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে একটু হলেও আলাদা। এক পটচিত্র শিল্পীর কথা লিখেছিল একবার, তার জীবনযুদ্ধের অনেক খুঁটিনাটি তুলে ধরেছিল, প্রতিমার মুকুট, অলংকার সামগ্রী, দীর্ঘদিন তৈরি করে আসছেন এমন এক ভদ্রমহিলার সাক্ষাৎকার নিতে তার বাড়িতে ছুটেছিল। অদ্ভুত সব সংগ্রহ আছে, এরকম কয়েকজনের কথাও নিজের ব্লগে রেখেছে। আজ যার কাছে যাবে তিনি সূচি শিল্পের নিপুণা, কাপড়ের ওপর ফোঁড় তুলে ছবি আঁকেন তিনি।
6: এমন সেলাই যে সেলাই বলেই বোঝা যায় না, সে ওই রাধাকৃষ্ণই বলো বা ফুলদানিতে ফুল বা সিনারি, আঁকা ছবিকেও হার মানায়। আমরা ছোটবেলায় সিনারি আঁকতাম না, এই ধরো গ্রামের ঘর বাড়ি, তারপরে লালমাটির রাস্তা, নদী, পুকুর, হাঁস, মুরগি, ধানের ক্ষেত, এইসব এইসবই বড় মাসি উনি করে, কিন্তু ছুঁত সুতো দিয়ে, আমার মায়ের জ্যাঠুতো দিদি, অথচ কোনো প্রচার নেই। এমনি এমনি এসব করে যে কতজনকে দিয়ে দিয়েছে, তারপরে সবার বকাবকিতে যারা চাইতো তাদের কাছ থেকে দাম নিতে শুরু করলো, সেটাও খুব নমিনাল। তুমি একদিন এসো না সুতীর্থদা, তোমার ব্লগে লেখার জন্য অনেক খোরাক পাবে,
0: বলেছিল শুভ্রদীপ, সুতীর্থর জুনিয়র কলিগ। সেখানে যাওয়ার কথা আজ। শুভ্রদীপ আগেই ডিটেলস পাঠিয়ে দিয়েছে, ভদ্রমহিলাকে বলেও রেখেছে ও হয়তো আজ থাকতে পারবে না, তবে সুতীর্থর কোনো অসুবিধে হবে না। খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল সুতীর্থ। বাড়ি খুঁজতে অসুবিধে হল না, কিন্তু বাড়ির

0: ভিড়টা ঠিক ভালো লাগলো না সুতীর্থর। এই ভিড় যেন অন্য কিছুর ইঙ্গিত দেয়। গাড়িটা একপাশে রেখে নেমে পড়ল। কাউকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে কেউ ডাকল,
1: বাবান।
0: এ নামে এখানে ওকে কে ডাকছে? হ্যাঁ, সুতীর্থ পেছনে তাকাল।
1: আরে আরে পিকলু মামা, তুমি এখানে?
0: সুতীর্থ অত্যন্ত আশ্চর্য। বনানীর পিস্তুত দাদাকে যে এখানে দেখবে তা ভাবেনি।
1: কত কাল পরে দেখা হলো বলতো, তা আবার এখানে?
0: অমলেন্দু খুব অবাক, বললেন,
2: আমি তো তোকে দেখেই অবাক হচ্ছি। তোকে কে খবর দিল? আমি খুকুকে ইচ্ছে করেই কিছু জানাইনি, পরে বলবো ভেবেছি।
1: খবর কি খবর বলতো? আমি তো এখানে এসেছি আগে ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে, নমিতা বন্দ্যোপাধ্যায়। খুব ভালো সেলাই টেলাই করেন, কিন্তু এখানে যেরকম লোকজন দেখছি এখন মনে তো হচ্ছে কিছু একটা হয়েছে ওর বাড়িতে। আচ্ছা, ওটাই ওর বাড়ি না, ওই সাদা দোতলা বাড়িটা?
2: এরকম পরিস্থিতিতেও মানুষ পড়ে, কি বলি এখন আমি তোকে? শেষ অবধি এই কাজটা আমাকে করতে হবে, তাও আজকেই।
1: এই সব কি বলছো বলো তো পিকলু মামা, তোমার কথার তো কোনো মাথা মুন্ডা আমি বুঝছি না।
2: চল ওইদিকে চল, সব বলছি, না হলে তো আর উপায় নেই, চ।
0: সুতীর্থকে নিয়ে একটা চায়ের দোকানের সামনে এলেন অমলেন্দু। দু কাপ চা নিলেন, তারপর বলতে শুরু করলেন,
2: মাঝে মাঝে ভাবি জানিস, তোর মা মানে আমাদের খুকুর কপালটা এতটা খারাপ ছিল। ছোটবেলায় কিরকম ছিল তোর মা জানিস? সব সময় হাসি খুশি, উচ্ছল একটা মেয়ে। কারুর কোনো কারণে মন খারাপ হলে আমরা বলতাম ওকে খুকুর কাছে পাঠিয়ে দাও, দু মিনিটেই মন ভালো হয়ে যাবে। অথচ সেই মেয়ের কি হলো, হাসতেই ভুলে গেল। পড়াশোনা তো কত ভালো ছিল, কিন্তু মামা মামিরা সেটাও শেষ করতে দিলেন না। বিয়ের পরও কবছর আর সুখী ছিল, তোর বাবা অকালে চলে গেল আর ওর কষ্টও শুরু হলো। সেও বোধহয় সহ্য করে নিত, কিন্তু ওই বাড়ির লোকেদের এর বড় সন্দেহ বাতিক ছিল। কারোর সঙ্গে কথা বলার উপায় ছিল না, খুকুর উল্টো পাল্টা কথা বলতো। আমি যেতাম মাঝে মধ্যে, কৃষ্ণনগর কলেজে পড়াতাম তখন, জয়দেব। একবার আমার সঙ্গে তোদের বাড়িতে গেল জয়দেব, তোকে দেখে যে কি ভালো লেগে গেল, যতক্ষণ ছিল তোকে কোলে নিয়ে বসে রইল। আসার আগে খুকুকে বলল,
3: আজ থেকে তোমার আরেকজন দাদা হলো, আর বাবানের আরেকজন মামা। এই কোনো রকম কোনো প্রয়োজন হলে এতটুকু সংকোচ করবে না কিন্তু। হ্যাঁ,
2: জয়দেব এইরকমই ছেলে, মানুষের পাশে দাঁড়ানো ওর বরাবরের স্বভাব। কত জনকে যে কতভাবে সাহায্য করেছে তার কোনো ঠিক নেই। তবে হ্যাঁ, একেবারে নিঃশব্দে তোদেরকে নিজের পরিবারের অংশ বলেই ভাবত, কিন্তু ও ভাবলে তো আর হবে না। ওই যে বললাম, ও বাড়ির লোকেদের সন্দেহ বাতিক আর নোংরা মন, জয়দেব বুঝতে পারল এক সময়।
3: খুকুর কষ্টর কারণ বাড়িয়ে দরকার নেই, আমি আর যাব না,
2: আমাকেও একদিন বলল। কি আর বলবো, তোর মামারাও একদিন আমাকে ভালো মন্দ অনেক কিছু শোনালো। কি দরকার ছিল কলেজের কলিগকে নিয়ে তোমাদের বাড়ি যাওয়ার, বিশেষ করে খুকু যখন বিধবা, আমারও যে কি খারাপ লাগলো কি বলবো তোকে। তবে জয়দেব দমে যাওয়ার ছেলে ছিল না, সে যা করার ঠিক করত। নিজে যেত না, কিন্তু ওর যা করার ঠিকই করত। তোর জন্য জিনিসপত্র অনেক সময় আমি নিজে পৌঁছে দিয়েছি। খুকুর আত্মসম্মান জ্ঞান প্রখর ছিল, পেনশনের টাকায় আর পড়িয়ে যা হতো তাতেই চালিয়ে নিত, কিন্তু জয়দেবের সঙ্গে পারত না। আসলে ওর টানটা যে খাঁটি ছিল, মেকি কোনো কিছু ওর মধ্যে ছিল না। যাতায়াত বন্ধ হওয়ার আগে তোদের দুজনকে নিয়ে একটা ফটো তুলেছিল।
3: নমিতাকে দেখাতে হবে না, আমার বোন আর ভাগ্নে কত সুন্দর।
2: ছোটবেলায় একবার পড়ে গিয়ে মাথা

0: খাটিয়েছিলি তুই, মনে আছে?
1: চায়ে শেষ চুমুক দিয়ে কাপটা তোবড়ানো একটা ড্রামের মধ্যে ফেলতে ফেলতে বললেন অমলেন্দু। সুতীর্থ মাথা নাড়ল, গলা দিয়ে স্বর বেরোল না।
0: খুব বৃষ্টি হচ্ছিল সেদিন সন্ধেবেলা, রাস্তায় একটা কুকুর বেড়ালো ছিল না, তোকে নিয়ে হাসপাতালে দৌড়েছিল কুকুর।

0: হয়েছিল তখন ভদ্রলোকের। আমরা সবাই পালা করে যেতাম, তবে জয়দেব রোজ যেত, একটা দিনও বাদ দিত না ও। সেদিনও ভদ্রলোককে দেখে ফিরে আসছিল, ওই অবস্থায় কুকুর সঙ্গে দেখা হয়ে গেল। আর কি ফেরে ও, সব করে টোরে ওষুধপত্র কিনে একেবারে তোদের বাড়িতে পৌঁছে দিয়ে তবে ফিরেছিল।
1: হ্যাঁ, আমার তো কিছুই মনে পড়ে না। মাথা ফেটেছিল সেটা মনে আছে, সেলাইয়ের দাগটাও এখনো আছে, কিন্তু ওর কথা তো একেবারেই মনে নেই।
0: মনে থাকবে কি করে, কদিন আরও তোদের বাড়ি গিয়েছিল, আর তোর মাথা ফাটা, তখন তো কত ছোট তুই, 3 বা 4 বছর বয়স, মনে থাকে কখনো তোর?
1: ওই বছর চারে কি হবে, মার কাছে তো তাই শুনেছি।
0: একবার আমি তোর ফটো খুকুর কাছ থেকে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম, পরে খুকু বোধহয় পোস্টে পাঠিয়েছিল, তোর ওপর খুব টান ছিল জানিস।
1: হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে আসতে, আমার মনে আছে পেকলু মামা, অনেক কিছু নিয়ে আসতে, তবে আস্তে আস্তে পরে সেও বন্ধ হয়ে গেছিল।
0: জয়দেবী পাঠাতো বেশিরভাগ, সবাই জানতো আমি দিয়েছি, তোর মামারা দিয়েছে। তারপর আমি কৃষ্ণনগর কলেজ থেকে চলে গেলাম, যাতায়াত বন্ধ হয়ে গেল, তবে তোর নাম করে জয়দেবের কাছ থেকে কিছু না কিছু আসতোই। অনেক বছর অবধি সেটা চলেছিল, জয়দেব যেভাবে হোক পাঠাতো। কি আর বলি, দিনের পর দিন তোর কানের কাছে উল্টো পাল্টা কথা বলে বলে কত ক্ষতি যে ওরা করেছে। একটা বাচ্চা ছেলের ওপর এর কি মারাত্মক প্রভাব পড়তে পারে সে কথা ওরা ভাবতো না। খুকুও তাই একেবারে গুটিয়ে গিয়েছিল। ও তো মা, তোর মনের ভেতর কি চলছে খুব ভালো করেই বুঝতে পারত। জয়দেবও তাই বলতো, আমাকেও কতবার বলেছে,
2: কিচ্ছু বলার দরকার নেই, আগে বাবান বড় হোক, কোনোদিন যদি খুকু বোঝে তবেই বলবে, না হলে দরকার নেই, অনেক কষ্ট করেছে আর নয়।
0: জয়দেব এইরকমই, নমিতাও ছোটবেলার প্রেম ওদের, এক পাড়ারই ছেলে মেয়ে, সারা জীবন শুধু দুজনে এই করে গেল। কত ছেলে মেয়েকে যে মানুষ করল, তবে ওই যে বললাম সব চুপচাপ করে গেছে, প্রচার তো দূরের কথা, এসব নিয়ে কোনো কথা বলা পছন্দই হতো না জয়দেবের। ওদের নিজেদের কোনো সন্তান নেই, আমার তো মনে হয় চারপাশের এত সন্তানের জন্যেই নিজেরা আর কাউকে পৃথিবীতে আনেনি ওরা।
3: বনানী দু একবার বলেছিলেন,
4: এক জায়গায় নিয়ে যাব, যাবি বাবান?
3: প্রতিবারই সতীর্থ ব্যস্ত ছিল অন্য কাজে, কখনো কলেজ সোশ্যাল নিয়ে, কখনো বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ায়।
1: পরে যাব মা, এখন সময় নেই।
3: সেই পরে আর হয়নি, বলাই বাহুল্য। সতীর্থ কখনো জিজ্ঞেসও করেনি কোথায় নিয়ে যাবে বলেছিলে মা, আর বনানী, তিনি বোধহয় সব কিছু নিজের ভাগ্য বলে মেনে নিয়ে একেবারেই চুপ করে গেছিলেন।
1: আচ্ছা, উনি মানে জয়দেব বাবু কোথায়, বাড়িতে আছেন তো?
0: জয়দেব
3: বিষাদ মাখা হাসি খেলে গেল অমলেন্দুর মুখে।
0: তুই নমিতার সঙ্গে দেখা করতে এসেছিলি তো, তোর ওই ব্লগের জন্য বোধ হয়।
3: সতীর্থ বিনা বাক্য ব্যয়ে অমলেন্দুকে অনুসরণ করল, বুকের মধ্যে কাঁপুনি টের পাচ্ছে, কারণ জানে না। ভিড় ঠেলে সতীর্থকে নিয়ে বাড়িতে ঢুকলেন অমলেন্দু। সামনের ঘরের দৃশ্যতে বিধ্বস্ত এক ভদ্রমহিলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন, ওর চারপাশে আরো কয়েকজন। অমলেন্দু নরম স্বরে ডাকলেন, তারপর সতীর্থকে দেখিয়ে বললেন,
0: এ বাবান খুকুর ছেলে।
5: সতীর্থ, তোমার কথা শুনেই

0: আমরা বুঝতে পেরেছিলাম। খুব খুশি হয়েছিলেন তোমার মামা। ওর আশা ছিল একদিন না একদিন তুমি মাকে নিয়ে আসবে। পরশু আমরা জেনেছিলাম যে তুমি আসবে। বললেন,
1: অমলেন্দুকেও এখন কিছু বলবো না, আগে ঘুরে যাক, তারপর এই আসবে তো দেখো, এরপর খুকুকেও নিয়ে আসবে।
0: তুমি এলে কি খাওয়াবেন কি করবেন ভেবে পাচ্ছিলেন না, শুধু জানতেন না যে ওর হাতে মাত্র দুটো দিন ছিল। হঠাৎই অসুস্থ হলেন আজ ভোরে, হঠাৎই চলে গেলেন। এলে তুমি, কিন্তু উনি দেখতে পেলেন না।
2: নমিতা কেঁদে ফেললেন।
3: মা, মা, তার মানে?
2: সতীর্থ এক মুহূর্ত দাঁড়াল না, তীর বেগে বেরিয়ে এলো। বিরতি দেখা শুভ্রদীপের সঙ্গে, ও সবই ঢুকছে।
4: সরি সুতীর্থদা, আমি তোমাকে আগে জানাতে পারিনি। এদিকে এই ঘটনা, তারপর ওদিকে আবার বাজারে বেরিয়ে আমার শ্বশুর মশাইয়ের আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে নিয়েই সকাল থেকে যা দৌড়োদৌড়ি চললো, এখনও নার্সিংহোমে ভর্তি। তোমাকে আমি মেসেজ করেছিলাম একটু আগে, দেখো নি বোধ হয়।
2: সুতীর্থর কিছু শুনল কিনা সন্দেহ। জয়দেবকে একটু পরে নিয়ে আসা হবে, বাড়িতে রাখাও হবে কিছুক্ষণ। প্রচুর মানুষ আসছেন ওকে শেষ শ্রদ্ধা জানাতে, আরো অনেকে আসবেন।
5: কিরে, এরকম দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছিস?
2: অমলেন্দ্র জিজ্ঞেস করলেন।
6: মাকে আনতে যাচ্ছি, মাকে আনতেই হবে, আমি নিয়ে আসছি। পিকলু মা, তোমরা কিন্তু অপেক্ষা করো, ঠিক আছে?
2: সুতীর্থ ছুটে চলে গেল।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন, গল্পের কথক ও বয়স্ক জয়দেব অর্পণ, নবীন জয়দেব সমক, বনানী মধুমিতা, সুতীর্থ অরিজিৎ, ছোট বয়সের সুতীর্থ তমুজিৎ, ঋতিকা সুনন্দা, মিলি রিয়া, পিঙ্কি তানিয়া, গিনি ও আরাত্রিকা দেবারতী, ডক্টর উজ্জ্বল, রূপক অর্ণব, পল্লব রাজীব, প্রসূন সুদীপ্ত রায়, বড় পিসি গোপা, শুভ্রদীপ আত্রেয়, অমলেন্দু সুদীপ্ত ঘোষ ও নমিতা শুক্লা। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে।

শুনলাম গল্প স্বল্প, শুনলেন গল্প স্বল্প 107 FM রেইনবো। কেমন লাগলো বলুন তো, কেমন লাগলো? ভালো লাগলে কতটা ভালো লাগলো, কেমন ভালো লাগলো, কোন দিক থেকে ভালো লাগলো, গল্পের কোন টুইস্টটা আপনার দুর্ধর্ষ লেগেছে? আর যদি ভালো না লেগে থাকে তাহলে কি কি কারণে ভালো লাগলো না সেটাও তো আমাদের জানতে হবে। তাই

গল্পটার একটা গঠনমূলক সমালোচনা চটপট লিখে ফেলুন, মানে চটপটটা 1 ঘন্টা সময় রয়েছে, এখন বাজছে রাত 1টা বেজে 5 মিনিট হয়ে 58 সেকেন্ড। আচ্ছা, আমি 2:06 অবধি আপনাকে সময় দিলাম, এর মধ্যে 9903659292 এই নাম্বার, 9903659292, 9903659292 এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বক্তব্য জানিয়ে দিন। যার বক্তব্য আমাদের কাছে সর্বাপেক্ষা বেশি গ্রহণযোগ্য মনে হবে তাঁকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। ঠিক আছে বন্ধু, তাহলে আর দেরি করবেন না, হাতে রয়েছে 1টা ঘন্টার সময়, আর সে সময়ে আমরা শুরু করে দিই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজ প্রথমে শুনব বাগেশ্রীর আগে খেয়াল শিল্পী জয়ন্ত পাণ্ডের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন বাঘেশ্রীর আগে খেয়াল শিল্পী জয়ন্ত পাণ্ডের পরিবেশনায়। এখন শুনবেন শরদে রাগ কেরওয়ানি শিল্পী জয়ন্ত ভট্টাচার্যের পরিবেশনায়।

0: এখন শুনলেন সরোদেরা কেরওয়ানি শিল্পী জয়ন্ত ভট্টাচার্যের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। আপনারা টিউন করেছেন 107 FM রেইনবো। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে সন্ধে, আর সন্ধে পেরিয়ে রাত পেরিয়ে একেবারে গভীর রাতে পৌঁছে গেছি আমরা। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 2:54। হ্যাঁ বন্ধুরা, এমন রাতে কতিপয় মানুষ জেগে আছেন শুধুমাত্র 107 FM রেইনবোর জন্য। সকলের মনটাই আজ একটা অন্য উচ্চতায় পৌঁছেছে, কারণ গভীর রাতের নৈঃশব্দের মধ্যেই রয়েছে এক আশ্চর্য ভাষা, আশ্চর্য শব্দ। নৈঃশব্দেরও একটা শব্দ থাকে, সে শব্দগুলো বারে বারেই আমাদেরকে অতীতমুখী করে তোলে। সারাদিন আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি, নিজেদের নিয়ে ব্যস্ত থাকার সময় কোথায়? আস্তে আস্তে এই কাজের বন্ধনে আটকে থাকতে থাকতে নিজেদের কথাই আমরা নিজেরাই ভুলে যাই, আর অতীতের ফেলে আসা হাসি, কান্না, দুঃখ, আনন্দের স্মৃতি, অসামান্য দিনগুলোর স্মৃতিচারণা সব কিছু করার সময় সারাদিনে হয় না, হয় এমন গভীর রাতে, যখন কোনোভাবে যদি জানালা দিয়ে দেখে ফেলি আকাশে অনেক তারা, সে তারার মধ্যে এক এক করে ভেসে ওঠে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ ছিন্ন প্রিয় মানুষদের মুখগুলো, অথবা যারা যোগাযোগে আছেন তাদের মুখগুলো, তাদের সঙ্গে কাটানো অসামান্য দিনগুলো, অসামান্য স্মৃতিগুলো অন্তরের অন্তঃস্থল থেকে ধীরে ধীরে ধীরে ধীরে উপরিভাগে উঠে আসে। চোখ বন্ধ করলে পৌঁছে যাই আমারই জীবনের অন্য প্রান্তে। চান নাকি এরম একটা সফর করতে? তাহলে চলুন না পরপর তিনটে গান শুনে নি, এই সফর শুরু হোক 90-এর দশকের কিছু সুপারহিট গানের মাধ্যমে।

দুশ্মন গুলাম এবং জখম ছবি থেকে পরপর তিনটে গান শুনে নিলাম। নাইনটিজের এই বিখ্যাত গানগুলো শুনতে শুনতে আপনি নিশ্চয়ই জীবনের সেই পর্যায়ে পৌঁছে গেছিলেন যখন আপনার জীবনটা একটু অন্যরকম ছিল। নয়ের দশক তখন প্রযুক্তির এত বাড়বাড়ন্ত ছিল না, কিন্তু জীবন ছিল সহজ সরল। জীবনে ছিল অনেক অনেক আশা, রোম্যান্টিক আশা, ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, আসলে যে সময় আমরা ছেড়ে চলে আসি সেই সময়টাকে অনেক বেশি সুন্দর মনে হয়, অনেক বেশি উজ্জ্বল মনে হয়, অনেক বেশি আনন্দদায়ক মনে হয়। আসলে ভালো থাকতে চাইলে যে কোনো সময় ভালো থাকা যায়, কিন্তু তবুও ফেলে আসা সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতি মনকে ভরে তোলে। এই যেমন আকাশে ছোট্ট ছোট্ট তারা, যারা দূর মহাকাশের নক্ষত্র, আমাদের মনকে ভরিয়ে তোলে, কেমন যেন একটা বার্তা দিতে আসে। সে কোন সুদূর মহাকাশের এক পানে রয়েছে তারা, তাদের আলো টিমটিম করে পৌঁছে যাচ্ছে আপনার আমার ঘরের জানালা দিয়ে, আর মনে করিয়ে দিচ্ছে অতীতের অনেক অনেক ফেলে আসা ভালো মুহূর্তের কথা, আনন্দদায়ক মুহূর্তের কথা। সত্যি তো এত বড় জীবনে আনন্দদায়ক আর ভালো মুহূর্ত আমাদের হাতে গোনা আসে। সে হাতে গোনা ভালো মুহূর্তগুলোকে মনের ফ্রেমে, সোনালি ফ্রেমে সুন্দর করে টাঙিয়ে রেখে ঘরটা অন্ধকার করে যদি 107 FM রেনবো শুনতে থাকি, তাহলে দেখবেন কেমন একটা আশ্চর্য আলাদা অনুভূতি হবে। মনে হবে একেবারে স্মৃতির অতলে একটা গভীর ডুব দিয়েছেন আপনি। চলুন না গানের মাধ্যমে আরও একবার স্মৃতির পথে হেঁটে আসি। 1998 সালে মুক্তি পাওয়া প্যার তো হোনা হি থা ছবি থেকে পরের গান শুনে নেব, তারপরে ভূপেন্দরের কণ্ঠে সেই একই বছরে মুক্তি পাওয়া সত্যা ছবি থেকে গানটি শুনে নেব, এবং তারপরে এ আর রহমানের দিলসে ছবি থেকে। চলুন শুনিনি পরপর এই তিনটি গান।

শুনলাম শুনলাম বেশ কয়েকটা পুরনো গান। হ্যাঁ, মানে আজকের কন্টেক্সটে পুরনো তো বলতেই পারি, সেই 98-99 সালের গান, 27-28 বছর হয়ে গেছে। আর দেখতে দেখতে সময় বদলে গেছে, সমাজ বদলে গেছে, পারিপার্শ্বিক অবস্থা বদলে গেছে, প্রযুক্তি বদলে গেছে, আর প্রযুক্তির হাত ধরেই সমাজে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। তার মাঝখানে আমরা নিজেদের পরিবর্তিত করে ফেলেছি, কিন্তু কিন্তু কিন্তু আমাদের এখনো মনের মাঝে এত পাওয়ার পরেও, মানে প্রযুক্তি তো আমাদের অনেক কিছুই দিয়েছে, এটা তো অস্বীকার করা যায় না, এত পাওয়ার পরেও মনে হয় সে ফেলে আসা দিনগুলো অনেক ভালো ছিল, যখন প্রযুক্তির সহায়তা হয়তো আমরা এত পেতাম না, কিন্তু সীমাবদ্ধ জীবনের মধ্যে একটা অসীম আনন্দের টান ছিল। আসুন না আমরা প্রত্যেকেই আমাদের সেই মিষ্টি স্মৃতিগুলোকে মনের মাঝখান থেকে তুলে আনি, আর শুনে নিই কিছু গান সেই 1998 সালে মুক্তি পাওয়া বিনাশক ছবি থেকে, কবিতা কৃষ্ণমূর্তি এবং উদিত নারায়ণের কণ্ঠে প্রথম গান, এবং তারপরের গানটি উদিত নারায়ণ, অমিত কুমার, আলকা ইয়াগনিক এবং আদেশ শ্রীবাস্তবের কণ্ঠে, অঙ্গারে ছবিতে।

0: 안 돼. 안 돼, 안 돼. 아래 안 돼, 야.
1: एक बात बता मेरे यारा, मैं सोच सोच

আর এই গানটির মাধ্যমে আপনাকে নিয়ে অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। এরপরে চলে আসছেন আর যে শৌমিক ভোর চারটে পর্যন্ত আপনাকে নিয়ে অনুষ্ঠানের গানের গতি তার সঙ্গেই বয়ে যাবে। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

মন ওর সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছ আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে এবং বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলে। দবাং টু সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে, এবারে শুনবে ইয়ারা সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি তোমাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছিলে আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান বিভিন্ন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থাকতে হবে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন সারাদিন সারা রাত। আর আপাতত সাউরিয়ার এই গানটা শুনতে শুনতে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাত সুরে সারাদিন শুনতে শুনতে প্রায় গভীর রাত, ভোরের দিক, ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:40, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন আনন্দ ভৈরব রাগে শরদ, শিল্পী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

Monor Seven FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। মনোর সেভেন FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আনন্দ ভৈরব রাগে শরৎ শুনছিলেন, শিল্পী ছিলেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। মনোর সেভেন FM রেনবো প্রচার তরঙ্গের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন বৈরাগী রাগে বেহালা, শিল্পী অনুপম আচার্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান 107 FM রেইনবো প্রচার তরঙ্গে ভোরের প্রভাতী অনুষ্ঠান শুনছিলেন। ভোরের প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনলেন আনন্দ ভৈরব রাগে শরদ, শিল্পী ছিলেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনছিলেন বৈরাগী রাগে বেহালা, শিল্পী ছিলেন অনুপম আচার্য। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

সুপ্রভাত। একেবারেই ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলছে সময় এখন ভোর 5:01। আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

মনোর সেভেন এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত পরপর পীযূষকান্তি সরকার সুনানন্দ মুখোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। মনোর সেভেন এফএম রেইনবো প্রচার তরঙ্গে আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন এবারের শিল্পী পাঞ্জালি ধর।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মনোরসভা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং সেখানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের যে গান আমরা শুনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সেই গান আমরা শুনছি এবারে শিল্পী সঞ্চারী বন্দ্যোপাধ্যায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আনন্দধ্বনি। সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের পরে এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য ও ডক্টর রাজীব চক্রবর্তী।

107 FM Rainbow Project তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শুনছিলেন শ্রীকান্ত আচার্য এবং ডক্টর রাজীব চক্রবর্তীর কণ্ঠে, এবার শিল্পী জয়তী চক্রবর্তী।